0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला।

শনিবার, 7ই ভাদ্র, 1948 শকাব্দ, 29শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 11ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:19 হয়ে 31 সেকেন্ডে এবং সূর্যাস্ত 5:55 হয়ে 31 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 26 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতি ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তা বেড়ে 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 29 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুভাশিত, আজ শুভাশিত শুনবেন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ।
1: আমরা ক্রমশ নির্বিশেষ থেকে বিশেষের দিকে এসেছি, এই আমাদের এভলিউশন। এভলিউশনকে পিছিয়ে দিয়ে বা থামিয়ে দিয়ে ফল নেই, যা একবার হতে পারে তা আবার হতে পারে, যদি এই একবারটিও তাকে না হতে দেওয়া যায়। বারবার বাধা দিলেও শিশু একদিন যুবা হবেই, চকমকি পাথর একদিন দেশলাই হবেই, আবুলতাবুল একদিন সঙ্গীতে পরিণতি পাবে, হিজিবিজি একদিন চিত্রে, মুষ্টিযোগ একদিন আয়ুর পেতে। মানুষের মাথার ভিতরে জটার সঙ্গে জটা জড়িয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, মানুষের মাথার উপরকার জটা জুটকে ছেঁটে কেটে সে জটিলতার প্রতিকার করা যায় না। এ জটিলতাকে স্বীকার করে নিতেই হবে, স্বীকার করে নিয়ে এর মূলে রস যোগাতে হবে, বল যোগাতে হবে। দ্বিতীয়ত, মানুষ মানুষের সঙ্গ কাঙাল, পরস্পরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না। সে বরং মার খাবে ও মার দেবে, তবু একলা থাকার পরম দুঃখ সইতে পারবে না, পাগল হয়ে যাবে। সে সকলের সঙ্গে নানা সম্বন্ধে বাঁধা পড়তে চায়, কারোর সঙ্গে শত্রুর সম্বন্ধ, কারোর সঙ্গে মিত্রের সম্বন্ধ, কিন্তু কারোর প্রতি উদাসীন হতে তার স্বভাবে বাধে, কেননা কারুর ঔদাসীন্য তার স্বভাবে সয় না। আজকের দিনে যখন সব দেশের সব জাতির মিলেমিশে চলবার সুযোগ উপস্থিত হল, তখন ধাক্কাধাক্কির ভয়ে উদ্ভিদের মতো একঠাই দাঁড়িয়ে নিজেকে নিয়ে ব্যাপৃত থাকতে প্রবৃত্তি হয় কি? মানুষ স্বভাবত সহিংসও নয়, অহিংসও নয়, স্বভাবত সহযোগী। পরস্পরের সহিত যোগ দিলে ঠোকাটুকি বাদবেই, কোলাকুলি করলেও দেহে দেহে সংঘর্ষ উপস্থিত হয়। নরনারীর যেটি পরম মিলন, সেটিকেও কি দ্বন্দ্ব বলা চলে না? আত্মার সঙ্গে আত্মার মিলনে দেহ চিরদিনই বাধা, অথচ দেহের সঙ্গে দেহ যুক্ত না হলে আত্মার সঙ্গে আত্মার মিলন পূর্ণাঙ্গ হয় না। যার নাম বাধা, তারই নাম সেতু। বাধাকে এড়াতে গেলে সুযোগকেও এড়ানো হয়। জাতিতে জাতিতে ও সম্প্রদায় সম্প্রদায়ে যে সংঘর্ষ মানুষকে পীড়া দিচ্ছে, সেটা মিলনেরই পূর্ব রাগ ও অন্য নাম। আঘাত করে ও পেয়ে মানুষ মানুষকে চিনছে, নইলে যে যার পল্লী কুটিরেই পড়ে থাকত। আজকের এই হাটের বারে খোলা মাঠে সকলের সঙ্গে কেনাবেচার ছলে মিলিত হতো না। এত দেশের ও এত জাতির মানুষ কেমন অমোঘভাবে এক পৃথিবীর ও এক মহাজাতির মানুষ হয়ে উঠছে, তা যখন ভাবি তখন কোনো ক্ষতিকেই ক্ষতি বলে মনে হয় না, যুদ্ধকে মনে হয় সন্ধির উপায়।
0: সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ।

জানিয়ে দিই আজকের কিছু অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা কুমড়ো জাতীয় ফসলে তুলা রোগ, বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্যে শুনবেন মাইনর ও মেজর সার্জারি, বলবেন ডাক্তার রাকেশ খান। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেশমিতা নন্দী। 8:00 জানা অজানা কথিকা খেলাধুলায় ডেটা সায়েন্স, বলবেন পল্লব রায়গুপ্ত। আজ শুনবেন তৃতীয় পর্ব। 8:05 তুপড়ি ঘচাং ঘচ রচনা শিবরাম চক্রবর্তী, বেতার নাট্যরূপ সোমা ঘোষ গুপ্ত প্রযোজনা রামজীবন মিত্র। 8:20 নজরুল গীতি শিল্পী মাধুরী চক্রবর্তী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ পরিবেশনায় কৌশিক মুখোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান ওয়াইভি অরিজিনালস উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং শ্রীপর্ণা পাল। 12:00 বাংলার মুখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিজয়নগর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার বিজ্ঞপ্তি। এরপর শুনবেন দ্বিজেন্দ্র গীতে অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। 1:00 রম্যগীতে। 1:45 মহিলা মহল লাইভ অনুষ্ঠান রং মিলান্তি উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 2:05 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন তীরন্দাজি ও উপজাতীয় প্রচেষ্টা, এই বিষয়ে মনিকা সোরেনের সাক্ষাৎকার। 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 নতুন ব্যবসা শুরুর উপায় শুনবেন শিল্পভারতী অনুষ্ঠানে, এই বিষয়ে সীতানাথ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা ব্যক্তিত্ব ভিত্তিক অনুষ্ঠান। নাথানিয়েল রবিনসন মুর্মু একজন বিশিষ্ট সাঁওতালি লেখক, বলবেন টোনাল মুর্মু। এরপর লোকগীতি পরিবেশনায় বিশ্বনাথ টুরু ও সহশিল্পীবৃন্দ, মতিলাল কিস্কু এবং গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এ বিষয়ে ডক্টর কৌশিক ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তার পরিবার শিশুদের বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা, এ বিষয়ে ডক্টর রোশনী চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 8:00 আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান, অতিথি শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি, সুনীতি চক্রবর্তী, সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।

0: নটায় নটায় শুনবেন ভাজান শিল্পী মুনমুন রায়, 9:15 রাগ প্রধান গান শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়, 9:30 কবিতার জন্য অংশগ্রহণে সেলিম মল্লিক, গৌতম মণ্ডল ও তারিক কাজী, রাত্রি 10 শুনবেন অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত ডক্টর মন্ডপাকা সর্তা, আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদন, রাত্রি 11 নজরুল গীতি শিল্পী মাধুরী চক্রবর্তী, 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান, সঞ্জয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীতে শুনবেন মহুমা চক্রবর্তীর কণ্ঠে, 6:35 রামচরিত মানস আজ শুনবেন পর্ব 217, 6:45 ভজন শিল্পী মুনমুন রায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়, 8:30 রাগ প্রধান গান শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়, 8:45 আধুনিক গান শিল্পী ভূপেন হাজারিকা, 9:05 গিটার শিল্পী অংশুজিৎ সরকার, 9:10 রাস্তারা উপস্থাপনায় চয়নিকা দত্ত, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শায়েস্তা নাজ, 11:05 অনুষ্ঠান উপস্থাপনায় উসমা জাহাঙ্গীর। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের মধ্য এশিয়ার উজবেকিস্তান সফর শুরু করবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, 1924 জন নিখোঁজ। বিদেশ মন্ত্রক জানিয়েছে 84 জন ভারতীয়কে নেপালের হরপাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। UGC নেট পরীক্ষার ফলাফল প্রকাশিত, 84টি বিষয়ের 4000-এর বেশি পরীক্ষার্থী JRF স্কলারশিপ পেয়েছেন। দেশে চিনির যোগানে কোনো ঘাটতি নেই জানিয়ে দিয়েছে সরকার। মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ওড়িশার বেশ কিছু এলাকায় কমলা সতর্কতা। ভারতের ভেলাভান সেন্থিলকুমার PSA বুদাপেস্ট স্কোয়াশ ওপেন খেতাব জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের মধ্য এশিয়ার উজবেকিস্তান সফর শুরু করবেন। এটি হবে উজবেকিস্তানে প্রধানমন্ত্রীর 4র্থ সফর। সফরকালে তাশখন্দে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। চিকিৎসা, প্রতিরক্ষা, খনি খনন সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলবেন তারা। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, সফরে প্রধানমন্ত্রী মোদী তাশখন্দে লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতীয় তৃতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন করবেন। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করাও এই কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। সফরের দ্বিতীয় পর্যায়ে কিরগিজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সাদির জাপারভের আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 26তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বিশকেক সফর করবেন। উল্লেখ্য, ভারত 2017 থেকে এই সংস্থার পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী এই সম্মেলনে ভাষণ দেবেন এবং সেখানে নিরাপত্তা, সংযোগ ও সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী এসসিও দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত 6ষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 589, 1924 জন নিখোঁজ। উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলি, জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে। বন্যার আশঙ্কা দেখা দেওয়ার ফলে ভোটকেশি নদীর উৎসের কাছে নতুন সৃষ্ট একটি হ্রদ এবং তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশূলী এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশূলী ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিশূলী ও ধোবী নদী এলাকায় বন্যায় ঘরবাড়ি, দোকানপাট ও সহায় সম্বল হারানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 84 জন ভারতীয়কে নেপালের হরপাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালের ত্রিশূলী ওয়ান প্রকল্পের 63 জন শ্রমিক রয়েছেন, তামিলনাড়ু থেকে রয়েছেন 21 জন, 320 জন ভারতীয় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার এবং সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগ করার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে চলেছে। মন্ত্রী

0: জানান, আজ সকালে তিনি নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।
1: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
0: এদিকে হড়পাবান বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমানটি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছে। বিদেশমন্ত্রী বলেছেন এই সহায়তার মধ্যে রয়েছে বহনযোগ্য জেনারেটর সেট, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবারের প্যাকেট এবং জল বিশুদ্ধিকরণ ট্যাবলেট। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ওড়িশার বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে IMD। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এবং জম্মু কাশ্মীরে লাদাখে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। UGC নেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 84টি বিষয়ে 4,000-এর বেশি পরীক্ষার্থী গবেষণার জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ JRF স্কলারশিপ পেয়েছেন। ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যা বিষয়ে প্রশ্নপত্রে একাধিক ত্রুটি থাকার ফলে NTA আগামী মাসের 9 ও 10 তারিখ পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। উল্লেখ্য, চলতি মাসের 16 তারিখ NTA UGC নেটের উত্তরপত্র প্রকাশ করে। সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্ক ফোর্স জানিয়েছে আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800-1800-4747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। এছাড়া এক্সাম রিফর্মস টাস্ক ফোর্স @dopt.gov.in ইমেল করেও পরামর্শ পাঠানো যাবে। বাজারে চিনির যোগান বাড়াতে কৃত্রিমভাবে যোগানের ঘাটতি কমানোর জন্য সরকার একের পর এক ব্যবস্থা নিয়েছে। এর ফলে মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। চিনির দাম, মজুত এবং দেশের বিভিন্ন স্থানে পাঠানোর উপর সরকার তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনউয়ের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের 11তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি গোমতীনগরের বিশালখণ্ডে বৃদ্ধাশ্রম বা সিনিয়র সিটিজেন্স হোমের উদ্বোধন করবেন। বিকেলে প্রতিরক্ষামন্ত্রী লাজপতনগর স্কোয়ারে ফ্রেগ্রেন্স পার্কের উদ্বোধন এবং লালা লাজপত রায় ও শহীদ ভগৎ সিংয়ের মূর্তি উন্মোচন করবেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ 3 দিনের তামিলনাড়ু, কর্ণাটক, কেরলম ও লাক্ষাদ্বীপ সফর শুরু করবেন। সফরকালে তিনি শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য, মৎস্যচাষ, সরকারি চাকরিসহ একাধিক বিষয়ের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর এরোডে কঙ্গু ভেল্লার ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রতিষ্ঠা দিবস উদযাপন করবেন। এরপর তাঁর বেঙ্গালুরুতে কর্ণাটকের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর 100তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। উপরাষ্ট্রপতি আগামীকাল কেরলম যাবেন। সেখানে তিনি কেরলম কৌমুদীর 115তম বর্ষ উদযাপনে সামিল হবেন। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন লাক্ষাদ্বীপের আগাত্তিতে। সেখানে তিনি পশুপালন, মৎস্যচাষ ও দুগ্ধ শিল্প মন্ত্রক দ্বারা আয়োজিত একটি কার্যক্রমে অংশ নেবেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার লাওস সফরের আজ শেষ দিন। ভিয়েন্তিয়ান সফরে গতকাল লাওসের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী থাংসাভান ফোমভিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শ্রী মার্গারিটা গতকাল ইন্ডিয়া অ্যান্ড লাওপিডিয়ার @70 ফ্রম ডেভেলপমেন্ট পার্টনারশিপ টু কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ শীর্ষক এক সম্মেলনে লাওসের বিদেশ মন্ত্রকের সদস্য এবং ঊর্ধ্বতন আধিকারিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেখানে পারস্পরিক বিশ্বাসের উপর গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর আরাধনা পট্টনায়ক 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্যমাত্রার অগ্রগতির পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকে মূলত 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 33টি উচ্চ ঝুঁকিমুণ্ড জেলার উপর আলোচনা করা হয়। এই এলাকাগুলিতে সারা দেশে সবচেয়ে বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। বৈঠকে মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিক, ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোল এবং সংশ্লিষ্ট রাজ্য ও জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভারতের ভেলাভান সেন্থিল কুমার PSA বুদাপেস্ট স্কোয়াশ ওপেন খেতাব জিতেছেন। ফাইনালে হাঙ্গেরির বালাজ ফার্কাসকে 3-0 পরাজিত করেছেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকেই

0: কাতরণ কৃতিত্বের নজির তৈরি করেন ভেলাভান। রুদ্ধশ্বাস সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাত্রানিকে 3-2 হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের মধ্য এশিয়ার উজবেকিস্তান সফর শুরু করবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরফাপানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, 1924 জন নিখোঁজ রয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 84 ভারতীয়কে নেপালের হরফাপান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কুমড়ো জাতীয় ফসলের তুলো রোগ, আর এই বিষয়ে বলছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অন্তর্গত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
1: অ্যাকচুয়ালি এটাকে আমরা ইংরাজিতে অনেক সময় ডাউনি মিলডিউ বলে থাকি বা আপনারা শুনেছেন। কুমড়ো জাতীয় ফসল মানে লাউ, কুমড়ো, শশা, ঝিঙে। প্রথমত এই রোগটাকে আমরা কিরকম দেখি না, দেখবেন পাতা যেগুলো আছে পাতার শিরা উপশিরা বরাবর হলুদ কোনাচে ছোপ ছোপ দাগ, এবং কিছুদিন যাবার পরে দেখা যায় পাতাগুলো কালচে বাদামি হয়ে শুকিয়ে যাচ্ছে। পরে আমরা দেখতে পাব এই যে লাউ, কুমড়ো, ঝিঙের কথা বলছি, একদিক থেকে ক্ষেতের যেন অন্যদিকে পুরো একদম কালচে বাদামি হয়ে ক্ষেতটা শুকিয়ে যাচ্ছে। এই তুলো রোগটা আসে কখন? দেখবেন কোন একটা সিজন বা ওয়েদার চেঞ্জ হবার সময় মানুষের, দেখবেন অনেক সময় ঠান্ডা গরম যখন হয়, বিশেষত বাচ্চাদের সর্দি কাশি জ্বর জ্বালা যেরকম হয়, কুমড়ো জাতীয় ফসলের তুলো রোগটাও ঠিক বেশি আসে গরম পড়ছে, গরম চলে যাচ্ছে, অথবা দেখবেন ঠিক শীত আসছে অথবা শীত চলে যাচ্ছে। এই যে একটা সিজন থেকে আর একটা মরশুম, যে মরশুমের চেঞ্জ হচ্ছে সেই সময় কিন্তু তুলো রোগটা আসে। এবং তুলো রোগটা আমি কিন্তু বলেছি যে কি ধরনের দেখবেন, তুলো রোগটা এমন এই যে সিজন চেঞ্জে আসে খেতে এমন একটা রূপ নেয় যে ফসল হয়তো ফুল ফল আসছে সেই সময় এমনভাবে এলো টোটালি কিন্তু কৃষক ফলটা কোনো কিছু নিতে পারল না। নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি করবেন, যে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেদিকে মাথায় রেখে যখনই দেখবেন ওয়েদার চেঞ্জ হচ্ছে একটা মরশুম থেকে আর একটা মরশুমে, যদি তুলো রোগের লক্ষণ যদি দেখেন যে কুমড়ো, লাউ ইত্যাদির ক্ষেত্রে যে দু একটা পাতা হলুদ হচ্ছে, বাদামি হচ্ছে, শিরা উপশিরায় কোনাচে ছোপ ছোপ দাগ, সেই পাতাগুলোকে কেটে আমরা অন্যত্র সরিয়ে ফেলব, হয় ক্ষেতের কোনো কোণে মাটিতে পুঁতে ফেলব অথবা ক্ষেত থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলব, এই ছত্রাকটাকে আমরা স্প্রেড বা ছড়াতে দেব না। দ্বিতীয়ত হচ্ছে কি, এই সময় এই রোগ যদি আসে অবশ্যই নাইট্রোজেন ঘটিত সার, ইউরিয়া, ইপকো যা কিছু বলবেন, যদি চাপান সার হিসেবে দেওয়ার কোন সময় থাকে সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। এছাড়া কি না, এছাড়া খেতে শুকিয়ে গেলে খেতে যদি জল দেবার হয় তাহলে কি হবে, খেতে এমনভাবে জল দেবেন কিছুটা সময় জল হালকা করে পেল, তারপরেই যেন কি হবে জল স্ট্যাগনেন্ট না হয়, গোড়ায় যেন জল না জমে, জলের সমস্যাটা মিটল কিন্তু জল জমে না থাকে, যার ফলে সেটা সে থেকেও রোগ কিছুটা নিয়ন্ত্রিত হবে। প্রয়োজন বোধে যদি দেখেন যে সিজন চেঞ্জ হচ্ছে,

0: এবং তুলরোগ বেশি পরিমাণে খেতে আসছে, সেক্ষেত্রে আপনাকে রাসায়নিক নিয়ন্ত্রণে যেতে হবে। আমাদের কাছে যে সমস্ত ছত্রাকনাশক আছে তার মধ্যে কি সিম্পলি কোনো কিছু ম্যানকোজেব অথবা মেটালাক্সিল ম্যানকোজেবের কোন মিক্সচার অথবা হেক্সাকোনাজল অথবা ক্লোরোথালোনিন যে যৌগ আছে সেগুলো বাজার চলিত যে মাত্রায় আপনি দেবেন পাওয়া যায় সেই মাত্রায় খেতে আপনাকে স্প্রে করতে হবে এবং স্প্রে করলে দেখা যাবে এই রোগ থেকে উপদ্রব কিছুটা কমছে। বেশি আক্রমণ হলে আবার এগুলো ফলের ক্ষেত্রেও কিন্তু চলে আসে। প্রয়োজন বোধে যদি আপনাদের কোনো কিছু দরকার হয় স্থানীয় যে কৃষি বিশেষজ্ঞ আছে অথবা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন স্যার বা প্রফেসর অথবা আমাদের যে ব্লক আছে সেখানে কৃষি বিষয়ক আধিকারিক যেটা আছে তাদের কাছ থেকেও এই সমস্যা প্রয়োজন বোধে সমাধান নিতে পারেন।
1: এতক্ষণ শুনলেন কুমড়ো জাতীয় ফসলের তুলো রোগ। এ বিষয়ে বললেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অন্তর্গত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ড. সৌরেন্দ্রনাথ দাস।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত জেলাগুলির বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অঞ্চলে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে বজ্রপাত এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় উপকূলবর্তী পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের

0: শিশু মহল বিভাগে এসে নিতে হবে। 31 আগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন মাইনর ও মেজর সার্জারি, বলছেন শল্য চিকিৎসক রাকেশ খান।
4: প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে মেজর সার্জারি কাকে বলে। মেজর সার্জারি বলতে এমন অস্ত্রোপচারকে বোঝায় যেখানে সাধারণত জেনারেল অ্যানাস্থেশিয়া লাগে। অপারেশনের সময় ও জটিলতা তুলনামূলকভাবে বেশি থাকে এবং গুরুত্বপূর্ণ অঙ্গের উপর অপারেশন করা হয় এবং অপারেশনের পরে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়। এখন চলুন জেনে নেওয়া যাক আমাদের দেশে সবচেয়ে বেশি করা কয়েকটি গুরুত্বপূর্ণ মেজর সার্জারি সম্পর্কে। যেমন ধরুন, প্রথমেই আসি ক্যান্সার সার্জারি। ভারতে ক্যান্সারের সংখ্যা ক্রমশ বাড়ছে, তাই ক্যান্সার সার্জারি এখন গুরুত্বপূর্ণ মেজর সার্জারি। মুখের ভেতরে ক্যান্সার, ব্রেস্টে ক্যান্সার, লাংসে ক্যান্সার, স্টমাকে ক্যান্সার বা কোলনের ক্যান্সার, লিভারের ক্যান্সার, প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার ও অন্যান্য গাইনোকোলজিক্যাল ক্যান্সারের জন্য অনেক অপারেশন নিয়মিতভাবে করা হয়। অনেক ক্ষেত্রে শুধু টিউমার নয়, তার আশেপাশে লিমনোডও ক্লিয়ারেন্স করা হয়। এটা কিন্তু মেজর সার্জারির মধ্যেই পড়ে। এবার আসি কার্ডিয়াক সার্জারি, হৃদরোগের অস্ত্রোপচার। যখন কোনো ওষুধ বা স্টেন্টই যথেষ্ট হয় না, তখন হার্টের বড় অপারেশনের প্রয়োজন হয়। যেমন ধরুন করোনারি আর্টারি বাইপাস গার্টিং, এটা একটা বড় অপারেশন এবং হার্টের ভাল্ভ প্রতিস্থাপন মানে ভাল্ভ রিপ্লেসমেন্ট। কখনো কখনো শিশুদের যদি জন্মগত হার্টের ত্রুটি থাকে সেক্ষেত্রে ইন্টারকার্ডিয়াক সার্জারিও করা হয়। এগুলো সবই মেজর অপারেশনের মধ্যেই পড়ে। এবার ধরুন আসি নিউরো সার্জারিতে। ব্রেন বা স্পাইনে যদি সার্জারি করা হয়, মস্তিষ্কে টিউমার থাকলে বা ব্রেনে হ্যামারেজ হলে বা স্পাইনাল কর্ডে টিউমার হলে বা কখনো কখনো ডিস্কের সমস্যা বা মেরুদণ্ডে আঘাতের ক্ষেত্রে নিউরো সার্জারি করা দরকার হয়। এটি অত্যন্ত সূক্ষ্ম ও দক্ষতা নির্ভর একটি ব্রাঞ্চ এবং এখানেও কিন্তু যে সার্জারিগুলোর নাম বললাম সেগুলো হলো নিউরো সার্জারি এবং এগুলো মেজর সার্জারি। এবার হেপাটো প্যাঙ্ক্রিয়াটো বিলিয়ারি সার্জারি, সেক্ষেত্রে কি হয়, লিভারের টিউমার বা প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার বা জটিল পিত্তিনালী বা সিবিডির ক্যান্সার, এই ধরনের অপারেশন এগুলো সবই মেজর সার্জারির মধ্যে পড়ে। এবার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সার্জারি বা জিআই সার্জারি, যেমন ধরুন খাদ্যনালী বা স্টমাক বা ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত বা যেগুলো আমরা বলি স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন বা রেকটাম বা কোলনের ক্যান্সার, এই ধরনের বা অন্ত্রে যদি কারোর ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে সেক্ষেত্রে যদি কারোর সার্জারি প্রয়োজন হয় সেগুলো সবই মেজর সার্জারি। এবার ইউরোলজিক্যাল সার্জারি, কিডনির ক্যান্সার বা মূত্রাশয়ের ক্যান্সার, অনেক ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার বা জটিল কিডনি রোগের অনেক ইউরোলজিক্যাল অপারেশন করা হয়। এগুলো অনেক ক্ষেত্রে মিনিমালি ইনভেসিভ বা রোবোটিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, বাট অপারেশনগুলো কিন্তু সবই মেজর সার্জারি। অর্থোপেডিক সার্জারির মধ্যে যেমন ধরুন হাঁটু বা নি রিপ্লেসমেন্ট বা কারোর ফ্র্যাকচার, স্পাইন সার্জারি বা স্পাইনে বড় ট্রমা, সেক্ষেত্রেও কিন্তু বড় অপারেশনের প্রয়োজন হয় এবং সেগুলো সবই মেজর সার্জারির মধ্যে পড়ে। এবার আসি অর্গান ট্রান্সপ্লান্ট বা অঙ্গ প্রতিস্থাপন। ভারতে এখন কিডনি, লিভার, হার্ট এবং কিছু কিছু ক্ষেত্রে লাংও ট্রান্সপ্লান্ট হচ্ছে। এই ধরনের অপারেশন শুধু সার্জেনের নয়, একটি মাল্টিডিসিপ্লিনারি টিমের বড় সমন্বয় করা হয়। আর আসি গাইনোকোলজি ও প্রসূতি সংক্রান্ত মেজর সার্জারি। জরায়ুর ক্যান্সার, ডিম্বাশয় বা ওভারি ক্যান্সার বা বড় ফাইব্রয়েড বা জটিল অস্ত্রোপচার প্রসূতির সমস্যা বা হিস্টেক্টমি বা অন্যান্য বড় অস্ত্রোপচার যেগুলো থাকে সেগুলো সবই মেজর সার্জারির মধ্যে পড়ে। আজকের দিনে এই সার্জারি অনেকটাই প্রযুক্তি নির্ভর, বিশেষ করে ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারি এবং সবশেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিকিৎসকদের আরও নিরাপদ ও নির্ভুলভাবে কাজ করতে সাহায্য করছে। তবে মনে রাখতে হবে, প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন, সফল অস্ত্রোপচারের মূল ভিত্তি কিন্তু একজন দক্ষ সার্জন, সঠিক রোগ নির্ণয় এবং সময় মতো চিকিৎসা করা। এটুকু বলতে পারি,

0: মেজর সার্জারি মানেই ভয়ের বিষয় নয়, সঠিক সময়, সঠিক চিকিৎসা ও অভিজ্ঞ সার্জনের হাতে আজকাল অত্যন্ত জটিল অপারেশনও সফলভাবে সম্ভব হচ্ছে। এবার আসি মাইনর সার্জারি। মাইনর শব্দটা শুনলে অনেকে ভাবেন এটা খুব সাধারণ বা গুরুত্বহীন, কিন্তু বাস্তবটা এরকম আলাদা। মাইনর সার্জারি ছোট হতেই পারে, কিন্তু এর গুরুত্ব কিন্তু কোনো অংশেই কম নয়। সময় মতো সঠিকভাবে করা হলে এটি একটি অনেক বড় রোগ প্রতিরোধক বা জটিলতা এড়ানো সম্ভব। প্রথমে জেনে নেওয়া যাক মাইনর সার্জারি বলতে কী বোঝায়। যে অস্ত্রোপচার সাধারণত লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করা হয়, খুব বেশি রক্তক্ষরণ হয় না এবং রোগী বেশিরভাগ ক্ষেত্রে দিনে দিন বাড়ি ফিরে যেতে পারে, সেগুলোকে আমরা মাইনর সার্জারি বলি। প্রথমে আসি বায়োপসি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইনর সার্জারির একটা দিক। সন্দেহজনক কোনো জায়গায় কোনো ফোলা, গিট বা টিউমার বা ক্ষত থেকে টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়, এটাকে বলা হয় বায়োপসি। এটা ক্যান্সার নির্ণয়ের একটা পদ্ধতি ও গুরুত্বপূর্ণ নিরাপদ একটা প্রসেস। তারপরে আসি সিস্ট, যেমন সিবিসিয়াস সিস্ট বা স্কিনের নিচে সাবকিউটিনিয়াস লেভেলে থাকে লাইপোমা, এগুলো কিন্তু ছোট অপারেশন। তারপরে ইনগ্রোয়িং টোনেল সার্জারি, পায়ের নিচে অনেকের নখের মাংস ভেতরে ঢুকে গেলে ব্যথা ও সংক্রমণ হয়, এগুলো লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে অপারেশন করা হয়। তারপরে অ্যাবসেস ডেনিস বা যাকে বলি ফোড়া কাটা, সেটাও কিন্তু একটা মাইনর সার্জারি। আবার সার্কামসিশন, ধর্মীয় কারণ ছাড়া হয় চিকিৎসাজনিত কারণে অনেক সময় সার্কামসিশন করা হয়, এগুলো মাইনর সার্জারির মধ্যে পড়ে। তারপরে কোনো জায়গায় কোনো আঁচিল, স্কিন ট্যাগ বা ছোটো টিউমার অপারেশন যখন করা হয়, তখন সেগুলো কিন্তু মাইনর সার্জারির মধ্যে পড়ে। এছাড়া এন্ডোস্কোপিক প্রসিডিওর, কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপির মাধ্যমে কখনো কখনো পলিপ কেটে বাদ দেওয়া হয় বা বায়োপসি করা হয়, সেগুলো কিন্তু মাইনর সার্জারির মধ্যে পড়ে। এছাড়া কিছু ডেন্টাল মাইনর সার্জারি আছে, যেমন ধরুন দাঁত তোলা, মাড়ি ছোটো অপারেশন বা ইনফেকশাস ড্রেনেজ, এগুলো মাইনর সার্জারির মধ্যেই পড়ে। বন্ধুরা মনে রাখবেন, মাইনর সার্জারি মানে ছোটো তা কিন্তু নয়, সঠিক সময় চিকিৎসা না করলে ছোটো সমস্যা বড় আকার নিতে পারে। শেষে একটা কথা বলি, ছোট সমস্যা বলে অবহেলা করবেন না, কারণ বড় রোগের শুরু অনেক সময় একটি ছোট মাইনর সার্জারি প্রয়োজন থেকেই হয়।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মাইনর ও মেজর সার্জারি, বললেন শল্য চিকিৎসক রাকেশ খান।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: a word. After word is power. Margaret Atwood. একটি শব্দ তার সাথে যখন জুড়ে যায় আরও একটি শব্দ, তার সঙ্গে যখন জুড়ে যায় আরও একটি শব্দ, সৃষ্টি হয় অসীম শক্তির পাওয়ার, বলছেন মার্গারেট অ্যাটউড। কি অদ্ভুত সমাপতন! হিন্দু শাস্ত্র কিন্তু সে কথাই বলছে, শব্দই ব্রহ্ম। তাই প্রতিটি শব্দ চয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শব্দ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শব্দ চয়ন আমাদের ব্যক্তিত্বকে নির্ধারিত করে। শব্দই ব্রহ্ম। শব্দের জগতের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই প্রাত্যহিকের দরবারে, জানাই সুপ্রভাত।
1: আজ 29 আগস্ট, হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন। বিশ্বক্রীড়ার মানচিত্রে যারা ভারতবর্ষকে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করেছেন, হকির জাদুকর ধ্যানচাঁদ তাঁদের অন্যতম। ধ্যানচাঁদের প্রকৃত নাম ধ্যান সিং, পৃথিবী বিখ্যাত হকি তারকা। তার খেলার নৈপুণ্য ও সৌন্দর্যকে চাঁদের সৌন্দর্যের সঙ্গে তুলনা করেই তাকে ধ্যানচাঁদ বলা হয়। তাঁর জন্ম 1905 সালের 29 আগস্ট পূর্বতন ইলাহাবাদের এক সৈনিক পরিবারে। ধ্যান সিংও বড় হয়ে সৈনিকের পেশা গ্রহণ করেন। ঝাঁসিতে থাকাকালীন তার হকি খেলার শুরু। ভারতবর্ষের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের অন্যতম ধ্যানচাঁদ 3 বার অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং 3 বারই ভারত স্বর্ণপদক জেতে। 1 বার অধিনায়কত্ব এবং এই যে 3 বারের অলিম্পিকে তার যোগদান, ধ্যানচাঁদের গোল মোট 33টি। রাষ্ট্রীয় বহু সম্মানে ভূষিত ধ্যানচাঁদের জন্মদিনটিকে ভারত সরকার জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেছেন 1996 সালে। আজ হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন।

0: তোরা সব জয়ধ্বনিকার, ওই নূতনের কেতন ওরে কালবশেখের ঝড়, তোরা সব জয়ধ্বনিকার। হ্যাঁ, মাঝে মাঝে এমন ঝড়ও ওঠে যাতে থরথর করে কেঁপে জেগে ওঠে সবাই। একটি কবিতা কাঁপিয়ে দিয়েছিল স্পর্ধিত শহর থেকে শুরু করে ম্লানতম মফস্বলকেও। আমাদের সাহিত্যের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি, তাই বোধহয় সেই কবিতার নাম কবির সঙ্গে চিরতরে গেল জুড়ে। তিনি হয়ে গেলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। চুরুলিয়ার দুঃখ মিয়া, সেখান থেকে কবি নজরুল হয়ে উঠতে তাকে সত্যি সত্যি পেরোতে হয়েছে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। জীবিকার তাগিদে কি না করেছেন! 11 বছর বয়সে লেটো গানের দলে যোগ দেওয়া, রুটির দোকানে 5 টাকা মাইনেতে কাজ করা, প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈনিক হিসেবে বেঙ্গল রেজিমেন্টে যোগ দেওয়া, কিন্তু ভিতরে ভিতরে সাহিত্যের চোরাস্রোতের টান তো ছিলই। রবীন্দ্রনাথের কথায় বলতে হলে আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, তাই অনিবার্যভাবে নজরুল এলেন, দেখলেন, জয় করলেন। সে পথেও কাঁটা ছিল প্রচুর, রাজরোষের পাশাপাশি সমালোচনা বিদ্রুপে জর্জরিত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, কিন্তু শত কষ্ট শত দারিদ্র্যেও হাসি আর গান তাকে ছেড়ে যায়নি। সেই যে গোলাম মুস্তাফা ছড়া কেটেছিলেন,
1: কাজী নজরুল ইসলাম বাসায় একদিন গেছিলাম, ভায়া লাভ দেয় 3 হাত, হেসে গান গায় দিন রাত, প্রাণে ফুর্তির ঢেউ বয়, ধরায় পর তার কেউ নয়।
0: এর প্রতিটি কথা আক্ষরিক সত্য। নজরুল অদম্য স্বতঃস্ফূর্ততায় লিখে গেছেন, অতি অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন অসামান্য। যে লেখা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয় তাকে আমরা কিঞ্চিত সন্দেহের চোখে দেখি, কারণ ইতিহাসের বিচারে সে লেখা টিঁকে না। কিন্তু এই ক্ষেত্রে নজরুল এক উজ্জ্বল ব্যতিক্রমী হয়েই রয়ে গেলেন। তার সম্পর্কে বুদ্ধদেব বসু বলেছিলেন,
1: বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি কিংবা সর্বহারার কবি, মহাকাল তাকে মনে রাখবে কিনা জানি না, কিন্তু কালের কণ্ঠে যে গানের মালা তিনি পরিয়েছেন সে মালা ছোট কিন্তু অক্ষয়।

0: দেশবন্ধনা শুনলেন সমবেত কণ্ঠে। জানিয়ে দিই আজকের একটি অনুষ্ঠান সম্পর্কে, তারারানী মজুমদার স্মৃতি রক্ষা সমিতির বাগনান আমতা কেন্দ্রের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রী সম্বর্ধনা দুপুর দুটোয় পানিত্রাস উচ্চ বিদ্যালয়ের শতাব্দী ভবনে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: জানি দিই আগামী মাসের প্রথম পক্ষের প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় সম্পর্কে। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি। নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সবার। অনেক রকম পূর্ব প্রস্তুতি পরিকল্পনাও হয়তো থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ, কোনোটা পাওয়া, কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেসব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো? আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? হঠাৎ ছুটির দিনকে সবসময় অবিমিশ্র আনন্দ বয়ে আনে? লিখুন প্রাত্যহিকীতে, আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এআইআর এট রেট জিমেল ডট কম, CHITHIRJHANPI চিঠির ঝাঁপি ডট এআইআর এট রেট জিমেল ডট কম। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি।
2: মে মাসের প্রথম পক্ষ, বিষয় ছিল ছায়া তরু রবীন্দ্রনাথ। এখন শুনবেন মে মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ।
3: মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল ছায়াতরু রবীন্দ্রনাথ। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়। সর্বাণীদি আসছেন গুরুসদয় দত্ত লেন, সত্যপীরতলা, চন্দননগর, হুগলি থেকে। সর্বাণীদি, স্বাগত জানাই আপনাকে অনুষ্ঠানে।
4: ধন্যবাদ।
3: প্রথমেই প্রতিক্রিয়া তো আমরা জানতে চাইবই, আর আপনার সঙ্গে প্রাথমিক আলাপচারিতায় জেনেছি যে এটাই আপনার একমাত্র চিঠি এখনো পর্যন্ত প্রাত্যহিকীতে লেখা।
4: হ্যাঁ হ্যাঁ,
3: প্রথম চিঠি এবং একমাত্র চিঠি। চিঠি লেখার কথা মনে হলো কেন এতদিন পরে এসে? আপনি তো শুনতেন আগে, শোনাটা বোধহয় আগে ছিল,
4: শুনেছি।
3: লেখার কথাটা কিভাবে?
4: মাঝে মাঝে ভেবেছি, আসলে একটা জিনিস ভয় লাগতো যে বিষয়ের উপর লিখবো, কেমন লেখা হবে, ওই জায়গাটা থেকে উৎসাহ পেতাম না, ভালো কাজটা হবে কিনা। হ্যাঁ, শুনতে খুব ভালো লাগতো, নানান রকম চিন্তা ভাবনা, আর যেটা হচ্ছে সাধারণ মানুষের মনের কথা, আমাদের সমাজের সব ছবিটা উঠে আসছে। আমি তো লেখালেখি করি, আমার ওইটা খুব ভালো লাগতো। আমার এক বন্ধু অনেকদিন ধরেই বলছে যে তুমি চিঠি লেখো, চিঠি লেখো। আমি ভালো একবার লিখি চিঠি, চিঠি শুনেছি তাদের। আমার যেটা মনে হতো যে আমি লিখবো, চিঠিটা ভালো হবে কি মন্দ হবে, ও কোনোদিনও লিখিনি। ব্যক্তিগত চিঠি লেখা আর রেডিওতে চিঠি লেখা, রেডিও চিঠিটা অন্যরকম হওয়া উচিত আমার মনে হয়, সেই জন্য আমি সাহস করিনি। তারপরে ও মাঝে মাঝেই আমায় বলছে যখন, আর রবীন্দ্রনাথ আমার বুকের মধ্যে থাকেন, বাস করেন। বিষয়টা আমার ম্যাচ করে গেল বলেই ও আমাকে বললো যে তুমি এটা লিখো অন্তত। তো আমি লিখলাম, পড়া হলো চিঠিটা, সেটাতেও খুব আনন্দ হয়েছে। আমার ছাত্রী আছে অনেক, আমি স্কুলে পড়াতাম, ছাত্রীরা বা অনেক মানুষকে বলেছি যে তোমরাও লেখো চিঠি, এরম চিঠি লেখা যায়, এরম চিঠি হয়। এই অভিজ্ঞতা তো আমার নেই, আমি যখন নিজে অভিজ্ঞতা পেলাম তখন আমার মনে হলো এরা সবাই সেই আনন্দের ভাগিদার হোক, শরিক হোক। আমরা তো এখন কম্পিউটারে লিখছি, কিন্তু অনেকে আবার কম্পিউটারে লেখেনও না, তারা মুখে বলেন, হাতও ব্যবহার করছে না।
3: ভয়েস টু টেক্সট।
4: হ্যাঁ, আগে লিখতাম আমরা কাগজে,
3: কত বাহার থাকতো,
4: কত বাহার থাকতো, কত
3: সুগন্ধি কাগজ, রঙিন কাগজ।
4: চিঠি লেখার জন্য তো আলাদা গোলাপি কাগজ, বিয়ের পরে অন্যরকম কাগজ, বিয়ের আগে অন্যরকম কাগজ, মানে একটা সময় ছিল চিঠির। সেখানে রেডিও যে এইটাকে বাঁচিয়ে রেখেছে, এই চিঠির ব্যাপারটাকে, আর এত সুন্দরভাবে তাই জন্যই আমি খুব আগ্রহান্বিত হয়েছিলাম।
3: আর সেরা পত্রদাতা ঘোষণার পর প্রতিক্রিয়া কেমন হলো আপনার এবং আপনার কাছের মানুষদের?
4: আমার কাছের মানুষদের খুব ভালো প্রতিক্রিয়া হলো, আমার ফুলের কলিগদের বললাম, ওরাও খুব উৎসাহিত হয়েছে। ওদের আমি বলেছি লিখতে হবে, এবার সবাইকে লিখতে হবে, সবাই এগিয়ে এসো। আর আমার প্রতিক্রিয়া আনন্দ একটা হয়, আনন্দ হয়েছে, তবে আমার যেটা আনন্দ হয়েছে সেটা হচ্ছে যে আমি কাজটা ঠিকমতো করতে পেরেছি। আমি যেটার জন্য ভয় পেয়েছিলাম সেই ভয়টা আমি কাটিয়ে উঠতে পেরেছি,
3: এবং আশা করি সেই ভয় কাটিয়ে এবার নিয়মিত
4: হ্যাঁ চেষ্টা করব লেখার।
3: আর আপনি বলছিলেন যে কর্মসূত্রে শিক্ষকতা করতেন?
4: হ্যাঁ, আমি অর্থনীতি শিক্ষিকা ছিলাম।
3: এখন আপনি চন্দননগরের বাসিন্দা?
4: হ্যাঁ, চন্দননগর।
3: বিবাহ সূত্রে?
4: বিবাহ সূত্রে, জন্মসূত্রে,
3: চন্দননগর। শৈশব এখানেই কেটেছে?
4: হ্যাঁ, শৈশব, পড়াশোনা। মাঝে একবার বাবা গুয়াহাটিতে বদলি হয়েছিলেন, তখন এক বছর গুয়াহাটিতে পড়াশোনা করেছি, আর আসানসোলে এক বছর চাকরি করেছি।
3: আর লেখার জগতের সঙ্গে যোগ সেটা কবে থেকে?
4: সেটা আমার শুরু হয়েছে 96 সাল থেকে। এবং সবচেয়ে মজার কথা, প্রথম গল্প বেরোনোর পরই আমার কিন্তু এখানে ডাক এসেছিল গল্প পড়ার জন্য শ্রবণীতে।
3: তো এই যে লেখা, গল্প বা সাহিত্য চর্চার প্রতি আগ্রহ, সেইটা কিভাবে জন্মালো?
4: একদম ছোট থেকে কবিতা লিখি, আর আমি মারাত্মক বই পড়তাম।
3: পরিবারেরও একটা
4: পরিবার, আমার ঠাকুমা গল্প লাহড়িতে ওনার ধারাবাহিক উপন্যাস বেরিয়েছে। আমাদের বাড়িতে বইয়ের সীমা ছিল না, এবং সবচেয়ে যেটা মজার ছিল, অনেক ছেঁড়া করা বই থাকতো, উপন্যাসের হয়তো শেষটা নেই, বড়দের উপন্যাস পড়ছি, শেষটা নিজের মনের মতন করে বানিয়ে নিতাম। আর কবিতা আমি লিখেছি, মানে কলেজ ইউনিভার্সিটিতে আমার কবিতা আমি লুকিয়ে রাখতাম, আমি প্রকাশ করতাম না। ওই প্রথম প্রকাশ করতে আরম্ভ করলাম 96 সাল থেকে। আগে গল্পটা লিখতাম না, কবিতা লিখতাম,
3: কবিতা দিয়ে শুরু,
4: প্রথম কবিতা দিয়ে, এখন গল্প, উপন্যাস। হ্যাঁ,
3: বেশ। লেখার কি সারাদিনে নির্দিষ্ট কোনো রুটিন আছে যে দিনের এই সময়টা লিখবই, বা প্রতিদিন অন্তত এইটুকু সময় লেখার সঙ্গে কাটাবো, সেরকম কি আছে?
4: আমি না একটা কথা মনে করি, আমরা তো মা এবং আমরা শিক্ষিকা, আমার সংসার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যার জন্যে সকাল থেকে আমার সংসারে কেটে যায় সারাদিন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমি নিভৃতি পাই না। রাত্রির 11টার পরে আমি চুপচাপ বসি, এবং আমার তখন মনে হয় সারা রাত লিখলেও আমার অসুবিধে নেই, কিন্তু উঠে পড়ি হয়তো দুটো টুটো, আর সকালের দিকেও মাঝে মাঝে লিখতে হয়, এক ঘন্টা হয়তো বসলাম দেখলাম পুরনো লেখা, কিন্তু রাত্রিটা আমার সময়, একবার বসতেই হবে।
3: আপনি এখন অবসর জীবন যাপন করছেন, কিন্তু এক সময় চাকরি, তার সঙ্গে সংসার সামলানো, পাশাপাশি
4: সাংস্কৃতিক কাজকর্ম। আমি ভীষণভাবে চন্দননগরের সমস্ত অনুষ্ঠান টনুষ্ঠানের সঙ্গে আমি যুক্ত থাকতাম, মানে আমি নাচতাম একটা সময়, তারপরে ডিবেট আবৃত্তি করতাম, মানে সারাক্ষণ সাংস্কৃতিক কাজকর্মের মধ্যে থাকতাম। লেখাটা বরঞ্চ প্রকাশ্যে আসতো না, ওগুলোই প্রকাশ্যে আসতো। পরে লেখা যখন তীব্রভাবে শুরু হলো, তখন আমি সমস্ত আস্তে আস্তে ছেড়ে দিলাম।
3: কিন্তু এই যে মাল্টিটাস্কিং, সেটা কখনো অসুবিধে মনে হয়নি যে সবকিছু সামলানো?
4: না, আমি না, পারিবারিক সহায়তাটা, বিশেষ করে শ্বশুরবাড়ি, শ্বশুরমশাই আমার লেখা বেরোলেই উনি সকালবেলা উঠে আমার লেখাটা কিনে নিয়ে আসতেন, উনি নেই এখন আর। তো আমার পরিবারে ভীষণভাবে, আমার হাজবেন্ডও, মানে আমার স্বামীও খুবই, ছেলে মেয়ে সবাই, আর সংসারটা দেখতে হয়। এই জন্য আমাদের তো একটা মায়া আছে সবাইকার প্রতি, পরস্পরের। আমি যদি কারোর জন্য কিছু না করি, আর কেউ তো আমার জন্য কিছু করবে না।
3: আর সাহিত্য চর্চা ছাড়া অন্য এমন একটা কোনো কাজ খুব পছন্দের?
4: সাহিত্য চর্চা ছাড়া আমি স্কুলেও অনুষ্ঠান করাতাম, নাচের অনুষ্ঠান করাতাম, তারপরে আবৃত্তি করি এখনো, শ্রুতি নাটক। এখন তো সভাটভাগুলো খুব বেশি হয়, সেগুলোতে যেতে হয়।
3: বেশ, খুব ভালো লাগলো শর্বাণীদি কথা বলে, অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য, খুব ভালো থাকবেন, সৃজনে থাকবেন।
4: ধন্যবাদ।
3: আমরা শুনলাম শর্বাণী বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকী চিঠি লেখার বিষয় ছিল ছায়াতরু রবীন্দ্রনাথ। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছিলেন শর্বাণী বন্দ্যোপাধ্যায়। গুরুসদয় দত্ত লেন সত্যপীরতলা, চন্দননগর থেকে। এবারে আমরা শর্বাণী বন্দ্যোপাধ্যায় সেই চিঠিটি শুনব যার জন্য তিনি সেরা নির্বাচিত হয়েছেন।
2: তোমাকে আমি সারাক্ষণ খুঁজি রবি ঠাকুর, সকাল থেকে সন্ধে ঘানায়, তবু আমার প্রতিদিনের যাপনে তোমার উপস্থিতি যেন পাহাড়ের খাঁজে বোনা শস্য দানার মতো সোনালি রোদ্দুরের মায়া ছড়িয়ে হাসে। আমি তো তোমার ছায়ায় তোমার সঙ্গে মিশে একটু একটু করে বড় হই। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তারপর আরো আরো পথে হাঁটা। যৌবনের পলাশ ফুলে মাথা রাঙিয়ে নন্দিনীর মতো পাগল ভাই বলে একদিন তোমাকেই দিয়েছিলাম ডাক। তুমি আমার সেই রাজার দুলাল, যার রথের চাকায় আমি ছড়িয়েছিলাম আমার বুকের মণিহার। অনন্ত

শীতের গান ভাসে এই চরাচরে, তার তালে লয়ে আনন্দের বাঁধ ভাঙে, মননের গভীর কোণে আনে অজানা ইশারার হিল্লোল। এ মায়া জগতের নিত্য দিনের যাপনের ক্লান্তি মোছানো সে মধুরস যে পান করেনি সে জানে না।

0: রহদহনও লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সেই না বলা সুধার ভাণ্ডখানি তুমি কখন অজান্তে তুলে দাও আমার হাতে। অনাদি মুহূর্তে বিশ্ব যখন নিদ্রামগন, আমার ভুবনে তোমার প্রবেশের দ্বার খোলে, বিনায় বাজে ঝঙ্কার আর অমৃত পানে তৃপ্ত হতে হতে আমি বলি, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে। তবু আশঙ্কার শেষ নেই, বহিরঙ্গের কালো মেঘের গুরুগুরু ধ্বনি আচমকা ধ্বংসের বাণী বয়ে আনে, যুদ্ধের দামামায় মৃত্যুর পদধ্বনি বাজে, ওই ক্রন্দনের কলরোল লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল। বড় কঠিন এ সময় তুমি শোনাও অভয়বাণী, ওরে ভয় নাই। তখন সুখ দুঃখের দোলায় দুলতে দুলতে ফিরে আসে সেই চিরকালীন অনুভব। একি গভীর বাণী এলো ঘন মেঘেরও আড়াল ধরে। মে মাসের প্রথম পক্ষ, ছায়াতরু রবীন্দ্রনাথ এ বিষয়ে সেরা পত্রদাতা শর্বাণী বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিখানি শুনলেন, শুনলেন তার সাক্ষাৎকার।
1: এবার এপক্ষের চিঠি লেখার বিষয়, বাজে খরচ। প্রথমে যার চিঠি আজ হাতে, সৌমদ্বীপ ভূঁইয়া কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রিয় প্রাত্যহিকী, সুপ্রভাত। ব্রজেনবাবুকে আমাদের গ্রামে সবাই হারকেপ্পন বলেই চেনে। কেউ ভদ্রভাবে বলেন মানুষটা খুব হিসেবে, তবে তাঁর স্ত্রী কুসুমদেবীর মতে লোকটা টাকা খরচ করতে জানেই না। বেশ মোটা মাইনের চাকরি করতেন ব্রজেনবাবু, সেই কারণেই কুসুমদেবীর বাবা একদিন মেয়ের বিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে। কিন্তু বিয়ের ৩০ বছর পরেও কুসুমদেবীর আক্ষেপে স্বামীর কাছ থেকে নিজের ইচ্ছে মতো কিছুই আদায় করতে পারলেন না। পাশের বাড়িতে ইতালিয়ান মার্বেল, কারো নতুন গাড়ি, কারো গলায় সোনার হার, সবই আছে, শুধু তাঁদের বাড়িতেই নতুন কিছু হয় না। একদিন কুসুমদেবী বললেন, বাড়িটা একটু সারাই করলে হয় না? ব্রজেনবাবুর জবাব, ছাদ ভেঙেছে, দেওয়াল পড়েছে। না, তাহলে সংস্কারটা বাড়ির নয়, দরকার তোমার মনের। ছেলে বাইক চাইলে তিনি বলেন সাইকেলেরও দুটো চাকা, বাইকেরও। মেয়ে ব্র্যান্ডেড জামার কথা তুলতেই উত্তর আসে, জামার ব্র্যান্ডে মানুষ বড় হয় না। অথচ টাকা তিনি খরচ করতেন, তবে সেই খরচের তালিকায় ছিল ছাদের সোলার প্যানেল, বর্ষার জল সংরক্ষণের ব্যবস্থা, সানবাদানো পুকুর আর ফলের বাগান। গ্রামের লোক হাসত, একটা ইনভার্টার বসালেই তো হতো, এসব বাজে খরচের কি দরকার। ব্রজেনবাবু অবশ্য কারোর কথাই বিশেষ পাত্তা দিতেন না, তিনি চলতেন নিজের খেয়ালে। বহু বছর কেটে গেল, গরম বাড়ল, ভূগর্ভস্থ জল কমল, লোডশেডিং নিত্য সঙ্গী হল। তখনই বোঝা গেল ব্রজেনবাবুর বাজে খরচের আসল মূল্য। বিদ্যুৎ না থাকলেও তাঁর বাড়িতে আলো জ্বলত, গ্রীষ্মে যখন বেআইনিভাবে বসানো অগভীর নলকূপ থেকে জল উঠত না, তখন তাঁর পুকুরের জলেই বাঁচত আশেপাশের বাগান। বাজারে সবজির দাম বাড়লেও তাঁর বাগান ভরে থাকত মরশুমি ফসল। যে মানুষটাকে সবাই হারকেপ্পন বলে ব্যঙ্গ করত, সেই মানুষটির আসলে ভবিষ্যতের জন্য কিছু বাজে খরচ করেছিলেন, কারণ সব খরচের লাভ চট জলদি পাওয়া যায় না, কিছু খরচের সুদ ভোগ করে গোটা প্রজন্ম। লিখলেন সৌমদ্বীপ ভূঁইয়া কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: জলপাইগুড়ির চিঠি পড়ব, ইশিতা।

0: গুপ্ত চিঠি লিখছেন বানারহাট জলপাইগুড়ি থেকে। তোমার এবারের বিষয়টা শুনে থেকেই মুচকি মুচকি হেসে চলেছি, কারণ এ সংসারে বাজে খরচ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। আর কোনটা কেজো খরচ আর কোনটাই বা বাজে, এ বাপু আপেক্ষিক ব্যাপার। ধরো তোমার কাছে ফুলের গাছ কেনা বাজে খরচ, কিন্তু আমার কাছে সেটাই অত্যন্ত প্রয়োজনীয়। এমন তো হয়েই থাকে। আবার কেউ সারা জীবন ঘরদোর সাজানোর জন্য দেদার খরচ করে, কেউ একটার পর একটা নতুন মডেলের গাড়ি কেনে, কেউ প্রতি বছর কোথাও না কোথাও বেড়াতে যাবেই। শিল্পপ্রিয় মানুষ লক্ষ টাকা খরচ করে একটা বিরল শিল্পকর্ম কেনে, কত মানুষ অ্যান্টিক সংগ্রহের জন্য মাথা খুঁড়ে কোথায় না কোথায় গিয়ে দেদার খরচ করে নিয়ে আসে তেমন কিছু। এবার বলো, এগুলোর সবই কি তুমি বাজে খরচ বলে দাগিয়ে দিতে পারো? তাই যদি হতো তবে অভিধানে শখ বা শৌখিনতা বলে কোনো শব্দ থাকত না। তবু তর্কের খাতিরে মেনে নিলাম শখ মেটানোর জন্য আবশ্যকীয় খরচের পঙ্ক্তিতে পড়ে না সে খরচ। যদি বলি এর চেয়ে অনেক অনেক বাজে খরচ পৃথিবী জুড়ে চলেছে ধ্বংসাত্মক কাজে, মেনে নেবে তো? এত অস্ত্র, এত মিসাইল, এত নানা ধরনের বোমা যার কোনো উপযোগিতা খুঁজে পাওয়া যায় না, কাকে মারার লক্ষ্যে এ বিশাল আয়োজন? মানুষকে কি লাভ তাতে? ভয় দেখানো, প্রতিপত্তি বিস্তার, ক্ষমতার প্রদর্শন, এই তো। হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রসমূহ ব্যয় করে প্রতিরক্ষা খাতে, তার জন্যে গবেষণার শেষ নেই। যত মেধা এই ক্ষেত্রে ব্যয় হয় তাও কি মেধার অপব্যয় নয়? এই বিপুল মেধা যদি সুষ্ঠুভাবে মানুষের হিতার্থে ব্যয় হতো, তাহলে কি এই পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠত না? আমি তো স্বপ্নে এমন যুদ্ধহীন, শান্তি ও সমৃদ্ধির এক পৃথিবীকেই দেখি। কেউ সেখানে যুদ্ধ পরিকল্পনা করে না, সৃষ্টির নেশায় মানুষ ভূত, সেখানে সবাই সবার দিকে হাত বাড়িয়েই আছে, মুখ ফিরিয়ে নেই কেউ। হয় না প্রাত্যহে কি, হয় না এমন এক দুনিয়া? ঈশিতা গুপ্ত ভারী লোভ দেখালেন আপনার চিঠিতে, এমন এক দুনিয়ার লোভ। লিখলেন আপনি বানারহাট জলপাইগুড়ি জেলা থেকে।
1: এরপরে কৌস্তভ ভট্টাচার্য খাগড়া মুর্শিদাবাদ থেকে। প্রিয় প্রাত্যহিকে, জগৎ জুড়ে কত কি জিনিস, করেছ কখনো সওয়াল? খুঁজলেই সব জিনিস পাবে, যেমন মনের খেয়াল, নতুন জামা, নতুন জুতো, কিংবা সোনার গয়না, দেখলেই চোখ করে চকচক, এমন জিনিস হয় না। বাহারে সেসব জিনিস দেখে মনটা বড়ই নাচে, কিন্তু শেষে বিলের বোঝায় খুশিটা কি আর বাঁচে? তার সাথে ওই রয়েছে সে এক অভাবের হাতে ছানি, হোক না দামি, আছে তো সুযোগ, ইএমআইতেই আনি। লোক দেখানো রিলের কোনো এক ঝুমকো কানের দুলে মাসকাবাড়ির জিনিস যে নেই সেটাই গেছে ভুলে। চাকরিতে পাওয়া টাকায় কেনা মায়ের ছাপা শাড়ি, কিংবা বহু কষ্টে কেনা সাধের নতুন গাড়ি, সবই শেষে ঢুকবে নাকি বাজে খরচের খাতায়? কোনটা যে ঠিক কোনটা বেঠিক বোঝা বড়ই দায়। বন্ধুর সাথে একটু আড্ডা, কোথাও বেড়াতে যাওয়া, নিজের শখের ফুলের বাগান একটু সাজিয়ে নেওয়া, একেও যদি হিসেবে কষে বাজে খরচ বলো, জীবনে আর থাকলো কি পরে, যন্ত্র হয়েই চলো। যে খরচ শেষে আফসোস হয় করো সে খরচ বন্ধ, ইচ্ছাগুলোও থাকুক মেঝে, জীবনে থাক ছন্দ। ছন্দে ছন্দে খরচ

0: কোচ এবং বাজে খরচে মেল দিলেন কৌস্তব ভট্টাচার্য, চন্দ্রশেখর মুখার্জি রোড, খাগড়া, মুর্শিদাবাদ থেকে।
1: হুগলির চিঠি। নাজিয়া ইলাহি পান্ডুয়া স্টেশন রোড হুগলি থেকে লিখছেন। সবাই তো তোমায় হিসেব মিলাতে টাকার বাজে খরচের কথা লেখে, কিন্তু জীবনের 50টা বছর পার করে এসে আজ আমি তোমায় এক অমূল্য অপচয়ের কথা বলবো। আমার আবেগ আর অনুভূতির বাজে খরচ। আজকাল বড্ড আক্ষেপ হয়, এক সময় যে হাতে সুতো সোয়েটার বোনা চলত, নকশি কাঁথায় ভালোবাসার ফোঁড় উঠত, কিংবা বিকেলের আলোয় প্রিয় মানুষের সঙ্গে নিখাদ আড্ডা হতো, সেই জীবনটাকে আমি আজ মোবাইল স্ক্রিনের কাছে বিক্রি করে দিয়েছি। সারাদিন এই নির্জীব শীতল কাঁচটার দিকে তাকিয়ে থেকে অকাতরে নষ্ট করছি নিজের জ্যান্ত অনুভূতিগুলো। পুরনো কাজ, পুরনো আনন্দ সব ভুলে এই অন্ধ আলোয় প্রতিদিন একটু একটু করে নিঃস্ব হচ্ছে। হারিয়ে যাওয়া আবেগগুলো হয়তো আর কোনোদিন ফিরবে না প্রাত্যহিকে। তবে আজ তোমায় চিঠিটা লিখতে গিয়ে নিজের এই সবচেয়ে বড় বাজে খরচটুকু বুঝতে পারলাম। নাজিয়া ইলাহি পান্ডুয়া স্টেশন রোড হুগলি থেকে। আমাদেরকেও আয়নার সামনে দাঁড় করিয়ে দিলেন কিন্তু আপনার এই চিঠিতে। মোবাইল স্ক্রিনের মাধ্যমে কতটা যে সময় আমরা বিক্রি করে দিচ্ছি ওই অন্ধ আলোতে টের পাইনি। এমনই কত না বাজে খরচের কথা জমা হচ্ছে লেখায় লেখায়, চিঠির ঝাঁপিতে সেসব খোলা যাবে না হয় আবারও আগামীকাল। এখন শুনি আকাশ বাতাসের কথা।
0: আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মূলত মেঘলা থাকবে, কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 69%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 7 মিলিমিটার। এবং একটি সতর্কবার্তায় বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের উত্তর উপকূলে 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তা বেড়ে কখনো কখনো 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, তাই সে সমস্ত উপকূলে না যেতে বলা হচ্ছে। আগামী 31 তারিখ পর্যন্ত এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
1: আর এই সতর্কবার্তার সঙ্গে শেষ করব আজকের প্রাত্যহিকীয় এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: সৌভিক শাসমল,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, নিখোঁজ 1924 জন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 84 জন ভারতীয়কে নেপালের হরপাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। UGC নেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, 84টি বিষয়ের 4000-এর বেশি পরীক্ষার্থী JRF স্কলারশিপ পেয়েছেন। দেশের চিনির যোগান পর্যাপ্ত রয়েছে বলে সরকার জানিয়েছে। মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ওড়িশায় বেশ কিছু এলাকায় জারি কমলা সতর্কতা। আসে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। এটি হবে উজবেকিস্তানে প্রধানমন্ত্রীর চতুর্থ সফর। দুদিনের সফরকালে তাশখন্দে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকভ মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই বৈঠকের মূল লক্ষ্য। চিকিৎসা, প্রতিরক্ষা, খনি খনন সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলবেন তারা। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, সফরে প্রধানমন্ত্রী মোদী তাশখন্দে লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন করবেন। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। সফরের দ্বিতীয় পর্যায়ে কিরগিজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সাদির জাফারোভের আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 26তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বিশকেক সফর করবেন। উল্লেখ্য, ভারত 2017 সাল থেকে এই সংস্থার পূর্ণ সদস্য। এছাড়া তিনি মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, এখনও 1924 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলি নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলিতে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলি থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে গেছে। নতুন করে সতর্কবার্তা জারি করেছে, কারণ এতে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতেকোশি নদীর উৎসের কাছে সৃষ্ট নতুন একটি হ্রদ এবং তিব্বত অংশ থেকে বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশূলী এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশূলী ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রিশূলী ও ধোবি নদী এলাকায় বন্যায় ঘরবাড়ি, দোকানপাট ও সহায় সম্বল হারানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 84 জন ভারতীয়কে নেপালের হরপাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেপালের ত্রিশূলী 1 প্রকল্পের 63 জন শ্রমিক রয়েছেন, তামিলনাড়ু থেকে রয়েছেন 21 জন, 320 জন ভারতীয় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জনের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার ও সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। ডক্টর জয়শঙ্কর জানান, আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে চলেছে। মন্ত্রী জানান, তিনি নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে হরপাবান বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমানটি ইতিমধ্যেই কাঠমান্ডুর পৌঁছেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে বহনযোগ্য জেনারেটর সেট, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবারের প্যাকেট এবং জল বিশুদ্ধিকরণের ট্যাবলেট। নেপালে বিধ্বংসী হরপাবানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। অনুমতি মিললেই একজন মন্ত্রী, একজন বিধায়ক, IG পদমর্যাদার এক পুলিশ আধিকারিক এবং এক সিনিয়র IAS আধিকারিককে নিয়ে একটি প্রতিনিধি দল কাঠমান্ডু পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উল্লেখ্য, গত সন্ধ্যায় ভবানী ভবনে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ থেকে সরকারিভাবে নিখোঁজ 39 জনের মধ্যে একটি পরিবারের 2 জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তারা সুস্থ রয়েছেন, তবে বাকি 37 জনের এখনও কোনো খোঁজ মেলেনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সফরকালে তিনি বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সংস্থার কার্যনির্বাহী আধিকারিক ও ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন।

কানাডায় তিন দিনের সফর শেষে তিনি গতকাল শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। উল্লেখ্য, কানাডা সফরে তিনি প্রথমে ভারত কানাডা অর্থনৈতিক ও আর্থিক সংলাপে অংশ নেন। শিকাগোতে অর্থমন্ত্রী বিশিষ্ট বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। বৈঠকে ভারতে বিনিয়োগের সম্ভাবনা, দেশের অর্থনৈতিক পূর্বাভাস এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার করার উপর আলোচনা করা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তিন দিনের তামিলনাড়ু, কর্ণাটক, কেরালাম ও লাক্ষাদ্বীপ সফর শুরু করবেন। সফরকালে তিনি শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য, মৎস্যচাষ, সরকারি চাকরিসহ একাধিক বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর এরোডে কঙ্গুভেলালার ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রতিষ্ঠা দিবসে উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তাঁর বেঙ্গালুরুতে কর্ণাটকের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন লাক্ষাদ্বীপের আগাত্তিতে। সেখানে তিনি পশুপালন, মৎস্যচাষ ও দুগ্ধ শিল্প মন্ত্রক দ্বারা আয়োজিত একটি কার্যক্রমে অংশ নেবেন। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতায়। 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দুটি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এ বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। UGC নেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 84টি বিষয়ে 4000-এর বেশি পরীক্ষার্থী গবেষণার জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ JRF স্কলারশিপ পেয়েছেন। ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি থাকার ফলে NTA আগামী মাসের 9 ও 10 তারিখ পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। উল্লেখ্য, চলতি মাসের 16 তারিখ NTA UGC নেটের উত্তরপত্র প্রকাশ করে। সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্ক ফোর্স জানিয়েছে আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800-1800-4747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। এছাড়া এক্সাম রিফর্মস টাস্ক ফোর্স @dopd.gov.in ইমেল করেও পরামর্শ পাঠানো যাবে। সরকার জানিয়েছে দেশে চিনির যোগান পর্যাপ্ত রয়েছে। সেই সঙ্গে চিনির ঘাটতি পূরণে এবং সঠিক দামে চিনির সরবরাহ বাড়িতে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার। ভোগ্যপণ্য বিষয়ক মন্ত্রক সূত্রে জানা গেছে, মিল থেকে বেরোনো চিনির দাম কমেছে 20%। দেশজুড়ে চিনির দাম ও পর্যাপ্ত যোগানের দিকে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে বলে জানা গেছে। আগামী মাস থেকে চিনি বণ্টনের ক্ষেত্রে সরকার মাসিক কোটার পরিবর্তে একটি পাক্ষিক কোটা ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে চিনি সঠিক সময় বাজারগুলিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে। যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। জুনে IIP বৃদ্ধির হার 7.3% থেকে বাড়িয়ে 8.8% করা হয়। ফলে জুলাইয়ের শুরুতে শিল্পক্ষেত্রে বৃদ্ধির গতিবেগ প্রাথমিক পূর্বাভাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব ও জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর আরাধনা পটনায়ক 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্যমাত্রার অগ্রগতির পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকে মূলত 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 33টি উচ্চ ঝুঁকিমূল্য জেলার উপর আলোচনা করা হয়। এই এলাকাগুলিতে সারা দেশের সবচেয়ে বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। বৈঠকে মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিক, ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোল এবং সংশ্লিষ্ট রাজ্য ও জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ওড়িশায় বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে IMD। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এবং জম্মু কাশ্মীর, লাদাখে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হতাবানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 579, নিখোঁজ 1924 জন। বিদেশ মন্ত্রক জানিয়েছে 84 জন ভারতীয়কে নেপালের হতাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশ মন্ত্রক অনুমতি দিলে নেপালে বিধ্বংসী হড়পাবানে নিখোঁজদের সন্ধানে রাজ্য সরকার প্রতিনিধি দল পাঠাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সরকারিভাবে রাজ্য থেকে নিখোঁজ 39 জনের মধ্যে সন্ধান মিলেছে দুজনের। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয়েছে, একে এক শুভ সূচনা বলে উল্লেখ করেছে ওএনজিসি। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ 100% সম্পূর্ণ হয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখতে 4 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। আজ এক প্রতিনিধি দল মালদা যাচ্ছে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবার দিনটির মূল ভাবনা, খেলবে ভারত, জিতবে ভারত। আসছে বিস্তারিত খবরে। নেপালে বিধ্বংসী হড়পাবানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। অনুমতি মিললেই একজন মন্ত্রী, একজন বিধায়ক, আইজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক এবং এক সিনিয়র আইএএস আধিকারিককে নিয়ে একটি প্রতিনিধি দল কাঠমান্ডু পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
1: চিফ সেক্রেটারি মনোজ আগরওয়ালকে আমি এবং রেসিডেন্ট কমিশনার দূষণ নারিওয়ালকে এমইর কাছে পারমিশন চাইতে আমরা একটা ডেলিগেশন এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে পাঠালে আমরা কাঠমান্ডু মুভ করিয়ে দেবো যখনই পারমিশন পেয়ে যাব। তাতে একজন মন্ত্রী থাকবেন, একজন এমএলএ থাকবেন, আইজি র্যাঙ্কের একজন পুলিশের অফিসার থাকবেন এবং জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বা সেক্রেটারি র্যাঙ্কের কোন সিনিয়র আইএস থাকবেন। টিম বানিয়ে গভর্নমেন্টে আমরা পাঠানোর জন্য এমইর কাছ থেকে সিএস পারমিশন সিক করছেন, পেয়ে গেলেই আমরা মুভ করিয়ে দেবো।
0: উল্লেখ্য, গত সন্ধ্যায় ভবানী ভবনে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ থেকে সরকারিভাবে নিখোঁজ 39 জনের মধ্যে একটি পরিবারের দুজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তাঁরা সুস্থ রয়েছেন, তবে বাকি 37 জনের এখনও কোনো খোঁজ মেলেনি। মুখ্যমন্ত্রী বলেন, নবান্ন ভবানী ভবনে দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, নিখোঁজদের পরিবারের সঙ্গে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। এদিকে নেপালে ওই ভয়ঙ্কর হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 579, 1924 জন এখনও নিখোঁজ। মুখ্যমন্ত্রী দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। যাদবপুরের 8B-তে গতকাল বন্দে মাতরম কর্মসূচিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বিদেশি প্রভাব ছিল বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলির উদ্দেশ্যে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী শক্তিকে বাঁচিয়ে রাখা এবং সনাতনী ঐতিহ্যের অসম্মান করা হয়েছিল, পাশাপাশি নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকেও অপমান করা হয়েছিল বলে তাঁর অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয়েছে। গতকাল এর আনুষ্ঠানিক সূচনা করেন অশোকনগরের বিধায়ক ডক্টর সুময় হীরা। উপস্থিত ছিলেন তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ওএনজিসির ডিরেক্টর অফ এক্সপ্লোরেশন ওম প্রকাশ সিনহা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে গতকালই তেল ভর্তি ট্যাঙ্কার হলদিয়ার উদ্দেশ্যে রওনা হয়। শ্রী সিনহা একে এক শুভ সূচনা বলে উল্লেখ করেছেন।
2: अशोकनगर एरिया में एक जो हम पहले सोच रहे थे उससे ज़्यादा तेल मौजूद है, इसलिए हमने एक 5-6 बेल का प्रोग्राम लेके आए। पिछले बेल से बहुत ही अच्छा परफॉर्मेंस मिला है, अच्छा तेल प्रोड्यूस हो रहा है। ये एक वेल है, उसके बाद इसी जगह से अलग अलग डायरेक्शन में और वेल ड्रिल करेंगे, तो आने वाले समय में नंबर ऑफ वेल्स बढ़ेंगे और तेल का प्रोडक्शन भी बढ़ेगा। तो दिस इज़ अ वेरी वेरी गुड बिगनिंग, एक अच्छी शुरुआत है अशोकनगर फील्ड के माध्यम से।
0: উল্লেখ্য, অশোকনগরের এই খনিজ তেলের বাণিজ্যিক সরবরাহ রাজ্যের শিল্প, অর্থনৈতিক পরিকাঠামো এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিধায়ক সুময় হীরা।
3: ওএনজিসি একটা বড় প্রকল্প, এখানে যদি প্রভূত তেল পাওয়া যায় তাহলে সকলে যে যে বিভাগে আছেন যেমন কর্ম করতে পারেন, তার স্কিল রয়েছে, তার সার্টিফিকেট রয়েছে, সে সেইভাবে সেই কর্ম ব্যাপক সম্ভাবনা রয়েছে এখানে সেই কর্মে, আশা করা যায় যেটা খুব ভালো পজিশনে থাকবে।
0: 2018 সালে অশোকনগরে খনিজ তেলের সন্ধান পায় ওএনজিসি, তৈরি করা হয় অশোকনগর সাইট 1। কর্তৃপক্ষের অনুমান, নতুন এই কূপে আনুমানিক 15-20 কিউবিক মিটার তেল মজুত রয়েছে। ওএনজিসি সূত্রে জানা গেছে, অশোকনগরের এই তেলের এপিআই গ্র্যাভিটি কোয়ালিটি প্রায় 40-41, যা আন্তর্জাতিক মানদণ্ডের সমতুল। তেল উত্তোলনের পাশাপাশি এলাকার পরিকাঠামোগত উন্নয়নেও বড়সড় পদক্ষেপ নিয়েছে সংস্থা। ইতিমধ্যে সংশ্লিষ্ট সাইটের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অশোকনগরের শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক ক্ষেত্রেও আরও 1,000 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ 100% সম্পূর্ণ হয়েছে। জেলায়

0: কিলোমিটার খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পূর্বেই কয়েক দফায় মোট 334 একরের বেশি জমি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছিল জেলা প্রশাসন। গতকাল আবার পড়ছি, 27 আগস্ট সীমান্তে চরচন্দনপুর এবং হাজিরাহাটি মিরগঞ্জ এই দুটি গুরুত্বপূর্ণ মৌজার বাকি থাকা 3.86 কিলোমিটার কাঁটাতারের জন্য 28.65 একর জমি রাইট অফ পজিশনের মাধ্যমে বিএসএফকে হস্তান্তর করা হয়। এদিকে জেলাভিত্তিক হিসেবে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ সবথেকে বেশি জমি পেয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে 362 একরের বেশি প্রায় 48 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা শাসক আর অর্জুন জানিয়েছেন।
1: ইন্ডো বাংলাদেশ বর্ডার ফেন্সিং এর জন্য ল্যান্ড ট্রান্সফার কিছু অংশ হলো। আমাদের টোটাল ছিল 48.9 কিলোমিটার রাস্তায় 362.894 acres, 2 মৌজার, 4 চন্দনপুর শহর আর হাজরাহাটি মিরগঞ্জ, এই 2 মৌজার এগুলো আমরা বিএসএফ অথরিটিকে হ্যান্ড ওভার করা হয়েছিল। এইটাতে টোটাল হ্যান্ড ওভার হচ্ছে 362.894 একর, জমি যার লেন্থ হচ্ছে 48.905 কিলোমিটার।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দুটি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বে সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শুনতে পাবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখতে 4 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। চিকিৎসক প্রলয় আচার্যের নেতৃত্বে ওই কমিটিতে আছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক রাজশেখর সরকার, ভোলানাথ আইচ এবং এসএসকেএম এর চিকিৎসক বিজন সাহা। আজ ওই কমিটির সদস্যরা মালদা মেডিকেল কলেজে অনুসন্ধানে যাবেন। সম্প্রতি এই মেডিকেল কলেজে একদিনে 10টি শিশুর মৃত্যু হয়। চলতি মাসে সব মিলিয়ে মৃত্যু হয়েছে প্রায় 60টি নবজাতকের। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আগেই রিপোর্ট চেয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শরদ্বত মুখোপাধ্যায়। রাজ্যপাল আর এন রবি বিকশিত ভারতের লক্ষ্যে চিকিৎসকদের নতুন চিন্তাভাবনাকে পাথেয় করে আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার ও গবেষণার মধ্যে দিয়ে চিকিৎসা ক্ষেত্রকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল অ্যাসোসিয়েশন অফ মিনিমাল অ্যাক্সেস সার্জেন্স অফ ইন্ডিয়ার 21তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, বর্তমান এনডিএ সরকারের আমলে দেশে মেডিকেল কলেজ ও কলেজে আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তবুও দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসক কম। আগামী দিনে স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বীরভূম যাচ্ছেন। তারাপীঠ মন্দিরে তিনি পুজো দেবেন। আসন্ন কৌশিকী অমাবস্যার আগে সেখানকার প্রস্তুতি নিয়ে মন্দির কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। সিপিআইএমের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন আজ কল্যাণীতে শুরু হচ্ছে। গতকাল কলকাতায় দলের সাধারণ সম্পাদক এম এ বেবির উপস্থিতিতে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, দুদিনের এই বর্ধিত অধিবেশনের শেষে আগামীকাল কল্যাণীতে প্রকাশ্য সমাবেশ হবে। হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা খেলবে ভারত, জিতবে ভারত। রাজ্য সরকারের উদ্যোগে নবান্ন সভাগরে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জাতীয় ক্রীড়া ও প্যারা অলিম্পিক্সে পদকজয়ীদের এবং বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্মানিত করবেন। হকি বেঙ্গলের উদ্যোগে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে দেশবাসীকে সুস্থ সবল রাখার জন্য আজকের দিনেই সূচনা হয়েছিল ফিট ইন্ডিয়া মুভমেন্টের। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের ওপর তৈরি ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশ মন্ত্রক অনুমতি দিলেন

0: নেপালে বিধ্বংসী হরপাবানে নিখোঁজদের সন্ধানে রাজ্য সরকার প্রতিনিধি দল পাঠাবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয়েছে। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ 100% সম্পূর্ণ হয়েছে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী রেশমিতা নন্দী। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রেশমিতা নন্দীর কণ্ঠে।

0: খেলাধুলো হয়ে ডেটা সায়েন্স শুনছেন জানা অজানায়, আজ তৃতীয় ও শেষ পর্ব, বলছেন পল্লব রায়গুপ্ত।
1: খেলায় ডেটা সায়েন্সের ব্যবহার কীভাবে খেলার জগতে এক বিরাট সদর্থক পরিবর্তন এনেছে সেই নিয়ে গল্প করেছি। আজ বলবো দুজন বিজ্ঞানীর গল্প, একজন গণিতজ্ঞ, অন্যজন পদার্থবিদ। আর দুজনেই নিজ নিজ ক্ষেত্র ছেড়ে চলে আসেন স্পোর্টস অ্যানালিটিক্সের জগতে। পাখিদের দল বেঁধে আকাশে ওড়ার দৃশ্য বা মৌমাছিদের ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো, এই দুয়ের পিছনে যে নিয়ম কাজ করে একটা ফুটবল ম্যাচে অনেকটা সেই একই ব্যাপার দেখা যায়। গণিতবিদ ডেভিড সামটার এই সব প্রাণীদের আচরণ বোঝার জন্য তিনি একটা গাণিতিক মডেল তৈরি করেছিলেন। পরে তিনি বুঝতে পারলেন ফুটবল দলের সঙ্গেও এই সব ব্যবস্থার একটা বেশ মিল রয়েছে। একটি দলে 22 জন খেলোয়াড় সবসময় একে অপরের গতিবিধির দিকে নজর রেখে চলেন, তারা একসঙ্গে জায়গা তৈরি করেন, আবার প্রতিপক্ষের জন্য জায়গা বন্ধ করে দেন। সামটার তাই দলবদ্ধ প্রাণীদের আচরণ বোঝার জন্য যে গণিত ব্যবহার করতেন সেটাই ফুটবলে প্রয়োগ করতে শুরু করলেন। শুধু গোল বা পাসের সংখ্যা না দেখে তিনি খুঁজতে শুরু করলেন খেলার ভিতরে লুকিয়ে থাকা নানা ধরন, কে কাকে পাস দিচ্ছে, খেলোয়াড়রা কীভাবে মাঠে ছড়িয়ে পড়ছেন, দলের গঠন কেমন, আবার পুরো দলটা কীভাবে একসঙ্গে চলাফেরা করছে। 2016 সালে তার প্রকাশিত বই সকারমেটিক্স এই ভাবনাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেয়। তিনি দেখান ফুটবলকে শুধু গোল জয়ের খেলা হিসাবে না দেখে সংখ্যা, সম্ভাবনা, জ্যামিতি আর নানা ধরনের প্যাটার্নের খেলা হিসাবেও দেখা যায়। তিনি এমন একটা ব্যবস্থা তৈরি করেছেন যা ফুটবল ম্যাচের বিপুল তথ্যকে সহজে পড়া ও বোঝার মতো করে সাজাতে পারে। ফলে পেশাদার ক্লাব, স্পোর্টস অ্যানালিটিক সংস্থা বা সংবাদ মাধ্যম যে কেউ সেই তথ্য থেকে খেলার ধরন বুঝতে পারে। এই মডেল হিসাব করে ম্যাচের কোনো একটি মুহূর্তে মাঠের কোন জায়গা থেকে কোন দলের নিয়ন্ত্রণ থাকার সম্ভাবনা বেশি, সেই তথ্যকে কাজে লাগিয়ে কোচেরা খেলোয়াড়দের কোথায় দাঁড় করাবেন বা কীভাবে আক্রমণ রক্ষণ সাজাবেন তাও ভালোভাবে ঠিক করতে পারেন। এর থেকেও চমকপ্রদ গল্প উইলিয়াম স্পিয়ারম্যানের। হার্ভার্ড থেকে হাই এনার্জি পার্টিকেল ফিজিক্সে পিএইচডি করার পর তিনি সার্নে হিগস বোসন নিয়ে গবেষণা করেছিলেন, কিন্তু পিএইচডি শেষ দিকে বুঝলেন চিরাচরিত পথে পদার্থবিদ্যার গবেষণা চালিয়ে যাওয়ার ইচ্ছে তার আর নেই, বরং আমেরিকান ফুটবলের প্রতি তার বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। তার মনে হল পদার্থবিদ্যায় শেখা গণিত ও মডেল তৈরির কৌশল খেলাধুলায় কাজে লাগানো যায় কি না। 2015 সালে তিনি একটা স্পোর্টস অ্যানালিটিক সংস্থায় যোগ দেন। তিনি ফুটবল মাঠের জায়গার দখল নিয়ে ভাবতে শুরু করলেন। ফুটবল যে শুধু বলের অবস্থানের খেলা নয়, খেলোয়াড়েরা মাঠের কোন জায়গা নিয়ন্ত্রণ করছেন সেটাও গুরুত্বপূর্ণ। এই ভাবনা থেকেই তিনি তৈরি করলেন পিচ কন্ট্রোল নামে একটি গাণিতিক মডেল। সহজ করে বললে ম্যাচের কোন একটি মুহূর্তে মডেলটি হিসাব করে দেখাতে পারে মাঠের কোন জায়গায় কোন দলের খেলোয়াড় আগে পৌঁছাতে পারবেন, ফলে চোখে না দেখা গেলেও মাঠের জায়গা দখলের লড়াইকে সংখ্যায় মাপা সম্ভব হলো। এভাবে ফুটবলে শুধু গোল, পাস বা শট গোনার বদলে মাঠের জায়গা, খেলোয়াড়ের নাড়াচাড়া, প্রতিপক্ষের চাপ এবং সিদ্ধান্ত নেওয়ার মতো অদৃশ্য বিষয়গুলিকেও মাপার পথ খুলে গেল। এখন সামটার ও স্পিয়ারম্যানের গাণিতিক মডেল বিশ্বের অনেক স্পোর্টস অ্যানালিটিক সংস্থা ব্যবহার করে থাকে। এতটা শুনে মনে হতে পারে তাহলে খেলাধুলো কি শুধুই অঙ্ক বা ডেটার উপরে চলে? এই প্রসঙ্গে গণিতবিদ ও স্পোর্টস ডেটা সায়েন্টিস্ট টিম শার্টিয়ার বলেছিলেন, খেলার মাঠে ভালোবাসা, আবেগ কিংবা বন্ধুত্ব এইগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, আর সেগুলো তো আর ডেটাতে ধরা পড়ে না।
0: খেলাধুলোয় ডেটা সায়েন্স তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন পল্লব রায়গুপ্ত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: তুবড়ি এই অনুষ্ঠানে আজকের নাটক ঘেঁচাং ঘচ, শিবরাম চক্রবর্তী।

0: বলি বাজারে যাবে নাকি?
1: ও
2: দশটার পর বাজার আনলে কিন্তু উনুনে আমি জল ঢেলে দেবো।
1: যাচ্ছি বাবা যাচ্ছি। উফ, চাটাও একটু শান্তিতে খেতে দেবে না দেখছি। কই দাও দাও বাজার থলিটা দাও।
2: এই নাও, কিচ্ছু নেই সব বারণ তো। আলু পটল ঝিঙে উচ্ছে লাউ কুমড়ো কিচ্ছু নেই।
1: ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বাজারে সব সবজির নামই বলে ফেলেছ। এবার দাও দাও থলিটা দাও তো।
2: এই নাও।
3: না, যাওয়ার সময় দাড়িটা কেটেই যায়। ওরে বাবা, সেলুনে দেখছি ভেজায় ভিড়। কি করবো, বাজেটটা করেই নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, করেই নিয়ে আসি। ও বাবা, এ তো দেখছি এখনো ভিড়। বাজার যাওয়ার সময় যা দেখে গেলাম এখনো একই অবস্থা। কইয়ে বলাই, ও বলাই, মিলবে নাকি আমার সুযোগ, নাকি চুপচাপ বসে থাকতে হবে?
4: চুপচাপ বসে থাকবেন কেন বাবু, এই বইগুলো ততক্ষণ নেড়ে ছেড়ে দেখুন। এখন জমাতে নেক রয়েছেন, একটা চুল দুটো দাঁড়ি হলেই আপনাকে ধরবো।
5: নমস্কার কেবলা বাবু।
3: নমস্কার।
5: আপনি আমাকে চিনবেন না মশাই, আপনার প্রায় প্রতিবেশী বলতে গেলে।
3: আচ্ছা,
5: হ্যাঁ, ওই ওই দুটো গলির ওধারে আমি থাকি।
3: ও
5: হ্যাঁ, তবে আপনাকে আমি বেশ চিনি।
3: ও
5: আপনি আমাদের পাড়ার শীর্ষস্থানীয়, কে না চেনে আপনাকে?
3: না না না না, কি যে বলেন, আমি নিতান্ত সামান্য লোক।
5: না না, আপনি অসামান্য লোক। জানেন পাড়ার ছেলে বুড়ো সকলে, ইতর ভদ্র সবাই আমরা আপনার পদাঙ্ক অনুসরণ করে চলি। হ্যাঁ, এই দেখুন না, আপনাকে এই সেলুনে দেখলুম, ঢুকতে দেখলুম, তাই তো আমি এখানে দাড়ি কামাতে চলে এলুম। নইলে নিজের বাড়িতেই তো রোজ কামাই।
3: ও দেরি হবে এখানে বলাই বাবু?
4: দেরি হবে এখানে, হাত কারো খালি নেই, ততক্ষণ এগুলো পড়ুন।
5: এইগুলো, ও বাবা, এগুলো তো রহস্য রোমাঞ্চের বই, পড়লে মাথার চুল খাড়া হয়ে ওঠে। কেন যে রাখে এখানে এগুলো কে জানে।
3: ওই জন্যই বোধ হয় মাথার চুল খাড়া হয়ে থাকলে ওদের ছাড়বার পক্ষে সুবিধা
5: হয়। যা বলেছে, তাই বলছিলাম যে কেবলা বাবু, না বাবু বাবু, তা আপনার গাড়িটা কোথায় রাখলেন?
3: গাড়ি
5: গাড়ি
3: গাড়ি কই, আমার গাড়ি তো নেই, 3 বছর হলো দরখাস্ত দিয়ে বসে আছি।
5: হ্যাঁ,
3: তবে এবার একটু আশার আলো দেখা যাচ্ছে।
5: আচ্ছা,
3: হ্যাঁ, এতদিনে আমার নামটা লিস্টের মাথায় এসেছে, এইবার পাবো মনে
5: হয়। পেলেও পেতে পারেন।
3: এজেন্টও সেই কথাই বলল, বলল যে আপনার গাড়ি পৌঁছে গেছে ডকে, দু একদিনের মধ্যেই খালাস হয়ে আসবে, দিন দুই বাদে এসে দাম চুকিয়ে গাড়ি নিয়ে চলে যেতে পারবে।
5: আপনি ভাগ্যবান। কি গাড়ি বলুন তো?
3: ওই যে ওই যে চ্যাপটা মতো ওই নতুন বেরিয়েছে না, নামটা কি যেন?
5: কিরকম
3: গাড়ি মশাই?
5: হ্যাঁ যাচ্ছে তাই।
3: হ্যাঁ, তার মানে?
5: হ্যাঁ, ভয়ঙ্কর গাড়ি মশাই।
3: সে কি?
5: হ্যাঁ,
3: তবে যে খুব ভালো গাড়ি বললো এজেন্ট।
5: ওরকম বলে ওরা, আরে বেচতে পারলি তো ওদের কমিশন,
3: তাই নাকি?
5: তাই বলছিলাম যে কজন চাপবার লোক আপনার বাড়িতে?
3: আমরা 3 জন, আমি, আমার গিন্নি আর আমার ভাই ভ্যাবলা, এই তো, আর ড্রাইভারকে ধরে জোনা চারেক স্বচ্ছন্দে যেতে পারে।
5: হ্যাঁ, কুলিয়ে যাবে তাহলে আপনাদের?
3: হ্যাঁ হ্যাঁ, কুলিয়ে যাবে নিশ্চয়ই। অবশ্যই আমরা একটু মোটার দিকে, তাহলেও মোটামুটি চলে যাবে আমাদের মনে হয়।
5: ও মোটামুটি হন আর পাতলা পাতলি হন, মানে আপনাদের চলে যাবে বুঝলাম, তবে গাড়িটা যদি চলে।
3: হ্যাঁ,
5: তবেই না।
3: হ্যাঁ, গাড়ি কি চলবে না নাকি?
5: মানে চলবে না কেন, চালালেই চলবে। এই ঠেলে ঠুলে চালাতে হবে।
3: ঠেলে ঠুলে?
5: ঠেলে ঠুলে চালালে কি না চলে বলুন, চারজনা মিলে ঠেললে গাড়ি চলবে না আবার। চারজনা মিলে চার্জ করলে ঠেলে ঠুলে,
3: ঠেলে ঠুলে নিয়ে যেতে হবে গাড়ি। তার মানে ঠেলা গাড়ি নাকি মশাই?
5: না না, তা কেন, তা কেন, ওই গোড়াতেই যা একটু ঠেলতে হবে।

0: তারপর একবার ইঞ্জিন চালু হয়ে গেলে গড় গড় করে গড়িয়ে চলবে গাড়ি। এগুলোর ওই অ্যাক্সেলেটরে ভালো নয় কিনা তাই এরকমটা।
1: নতুন গাড়ির এরকম দশা কেন মশাই?
0: নতুন গাড়ি
1: কেন?
0: নতুন গাড়ি কি এদেশে পাঠায় নাকি ওরা? সব সেকেন্ড হ্যান্ড বেচেন।

0: তাছাড়া এই গাড়িগুলোর আর একটা দোষ জানেন
1: কি?
0: কনজাম্পশন বড্ড বেশি, পেট্রোল খুব খায়।
1: তা খাক, খাইয়ে লোকেদের আমরা পছন্দ করি, আমরা খুব খাই তো মশাই।
0: শুধুই কি পেট্রোল, তাছাড়া হোঁচট
1: হোঁচট
0: হোঁচট। যেতে যেতে হোঁচট খায় সে গাড়ি। হ্যাঁ, ভয়ঙ্কর স্পিড করে।
1: তার মানে বলতে চাইছেন ওই ছাগল ছানা সামনে পড়লে আর রক্ষী নেই বুঝি?
0: ছাগল ছানা?
1: হ্যাঁ,
0: ছাগল ছানা পাচ্ছেন করতে গিয়ে।
1: ওই যে বললেন ইস্কিট, ইস্কিট মানেই তো ছাগল ছানা, পড়িনি নাকি আমি পাসবুকে?
0: না না না মোজাই না,
1: তবে
0: সে তো হলো গিয়ে কিট, আর এটা হচ্ছে স্কিড।
1: ও,
0: তার মানে যেতে যেতে হঠাৎ লাফিয়ে যায় গাড়িটা, বুঝলেন? আর কলিশন, কলিশন হলে তো হয়ে গেছে। যদি আর কোনো গাড়ি বা ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা লাগে তাহলে ভেঙে আগেবার গাড়ি চুরমা।
1: মারা গিয়ে টাকা পাওয়ার কোন মানে হয় বলুন তো?
0: না না, সেটা দৃষ্টিভঙ্গির তারতম্য, যে যেমনটা দেখে।
1: ফেসে গিয়েছিলাম তো আর একটু হলেই। হ্যাঁ, ফাঁসিয়ে দিয়েছিল গাড়িটা। কি ভাগ্যি, কি ভাগ্যি আপনার সঙ্গে দেখা হলো আজ। আপনি বাঁচিয়ে দিলেন মশাই, সত্যি আমাকেও, আমার টাকাকেও।
0: না আপনি ঘোরাবেন না, ইয়ে চাপার জন্য কি আর গাড়ি?
1: তবে
0: তার জন্য তো ট্যাক্সি আছে। তবে কি না নিজে, সে টুনকোই হোক আর যাই হোক, অর্ধেক দিন না হয় কারখানার গ্যারেজেই পড়ে থাকবে।
1: এমন গাড়ি তো আমার কাছে নেই বাবা। না না না না, এ গাড়ি আমি নেবো না।
0: না না, এই কি কথা, যা নেবেন না কেন, নেবেন না কেন, বললাম না চাপার জন্য তো গাড়ি নয়।
1: তবে
0: গাড়ি হচ্ছে বাড়ির শোভা। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে থাকলে পাড়াপড়শির কাছে মান বেড়ে যায় কত।
1: আমার গিন্নিও তো এই কথাই বলে।
0: বলেন,
1: একটা গাড়ি নেই বলে পাড়াপড়শির কাছে মুখ দেখানো যাচ্ছে না।
0: ঠিকই তো বলেন তিনি, ঠিকই তো। তেমন করে দেখাতে গেলে পড়শিদের কানে আঙুল দিয়ে দেখাতে পারেন বটে।
1: কানে আঙুল দিয়ে?
0: কানে আঙুল,
1: সে আবার কি রকম দেখানো?
0: ওই তো ঘচাং ঘচ, এটা করতে পারেন বটে। ওই ঘচাং ঘচ,
1: ঘচাং ঘচ,
0: ঘচাং ঘচ মানে ড্রাইভার নিয়ে আপনারা চারজন আছেন বললেন না?
1: হ্যাঁ,
0: চারজন, তার চারটে দরজায় আপনারা দাঁড়াতে, তারপর ওই ঘচাং ঘচ।
1: ও বাবা, ও বাবা, ওই ঘচাং ঘচটা কি মশাই?
0: বুঝলেন না?
1: না,
0: আপনারা চারজনা মিলে গাড়ির চারটে দরজা খালি খুলুন আর বন্ধ করুন, খুলুন আর বন্ধ। হ্যাঁ, এই ঘন্টায় ঘন্টায় ঘচাং ঘচ চলতে থাকুক পরম্পরায়। রীতিমতন কানে আঙুল দিয়ে টের পেতে হবে পড়শিদের।
1: কিন্তু এর মধ্যে যদি আবার প্যাপু প্যাপু করে
0: আর বলতে, ওই প্যাপু, ওই প্যাপো, গাড়ির সবকিছু বাজে হলো ওই হর্নটা কিন্তু বেশ বাজে, মানে নিখুঁত। তাই মাঝে মাঝেই চলবে ওই প্যাপো আর ঘচাং ঘচ।
1: দূর মশাই ঘচাং ঘচ। আমি এক্ষুনি চললাম ওই অর্ডার ক্যান্সেল করতে, ওরকম ঘচাং ঘচ গাড়ি আমার চাই, আমার চাই না, চাই না।
2: আসুন বাবু আসুন, এবার আপনাকে ধরবো, এদিকে সব হয়ে গেছে। কি হলো, চলে যাচ্ছেন যে? ও কে বললাম বাবু, গাড়ি কামাবেন না? ও কে বললাম বাবু, চলে যাচ্ছেন কেন?
0: উনি আর কামাবেন না, আমার দাড়িটা কামিয়ে দিন।
1: না গিন্নি, ওই ঘচাং ঘচ করা আমার পক্ষে পোষাবে না। ও সারাদিন প্যাপো প্যাপো আর ঘচাং ঘচের মধ্যে আমি আর নেই।
3: কি তখন থেকে ঘাচাং ঘাচ ঘাচাং ঘাচ করছে? হ্যাঁ, বাজার কোথায়?
1: ও ক্যান্সেল করে দিয়ে এলো।
3: কি বাজার ক্যান্সেল করে এলে?
1: না না, বাজার কেন, গাড়ির অর্ডারটাও ক্যান্সেল করে দিয়ে এলো, ভালো গাড়ি নয়।
3: কি কি বললে তুমি, গাড়ি ক্যান্সেল করে এলে?
1: হ্যাঁ এলাম।
3: করাচ্ছি করাচ্ছি আমি গাড়ি ক্যান্সেল। শোনো, যতক্ষণ না গাড়ি আসবে আমি বলে দিলুম, রান্না খাওয়া সব বন্ধ।
1: তাহলে কি করবো?
3: গাড়ি আনবে, গাড়ি গাড়ি।
1: গাড়ি কি সমস্যায় পড়লুম রে বাবা।

0: কি শুনবো কি শুনবোটা কি?
1: হ্যাঁ বলছি কি, ও ও গাড়িটা ভীষণ খারাপ।
0: অমনি গাড়ি খারাপ হয়ে গেল না? তোমার কোনো কথা আমি শুনতে চাই না। ওই গাড়ি তুমি আনবে। শোনো, খাওয়া দাওয়া তো বন্ধ হবেই, আমার ঘরেও তোমাকে ঢুকতে দেব না, বারান্দায় থাকতে হবে।
1: না না না না, তুমি রাগ করো কেন, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। যাই, এজেন্টের কাছে যাই, আবার গিয়ে বলি যে মত পাল্টেছি। কি যে চালা, মজাঙ্কাজ। তবু ওই বাবা, চিন্তাই করতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, রান্না খাওয়া হবে না, সে না হয় বাইরে খেয়ে নেব আমি, কিন্তু ওর ঘরে শুতেও পাবো না। না না না, এ অসম্ভব, না না এ সম্ভব না। ওই তো এসে গেছি, এসে গেছি। তো কি শোরুম থেকে আমাকে অ্যালট করা গাড়িটা? হ্যাঁ ওই তো, একই নম্বর। ওটা কে নিয়ে বেরোচ্ছে? আরে আরে, সেই ঘচাঙ্গজ। হ্যাঁ ঘচাঙ্গজ বাবু তো চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। আরে ও দাদা, ও ঘচাঙ্গজ বাবু ধর।
2: আরে আরে কেবলা বাবু, এখানে কি ব্যাপার?
1: আমিও তো আপনাকে জিজ্ঞেস করছি, কি ব্যাপার বলুন তো।
2: কি ব্যাপারে বলুন তো?
1: হ্যাঁ এই গাড়িটাই তো আমাকে দিয়েছিল।
2: হ্যাঁ তো,
1: তা আপনি সেই গাড়িটা
2: নিলাম?
1: মানে
2: আপনি ক্যান্সেল করলেন? আর আমি মানে আমার নামটা ওই সেকেন্ডে ছিল তো, আমি অ্যাকসেপ্ট করলাম মানে নিলাম।
1: তার মানে আগে মিথ্যা বলে ক্যান্সেল করালেন, নিজে নেবেন বলে?
2: কি করব বলুন, গিন্নি মানে গিন্নিকে খুশি করতে হবে তো, তাই।
1: আর আমার গিন্নি আর কি হাল করলেন বলুন তো, একবারও ভাবলেন না আপনি?
2: আপনি বাঁচলে বাপের নাম জানেন তো মশাই,
1: আপনি ভীষণ শর্তবর্ত মশাই।
2: বাবা, স্ত্রীকে খুশি রাখতে সব করা যায়, বুঝছেন?
1: চুলচো

0: তুব্রি অনুষ্ঠানে শুনলেন নাটিকা ঘচাং ঘচ। শিবরাম চক্রবর্তীর গল্পের ছায়া অবলম্বনে বেতার নাট্যরূপ সোমা ঘোষ গুপ্ত, অভিনয় করেছেন ধীমান চক্রবর্তী, সমর কুমার, কানাইলাল ঘোষ ও সীমিকা রায়, সম্পাদনার রফিউদ্দিন, প্রযোজনা রামজীবন মিত্র।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।

0: মাধুরী চক্রবর্তীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন নটভৈরব রাগে সরোদ, শিল্পী কৌশিক মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী। নটভৈরব রাগে সরোদ।

0: শুনলেন নট ভৈরব রাগে সরোদ, শিল্পী কৌশিক মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: দৈনন্দিন জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু কেউ আপনার খেয়াল রাখলে ভালো লাগে। যেমন RBI আপনার অদাবিকৃত আমানতের খেয়াল রাখে।
4: আনক্লেম ডিপোজিট হলো সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি যেগুলিতে টানা 10 বছর বা তার বেশি সময় কোনো লেনদেন হয়নি। এমন অ্যাকাউন্টগুলো RBI এর DEA ফান্ডে স্থানান্তর করা হয়। আপনার ব্যাংকের যে কোনো শাখায় যান, KYC আপডেট করুন এবং আপনার আনক্লেম ডিপোজিট দাবি করুন।
3: RBI বলছে জানুন,
4: সজাগ থাকুন।
5: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
6: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
7: আপ টু 85% LTV সাথে মনপুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
6: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
7: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
6: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। আজ এই পর্বে শুনবেন উমা ছবির গান, প্রথম গান সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট।

0: শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।

0: অনুপম রায়ের কণ্ঠে উমা ছবির গানের সঙ্গে শেষ হলো গানে গানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর পূর্বে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর এই সফর মধ্য এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করবে। সেনাবাহিনীর জন্য জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ 100% সম্পূর্ণ হয়েছে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579, নিখোঁজ 1924 জন। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবার দিনটির মূল ভাবনা, খেলবে ভারত, জিতবে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর আগে এক বার্তায় তিনি জানান, উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়োয়েভের আমন্ত্রণে তাঁর এই সফর। সাম্প্রতিক সময়ে ভারত উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্ব এক উল্লেখযোগ্য

0: অগ্রগতি লাভ করেছে। বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল যোগাযোগ, প্রতিরক্ষা, শক্তি এবং বিকশিত ভারত এবং ইয়াংগি উজবেকিস্তান গড়ে তোলার লক্ষ্যে দুদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করার ক্ষেত্রে এই সফর সহযোগিতা বাড়িয়ে তুলবে। সেই লক্ষ্যেই তিনি উজবেকিস্তান সফরের জন্য আশাবাদী বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, তাশকেন্ট থেকে কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদর জাফারভের আমন্ত্রণে সেদেশে যাবেন বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। ওই সম্মেলনে যোগাযোগ, নিরাপত্তা, মিত্র দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবী গড়ে তোলা এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা প্রশমনে ভারতের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরবেন শ্রী মোদি। সেখানে রাষ্ট্রপতি ঝাফারভ এবং অন্য এশিয়া নেতৃবৃন্দের সঙ্গে ষষ্ঠ বিশ্ব নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর মধ্য এশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি সাংস্কৃতিক মূল্যবোধ এবং শান্তি ও সুস্থিতি প্রতিষ্ঠায় অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করবে বলে প্রধানমন্ত্রী মোদি প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে পৌঁছেছেন। সফরকালে তিনি G20 অর্থমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন। কানাডায় তিন দিনের সফর শেষে তিনি গতকাল শিকাগোর ওহিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেনাবাহিনীর জন্য জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর ফলে কাঁধে রেখে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির গ্রাহক হিসেবে ভারতের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল। পরে এই ক্ষেপণাস্ত্রটি ভারতে উৎপাদন করার বিষয়ে উভয় দেশ কাজ করছে বলে খবর। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী জ্যাভলিন কেনার জন্য একটি লেটার অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সে স্বাক্ষর করেছে। মার্কিন দূতাবাস আরও জানায়, আমেরিকা ভারতীয় সেনাবাহিনীর এই চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গড় বলেছেন, এই চুক্তিটি ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমেরিকার সমর্থনের গভীরতা প্রদর্শন করে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ 100% সম্পূর্ণ হয়েছে। জেলায় 48 কিলোমিটার খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পূর্বেই কয়েক দফায় মোট 334 একরের বেশি জমি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছিল জেলা প্রশাসন। গত 27 আগস্ট সীমান্তে চরচন্দনপুর এবং হাজরাহাটি মীরগঞ্জ এই দুটি গুরুত্বপূর্ণ মৌজার বাকি থাকা 3.86 কিলোমিটার কাঁটাতারের জন্য 28.65 একর জমি রাইট অফ পজিশনের মাধ্যমে বিএসএফকে হস্তান্তর করা হয়। জেলাভিত্তিক হিসেবে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ সবথেকে বেশি জমি পেয়েছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে 362 একরের বেশি বেড়া বা প্রায় 48 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলাশাসক আর অর্জুন জানিয়েছেন।
1: আমাদের টোটাল ছিল 48.9 কিলোমিটার রাস্তায় 362.8942 একর, দুটো মোজা চরচন্দনপুর শহর আর হাজরাহাটি মীরগঞ্জ, এই দুটো মোজা এইগুলো আমরা বিএসএফ অথরিটিসকে হ্যান্ড ওভার করা হয়েছিল। আর এইটাতে টোটাল হ্যান্ড ওভার হচ্ছে 362.8942 একর জমি, যার লেন্থ হচ্ছে 48.905 কিলোমিটার।
0: চিনি বণ্টনের ক্ষেত্রে সরকার আগামী মাস থেকে বর্তমানের মাসিক কোটার পরিবর্তে একটি পাক্ষিক কোটা চালু করেছে। এর ফলে চিনি সঠিক সময় বাজারগুলিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। এই সময় চিনির মিলগুলিকে প্রথম সপ্তাহে চিনির যোগানের 40% বিক্রি করতে হবে, বাকি চিনি তার পরের সপ্তাহে। সরকার জানিয়েছে, দেশে চিনির যোগান পর্যাপ্ত রয়েছে, সেই সঙ্গে চিনির ঘাটতি পূরণে এবং সঠিক দামে চিনির সরবরাহ বাড়াতে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। মিল থেকে বেরোনো চিনির দাম কমেছে 20%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতা সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত, সংবাদ বিভাগ প্রযোজক।

0: আয়োজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দুটি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবায়, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শুনতে পাবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 579, এখনও 1924 জন নিখোঁজ। উদ্ধারকারী দল নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলিতে জীবিত এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। সে দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে আহত 101 জনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। সন্ধান না মেলাদের মধ্যে রয়েছেন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী, বিদেশি পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা ও সরকারি কর্মী আধিকারিক। জলবিদ্যুৎ প্রকল্পের 933 জন কর্মীর এখনও কোনো খোঁজ নেই, সন্ধান মেলেনি 571 জন বিদেশি নাগরিকেরও। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত 84 জন ভারতীয়কে নেপালের হরপাবান বিপর্যয় থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নেপালের ত্রিশুলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক রয়েছেন। গতকাল নতুন দিল্লি হয়ে চেন্নাই ফিরেছেন তামিলনাড়ুর 21 জন। তারা কৈলাস পর্বত ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণযাত্রীদের 3টি গাড়ির মধ্যে একটিকে কোনো মতে উদ্ধার করা সম্ভব হয়। 21 জন যাত্রীদের নিয়ে গাড়িটি প্রায় 2 ঘন্টা গাছে আটকে ছিল, হেলিকপ্টার করে দিল্লিতে পাঠানো হয় তাদের। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে এদের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে নেপালে বিধ্বংসী হরপাবানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল এ বিষয়ে সাংবাদিকদের জানান।
1: চিফ সেক্রেটারি মনোজ আগরওয়ালকে আমি এবং রেসিডেন্ট কমিশনার দূষণ নারিওয়ালকে এমইর কাছে পারমিশন চাইতে আমরা একটা ডেলিগেশন এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে পাঠালে আমরা কাঠমান্ডু মুভ করিয়ে দেব যখনই পারমিশন পেয়ে যাব। তাতে একজন মন্ত্রী থাকবেন, একজন এমএলএ থাকবেন, আইজি র্যাঙ্কের একজন পুলিশের অফিসার থাকবেন এবং জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বা সেক্রেটারি র্যাঙ্কের কোন সিনিয়র আইএস থাকবেন। টিম বানিয়ে গভর্নমেন্টে আমরা পাঠানোর জন্য এমইর কাছ থেকে সিএস পারমিশন সিক করছেন, পেয়ে গেলেই আমরা মুভ করিয়ে দেব।
0: উল্লেখ্য, গত সন্ধ্যায় ভবানী ভবনে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ থেকে সরকারিভাবে নিখোঁজ 39 জনের মধ্যে একটি পরিবারের 2 জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তারা সুস্থ রয়েছেন, তবে বাকি 37 জনের এখনও কোনো খোঁজ মেলেনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ 3 দিনের তামিলনাড়ু, কর্ণাটক, কেরালাম ও লাক্ষাদ্বীপ সফর শুরু করবেন। সফরকালে তিনি শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য, মৎস্যচাষ, সরকারি চাকরি সহ একাধিক বিষয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান বিষয়ক প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন, জম্মু ও শ্রীনগরের মধ্যে তৃতীয় বন্দে ভারত ট্রেন শীঘ্রই চালু করা হবে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবছর দিনটির মূল ভাবনা খেলবে ভারত, জিতবে ভারত। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। এদিকে দেশবাসীকে সুস্থ সবল রাখার জন্য আজকের দিনে সূচনা হয়েছিল ফিট ইন্ডিয়া মুভমেন্ট। দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম ও খেলাধুলাকে যুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে 2019 সালে জাতীয় ক্রীড়া দিবসে প্রধানমন্ত্রী দেশজুড়ে ফিট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 4 দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর পূর্বে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর মধ্য এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করবে। সেনাবাহিনীর জন্য জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 579। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। আগস্ট মাস জুড়েই যেন প্রকৃতির অন্যরকম রূপ দেখল দক্ষিণ চব্বিশ পরগনা। একদিকে অতিভারী বৃষ্টি, দমকা হাওয়া, নিম্নচাপ ও কোটালের দাপট, অন্যদিকে নদী ও সমুদ্রের জলোচ্ছ্বাসে উপকূল জুড়ে ভাঙন। আবার সেই প্রতিকূলতার মধ্যেই কৃষিজমিতে আমন ধান রোপণের ব্যস্ততা, বাজারে মূল্যবৃদ্ধির ঠেকাতে প্রশাসনের তৎপরতা এবং নতুন বছরের শুরুতে হওয়া সাগর মেলার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বর্ষার শুরু থেকেই জেলা জুড়ে বৃষ্টির দাপট থাকলেও আগস্টে তা আরও তীব্র আকার নেয়। জলোচ্ছ্বাসের জেরে সুন্দরবনের গোবর্ধনপুর, গঙ্গাসাগর, মৌসুমী দ্বীপসহ একাধিক উপকূলীয় এলাকায় নতুন করে ভাঙন দেখা দেয়। কোথাও নদীবাঁধে

0: পার ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও আবার বসত বাড়ি ও চাষের জমির সামনে তৈরি হয়েছে ভাঙনের আশঙ্কা। আগস্টের তৃতীয় সপ্তাহে ভারী বৃষ্টির প্রভাব পড়ে ডায়মন্ড হারবারের হুগলি নদীর বাঁধেও। নদীর জলস্তর বৃদ্ধি এবং লাগাতার বৃষ্টির জেরে বাঁধের বিভিন্ন অংশে ভাঙনের পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হয় এবং উদ্যোগ নেওয়া হয় প্রয়োজনীয় মেরামতির। তবে প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও থেমে নেই কৃষিকাজ। আমন ধানের মরশুমে জেলার গ্রাম বাংলায় এখন ব্যস্ততা তুঙ্গে। জমিতে ধান রোয়ার কাজ চলছে জোর কদমে এবং বহু এলাকায় রোপণের কাজ শেষের পথে। বৃষ্টির জল কৃষিকাজে কিছুটা সহায়তা করলেও অতিবৃষ্টি নিয়ে রয়েছে আশঙ্কাও। বিশেষ করে নিচু জমিতে জল জমে থাকলে ধান ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে অতিবৃষ্টির সরাসরি প্রভাব পড়েছে বাজারেও। সবজির যোগান ব্যাহত হওয়ায় একাধিক সবজির দাম বেড়েছে। এর পাশাপাশি পেঁয়াজ, চিনি ও চালের মূল্যবৃদ্ধি নিয়েও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে পথে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ। বাজারে বাজারে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন টাস্কফোর্সের সদস্যরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নির্ধারিত দামি পণ্য বিক্রির বিষয়টিও নজরে রাখা হচ্ছে। প্রকৃতির রুদ্ররূপের পাশাপাশি আগস্টেই শুরু হয়েছে আগামী বছরের সাগর মেলার প্রস্তুতি। জেলাশাসকের পৌরোহিত্যে কাকদ্বীপ মহকুমা প্রশাসনিক ভবনে ইতিমধ্যে এক দফা বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা এবং সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল। মেলার প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের ওপর, পাশাপাশি গঙ্গাসাগরের সমুদ্রতটে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও হয়েছে। পর্যটক ও পুণ্যার্থীদের নিরাপত্তা এবং যাতায়াত নির্বিঘ্ন রাখায় এখন প্রশাসনের অন্যতম লক্ষ্য। এরই মধ্যে যথোচিত মর্যাদায় জেলাজুড়ে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। জেলার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলিপুরে, পাশাপাশি প্রতিটি মহকুমাতেও জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। আগস্টের সাংস্কৃতিক আবহও ছিল যথেষ্ট সমৃদ্ধ। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণে ডায়মন্ড হারবার প্রেস কর্নারে আয়োজিত হয় শ্রাবণ স্মৃতি অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি স্কুল পড়ুয়াদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কবিগুরুকে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার বার্তাও উঠে আসে অনুষ্ঠানে। গতকাল জেলাজুড়ে পালিত হয়েছে রাখীবন্ধন উৎসব। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় পালিত হয় এই উৎসব। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ একাডেমিতে জেলা প্রশাসনের তরফে রাখীবন্ধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃষ্টি, ভাঙন, জলযন্ত্রণা ও মূল্যবৃদ্ধির চাপের পাশাপাশি কৃষি, প্রশাসনিক তৎপরতা, উৎসব ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সব মিলিয়ে বৈচিত্র্যময় আগস্ট কাটল এই জেলার। সামনে সাগর মেলা, তার প্রস্তুতিও শুরু। এখন জেলার মানুষের নজর একদিকে বাজার দর ও জলযন্ত্রণা থেকে স্বস্তির দিকে, অন্যদিকে সুন্দরবন ও উপকূলের ভাঙন রুখতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকে। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বের শুরুতেই প্রাক্তন ছবির গান, শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়।

প্রাক্তন ছবির গান শুনছেন। সুরজিৎ চট্টোপাধ্যায়ের পর এবারের গান ইমন চক্রবর্তীর কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপ্পুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপ্পুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপ্পুরম।

0: Finance Limited. Make life easy. Call Korun toll free number 1-800-420-2233.
1: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। এবারে বেলা শেষে ছবির গান শুনুন অনুপম রায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ

0: থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। গানে গানের পর এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীতের গানের বেলায়। আমরা শুনছি ধারাবাহিকভাবে শুনছি ব্রহ্মসঙ্গীত, আজও তাই শুনব। অনুষ্ঠান শুরু করলাম বন্দনা দের গাওয়া একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে।

একটা আনন্দের আবহ রচনা করে এ গান, যখন শুনি যতবারই শুনি। কবি যখন 39 বছর বয়স, তখন কবি এ গান লিখেছেন। সাল তারিখের হিসেব করলে 1308 বঙ্গাব্দের 20 আষাঢ়, 1901 খ্রিস্টাব্দের 4 জুলাই।

ব্রহ্মসঙ্গীত শুনতে শুনতে আমাদের তো কিছু প্রশ্নের উদয় হয় মনের মধ্যে, যে কেন এই গান তৈরি হলো, কিভাবে এর গান তৈরি হলো, অর্থাৎ এই উৎসমুখে ফিরে যেতে ইচ্ছে করে। শুধু ব্রহ্মসঙ্গীত নয়, বহু গানের ক্ষেত্রে বা বহু বিষয়ের ক্ষেত্রেই আমাদের একটু উৎসমুখে পৌঁছতে ইচ্ছে করে। তাই আমরা একটু উৎসের সন্ধানে ইংরেজ শাসনকাল, কলকাতা ধীরে ধীরে আধুনিক হয়ে উঠছিল, আধুনিক মহানগরী হয়ে উঠছিল, কিন্তু গ্রামের সঙ্গে শহরের কিন্তু বিচ্ছেদ হচ্ছিল না। তাই বলে যে নিছক আঞ্চলিক গান,

পল্লী গান, সেগুলো কলকাতার পরিবেশে একটু যেন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিল। এই পর্যায়ে এই অপ্রাসঙ্গিকতার জায়গা থেকে কিছু ভক্তিগীতি, যেমন ধরুন রামপ্রসাদী বা কীর্তন গান, একটু থাকছিল। প্রভাব হয়তো তুলনামূলকভাবে গ্রামকেন্দ্রিক জায়গাগুলোতে বেশি ছিল, কিন্তু শহরও কিন্তু এর প্রভাব অস্বীকার করতে পারছিল না। আর ওই যে উৎসমুখের সন্ধানে, সেই উৎসে গেলে দেখা যায় যে এইসব গানের যারা প্রবর্তক ছিলেন তারা কিন্তু একেবারে আদিতে শাস্ত্রীয় সঙ্গীতেই পারদর্শী ছিলেন। কিন্তু ভক্তি যেখানে একমাত্র উপজীব্য, সেখানে বা ভক্তি যেখানে একমাত্র লক্ষ্য এবং যেখানে সবাই ক বলতে কৃষ্ণ বোঝেন, ক বলতে কালী বোঝেন, সেখানে যে শ্রোতারা তাদের কাছ থেকে ওই যে একটা শিল্পগত উৎকর্ষ, তার তাগিদের থেকে ওই নিজের কথা, ভেতরের কথা সহজ সরল পরিবেশন, সেটাই প্রাধান্য পাচ্ছিল। যেমন আমরা রামপ্রসাদী গানের কথা বললাম, কীর্তনের কথা বললাম, কিন্তু এসব ছাড়াও গ্রামাঞ্চলের আরও বেশ কিছু গান, যেমন ধরুন কবির পাঁচালি, তরজা গান, এগুলো তখন কলকাতায় একেবারে দস্তুর মতন চলছে। উনিশ শতকের একেবারে গোড়ার দিক, তখন কিন্তু কবিগানের একেবারে স্বর্ণযুগ। কিন্তু 1830 সালের পর থেকেই এই যে কবিগান, তার কোথায় যেন সে একটু পিছু হটতে শুরু করল। সঙ্গীত গবেষকরা সে কথাই বলেন, এই যে পিছু হটা, তার কারণ বা তার প্রভাবে কি হলো সে কথা বলি আরও একটা গান শুনে নিয়ে। এবারের গানের শিল্পী উর্মিমালা ঘোষ। উর্মিমালা ঘোষের কণ্ঠে আমরা যে ব্রহ্মসঙ্গীতটি এই মুহূর্তে শুনব, সেটি কবির 48 বছর বয়সের রচনা, অর্থাৎ 1316 বঙ্গাব্দ, ইংরেজি 1910 খ্রিস্টাব্দ। আসুন শুনি এই গানটি।

আমরা খেড়ু গানের কথা জানি, খেউর গান যাকে বলা হয়। খেউর গান কিন্তু সেই সময় রীতিমতো পেশাদারী শিল্পীরা পরিবেশন করতেন, তার খুব আকর্ষণ ছিল, চাহিদা ছিল, মানুষ শুনতে চাইতেন। এই যে খেউর গান, খেউর গানের জায়গা আস্তে আস্তে নিয়ে নিল কারা, আখড়াই গান। আর এই আখড়াই গানের প্রধান যে পুরুষ, তিনি হলেন নিধুবাবু, রামনিধি গুপ্ত। নিধুবাবুকে আমরা পেয়েছি 1741 থেকে 1838 এই সময়কাল পর্যন্ত। কিন্তু নিধুবাবুর জীবদ্দশাতেই তার ওই সাধের আখড়াই গান কিছুটা যেন তরল হয়ে গেল। তরল হয়ে কি হলো? হাফ আখড়াই। ক্রমশ এই হাফ আখড়াই এটাও হারিয়ে গেল। সেই সময় ছিল টপ্পা, পরবর্তীকালে টপ খেয়াল। এখানেও কিন্তু কেন্দ্রীয় পুরুষ নিধুবাবু। এরপর এলেন শ্রীধর কথক কালী মির্জা। শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে গভীর যোগ ছিল এই ধরনের গানগুলির, কিন্তু নতুনত্ব কি হলো? এই গান ধর্মনিরপেক্ষ প্রেমের গান এবং সুরের বিন্যাসেও অনেকটা স্বাতন্ত্র্য লক্ষ্য করা গেল। কিন্তু সেই সময় পরাধীন ভারত, শোষিত বাংলা, তার আশা আকাঙ্ক্ষার সঙ্গে এর কিন্তু কোনো যোগ ছিল না। অর্থাৎ সমসাময়িক যে জীবনযাত্রা, ঘটনা প্রবাহ, তার থেকে কিছুটা দূরে সরেই ছিল এই গান। কাজেই কোথাও একটা খুঁয়ে যেতে শুরু করলো ভেতরে ভেতরে এই গান, এর বীজ, যার পরিণতি হলো পরবর্তীকালে ওই ভুলোর টপ্পা, যেখানে কিছু অশ্লীল শব্দ প্রয়োগ হতো এবং সেখানে উঠতি কাপ্তেন বাবুরা আর ইয়ারবক্সিদের একটা হল্লাবাজি সেসবের মধ্যে লক্ষ্য করা গেছে। কিন্তু সাংগীতিক পরিবেশের যে ইতিবাচক দিক একেবারে শূন্য হয়ে গিয়েছিল তা কিন্তু নয়, কিন্তু ভেতরে ভেতরে একটা কোথাও পা টলমল হয়ে পড়েছিল, একটা খয়ে যাচ্ছিল সমাজ দেহে, সঙ্গীত রুচিতে একটা ক্ষয়, তার বীজ কিভাবে কিভাবে যেন সর্বত্র ছড়িয়ে পড়ছিল। এমন একটা সময়ের পটভূমিতে ব্রহ্মসঙ্গীত এলো এবং এই ব্রহ্মসঙ্গীত যেন অনেকটা যে পরিবেশটার কথা বললাম সেই পরিবেশেরই একটা অনুচ্চকিত প্রতিবাদ, খুব ভদ্র মার্জিত প্রতিবাদ, যদিও উদ্দেশ্য কিন্তু কিছুটা আলাদা। এটার মধ্যে কিন্তু একটা সাম্প্রদায়িক ধর্মগত দিক ছিল, কিন্তু তবু এটা একটা প্রতিবাদ হিসেবে, খুব সুভদ্র একটি প্রতিবাদ, রুচিশীল একটি প্রতিবাদ হিসেবে কিন্তু ব্রহ্মসঙ্গীত এসেছিল সেই সময়। পরিশীলিত শিল্পীরা এ গান পরিবেশন করতেন এবং যারা শুনতেন স্বাভাবিকভাবেই সমাজের একটা শ্রেণীর মধ্যে এ গান ছড়িয়ে পড়েছিল। যারা ওই যে জোয়ারটা, এই যে উঠতি একটা সংস্কৃতি, তার সঙ্গে নিজেদের মেলাতে পারতেন না, নিজেদের তার থেকে স্বতন্ত্র রাখতে চাইতেন। এবারে পরপর দুটি গান শুনব। প্রথম যে গানটি শুনব সেটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এটি বুখারেস্টে বসে কবি 65 বছর বয়সে রচনা করেছেন। বাংলা 1333-এর 5-ই অগ্রহায়ণ এবং 1926-এর 21-শে নভেম্বর। এই গানটির যে

নটি পংক্তি। তার প্রাথমিক খসড়া লেখা হয়েছিল 1333-এর 27-এ কার্তিক। দেখুন, এর পরিপূর্ণ যে অবয়ব তা পেয়েছিল 1333-এর 5-ই অগ্রহায়ণ, কিন্তু খসড়া লেখা হয়েছিল 1333-এর 27-এ কার্তিক, এবং কোথায়? না চেকোস্লোভাকিয়ার জাগ্রেভে। পরে 5-ই অগ্রহায়ণ 1333 বুখারেস্টে এটি পূর্ণতা পেল। এবং 1333-এ যখন কবি ইউরোপ ভ্রমণ করছেন, সেই সময় কবি মোট 28টি গান লিখেছেন, তারই একটি কিন্তু এই গানটি। আসুন শুনি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: গানের ভালায় আজ আপনারা শুনছেন ব্রহ্ম সঙ্গীত। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। কবি 39 বছর বয়সে এ গান লিখেছিলেন। 1308 বঙ্গাব্দের বিশে আষাঢ় প্রকাশিত হয়েছিল এবং ইংরেজি প্রকাশ কাল 1901-এর 4 জুলাই।

0: কেউ কেউ অনুমান করেন দ্বিজেন্দ্রনাথের পুত্র নীতীন্দ্রনাথের অসুস্থতা উপলক্ষে 1307 সালের আশ্বিনের শেষ দিকে বা কার্তিকের প্রথম দিকে রবীন্দ্রনাথ যখন কলকাতায় এসেছিলেন তখন এই গানটি তিনি রচনা করেছিলেন। আবারও বলি, যখন এ তথ্য আমরা মনে মনে ভাবি যে কোনো কোনো গবেষক মনে করেন যে দ্বিজেন্দ্রনাথের পুত্র নীতীন্দ্রনাথের অসুস্থতা উপলক্ষে কবি এসেছেন এবং তখন কবির মনে এই ভাব উদয় হয়েছে, এই যে পারিবারিক পরিবারের সদস্যের অসুস্থতা তাকে দেখতে আসা, তার সঙ্গে কি এই গান রচনার কোনো সংযোগ একটা কোনো সূত্র ছিল কি জানি না, হয়তো ছিল হয়তো বা ছিল না, কিন্তু যখন কবির গোটা জীবনকাল তার মাঝে এই একটা ঘটনার সূত্র এবং এমন একটি গান যখন কোথাও একটা জুড়ে যায় তখন একটা অন্যরকম অনুভব, মনের মধ্যে অনেক কথা জড়ো হয়। আবারও যদি গানের কথাগুলি মনে করি, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। আমাদের পূর্ব ঘোষণা না থাকা সত্ত্বেও 03322107325 03322107325 এই নম্বরে আমাদের এক বন্ধু আছেন, দেখি তিনি কি বলতে চান। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার, আমি আবার সেই খড়গপুর থেকে আশিস কইলাম।
0: বলুন।
1: আমি আজ এই দুটো অল্প লইয়া থাকি গানটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ লিখে ঠিকই বলেছেন, নীতীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু মানে মৃণালিনী দেবীর দেওর আর বরেন্দ্রনাথ দুজনই পরপর মারা গেছিল, প্রচন্ড দুঃখ পেয়েছিলেন মৃণালিনী দেবী। সেই সেই পরিপ্রেক্ষিতে ডাক্তাররা বলেছিল নীতীন্দ্রনাথ খুব উনি খুব ইন্টেরিয়ার ডিজাইন ছিলেন, ইঞ্জিনিয়ার ডিজাইনার ছিলেন, তো ডাক্তাররা বলেছিলেন ওর সিরোসিস অফ লিভার লিভার, সেটাই রবীন্দ্রনাথ খুবই দুঃখে মানে এই গানটা গানে লিখেছিলেন, এই এই গানটা লিখেছে দুজন দুজন তার ভ্রাতুষ্পুত্র। আর এই আজকে কিন্তু নজরুলের মৃত্যুদিন, অল্প লইয়া এই গানটা কিন্তু দেখবেন এর আছে পুণ্যে বুকে পাখি মোর ফিরে আয়, একই সুর লাগে আমার মনে হয়।
0: আচ্ছা, বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। দূরভাষে কথা যখন হচ্ছেই তখন আরও একবার আমরা দূরভাষের নম্বরটা মনে করে নিই, আর সেই সঙ্গে আর একবার দেখি কোনো বন্ধু আসেন কি না। 22107325 এর আগে 033 এই কোডটা বসাতে হবে। আবারও বলি, 22107325 22107325 এর আগে 033 এই কোড বসাতে হবে। আছেন আর একজন বন্ধু আছেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার,
0: কে বলছেন?
2: আমি সারেঙ্গা হাওড়া জেলা থেকে তাপস মণ্ডল বলছি।
0: বলুন দাদা।
2: বলছি রবীন্দ্রনাথ যেভাবে গান লিখেছেন আমরাও চেষ্টা করছি সেই গান লেখার, কিন্তু ওইভাবে লেখা আমরা আমি ওনার গান তো প্রচুর শুনলাম, কিন্তু আমরাও চেষ্টা করছি নতুন প্রজন্মের কিছু লেখা লিখে নতুন করে গান করাতে করতে চেষ্টা করছি, কিন্তু সেইভাবে পাচ্ছি না।
0: বেশ, অনেক ধন্যবাদ। আসলে যে কোনো স্রষ্টার, তিনি যিনি সৃষ্টিশীল জগতে বিচরণ করেন, যে মাধ্যমেই নিজেকে প্রকাশ করার চেষ্টা করুন না কেন, স্রষ্টার এই অতৃপ্তি এটাই তাকে এগিয়ে

নিয়ে যায়। মনে হয় যেন ঠিক যেমনটা চাইছি, যেমনটা ভাবছি তাকে প্রকাশ করতে পারছি না। সে কলমে হতে পারে, তুলিতে হতে পারে, কণ্ঠ মাধ্যমে হতে পারে, যন্ত্রসঙ্গীতে হতে পারে। এই অতৃপ্তিই তাকে এগিয়ে দেয়, ওই অনেকটা ওই খুঁড়োর কলের মতন এগিয়ে নিয়ে যায়। পারতেই হবে, যা প্রকাশ করতে চাইছি তাকে প্রকাশ করতে হবে। এবারে যে গান শুনব, পূজা পর্যায়ের একটি গান, কবি 26 বছর বয়সে লিখেছেন। 1294 বঙ্গাব্দের ফাল্গুনে এটি প্রকাশিত হয়েছে। 1888 ফেব্রুয়ারি মার্চ নাগাদ ইংরেজি তারিখের হিসেবে। এটি একটি ভাঙা গান, ব্রহ্ম সঙ্গীত পর্যায়ের। আসুন শুনি শিল্পী রাহুল মিত্র।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা

0: কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
1: রামমোহনের ভাবনায়, তার চিন্তাধারায়, তার আদর্শে যে ব্রাহ্ম সমাজ তৈরি হলো, সেই ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম উপাসনার সঙ্গে ব্রহ্ম সঙ্গীতের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এ আর আজকের এই সময় দাঁড়িয়ে বলে দেওয়ার কোনো উল্লেখেরই কোনো অবকাশ রাখে না, তবু বলা। রামমোহনের এই যে একটা নতুন ধারার রুচি, তার বিচার বিবেচনা এবং নতুন মূল্যবোধ, এই কথা তো আমরা আগেই বললাম, একটা অন্যরকম ভাবনার সঙ্গে, বোধের সঙ্গে পরিচিত হলো তখন বাঙালি, এবং সেই সঙ্গে প্রাচীন ধারণা বা প্রাচীন ধর্ম, প্রাচীন আদর্শের যোগ অবশ্যই ছিল, এবং তার যে একটা সাংগীতিক ঐতিহ্যের ধারাবাহিকতা সেটাও কিন্তু ছিল। এই আমাদের যে সাংগীতিক ঐতিহ্য, তার ধারাবাহিকতা কিন্তু এখানে কোথাও ক্ষুণ্ণ হচ্ছিল না। এবার ইংরেজি সাহিত্যের একটা সংস্রব, রামমোহন ইংরেজি শিক্ষার পক্ষে ছিলেন, তার বিরোধী কখনোই ছিলেন না, কিন্তু এই ইংরেজি শিক্ষার ফলে ইংরেজি সাহিত্যের একটা দুয়ার খুলে গেল বাঙালির কাছে। সেই ইংরেজি সাহিত্যের সংস্রবের ফলে আধুনিক বাংলা সাহিত্য প্রাচীন বাংলা থেকে একটু আলাদাও হতে শুরু করলো, তার একটা প্রভাবও কিন্তু এসে পড়ল। কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে সেটা কিন্তু হলো না, কিছু একটা যেন বাড়তি বাধা সঙ্গীতের ক্ষেত্রে হলো, যে সঙ্গীতের ক্ষেত্রে পাশ্চাত্য সঙ্গীতের ধারা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেল, বা তাতে একটা বেশ আমূল পরিবর্তন, উল্লেখযোগ্য পরিবর্তন হলো, যা সাহিত্যের ক্ষেত্রে দেখা যাচ্ছিল তেমনটা কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে বলা গেল না। ইংরেজি ভাষায় সাহিত্যের আস্বাদন বাঙালি করতে পারল ঠিকই, কিন্তু গানের ক্ষেত্রে ওই ইংরেজি ভাষার খুব কার্যকরী হলো না। ইউরোপীয় সঙ্গীতের চর্চা আমাদের দেশে, যার ফলে একেবারে পরীক্ষামূলক স্তরেই আটকে রইল এবং খুব সীমিত মাত্রায় পরীক্ষা নিরীক্ষার স্তরেই এই জায়গাটা আটকে গেল, অনেক বেশি মানুষের কাছে তা ছড়িয়ে পড়তে পারল না। বলবো আরও কিছু কথা, কিন্তু তার আগে একটু তো গান শুনতেই হয়। কবির 23 বছর বয়সের রচনা একটি ব্রহ্মসঙ্গীত, যেটি প্রকাশিত হয়েছিল 1291 এর অগ্রহায়ণে, অর্থাৎ 1884 নভেম্বর ডিসেম্বর নাগাদ। এই গান একটি শুনব, আর তারপর পর আরও একটি গান আমরা শুনে নিতে চেষ্টা করব, যেটি কোথাও একটা যেন আমাদের মৈত্রীর কথা বলে, বন্ধুত্বের কথা বলে। 52 বছর বয়সে কবি এটি লিখেছেন, 1320 আটই ভাদ্র এটি তিনি রচনা করেছেন, অর্থাৎ 1913 সালের 24 আগস্ট। এটি যখন 1320 সালে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন, তিনি তখন লন্ডনে

ছটি গান তিনি তখন রচনা করেছিলেন। সেই ছটি গানের মধ্যে এই ব্রহ্মসঙ্গীতটিও একটি, যে গানটি আমরা ঠিক এই মুহূর্তে দ্বিতীয় গান হিসেবে শুনব। প্রথম গানের শিল্পী সৌগত কুণ্ডু, পরের গানের শিল্পী পূর্বাদাম।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: 2213-1342 তে এক বন্ধু আছেন, খুব সংক্ষেপে তার সঙ্গে কথা বলে নিতে চাইব। নমস্কার, সুপ্রভাত।
3: নমস্কার,
2: কে বলছেন?
3: অসীম কুমার মন্ডল, বিতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
2: একটু দ্রুত বলতে হবে।
3: কবিগুরু শুধুমাত্র উক্তি দিয়ে বিশ্বকে ভালোবাসেননি, তার বিরাট বিপুল সাহিত্য ভাণ্ডার, সঙ্গীত ভাণ্ডার, বিশ্ব কল্যাণের জন্য আজীবন কর্মযোগ, তার মত আদর্শ, মানুষের কল্যাণের জন্য চিন্তা ধারা বিশ্ব শক্তি গড়ার জন্য অগ্রসর হয়েছে।
2: অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আমরা শুনব। এই গান আমাদের কোথাও একটা বিশ্বজনীন হওয়ার ডাক দেয়। 57 বছর বয়সে কবি শান্তিনিকেতনে বসে এ গান লিখেছেন। এ গান প্রকাশিত হয়েছে 1326-এর বৈশাখে, অর্থাৎ 1919-এর এপ্রিল মে মাসে। রামমোহন, রামমোহন প্রবর্তিত যদি বলি, বা তার ভাবনায়, তার আদর্শে, তার চিন্তায় মননে গড়ে উঠেছিল যে ব্রাহ্ম সমাজ, তার কথা বলছিলাম। রামমোহন নিজে তো দেশি যে সঙ্গীত, যে দেশীয় সঙ্গীত, সেখানে তিনি বেশ শিক্ষিত ছিলেন। তিনি কালী মির্জার কাছে গানের তালিম নিয়েছেন। তাছাড়া কিছু সঙ্গীতজ্ঞ তাকে ব্রহ্মসঙ্গীতের সুরারূপে এবং প্রসারে সাহায্য করেছেন, তাও আমরা এই ব্রহ্মসঙ্গীতের ইতিহাস বা সেই সময়কার গানের ইতিহাস, সঙ্গীতের ইতিহাস লক্ষ্য করলে এটা দেখতে পাই। এই যে রামমোহন এবং খুব স্বাভাবিকভাবেই তৎকালীন ব্রহ্ম সমাজের মধ্যে যেটা মিশে যাচ্ছিল তা হচ্ছে একজন সংস্কারকের বুদ্ধি, চিন্তা, চেতনা, পরিশীলিত মানুষ, অত্যন্ত ভদ্র, কিন্তু কিছুটা যেন জনবিচ্ছিন্ন রুচি এবং সেই সঙ্গে কর্তব্যবোধ, আর পাশাপাশি মিশছিল দেশি সঙ্গীতের প্রাচীন ধ্রুপদী আদর্শ। রামমোহন নিজে বেশ কিছু ব্রহ্মসঙ্গীত রচনা করেছেন, যার মধ্যে কয়েকটি গান খুব জনপ্রিয় হয়েছিল। আমরা আজও সেসব গান মনে করি, যেমন মনে করো শেষে সেদিন, ভয়ঙ্কর, ভাবো সেই একে, এই সমস্ত গানগুলো ছিল। এইসব গান কিছুটা নীতিমূলক, কিছুটা দার্শনিক ভাবনা, আবার কিছুটা যেন প্রশ্নোত্তরমূলক। এই গান যে গীতিরূপের দিক থেকে খুব নতুন কিছু তা গবেষকরা বলেন না, কিন্তু অন্তরে বাইরে এসব গানের মধ্যে একটা খুব শান্ত, সুভদ্র, বাহুল্যবর্জিত এবং রাগতাল নিবদ্ধ একটি খুব রুচিশীল, খুব পরিচ্ছন্ন ভাবনার সঙ্গীত আমরা পেতে শুরু করেছিলাম সেই সময় থেকে। আজ এ পর্যন্ত বলি, শেষ

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
3: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং শ্রীপর্ণা পাল।

0: বেশ একটা রোমহর্ষক ব্যাপার তৈরি হলো কিন্তু এই আবহে আজকে।
1: হ্যাঁ, আজকে রোমহর্ষক ব্যাপারটা আবহ নয়, আমরা মোটামুটি গতকাল থেকে শুরু করে দিয়েছি প্রতিদিন ওই ফেসবুকে যখন আমরা আজকে পোস্টারটা দিয়েছি ওয়াইভি অরিজিনালসে, সেখানে বন্ধুরা দেখেছে যে আজকে ওয়াইভি অরিজিনালসে তোমাদের জন্য নতুন কিছু না কিছু থাকেই।
0: কিন্তু আজকে আজকে ডাবল ধামাকা,
1: ডাবল ধামাকা। আজকে একটা গল্প নয়, আজকে দুটো গল্প তোমাদেরকে আজকে আমরা একটা ঘন্টায় শোনাবো।
0: দুর্ভাগ্যবশত তোমার গলা আজকে আমার সঙ্গে খানিকটা বেরিয়ে গেছে।
1: খানিকটা না, ঠিক আছে, সেটা করলেও এই কনসোলে বসলে কিন্তু প্রতিদীপের গলাটা একদম আগের মতনই সুন্দর এবং মিষ্টি শুনতে লাগে। আর হ্যাঁ, তোমরা যারা ওই পারে শুনছো রেডিওর ওপারে, তারা চটপট একটুখানি কি করবে, আজকে ফোন করবে আমাদেরকে, কিভাবে কখন ফোন করবে, আজকে আমরা প্রথম গল্পটা শোনাবো। শোনা হয়ে যাওয়ার পরে তোমরা ফিডব্যাক জানানোর জন্য ফোন করবে, কেমন লাগলো। আর ফোন নাম্বারটা কিন্তু আজকে ভালো করে শুনতে হবে, 0332107325। আরেকবার বলছি, 0332107325।
0: আর তোমরাও নিজেদেরকে একটু ব্যাকপত্র গুছিয়ে নাও, মানে আমি শুরু করলাম মানে যে এখনই গল্প শোনাবো তা না, একটা গান শোনো, গান শুনে পুরো প্রিপেয়ার্ড হয়ে নাও।
1: একদম একদম একদম, বলতে চাই আড্ডায় সঙ্গে রয়েছি শ্রীপর্ণ আর আমার সঙ্গে প্রতদীপ, আর এখন তোমাদের জন্য একটা গান।
0: একদম ওয়াইভি অরিজিনালস এর আড্ডায় রয়েছি আজকে, এবং পাশাপাশি আজকে তোমাদের জন্য একদম শুরুতে যে গানটা থাকবে আমরা সবাই রাজি তাতে, ঠিক আছে, এই রাজি হই আর কি গানটা দিতে রাজি হয়েছি।
1: গুছিয়ে কানে হেডফোনটা নিয়ে পাশে মোবাইল রেডিওটা অন করে বসে পড়ো গল্প, আর কিছুক্ষণের মধ্যেই গানের ঠিক পরেই ফিরে আসছি গল্প নিয়ে, সঙ্গে থাকো।
0: অরিজিৎ সিং এবং অনুপম রায়ের কণ্ঠে রইল আপাতত এই গানটি।

0: ওয়াইভি অরিজিনালসের আড্ডায় তোমাদেরকে রাজি করিয়ে তোমাদের কানে হেডফোন, তোমাদের পাশে ফোন, পাশে রেডিও, সবটা একদম সেট করিয়ে সঙ্গে রয়েছি সুপর্ণা আর ব্রতদীপ। আর কি অপেক্ষা করাবে,
1: আর কি অপেক্ষা করাবো, আর কি অপেক্ষা করাবো, আর অপেক্ষা করালে আমাদেরকে বলবে যে এটা এটা ঠিক না, এটা ঠিক
0: না। বন্ধুরা ফোন করে ফোনের ভেতর দিয়ে বকা দেবে না
1: একদম। তাহলে তাহলে একদম তাহলে আমরা একদম আজকের শুরুর যে নাটকটি, আমাদের অরিজিনালসের প্রথম যে অরিজিনালটি, চলো তোমাদের জন্য রইল আজকে, শোনো, শুনে জানাও কেমন লাগলো, একটু গা ঝমঝমে কিন্তু হবে ব্যাপারটা। চলো
2: ভবানী অরিজিনালসে আজকের প্রথম নাটক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসি। গল্পে অভিনয় করেছে সৌরিক ঘোষ, অর্ণব চক্রবর্তী, সৈকত গুপ্ত এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। প্রযোজনা এবং আবহে ব্রতদীপ মুখোপাধ্যায়।
3: স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য কোনো লোক ছিল না, বেহারাটাকে ডেকেও পাওয়া গেল না। অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ রাগ টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘের শেষ যদিও, শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বললে,
4: আহ তোমরা যা বোঝো করো, আমি কিন্তু চা না হলে রাত কাটাতে পারবো না বাবা। আচ্ছা তোমরা এখানে বসো তো, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি নাকি, দেখি।
3: দৌড় খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গিয়েছে, খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। পৃথিশ আমাদের দলের দার্শনিক, এতক্ষণ সে রাগ দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল, হঠাৎ মুখ তুলে গম্ভীরভাবে বললে,
5: দেখো আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে। কেন বলো তো?
3: কিভাবে আনক্যানি? ভূতুত। সে রাগ তুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল, চারিধারে চেয়ে দেখে বললে,
5: তা ঠিক জানি নে, কিন্তু কেমন যেন।
3: আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সলিল বললে,
6: বিচিত্র নয়, আমি এইরকম একটা ব্যাপার জানি। জানো এইরকমই একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পরে লোকে থাকতে পারতো না। আর শুধু তাই নয়, একবার অনেক রাত্রে ট্রেন ধরে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমে ছিলেন। তা সকালবেলা তিনি উঠছেন না দেখে সবাই মিলে তাকে তুলতে যায়, তারপর দেখে যে তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপুর করে পড়ে আছেন। তারপর যাই হোক, তাকে অনেক যত্নে তার জ্ঞান টান ফেরানো হয়। তারপর তিনি সকলের কাছে বলেন যে শেষ রাত্রের দিকে এক সাহেব এসে নাকি তাকে ওঠায়। পরে হঠাৎ তিনি পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসিয়ে সে এমন জোরে টানতে থাকেন যে কাঁচা চামড়া কাটার ওই অস্বস্তিকর ওই খ্যাচ খ্যাচ আওয়াজে তার সারা শরীর একেবারে শিউড়ে ওঠে। তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন যে কেউ কোথাও নেই, আর সাহেবের চিহ্নও নেই ঘরে। কিন্তু কিন্তু তারপর কি হলো তিনি আর জানেন না। আর সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে ওই এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্যে যেন একবার ওই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল জানো তো। আর তারপর থেকেই নাকি এইসব ব্যাপার ঘটে।
3: আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনের নির্জন পাহাড়ে, জঙ্গলের ধারে, লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রস

0: সিংয়ের ফটকে দারোয়ানের গুমটি। ওয়েটিং রুমের বাইরে স্টেশনের পরেই একটা ছোট্ট পান সিগারেটের ও চায়ের দোকান। দিনু মানে এমনকি সন্ধ্যার পর পর্যন্তও দেখেছিলাম, তারপর থেকেই আর দোকানির পাত্তা নেই, দোকান বন্ধ করে চলে গিয়েছে।
1: গল্পটা ভালো করে জমতে না জমতে হঠাৎ দোরটা খুলে গেল।
0: একটা কুলির হাতে কাঁসার থালার উপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো রমেন। ঢুকেই বললে,
2: দেখেছ, where there is a will there is a way, হ্যাঁ বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। আরে স্টেশন মাস্টারের সঙ্গেও আলাপ হয়ে গেল, আর তার বাড়িও আমাদের জেলায়। তিনি বললেন,
3: বিলক্ষণ, আপনারা ভদ্রলোকের ছেলে, বাঙালি, চা খাবেন এ তো সৌভাগ্য।
2: ছাড়লেন না কিছুতেই, নিজের বাড়ি থেকেই একেবারে চা তৈরি করে পাঠিয়ে দিলেন।
0: রমেনের কথা শেষ হতে না হতে দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন। রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে,
2: এই যে মিত্তির মশাই, আরে আসুন আসুন আসুন আসুন।
0: পরে আমাদের দিকে চেয়ে বললে,
2: ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু, বুঝলে, আরে আসুন আসুন বসুন বসুন।
0: ততক্ষণে হরিদাসবাবু টেবিলের পাশে হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্য অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুড়ের মতো বসে আছেন। মিত্তির মশাইয়ের বয়স 56-এর কম নয়, দোহারা গরণ, কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে, গোবদারি কামানো, পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কতদিন আছেন মিত্তির মশাই?
3: আগে এই আসছে ফেব্রুয়ারিতে 1.5 বছর হবে। হ্যাঁ, বড় কষ্ট মশাই, মাছ তো একেবারে মেলে না, বাঙা

0: হয়েছে তখন কি আর, বাহ, তা আপনারা কতদূর যাবেন সব?
1: আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি, ওপার থেকে আসছি কি না, এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে ওই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে উঠবো ইচ্ছে আছে। আচ্ছা, ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যাবে কাল সকালে? তারপর অনেক কথাবার্তা এবং আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহল প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল। কারুরই ঘুম পাচ্ছিল না, বিশেষ করে গরম চা খাবার পরেই আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলের শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। নির্বাণোন্মুখ কথাবার্তার শিখাটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যে আমিই হঠাৎ বলে উঠলাম, তা হ্যাঁ মশাই, আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভূত টুত নেই তো? এই প্রশ্নের পরেই শরীরের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের এক চোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে স্টেশনের বাথরুম সম্বন্ধে তারাও মানে ভয়ের ধারণা পোষণ করেন। রমেন বললে,
2: যত সব গাঁজাখুরি।
1: হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি। আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন, বললেন,
0: আপনারা হাসবেন হয়তো, কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি, শুনুন।
1: পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন।
0: অনেক দিনের আগের কথা, আমার বয়স তখন খুব বেশি না হলেও ওই 12-13 কম নয়। আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন। একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না, আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাড়িতে, সেইখানেই অনেকদিন আমরা ছিলাম। বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা পুজোর পরটাতেই সেবার খুলনা যাই। কয়েক মাস পরবার পর গ্রীষ্মের ছুটি হলো, প্রায় এক মাসের উপর কাকাকে ধরলাম, তার সঙ্গে তার কার্যস্থান মডেলগঞ্জে যাব। কাকা আমাকে নিয়েও গেলেন। সেই সময়টা মোম মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময়, কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কিনা পাহারা দেবার জন্য এই ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সবসময় এই সুন্দরবনের নদী খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত। কতবার আমি কাকার সঙ্গেই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি। আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13, শহরে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যাঘ্র বালক মনে কি আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না। হ্যাঁ, আর কখনো সে দেশে যাইনি। অনেক দিনের কথা হলেও এখনো মধ্যে মধ্যে সুন্দরবনের, বিশেষ করে ওই জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি, অপরিসর খালের মাটির জঙ্গলে ভরা ঢালু পাড়, নতুন পাতা ওঠা গাব গাছ, বন্য গোল গাছের সারি, খাড়ির মুখে জোয়ারের শব্দ, যখনই মনে হয় একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সেও মনটা যেন কেমন কুড়ে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল, তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকত। হ্যাঁ, দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল, 4-5 জন, আমি, একজন কানুঙ্গ, একজন কেরানি, সবাই বাঙালি, সব শুদ্ধ 7-8 জন লোক লঞ্চটাতে। খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো, তারপর একটু গান বাজনাও হলো। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম। ক্রমে রাত হলো, জ্যোৎস্না উঠল। কালে দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল। দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের

ডাক কানে আসছিল। জোয়ারের জলে মগ্ন গোলগাছের আনত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রবের ভয়ে সব সময় আমাদের বজরাতে দুজন বন্দুকধারী সেপাই থাকত। তারা বজরার ওধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে। রাতটা বড় গরম এবং গুমোট ধরনের ছিল। হ্যাঁ, গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারিদিকে একটা নীরব থমথমে ভাব। ছইয়ের ভিতরে থাকবার উপায় নেই। বজরার ছাদে তক্তার পাটাতনের ওপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে। হ্যাঁ, কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয় সেখানে থাকবার জোর ছিল না। ছইয়ের মধ্যে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। ছইয়ের ঘুলঘুলিগুলি সব খোলা। আমি নিকটে বসে বই পড়ছি। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টার বেশি। সিপাহীদের রান্না হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন। আমি মিটমিটি আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ে ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন। দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের ওপর। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশট্ট হাসির রব উঠল। অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর। আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আরেকবার এবং তারপর আরো আবার। আসি শব্দটা এত উচ্চ তীক্ষ্ণ যেন মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে, মাটি যেন কাঁপছে, বোটটা যেন দুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছইয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে, কোথাও হাওয়া নেই, পাতাটি পর্যন্ত নড়ে না। মুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে। বিনোদবাবু বললেন, কি মশাই রামবাবু, ব্যাপারটা কি? মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে। তারা বজরার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে। আমরা সকলেই ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি, এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল। শব্দ এত ক্রূর মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। মাঝিও দুই কানে হাত দিয়ে উঠল। কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়াচাবি করলেন। কাকা বললেন, কি মশাই, হায়না নাকি? কিন্তু তার মুখ দেখেও গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না। তারপর পরামর্শ হলো নৌকোটা সেখান থেকে সরানো যায় কিনা। কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে অত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না। অগত্যা সেইখানে রাত কাটাতে হল। সবাই জেগে রইল। কারোর চোখে ঘুম এলো না সেই রাত্রে। শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম।

জন্মভূমি তখন নিস্তব্ধ, চাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারে একাকার। আমার চোখে ঘুম ঢুলে এসেছে, এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আরো একবার সেই বিকট হাসির রোল উঠল।

শেষ রাত্রের চাঁদ ডুবা অন্ধকারে সেটা এত অমানসিক, এত পৈশাচিক ঠেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বলল ওই শব্দটা এর আগেও তারা শুনেছে, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেই দিকটায় লোক চলাচল খুব কম। শোনা গেল বনের মধ্যে নাকি অনেক দূরে গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ প্রাচীন বকুল গাছের সারি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল। সে যাই থাকুক, আজ এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখনই এই কথাটাই মনে হয়। গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরি আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্ট হাসি সেদিন কানে গিয়েছিল, তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে।

0: কে কেমন লাগলো তারও আগে বলি, আজকে যুববাণী অরিজিনালসে ওয়াইভি অরিজিনালসের প্রথম নাটক শুনলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত হাসি গল্পে অভিনয় করেছে সৌরিক ঘোষ, অর্ণব চক্রবর্তী, সৈকত গুপ্ত এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। প্রযোজনা এবং আবহে ব্রতদীপ মুখোপাধ্যায়। এবার তো ব্রতদীপ বন্ধুদেরকে ঝটপট ফোনে আসতে হবে। ফোনে চলে এসো 0332210 7325, আর এসে জানাও তোমাদের কেমন লাগলো আজকের প্রথম নাটক, প্রথম গল্প।
1: হ্যাঁ, কারণ এরপরে আরও একটি রয়েছে কিন্তু তোমাদের জন্য। হ্যাঁ, মানে এক মানে আজকে একে হয় না, আমরা আবার দুটো নিচ্ছি, ঠিক আছে?
0: এদিকে দেখো ব্রতদীপ ফোন লাইনে কিন্তু বন্ধুও চলে এসেছে বলতে বলতেই।
1: দেখি বন্ধু কি বলছে।
0: হ্যালো,
1: আপনার ভালো লাগলো? হ্যাঁ, তবে হ্যাঁ, এটা আমাদেরকে পাঠিয়ে রাখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনার পুরো গল্পটা, ঠিক আছে? বেশ, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশ, আমরা কিন্তু ফোন নিচ্ছি 0332210 7325 এই নাম্বারে, টেলিফোন লাইন করছে ব্লিং। দেখি বন্ধু কি বলছে।
0: হ্যালো, হ্যাঁ,
1: হ্যালো,
0: হ্যালো, না কোনো কারণে হয়তো শোনা যাচ্ছে না, বা অনেক বন্ধুরা একসঙ্গে ফোন করছে বলে ফোনে পাওয়া যাচ্ছে না, তো তোমাদেরকে বলবো যে এক এক করে ফোন করো। আবারও ফোন লাইন ব্লিং করছে, দেখি কোন বন্ধু রয়েছে ফোনে। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে দীপাল বলছি।
0: হ্যাঁ বলো, কেমন লাগলো?
2: অপূর্ব নাটক, অপূর্ব নাটক, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এর আগে স্বপ্নময় চক্রবর্তী এইরকম ধরনের কথা, সমাপন মিত্র, খুব ভালো লাগলো। হ্যাঁ, তোমরা ভালো থেকে এইরকম নাটক আরো শুনিও।
0: এরকম নাটক আরো পরে কিন্তু রয়েছে
1: আজকে।
0: গল্পের তো ওইটাই ইউএসপি সায়ন, শুনতে থাকো। এখনো কিন্তু একটা গল্প রয়েছে তোমাদের জন্য, তাই বন্ধুদেরকে বলবো তোমরা কিন্তু গল্প শুনতে থাকো, কোথাও যেও না। আর ব্রতদীপ কিন্তু এই মুহূর্তে
1: আরো একটা টেলিফোন নেব।

0: তারপরে আমরা যাব। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে সৌরজা শাশমল বলছি।
0: সৌরজা বলো।
1: হ্যাঁ, গল্পটা অসাধারণ ছিল, বিশেষ করে আপনার যে দুটো চরিত্রে অভিনয় করা সেটা অনবদ্য।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ
2: সৌরজা, শুনতে থাকো।
0: বেশ, তাহলে এবার চলে যাব আমরা আমাদের আজকের দ্বিতীয় গল্পে। দ্বিতীয় গল্পটা শুরু হচ্ছে তিন দিয়ে। আজকে
2: আমাদের দ্বিতীয় নাটক হেমেন্দ্র কুমার রায়ের তিন নম্বর ঘর। অভিনয় করেছে অর্ণব চক্রবর্তী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। প্রযোজনা এবং আবহে ব্রতদীপ মুখোপাধ্যায়।
3: বেড়াতে এসেছি পুরী, আমি আর সচিন দুই বন্ধু। সমুদ্রের গায়ে একটি হোটেল ছিল, সাগরপুরী। সচিন আগে আরেকবার এই হোটেলে এসে উঠেছিল, এবারেও সে আমাকে নিয়ে সেখানে গিয়ে হাজির হল। সাগরপুরীর ম্যানেজার দুঃখ প্রকাশ করে বললেন, তার হোটেলের কোনো ঘরই খালি নেই। সচিন বললে,
4: মশাই, আমি তো আপনাদের পুরনো খদ্দের, কিন্তু এখানে যখন ঠাঁই নেই তখন তো আমাকে বাধ্য হয়ে অন্য হোটেলে যেতে হবে।
5: এবারকার পুজোর মরশুমে পুরীর কোনো হোটেলেই তিল ধারণের ঠাঁই নেই, যাবেন কোথায়?
4: তাহলে উপায়?
5: আপনি যখন পুরনো খদ্দের তখন উপায় একটা করতে পারি, কিন্তু একটু কষ্ট হবে।
3: সচিন বললে,
4: আরে হোক কষ্ট, এই বিদেশ ভুঁয়ে চেনা জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে মন সরছে না।
5: আমাদের রান্নাঘরের পাশে ছোট একখানা কুটুরি আছে, সেখানে থাকতে পারবেন?
4: খুব পারবো।
5: তবে আসুন।
3: একখানা কয়লা রাখবার কুঠুরির মতো খুব ছোট্ট ঘর, সমুদ্রের ধার, তবু সেখানে আদো হাওয়া ঢোকে না। তার বদলে সর্বদাই সেখানে রান্নাঘরের নানা রকম গন্ধ, ধোঁয়া আর উত্তাপ এসে ঢোকে। বৈকাল হতে না হতেই সচিনের সহ্য শক্তি নিঃশেষে ফুরিয়ে গেল। মাথা নেড়ে বললে,
4: উফ, এ একেবারে অসম্ভব। তোর, আরে আমরা তো কেউ ইট পাথর নই, এখানে থাকলে নির্ঘাত মারা পড়ব।
3: তাহলে কোথায় যাবে?
4: যেখানে মানুষ থাকে। আরে বাবা, গেলবারে এই হোটেলের সবচেয়ে ভালো ঘরে আমি ছিলুম, এবারেও তো সেই ঘরে থাকতেই স্বাদ হচ্ছে।
3: তোমার স্বাদ চাঁদ ধরবার স্বাদের মতো, এ স্বাদ মিটবে না, কারণ সে ঘর এখন অন্য লোকের দখলে। সচিন মাথা চুলকোতে চুলকোতে বললে,
4: সেই তো হচ্ছে সমস্যা।
3: তখন বেলা সাড়ে পাঁচটা, ওপর থেকে চা পান করবার জন্য ঘন্টার আওয়াজ এলো। সচিন উঠে দাঁড়িয়ে বললে,
4: চল খানিকক্ষণ ভালো ঘরে গিয়ে গায়ের জ্বালা জুড়িয়ে আসি।
3: আবার ঘরের জানালা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি আকাশে মেঘের পর মেঘ জমেছে। চা পান শেষ হবার আগেই সারা আকাশ মেঘের কাজলে এমন কালো হয়ে গেল যে তার ছায়ায় সমুদ্রের গায়ে নীল রঙের একটুও চিহ্ন রইল না। চারিদিকে অকাল সন্ধ্যা নেমে এল। তারপরেই বাজের বাজনা আর বিজলির রোশনাইয়ের সঙ্গে সঙ্গে ঝমঝম বৃষ্টি শুরু। টেবিলের ধারে বসে যারা চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন, একে একে তাদের অনেকেই অদৃশ্য হলেন। আমরা দুজন ছাড়া আরও যে তিনজন লোক স্থান ত্যাগ করলেন না, তাদের একজন হচ্ছেন কলকাতার কোনো সৌদাগরী অফিসের মাঝবয়সী বড়বাবু, আর একজন হচ্ছেন কলকাতার কোনো স্কুলের বুড়ো মাস্টার মশাই, এবং আরেকজন হচ্ছেন কলকাতার কোনো কলেজের নব্য ছাত্র। জলঝরা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আমি বললুম, এমনি বাদলার দিনে ভূতের গল্প কিন্তু বেশ জমে, কি বলো? নব্য ছাত্রটি নাকশিটকে বললেন,
6: আমি ভূত মানি না।
3: মাঝবয়সী বড়বাবু বললেন,
6: আমি ভূত মানি, ভূতকে ভয় করি, আমার বুকের ব্যামো আছে, ভূতের গল্প শুনলে বুকটা ঢিক ঢিক করে।
3: বুড়ো মাস্টার মশাই বললেন,
6: আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি, কিন্তু সত্যি ভূতের গল্প।
3: সচিন এতক্ষণ কি যেন ভাবতে ভাবতে অপলক চোখে বড়বাবুর মুখের পানে তাকিয়েছিল, এখন হঠাৎ মুখ খুলে বলল,
4: আমি একটা খুব সত্যি ভূতের গল্প বলতে পারি। এ ভূতটাকে কিন্তু আমি নিজের চোখে দেখেছি, কিন্তু উনি যে ভূতকে ভয় করেন, তারপরে ওর নাকি আবার বুকের ব্যামো।
3: বড়বাবু বুকে হাত দিয়ে বললেন,
6: অনেক দিনের ব্যামো,

0: সত্যি ভূতের গল্প শুনলে হয়তো হয়তো ভিড় মিজাবো।
1: নব্য ছাত্রটি বাঁকা চোখে বড়বাবুর দিকে তাকিয়ে বললেন,
2: আমি ভূত মানি না, কিন্তু সময় কাটাবার জন্য ভূতের গল্প শুনতে রাজি আছি।
0: ভূতে গল্প শোনার লোকই বেশি হলো, আপনার সত্যি ভূতের গল্পটি বলুন।
1: চাকর ঘরে আলো জেলে দিয়ে গেল। বড়বাবু হতাশ চোখে একবার সকলের মুখের পানে তাকিয়ে চেয়ার টেনে একেবারে আলোর কাছে সরে গিয়ে বসলেন। শচীন গল্প বলতে লাগল। আকাশও তখন মেঘবিদ্যুৎ বৃষ্টির গল্প ভালো করে জমিয়ে তুলেছে।
3: গল্পের নায়ক হচ্ছে আমি, কিন্তু গল্পের ঘটনাস্থলের নাম আমি বলবো না। আসলে সত্যি ভূতের গল্পে ঘটনাস্থলের নাম বলতে নেই। তবে একটা কথা শুনে রাখুন, এই গল্পের ভূতটিকে আমি দেখেছিলাম এই হোটেলেরই মতন আর একটা হোটেলে।
1: বড়বাবু চমকে উঠে বললেন,
0: তাই নাকি?
3: আগে হ্যাঁ, সেবারেও আমি পূজোর সময় বেড়াতে বেরিয়ে সেই হোটেলে গিয়েই উঠেছিলাম। তো আমি যে ঘরখানি পেলুম সেখানেই বেশ বড় সড়, তার পাঁচটা জানলা আর দুটো দরজা। ঘরখানি হোটেলের দোতলায় আর ঠিক সিঁড়ির ডান পাশে।
1: বড়বাবু বিড়বিড় করে বললেন,
0: হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশের ঘর?
3: ঘরের ভিতরকার বর্ণনাও তো একটু দিতে হবে, সত্যি ভূতের গল্প কি না। দক্ষিণ দিকে ছিল একখানা লোহার খাট, আর একদিকে দুটো দেয়াল আলমারি, আর একদিকে ছিল চৌকো আয়না বসানো একটা ড্রেসিং টেবিল, তার সামনে একখানা কাঠের চেয়ার। সে ঘরে একখানা ইজি চেয়ারও ছিল। একটা দরজার মাথায় কুইন ভিক্টোরিয়ার ছবি ছাড়া আর কোথাও কোনো ছবি ছিল না।
1: মাস্টার মশাই অধীর ভাবে বললেন,
0: ভূত কোথায় মশাই, ভূত কোথায়, এত ঘরের বর্ণনা কেন?
3: যদিও ঘটনাস্থলের নাম বললুম না, তবু ঘরের বর্ণনাটা শুনে রাখুন। বিদেশের কোনো হোটেলে এরকম ঘর দেখলে আগে থাকতেই সাবধান হতে পারেন। যাকে এখন শুনুন, সে ঘরখানার ভিতরে দিনের বেলাটা আমার দিব্যি আরামে কেটে গেল, কিন্তু ঘরের ভেতরে সন্ধ্যার অন্ধকার যেই নেমে এলো, অমনি কেন জানি না আমার মনটা কেমন ছ্যাঁচ্যাঁচ করতে লাগলো। সন্ধ্যার সঙ্গে সঙ্গে কি যেন একটা অজানা ভয় পা টিপে টিপে সেই ঘরের ভেতরে এসে ঢুকে পড়ল। যেন অদৃশ্য একটা বিভীষিকা ছায়ার মতন আমার পেছনে ফিরতে লাগলো। যেন দেখা যাচ্ছে না এমন দুটো স্থির আড়ষ্ট চোখ ড্যাব ড্যাব করে আমার পানে তাকিয়ে রইল। তো তাকিয়েই রইল, মানে আমি ভীতু লোক নই, তবু কিছুতেই মন থেকে এই ভয় ভয় ভাবটা আমি তাড়াতে পারলুম না। মনকে প্রবোধ দিলুম, অন্যমনস্ক হওয়ার জন্যে বারবার চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইতে লাগলুম, কিন্তু মন আমার শান্ত হল না। তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে এই অজ্ঞাত ভয়টাকে ভোলবার চেষ্টা করলুম। ঘুম আমাকে সব ভুলিয়ে দিল বটে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। গভীর অন্ধকারের ভিতরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই বুঝলুম আমার ঘুম স্বাভাবিকভাবে ভাঙেনি, ঘরের ভিতরে একটা কিছু বিপদ এসে উপস্থিত হয়েছে। আর এই কথাটাই তখন আমার মনে হতে লাগলো।
1: শচীন এখানেই থামল। বাইরে তখন অবিরাম চলেছে বজ্রের হুঙ্কার, সমুদ্রের গর্জন, বৃষ্টিধারার কান্না ও ঝোড়ো হাওয়ার হাহাকার। দমকা বাতাস মাঝে মাঝে ঘরের ভিতরেও এসে ঠান্ডা জলের ছিটে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। মাস্টার মশাই রুদ্ধশ্বাসে বলে উঠলেন,
0: ও কি মশাই, এমন জায়গায় এসে থামলেন কেন?
1: বড়বাবু দুচোখ মুদে বললেন,
0: আমার বুক ঢিপ ঢিপ করছে।
1: শচীন আবার আরম্ভ করলেন,

0: কোথাও একটা পাতা নড়ারও শব্দ নেই এবং রাত একেবারে ঝাঁ ঝাঁ করছে। আগেই বলেছি যে আমার ঘুম ভাঙল গভীর অন্ধকারের ভিতরে, কিন্তু আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, মানে সে অন্ধকার কিন্তু কালো অন্ধকার নয়, সে যেন এক আলোময় অন্ধকার। কারণ বাতি জ্বলছিল না, খোলা জানলা দিয়ে একটু চাঁদের কিরণ আসছিল না, তবু অন্ধকারের ভিতরেই বায়োস্কোপের ছবির মতো যেন স্পষ্ট হয়ে উঠল ঘরের সেই ড্রেসিং টেবিলটা। আমি স্তম্ভিতভাবে দেখলুম টেবিলের আয়নার সামনে আমার দিকে পিছন ফিরে চেয়ারের ওপরে বসে আছে একজন লোক। আয়নার ভিতরে তার মুখও আমি দেখতে পেলুম, সম্পূর্ণ অচেনা একটা মুখ। তার নাকের তলায় দুর্গা ঠাকুরের অসুরের মতো মস্ত বড় গোপ, আর তার ভয়ঙ্কর দুটো চোখ যেন জ্বলন্ত ভাটার মতো। তার ডান হাতে একখানা চকচকে খুর, আর সেই খুর দিয়েই নিজের গলা আসে নিজেই কাটছে। হঠাৎ ফিনকি দিয়ে রক্ত ছুটল এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক দৃশ্যটা আবার মিলিয়ে গেল। ঘরটা আবার অন্ধকার, এবং সেই অন্ধকারে যেন কার পায়ের শব্দ পেলুম। কে যেন ড্রেসিং টেবিলের দিক থেকে আমার বিছানার দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি আর স্থির থাকতে পারলুম না, এক লাফে বিছানা ছেড়ে নেমে কোনো রকমে দরজা খুলে বাইরে পালিয়ে গেলুম। তো পরের দিন সকালে খোঁজ খবর নেওয়াতে আমি জানতে পারলুম যে সেই হোটেলের 3 নম্বরের ঘরে একজন লোক নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু হোটেলের ম্যানেজার আমার কাছে কোনো মতেই সে কথা স্বীকার করলে না।
1: বড়বাবু হঠাৎ চেয়ারের উপর আর হয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে চিঁচি করে বললেন,
2: আমার বুক ঢিপঢিপ করছে, আমি বোধহয় ভিড়নি যাব।
1: মাস্টার মশাই আর নব্য ছাত্রটি ব্যস্ত হয়ে তার কাছে ছুটে গেলেন। শচীন উঠে দাঁড়িয়ে বললে,
0: এরে এ তো দেখছি ওর সামনে ভূতের গল্প বলাটা আমার উচিত হয়নি।
1: রাত তখন 9:30। আমি আর শচীন আমাদের অন্ধকূপে বসে আছি। এমন সময় হোটেলের একটা চাকর এসে আমার হাতে এক টুকরো কাগজ দিয়ে বললে,
3: ম্যানেজার বাবু দিলেন এটা।
1: কাগজে ম্যানেজার বাবু লিখেছেন,
3: হোটেলের 3 নম্বর ঘর হঠাৎ খালি হয়েছে, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে 3 নম্বরের ঘরে উঠে আসতে পারেন।
1: শচীন দুষ্টুমির হাসি হাসতে হাসতে বললে,
0: এ আমি আগেই জানতুম।
1: আমি আশ্চর্য হয়ে বললুম, কেমন করে?
0: হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশে ওই 3 নম্বর চমৎকার ঘরখানাতে আমি গেলবার এসে থেকে গিয়েছি, তা আজ দুপুরেও ও ঘরে গিয়ে উঁকি মেরে দেখে এসেছি। ও ঘরের আসবাবগুলো ঠিক আগেকার মতোই সাজানো আছে। ওই ঘরেই বড়বাবু ছিলেন।
1: তার মানে
0: তুমি একটা আস্ত গারল, এতক্ষণেও এটা বুঝলে না যে বড়বাবুকে তাড়াবার জন্যেই আমার ভূতের গল্পে 3 নম্বর ঘরের বর্ণনা স্থান পেয়েছে।
1: তাহলে তোমার সত্যি ভূতের গল্পটা একেবারে
0: গাঁজাখুরি।

0: ওয়াইভি অরিজিনালসে আজকের দ্বিতীয় নাটক শুনলে। হেমেন্দ্র কুমার রায়ের তিন নম্বর ঘর, অভিনয় করেছে অর্ণব চক্রবর্তী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়, প্রযোজনা এবং আবহে ব্রতদীপ মুখোপাধ্যায়। কি কেমন লাগছে সবার গল্পটা শুনে বলো? মানে এই গল্পটা শুনতে শুনতে আমিও ভাবছিলাম আমি যে আচ্ছা কি হলো ব্যাপারটা। মানে আমরা শুরুতে যেখানে ছিলাম প্রচন্ড একটা ভয়ের আবহ, বড়বাবু তো পড়েই গেলেন ধরমর করে অজ্ঞান হয়ে, কিন্তু তারপরে শুনতে পেলাম যে পুরোটাই একটা গাঁজাখুরি ব্যাপার,
1: একদম একদম ঢপ একদম। ঠিক আছে, এবার এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো এইভাবেই তৈরি হয় জানো তো। মানে যে কোনো বন্ধু বান্ধবদের গ্রুপে গেলে যে একজনের উপর না দায়িত্ব থাকে, তুই তো গল্প শোনা, তো সবাই জানে যে বাতেলাই দিচ্ছে সে, কিন্তু স্টিল কি মনোযোগ তার প্রতি থাকে। মানে আমাদের জীবনেও যেমন আমাদের দাদু ঠাকুমাদের

0: যখন গল্প শুনে বড় হয়েছি, মানে গল্প শোনার যে ব্যাপারটা,
1: আসলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা জিনিস খেয়াল করে দেখবে যে বন্ধুরা যখন ভূতের গল্প শোনায় বা শোনাতে বসে, যে গল্পের যে গল্প শোনায় যে কথক থাকে, তার গল্পের 90% ক্ষেত্রেই কিন্তু সেটা একেবারে তার কল্পনা
0: কল্পনা কল্পনা। আমাদের টেলিফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো?
1: হ্যালো, কে বলছো? কোথা থেকে বলছো? খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। এবার বাকি বন্ধুদেরকে একটু জায়গা করে দিতে হবে ফোনের জন্য। দেখি ফোন লাইনে এরপরে কোন বন্ধু রয়েছে,
0: আমরা অপেক্ষা করছি। আসলে 033, একবার তোমাদেরকে জানিয়ে রাখি, 03322107325। আর বলতে বলতে বন্ধু টেলিফোন। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? হ্যাঁ, কে বলছো, কোথেকে বলছো?
2: নমস্কার, নিমাচরণ দাস, নওপাড়া বেলদা, পশ্চিম মেদিনীপুর।
0: হ্যাঁ বলো।
2: নাটকটা যখন আরম্ভ হচ্ছিল, ওই যে 3 নম্বর ঘরটা বুকিং হয়ে গেছে, ঘরটা খালি হওয়ার জন্য ওই গল্পটাতে বলেছে।
0: একদম একদম কারেক্ট আছে।
1: কিছু বন্ধু কিন্তু ঠিক বুঝেই না যে কিরকম হতে চলেছে।
0: আসলে ওই যে ওই এই সেই বন্ধুটা আসলে।
1: চলো দেখি পরে কে আছে ফোন লাইনে।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: ও নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে তুষার রাজ বলছি।
0: হ্যাঁ বলো।
3: ও বলছি, আপনাদের যুববাণী অনুষ্ঠান খুবই সুন্দর লাগে।
0: বেশ।
3: আর বলছিলাম, যুববাণীতে আপনারা অবশ্যই একটা করে নাটক আপনারা রাখবেন, তাহলে খুব ভালো।
0: একদম একদম একদম, দেখা যাক। এটা এই এই এই এই রিকোয়েস্ট তোমরা কিন্তু
1: YB Originals ডেডিকেটেডলি তোমাদের এই নাটক এবং গল্প শোনানোর জন্যই কিন্তু রয়েছে।
0: সবচেয়ে বড় কথা, তোমরা কিন্তু এই রিকোয়েস্টটা আরো এক জায়গায় করবে, সেটা হচ্ছে যুববাণী।
1: একদম একদম, যুববাণীর দিন তোমরা ফোন করে এই রিকোয়েস্টটা সরাসরি জানাতে পারো। চলো দেখি ফোন লাইনে আরেক কোন বন্ধু রয়েছে।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো
4: হ্যালো।
1: হ্যাঁ শোনা যাচ্ছে?
0: শোনা যাচ্ছে।
4: আচ্ছা, আমি হাওড়া জেলার মাঝি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
4: আমি একদিন সোজাসুজি ভূত দেখতে ছিল।
0: আচ্ছা,
1: কেমন কেমন?
4: ভাঙা পাঁচিল দিয়ে আসছিল নেবে।
1: আচ্ছা,
4: আমি মনে করি কি মানুষ, তারপরে দেখলাম সে হঠাৎ মিলিয়ে
0: গেল। আচ্ছা, তাহলে কিছু করার নেই,
1: মিলিয়ে যাবে। ভয়ানক একটা ঘটনা ভাবো তো, ওরকম হলে আমি ওখানেই অজ্ঞান।
0: আমার একটা সত্যি ভূতের গল্প শুনবে তাহলে বলছি। শোনো, একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যদিও আকাশবাণী কলকাতা, যুববাণী কলকাতা, আমরা কোনোদিনই কোনো রকম কুসংস্কারমূলক অতিপ্রাকৃত জিনিসকে কখনোই প্রশ্রয় দিই না।
1: সুন্দর করে ডিসক্লেমার দিয়ে তারপর গল্পটা বলবে।
0: তো প্রশ্রয় দিই না আমরা, কখনোই আগামীতেও দেব না আমরা। তো তবুও বলে রাখি, তো এরকম হচ্ছিল, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, দেখি রাস্তায় একটা ভূত দাঁড়ি। তো আমিও যাচ্ছি, দাঁড়ো না, আমিও যাচ্ছি, ভূতটাও আসছে, আমিও যাচ্ছি, ভূতটাও আসছে, আমিও যাচ্ছি, ভূতটাও আসছে। তারপর আমিও চলে গেলাম, ভূতটাও চলে গেল।
1: তুমি ভূতের মুখটা দেখতে পেয়েছিলে? কি রঙের জামা পরেছিল?
0: ডাজন্ট ম্যাটার, আমরা কেউ কাউকে পাত্তা দিইনি, যে সবাই ফোনেই ব্যস্ত ছিলাম আমরা, ঠিক আছে? ওর ফোনে ব্যস্ত ছিল, আলাদা আলাদা ভাবে সেটা, ঠিক আছে? দেখি টেলিফোন লাইনে বন্ধু। হ্যালো, কে বলছো, কোথায় বলছো?
5: হ্যালো, নমস্কার স্যার, আমি পূর্ব মেদিনীপুর থেকে নিতান্ত দে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলো।
5: আপনাদের যুববাণীর অনুষ্ঠান সত্যি অসাধারণ।
1: আচ্ছা,
5: আমরা মোটামুটি কন্টিনিউ শুনি।
0: আচ্ছা,
5: এরকম শোনাতে থাকবেন, আমরা কিন্তু শুনতে ভালোবাসি।
1: একদম একদম একদম, তোমরা শুনতে ভালোবাসো বলেই তো আমাদের এত আয়োজন, তাই না?
0: আসলে তোমরা শুনতে ভালোবাসো বলেই আমরা শোনাতে ভালোবাসি। আপাতত একটা গানের সময়, গান থেকে ফিরে আবারও তোমাদের কলে আসছি, কমেন্টসে আসছি। তাহলে চলো আপাতত শিলাজিৎ মজুমদারের এত ভৌতিক পরিবেশ থেকে এবার একটু নাচানাচি হোক। শিলাজিৎ মজুমদারের কণ্ঠে রইল এই গানটি।

0: হ্যাঁ, জল পোরিং খুঁজে দিতে পারবো না, কিন্তু তোমাদের জন্য গল্প খুঁজে খুঁজে এনে সুন্দর সুন্দর ওয়াইভি অরিজিনালস এর নাটক তৈরি করে দিতে পারি। আর ফোন লাইনে কি বন্ধুরা চলে এসেছে? বলতে বলতে বন্ধুরা ফোন লাইনে আছে।
1: দেখি বন্ধুরা কি বলছে।
0: হ্যালো হ্যালো
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো
2: নমস্কার, আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
1: হ্যাঁ সৌভিক বলো।
2: গল্প দুটোই বলতে গেলে খুব ভালো ছিল। আপনারা আপনারা একটা জিনিস খুব পোচার অভিযোগ আছে, সেটা আপনারা না একটা নেশায় ধরিয়ে দিচ্ছে।
0: আমি অভিযোগটা শুনে না ভয় পেয়ে গেছিলাম জানো তো সৌভিক, যে আহা কি করে ফেললাম আমরা। তারপরে যখন যে কথাটা বলছো তাতে মনটা ভালো হয়ে গেল।
2: সত্যি তাই, আপনারা ছোট ছোট গল্প শোনাচ্ছেন, মানে নেশায় ধরিয়ে দিচ্ছেন। আমরা কিন্তু প্রতি শনিবার আপনাদের
1: আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। হ্যাঁ মানে এইটা তো বলাই বাহুল্য যে শনিবার করে যদি এরকম প্রতি শনিবার, মানে সেটা একটু খড় খাটনি সাপেক্ষ, কিন্তু হ্যাঁ এরকম প্রতি শনিবার হলে মন্দ হয় না, সে তো আমরা সবাই জানি। কে ভালো জিনিস না কে না চায় বলো তো।
0: তবে ভালো জিনিস একটু কম কমই ভালো। আর দেখি ফোন লাইনে আরেক বন্ধু রয়েছে, দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো কে বলছে, কোথা থেকে বলছো?
3: নমস্কার
1: নমস্কার
3: নমস্কার।
1: জৌবানি তো, জৌবানি বলো।
3: আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে খুবই ভালো লাগছে,
1: বেশ
3: গল্পের অনুষ্ঠান। আজকে তো এরকম অনুষ্ঠান কিন্তু অনেকদিন শুনিনি।
1: ওয়াইভি অরিজিনালস আমাদের প্রতি মাসে আসে না, যে মাসে আমরা পাঁচটা রোববার পাই সেই মাসেই আসলে
0: শনিবার থাকে। পঞ্চম শনিবারটা ওয়াইভি অরিজিনালস এর জন্য আমাদের ডেডিকেটেড থাকে, তো প্রত্যেক মাসে পঞ্চম শনিবার না পাওয়ার জন্য আমরা করে উঠতে পারি না, কিন্তু ওই আর কি পর পর পাঁচটা শনিবার যদি চলে আসে তখন তো ভালোই হবে। দেখি আরেক কোন বন্ধু ফোন লাইনে।
1: হ্যালো কে বলছো, কোথা থেকে বলছো?
0: না বন্ধুরা চল ঝটপট চলে এসো, কারণ সময় তো হাতে আর বেশি নেই। তোমাদের কেমন কি লেগেছে আজকে গল্প? আর ব্রত ফোন নাম্বার বলছে আমি বলেই দিই, 03322107325 ফোন নাম্বার। কিন্তু আমাদের বলতে বলতে আরেক বন্ধু দেখি। হ্যালো
1: হ্যালো কে বলছো, কোথা থেকে বলছো?
4: আমি আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: হ্যাঁ বলুন।
4: আমি বলছি এই যুববাণী আকাশবাণী আমাদের যা দিতে পারে অন্য কিছু সেইভাবে দিতে পারে না। শনিবার আপনারা পঞ্চম শনিবার যেটা এই গল্প বা নাটক শোনাচ্ছেন খুব ভালো লাগছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে প্রতি শনিবার যদি করা হয় খুব ভালো।
0: অনেক ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
0: এটা এখানে আমাদের হাত পা বাঁধা, কারণ ওই ক্যালেন্ডারটা উল্টে পাল্টে আমরা দিতে পারবো না।
1: আমরা একটু চটপট করে কমেন্ট বক্সটা একটু চেক করে নি।
0: হ্যাঁ
1: কমেন্ট বক্সে বেশ কিছু কমেন্টস এসেছে, আমরা একটু চোখ বুলিয়ে নি। শিউলি শাসমল বলছো, বৃষ্টি ভেজা এই দিনে এই দুটি গল্প জাস্ট অনবদ্য। সুমিতা রায় বলছো, দারুণ দারুণ।

0: ভালো লাগছে শুনতে তোমাদের অভিনয় অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। শুভ দেবনাথ বলছো, অনেকদিন পর বেশ ভালো একটা সাসপেন্সের গল্প পেলাম, বেশ ভালো লাগলো। শিল্পী ভাণ্ডারী বলছো খুব সুন্দর, সৌভিক সরকার বলছো খুব সুন্দর পরিবেশনা, গল্প অসাধারণ লাগলো, এরকম বৃষ্টি মতো ওয়েদার আর এরকম বাইরে বৃষ্টি পড়ছে। আচ্ছা যাই হোক,
1: আমরা স্টুডিওতে থেকে বুঝতেও পারছি না, তোমরা যে জানাচ্ছো বাইরে বৃষ্টি পড়ছে এটাই ভালো লাগছে।
0: মিন্টু দালাল বলছো খুব খুব ভালো লাগলো গল্পটি, শিউলী শাসমল বলছো অসাধারণ অনুভূত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের টেলিফোন লাইনেও বন্ধু, হাতে সময় খুব কম, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো, না না, যেতে যেতে একটা লাস্ট কল তো আমরা অবশ্যই নেব, দেখবো কোন বন্ধু ফোন লাইনে রয়েছে, একটা লাস্ট কল নিতে পারি কি
0: আমরা,
1: নিতে পারি, কিন্তু বন্ধুরা ফোন করছে না, ঝটপট ফোন করো, ফোন করে যাও তোমাদের সঙ্গে। হ্যাঁ, এই তো বন্ধু চলে এসেছে ফোন লাইনে।
0: হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো, বন্ধুকে ফোন লাইনে পাওয়া যাচ্ছে না, আমি কিন্তু আমাদের বন্ধুর সাথে কথা বলার জন্য একদম উদগ্রীব
0: ছিলাম আমরা, তবে আর কি সময়ের ব্যবধান বলছে, দেখি টেলিফোন কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো, হ্যালো,
0: বন্ধুর সঙ্গে কত কোনোভাবে হয়তো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তবে আমরা আজকে ছিলাম জৌবাড়ি অরিজিনালসের আড্ডায়, সঙ্গে আমি ব্রতদীপ, আমার সঙ্গে শ্রীপর্ণা,
1: আমি ছিলাম শ্রীপর্ণা, আর আমরা আজকে তোমাদের জন্য বেশ দুটো ছোট ছোট পুচকে পুচকে ইন্টারেস্টিং কিন্তু একদম ধামাকাদার গল্প আজকে রেখেছিলাম তোমাদের জন্য, আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের প্রত্যেকে। এরকম আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় ওয়াইভি অরিজিনালসে আবারও নতুন কোনো গল্প নাটক নিয়ে আবারও তোমাদের সঙ্গে আড্ডা হবে।
0: একদম, তাহলে যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর থেমে নয় বরং প্রেমে থেকো, এবং যেতে যেতে এই গানটা তোমাদের জন্য রইল রূপম ইসলামের কণ্ঠে।

কষ্ট, তারপর টিবি, এইসব রোগের বিভিন্ন তথ্য সংগ্রহ করে সাবসেন্টারে দেওয়া এবং গর্ভবতী মা থেকে শুরু করে প্রথমে নাম এন্ট্রি 12 সপ্তাহের মধ্যে ওই মা প্রতি মাসে কবে চেক আপে আসবে তার খবর দেওয়া, তারপরে নিয়মিত ওই মায়ের বাড়ি যাওয়া, ওই মার কোনো রকম শারীরিক সমস্যা হচ্ছে কিনা, ওই মা আলট্রাসোনোগ্রাফি যেটা সেটা নির্দিষ্ট সময়ে করিয়েছে কিনা, রক্ত পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়ে হয়েছে কিনা সেগুলো তথ্য নেওয়া, তারপরে এলাকায় জ্বর,

দ্বিজেন্দ্র গীতি রজনীকান্ত এবং অতুল প্রসাদের গানের অনুষ্ঠানে এবারের শিল্পী নীলা মজুমদার। শুনুন দ্বিজেন্দ্র গীতি।

দ্বিজেন্দ্র গীতি রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেনের গানের এই অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

এখন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি। প্রথম গানের শিল্পী গায়ত্রী বসু।

অরুণ দত্ত এবং পরে সতীনাথ মুখোপাধ্যায় পরপর দুখানি রম্যগীতি শুনলেন। এবারের গানের শিল্পী উৎপলা সেন।

শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রোমগীতি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: পাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফর আজ শুরু হচ্ছে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপা বানে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে, নিখোঁজ 2000-এরও বেশি। আকাশবাণীতে আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত। জাতীয় রাজধানীতে মূল্যবৃদ্ধি সিএনজির। গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ সুরক্ষিত রাখবে সরকার, স্পষ্ট বার্তা দিল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার জন্য ইরান প্রস্তুত, জানালেন সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান। খেলবে ভারত জিতবে ভারতের মূল ভাবনা নিয়ে আজ দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চার দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফরে রওনা হয়েছেন। যাত্রা শুরুর আগে এক বার্তায় তিনি জানান, উজবেকিস্তানের রাষ্ট্রপতি সফকত মির্জি ইয়োয়েভের আমন্ত্রণে তাঁর এই সফর। সাম্প্রতিক সময়ে ভারত উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্ব এক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল যোগাযোগ, প্রতিরক্ষা, শক্তি এবং বিকশিত ভারত ও ইয়াঙ্গি উজবেকিস্তান গড়ে তোলার লক্ষ্যে দুদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করার ক্ষেত্রে এই সফর সহযোগিতা বাড়িয়ে তুলবে। সেই লক্ষ্যেই তিনি উজবেকিস্তান সফরের জন্য আশাবাদী বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি জানান, তাস্কান্ড থেকে কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদার জাফারোভের আমন্ত্রণে সেদেশে যাবেন তিনি। বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সম্মেলনে যোগাযোগ, নিরাপত্তা, মিত্রদেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবী গড়ে তোলা এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা প্রশমনে ভারতের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফরে দুদেশের নেতৃবৃন্দের মধ্যে রেয়ার আর্থ মিনারেলস নিয়ে আলোচনা হবে। এ ব্যাপারে দুদেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তর নিয়েও কথা হবে বলে উজবেকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত স্মিতা পন্ত আকাশবাণীকে জানিয়েছেন।
1: Several MOUs will be signed, concretizing specific areas of cooperation in the area of culture and many other areas. You'll get to know in 2 days' time. There is also a strong focus by the leadership of both the countries. Uzbekistan is a resource-rich nation, and our requirements of critical minerals are huge. So I think both sides will also discuss the possibility of having some long-term supply arrangements.
0: কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দুদিনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী 31 তারিখ সার্বিয়ার বেলগ্রেডে যাচ্ছেন। এবারের বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় হল দ্য লেগেসি অব নন অ্যালাইনমেন্ট লেসেন্স ফর টুডেজ ওয়ার্ল্ড। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সম্মেলনে 65তম বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ভারত ছাড়াও আরও 120টি উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দেবেন। ভারত আর্জেন্টিনা যৌথ বাণিজ্য কমিটির চতুর্থ বৈঠক বুয়েনোস এয়ারসে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্জেন্টিনা সফরের সময় গৃহীত পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আলোচনায় খনি, জ্বালানি ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেছে দুই পক্ষ। আর্জেন্টিনার লিথিয়াম উত্তোলনের ক্ষেত্রে ভারতের কাবিল প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। উল্লেখ্য, ভারত ও আর্জেন্টিনার মধ্যে 2025 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $6.5 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং বার্ষিক বৃদ্ধির হার ধারাবাহিকভাবে 17%-এরও বেশি। বর্তমানে ভারত আর্জেন্টিনার পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 626 জন, নিখোঁজ এখনও পর্যন্ত প্রায় 2000-এরও বেশি। বিদেশমন্ত্রক গতকাল জানিয়েছে, গত বুধবার এই আকস্মিক বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নতুন দিল্লিতে

এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রায় 100 জন ভারতীয় বংশোদ্ভূত যাদের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। তিনি আরও জানান, ত্রিশুলিয়া 1 জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। চীন সীমান্তে প্রায় 400 জন ভারতীয় নাগরিক সুরক্ষিত রয়েছেন এবং তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল। বিদেশ মন্ত্রকের তরফে 24 ঘণ্টা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কাঠমান্ডু ও বেজিং এর ভারতীয় দূতাবাসও দিন রাত হেল্পলাইন নম্বর চালু রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংকট পরিস্থিতি নতুন করে ঘনীভূত হওয়ায় জাতীয় রাজধানী সিএনজির দাম বৃদ্ধি পেয়েছে। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের প্রতি কেজি সিএনজির দাম 3.89 টাকা বাড়িয়েছে। আজ থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। এর ফলে দিল্লিতে এখন প্রতি কেজি সিএনজির দাম দাঁড়ালো 86.98 টাকা, গুরুগ্রামে 92.01 টাকা, গাজিয়াবাদ ও নয়ডায় গ্রাহকদের দিতে হবে 95.59 টাকা। মূল্যবৃদ্ধি হলেও সিএনজি এখন অন্যান্য জ্বালানির তুলনায় অন্যতম সাশ্রয়ী হিসেবে বিবেচিত হচ্ছে বলে গ্যাস সংস্থাটি জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট করেছে যে গোবর্ধন প্রকল্পের আওতায় কম্প্রেসড বায়োগ্যাসের সংশোধিত মূল্য কাঠামোটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে উৎপাদকরা স্থিতিশীল ও লাভজনক মূল্য পান। সিএনজি ও গৃহস্থালির পিএনজি গ্রাহকদের উপর যেন কোনো মূল্যবৃদ্ধির বোঝ না পড়ে তাও নিশ্চিত করা হবে বলে সরকার জানিয়েছে। চিনি বন্টনের ক্ষেত্রে সরকার আগামী মাস থেকে বর্তমানের মাসিক কোটার পরিবর্তে একটি পাক্ষিক কোটা চালু করেছে। এর ফলে চিনি সঠিক সময়ে বাজারগুলিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। এই সময় চিনির মিলগুলোকে প্রথম সপ্তাহেই চিনির যোগানের 40% বিক্রি করতে হবে, বাকি চিনি তার পরের সপ্তাহে। সরকার জানিয়েছে দেশে চিনির যোগান পর্যাপ্ত রয়েছে, সেই সঙ্গে চিনির ঘাটতি পূরণে এবং সঠিক দাম চিনির সরবরাহ বাড়াতে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। ভারতের আবহাওয়া বিভাগ IMD আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। IMD জানিয়েছে আজ অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি ও সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, জুন মাসে স্বাক্ষরিত শান্তি চুক্তির শর্ত যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে চলে তবে ইরানও তার প্রতিশ্রুতি পালন করবে। উল্লেখ্য, চুক্তিটি কার্যকর থাকাকালীন ইরান প্রায় 9 কোটি ব্যারেল তেল রপ্তানি করেছিল। দেশের অর্থনৈতিক সংকটকালে তার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পৃথক এক বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি মুদ্রাস্ফীতি, বেকারত্ব সহ বিভিন্ন সমস্যার আশু নিরসনের লক্ষ্যে দেশীয় উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সঙ্গে সর্ববৃহৎ তেল চুক্তি ঘোষণা করেছে। এই চুক্তির মাধ্যমে ভেনিজুয়েলা আমেরিকাকে 65 বিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলে মজুতের ওপর নিয়ন্ত্রণের সম্মতি দেবে। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার করদাতাদের অর্থ ছাড়াই এই চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের মোট মজুতের পরিমাণ দ্বিগুণ হবে। এই তেল সরবরাহ আমেরিকায় তেলের দাম কমাবে বলে জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাসার আর্টেমিস টু মিশনের সঙ্গে যুক্ত সদস্যদের আমেরিকার মহাকাশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছেন। ইউএস স্পেস একাডেমি গঠনের আদেশনামায় স্বাক্ষর করেছেন তিনি। এক বিবৃতিতে নাসা জানিয়েছে, হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প গতকাল নভোস্টার রিউওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সি জেরেমি হ্যানসেনকে কংগ্রেসনাল স্পেস মেডেল অফ অনার

হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা খেলবে ভারত জিতবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, ভারতীয় হকিতে তার অসাধারণ নৈপুণ্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এদিকে দেশবাসীকে সুস্থ সবল রাখার জন্য আজকের দিনেই সূচনা হয়েছিল ফিট ইন্ডিয়া মুভমেন্টের। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4 দিনের উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্র সফর আজ শুরু হচ্ছে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে, নিখোঁজ 2000-এরও বেশি। আকাশবাণীতে আগামীকাল প্রধানমন্ত্রীর মন কি বাত। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বীরভূমে প্রশাসনিক বৈঠকে বসেছেন। রামপুরহাটের রক্তকরবী প্রেক্ষাগৃহে এই বৈঠকের আগে তিনি যান তারাপীঠ মন্দিরে। মুখ্যমন্ত্রীর বীরভূম সফরকে ঘিরে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। এরপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানে অংশ নিতে সন্ধ্যায় দীঘা যাবেন মুখ্যমন্ত্রী। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। নেপালে বিধ্বংসী হড়পাবানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সন্ধানে প্রতিনিধি দল পাঠাতে রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে। অনুমতি মিললেই একজন মন্ত্রী, একজন বিধায়ক, আইজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক এবং এক সিনিয়র আইএএস আধিকারিককে নিয়ে একটি প্রতিনিধি দল কাঠমান্ডু পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার আমেরিকান সেন্টারে হামলার ঘটনায় কারাবন্দি আফতাব আহমেদ আনসারির সেলে তল্লাশি চালিয়ে তিনটি মোবাইল ফোন, দুটি রাউটার, ওয়াইফাইয়ের যন্ত্র, দুটি কার্ড রিডার, একটি পেনড্রাইভ, ইয়ারফোন এবং নগদ 31,000 টাকা উদ্ধার হয়েছে। হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জেলের ভেতর থেকে মোবাইলে আফতাব বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করছে বলে জানতে পারে গোয়েন্দা পুলিশ। সেই তথ্য হাতে পাওয়ার পর তার সেলে তল্লাশি চালানো হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গত দুমাসে অস্বাভাবিক হারে শিশু মৃত্যুর ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি গড়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কমিটির সদস্যরা আজ হাসপাতাল পরিদর্শনে যান, কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তাঁরা। উল্লেখ্য, গত জুলাই মাসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 79 জন শিশু মৃত্যু হয় এবং চলতি আগস্ট মাসে 88 জন শিশু মৃত্যুর ঘটনা ঘটে বলে খবর। যদিও মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত দুমাসে হাসপাতালে যে শিশুদের মৃত্যু হয়েছে তাদের অন্য হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় সেখানে আনা হয়েছিল। শিল্পাঞ্চল আসানসোলের খাদ্য সুরক্ষা ব্যবস্থার মান বজায় রাখতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য নিশ্চিত করতে শহরের একাধিক ছোট বড় রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে আচমকা অভিযান চালালো রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর। পুরসভা ও পুলিশের যৌথ উদ্যোগে গতকাল শহরের ভগৎ সিং মোড় থেকে জুবিলি মোড় পর্যন্ত এই অভিযান চলে। বিধি বহির্ভূত কাজে লিপ্ত রেস্তোরাঁ মালিকদের হুঁশিয়ারি দেওয়া হয়। ভারতীয় রেলের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আরও শক্তিশালী করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের উদ্যোগে গতকাল কাঁকিনাড়া স্টেশনে একটি পূর্ণাঙ্গ মক ড্রিল অনুষ্ঠিত হয়। রেলের উদ্ধারকারী দলগুলি এনডিআরএফ, রাজ্য সরকার এবং অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে কতটা দ্রুত ও কার্যকরভাবে উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনা করা যেতে পারে তা যাচাই করাই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। জনগণনার সময়সীমা প্রায় অর্ধেক পার হয়ে গেল। মুর্শিদাবাদের 243টি হাউস হোল্ড ব্লকে গণনার কাজ শুরুই করতে পারেননি এনুমারেটররা। জেলার 34টি ব্লকের মধ্যে 28টি ব্লক ও পুরসভা এর মধ্যে রয়েছে। কাজের গতি সবথেকে কম বহরমপুর পুরসভায়। তুলনামূলকভাবে কাজ দ্রুত এগোচ্ছে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে। গতকাল দুপুর পর্যন্ত এই হিসেব সামনে এনেছে জেলা জনগণনা বিভাগ। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি বিভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারে মূল ভাবনা খেলবে ভারত জিতবে ভারত। রাজ্য সরকারের উদ্যোগে নবান্ন সভাগড়ে জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় ক্রীড়া ও প্যারা অলিম্পিক্সে পদক জয়ীদের এবং বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্মানিত করবেন। শিলিগুড়ির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে আজ পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। বাংলা অনূর্ধ্ব 16 জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ডক্টর বিসিআই ট্রফি সেমিফাইনালে উঠেছে। বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে গ্রুপ লিগের শেষ ম্যাচে আজ সকালে বাংলা 1-0 গোলে কর্ণাটককে হারিয়ে দেয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে দুই বাংলায় একাধিক অনুষ্ঠানে আজ তাকে স্মরণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ নজরুল একাডেমি ও রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র সদনে কবি স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। স্থানীয় সংবাদ এ পর্যন্তই, এরপর খবর শুনবেন 5:10।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার
3: 1800-420-2233। মিথ্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন,
4: জাল কেওয়াইসি আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আবার বিশেষ বিজ্ঞপ্তি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বাঁকুড়া পুরুলিয়া জেলার কিছু অংশে পরবর্তী 2-3 ঘন্টার মধ্যে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল।

নমস্কার, শুরু করছি মহিলা মহল। আপনাদের সঙ্গে আছি আমি, সঞ্চিতা বটব্যাল। কেমন আছেন বন্ধুরা? বর্ষায় এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোরো বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝড়ো ঝড়ে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে কি বলা যায়। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বর্ষা মানে প্রেম। বর্ষা মানে কি শুধুই প্রেম? না, বর্ষা মানে অনেকের কাছে মন খারাপের ঋতু। বর্ষা মানে অনেকের কাছে আনন্দের মরশুম। বর্ষা মানে অনেকের কলম দিয়ে অনেক কবিতা লেখা হয়। আবার বর্ষা মানে অনেকের কাছেই জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে মন খারাপের কিছু স্মৃতি রোমন্থন করা। আসলে বর্ষা তো এক একজনের কাছে এক এক রকমভাবে ধরা দেয়। তবে একটা কথা ঠিক যে বর্ষাকালে কিছু সচেতনতা আমাদের অবলম্বন করতে হয়। কী কী? ত্বকের যত্ন নেওয়া, চুলের যত্ন নেওয়া, বাইরে বেরোনোর সময় কিছু কিছু টিপস খেয়াল রাখা, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তাই আপনাদের একটু কিছু সহজ বা কাজে লাগার মতো কিছু টিপস আপনাদের একটু জানাই। সব বন্ধুরাই জানেন, কিন্তু তবু একটু জানিয়ে দিলে ভাবনার মধ্যে যেন একেবারে গেঁথে যায় কথাগুলো। যেমন বাইরে বেরোনোর সময় সবসময় ব্যাগে ছোট ছাতা বা রেইনকোট রাখা, সম্ভব হলে ওয়াটারপ্রুফ বা সহজে শুকিয়ে যায় এরকম জুতো পরা কিন্তু ভীষণভাবে উচিত। ভিজে গেলে দীর্ঘক্ষণ ভেজা জামা কাপড় পরে থাকা একেবারেই উচিত নয়। আর ব্যাগে সব সময় একটা ছোট তোয়ালে বা টিস্যু এবং অতিরিক্ত ওড়না বা একটা ড্রেস, এক্সট্রা একটা ড্রেস সব সময় রেখে দেওয়া উচিত।

এবারে আসি ত্বকের যত্নের কথা। এই স্কিন তো আমাদের খুব প্রিয়, তাই না? সুতরাং বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়াটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। বর্ষায় ঘাম ও আর্দ্রতার কারণে মুখ তেলতেলে হয়ে যেতে পারে, তাই মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে রাখুন। অনেক সময় আমরা ভাবি না যে বাইরে মেঘলা, আমরা সানস্ক্রিন দরকার নেই, সানস্ক্রিন লাগিয়ে এখন কী হবে। একেবারেই কিন্তু ভুল ধারণা। বাইরে যতই মেঘলা থাকুক, সানস্ক্রিন কিন্তু ভীষণভাবে প্রয়োজন। সানস্ক্রিন আপনারা সকলে ইউজ করবেন। তবে কার স্কিনে কী ধরনের সানস্ক্রিন ইউজ করা যেতে পারে বা কী ধরনের সানস্ক্রিন আপনার স্কিনের জন্য উপযোগী, সেইটা বুঝে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবেন। তবে সানস্ক্রিন সব সময় ব্যবহার করবেন। খুব ভারী মেকআপ করলে ঘাম এবং আর্দ্রতায় অস্বস্তি হতে পারে, তাই হালকা মেকআপ করাই কিন্তু আরামদায়ক। আর ভিজে গেলে মুখ বারবার ঘষে ঘষে মুছবেন না, আলতো করে শুকিয়ে নেবেন। আর স্কিন মানে কিন্তু শুধুমাত্র মুখের স্কিন নয়, আপনার হাত পা সবটাই কিন্তু আপনার। সুতরাং প্রত্যেকটা স্কিনেরই যত্ন নেবেন।

এবারে আসি চুলের কথায়। চুল ভীষণভাবে পড়ছে, এই সমস্যা কিন্তু প্রায় প্রত্যেকের, তাই না? সুতরাং বর্ষাকালে তো বেশি চুল পড়ে, আমরা সকলেই জানি। চুলের বিশেষ করে যত্ন নেওয়া ভীষণভাবে প্রয়োজন। বৃষ্টির জলে চুল ভিজলে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন, আর ভেজা চুল শক্ত করে কখনোই বাঁধবেন না। চুল শুকোনোর আগে একেবারেই ঘুমোতে যাবেন না, অর্থাৎ ভেজা চুল স্নান করলেন বা বৃষ্টিতে ভিজলেন সেই চুল নিয়ে ঘুমিয়ে পড়লেন, এটা কিন্তু একেবারেই করবেন না। যতই ঘুম পাক, চুল শুকিয়ে তারপরে ঘুমোতে যাবেন। আর বর্ষায় যদি ফ্রিজি চুল হয় তাহলে অল্প কন্ডিশনার ইউজ করতে পারেন, তবে সেই চুলের ধরন অনুযায়ী কিন্তু কন্ডিশনার ইউজ করবেন। হাতের কাছে একটা কন্ডিশনার পেলাম বা দোকানে বিভিন্ন রকমের কন্ডিশনার দেখে নিলাম, সেখান থেকে একটা পছন্দ হলো আমি কিনে নিলাম, সেটা কিন্তু করবেন না। আপনার চুলে কোন কন্ডিশনটা উপযোগী, আপনার চুলকে ভালো রাখবে, সেই মতো কিন্তু কন্ডিশনার ইউজ করবেন।

আর শরীরকেও তো ভালো রাখতে হবে নাকি? বর্ষায় শরীর ভালো রাখাটাও তো প্রয়োজন। না, শুধু বর্ষা কেন, প্রত্যেকটা ঋতুতেই শরীর ভালো রাখা প্রয়োজন। তবে বর্ষাকালে যেটা হয় যে তেষ্টা পাচ্ছে না, তেষ্টা কম পাচ্ছে, তাই আমি জল খাবো না, সেটা কিন্তু একেবারেই করলে চলবে না। পর্যাপ্ত জল খেতে হবে। শরীরে জলের যে প্রয়োজনীয়তা আছে সেটা কিন্তু পূরণ করতে হবে। আমার তেষ্টা পাচ্ছে না, আমি খাবো না, এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে। পর্যাপ্ত জল পান করুন। আর রাস্তার যে কাটা ফল বা দীর্ঘক্ষণ খোলা রাখা খাবার এড়িয়ে চলুন। গরম তাজা খাবার খাওয়ার চেষ্টা করুন। আর ঘুমটা ঠিক রাখবেন। বর্ষার ওই অলসতা বলে ঘুমের রুটিনটা একেবারেই কিন্তু উড়িয়ে দেবেন না। মানে সকালবেলা আপনি উঠে দেখলেন বাইরেটা বেশ অন্ধকার, একদম ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না, সুতরাং ঘুমিয়ে থাকি, ভীষণ অলসতা লাগছে, একটুখানি বিছানায় থাকি, এই জিনিসটা একেবারেই করবেন না। যেই সময়ে আপনি শুতে যান বা ঘুমোতে যান এবং যেই সময়ে আপনি ঘুম থেকে ওঠেন, সেই রুটিনটা কিন্তু একেবারেই স্কিপ করলে চলবে না। আর এক্সারসাইজ, বর্ষা মানেই তো একটু অলসতা আসে, এক্সারসাইজ মানেই কাল করব, ব্যায়ামটা কাল করে নেব, আজকে থাক, এটা কিন্তু একেবারেই করবেন না। প্রত্যেক দিন শারীরিক ব্যায়ামটা করবেন। শারীরিক ব্যায়াম করলে মানসিকও ঠিক থাকে, মনটাও ঠিক থাকবে, আর মন ঠিক থাকলে জীবনের চলার পথটা অনেক মসৃণ হয়ে যায়।

এবারে তো মশা আর পোকামাকড়, তাদের থেকেও তো বাঁচতে হবে নাকি? বর্ষায় জমে থাকা জলে মশা কিন্তু বাড়তে পারে। বাড়ির আশেপাশে জমে থাকা সমস্ত জল সরিয়ে ফেলতে হবে, এবং যারা ছোটরা আছো তারাও কিন্তু সাহায্য করতে পারো বড়দের। আর সন্ধ্যার সময় প্রয়োজনে মশারি বা নিরাপদ মশা প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। মশারি আমরা এখন অনেকেই না অ্যাভয়েড করি, মশারিটাকে অ্যাভয়েড করা একেবারেই উচিত না। যখন আপনি ঘুমোতে যাচ্ছেন তখনও মশারিটা ইউজ করবেন, বা যখনই সন্ধে হয়ে আসছে, হয়তো আপনি জানলাটাকে খোলা রেখেছেন, হয়তো জানলায় নেট দেওয়া নেই, সেখানে মশা আসতেই পারে। আর মশার কামড়টা তো আপনারা সকলেই জানেন আমাদের বিভিন্ন রকম রোগ এনে দিতে পারে, মশারিটা ব্যবহার করবেন। আর জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথা বা অন্য কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলে সবসময় কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। আমার হাতের কাছে

একটি ওষুধ আছে বা আমরা বাড়িতে ওষুধ তো রেখেই দিয়েছি, মাথা ব্যথা করলো, আমি একটা ওষুধ ব্যথার ওষুধ খেয়ে নিলাম, এটা কিন্তু একেবারেই করবেন না, এটা আমাদের অভ্যাস ঠিকই, আবার ডাক্তারের কাছে যাব, সেইটাই সেই অলসতা, বর্ষাকালে একটু আমরা অলস হয়ে যাই। কিন্তু না, কি কারণে মাথা ব্যথা হচ্ছে, কি কারণে জ্বর হচ্ছে, কি কারণে আমার শরীরে ব্যথা করছে, এটা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খাবেন। আর ছোটরা, তোমাদের যদি এরকম হয়, জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, অনেক সময় অভিভাবকদের অনেক ছোটরা হয়তো বললে না, এটা কিন্তু কখনোই করবে না, সব সময় অভিভাবকদের বলবে তোমার শরীরে কোনো প্রবলেম হলে।

সুতরাং বর্ষাকালটা অনেকেই বলেন না খুব ভালো লাগে, বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, বর্ষা দেখতে খুবই ভালো লাগে, তবে বাড়িতে থাকলে, তাই না? বাইরে বেরোলে কিন্তু বর্ষাতে আমাদের বিভিন্ন রকমেরই প্রবলেম ফেস করতে হয়। সেই কারণে সবসময়ই ছাতা, রেইনকোট এবং এক্সট্রা পোশাক, এটা যেন আপনারা সকলেই মাথায় রাখবেন। ভিজে জামা পরে, ভিজে ড্রেস পরে যতক্ষণ আপনি থাকবেন, তারপরেই কিন্তু জ্বর আসার সম্ভাবনা বা মাথা ব্যথা করার সম্ভাবনা, এগুলো কিন্তু বর্ষাকালে আমরা ফেস করি। আর বর্ষা মানে ওই যে আমি বলছিলাম, বর্ষা মানে সকলের কাছে প্রেম নয়। হ্যাঁ, বর্ষাকালে প্রেম প্রেম একটু মনে হয়, কিন্তু সকলের কাছে নয়। অনেকের কাছেই বর্ষা মানে মন খারাপ করা কিছুদিন। আবার আমি একটা সময় একজনের কাছে শুনেছি যে বর্ষাকালেই তার মাও পরলোকগত হয়েছিলেন এবং বাবাও চলে গিয়েছিলেন। এরকম অনেকের জীবনেই এরকম ঘটে থাকে এবং এই স্মৃতিগুলো কিন্তু ভীষণভাবে আমাদের মনকে কোথায় যেন উদ্বেলিত করে দেয়। আর তাদের বর্ষা এলেই মন খারাপের দিনটা যেন কাছে চলে আসে, যেন পাশে থাকে। তবুও বলবো, বর্ষাতে আনন্দ অবশ্যই করবেন। বর্ষাকাল মানেই আনন্দের ঋতু, বর্ষাকাল মানেই একটু বর্ষাতে ভিজা, এবং বর্ষাকাল মানেই কিন্তু সচেতন থাকারও ঋতু, তাই না?

বন্ধুরা, আজকের মতো মহিলা মহলের অনুষ্ঠানটা একেবারেই শেষের দিকে, তাই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। সকলে খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সঞ্চিতা বটপ্যাল। নমস্কার।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100075040, আমাদের নতুন নাম্বার 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন ছবি রায়, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 12 থেকে। আমরা ধন্যবাদ দিই ছবি দিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম গরিব দরদি। শিশু শ্রমিক আইনত নিষিদ্ধ, সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চায়ের দোকানে, ফুটপাথের স্টলগুলোতে, বাজি কারখানায় শিশু শ্রমিক নিয়োগ হয়। অন্যদিকে দুস্থ পরিবারের নাবালকদের রোজগারের টোপ দিয়ে ভিন রাজ্যে পাঠানোর একাধিক চক্র সক্রিয়। বেকার কিছু যুবক এই কাজে নিযুক্ত, এরা এজেন্ট। এরা এমনভাবে গল্প ফাঁদে সহজে বশীভূত হয় কষ্টে দিন গোনা মানুষগুলো। এরা যে প্রতারক বুঝতে পারে না সহজ সরল গ্রামের মানুষগুলো, ফলে অসহায় মানুষগুলো এদের পাতা ফাঁদে পড়ে। ভিন রাজ্যে পাচার হওয়া শিশুগুলো নানান নির্যাতনের শিকার হয়। ছদ্মবেশী গরিব দরদির সঙ্গে নাম না জানা দেশে পাড়ি দিল যে শিশুটি, সে জানে না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তারপর সে শিশুটির কি হয়।
1: কাকা কেমন আছেন?
2: কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না।
1: আমি এই পাশের গ্রামেই থাকি, এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কি পরিশ্রমী না করছেন এই রোদ্দুরে। চাষ করে সংসার চালাতে খুব কষ্ট হয়, তা আমি যথেষ্টই বুঝতে পারি।
2: আর কষ্ট কি করি বলো, এখন কাজ কোথায়? চাষের কাজ করে সংসার চালানোই দুষ্কর, নিজের জমি বলে তো কিছু নেই, অন্যের জমিতে চাষ করি, কিন্তু এখন জমির চরিত্রটাই বদল হয়ে যাচ্ছে। জমির মালিক আর ধান গম ডাল এইসব চাষ করতে চাইছে না, চাষ করে তাদের আয় হচ্ছে না। বেশিরভাগ মালিক যে জমিতে সোনার ফসল ফলতো সেই জমি প্রমোটারের হাতে তুলে দিচ্ছে, সেখানে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, তার ফলে ওরা ধনী থেকে আরও ধনী হচ্ছে, আর আমরা গরিব থেকে আরও গরিব হয়ে পড়ছি। নুন আনতে পান্তা ফুরোয় বাবা, আমাদের কথা কেউ ভাবে না, অথচ দেখো বিদেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে তারা কত লাভবান হচ্ছে। আমরা চাষ ছাড়া তো আর কিছুই জানি না, ফলে আমাদের না খেয়ে কখনো একবেলা খেয়ে দিন কাটাতে হয়। কত চাষি এই কারণে আত্মহত্যা করছে।
1: তাই তো বলছি কাকা, আমার হাতে কাজ আছে, আপনার বড় ছেলে বিট্টুকে কাজে লাগিয়ে দিন।
2: কি বলছো, ও কি কাজ করবে? অতটুকু বাচ্চা?
1: সোনার দোকানে গয়না তৈরির কাজ আছে, অবশ্য একটু দূরে, অন্য রাজ্যে। ওই দোকানের মালিক আমার খুব পরিচিত, আমি বললে ওরা কাজে নিয়ে নেবে। মাসে 3,500 টাকা বেতন পাবে, এছাড়া থাকা খাওয়া ফ্রি। ওই টাকাটা আপনাকে মানি অর্ডার করে পাঠিয়ে দেবে, তাতে আপনার কষ্ট কিছুটা তো লাঘব হবে।
0: গ্রামের মেয়েরাও চাষের কাজ করে, ধান বনে, ফসলের পরিচর্যা করে, চাষের নানা কাজে চাষির বাড়ির মেয়েরাও সমান পারদর্শী। স্বামীর সঙ্গে সহায়তা করছিলেন বিট্টুর মা। ওই যুবকের কথা শুনে তিনি বলেন,
3: নানা, আমার ছেলেকে আমি কোথাও পাঠাবো না, ও পড়াশোনা করেছে, স্কুলের মাস্টাররা বলেছেন ওর পড়াশোনায় মাথা আছে। তুমি যাও তো বাপু, আমার বিট্টুকে ছেড়ে আমি এক দণ্ডও থাকতে পারবো না। ওকে ঘিরে আমার অনেক স্বপ্ন। একটা সময় ছিল আমাদের মতো গরিব পরিবারের মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যেত, ফলে লেখাপড়ার সুযোগ ছিল না। অল্প বয়সে মা হয়ে সন্তান সংসার পালনে নাভিশ্বাস উঠলেও তা নীরবে সহ্য করতে হতো, যা আমার হয়েছে। এখন দিন পাল্টেছে, বিনা খরচে লেখাপড়া, মিড ডে মিলের ব্যবস্থা আছে আমাদের এই গ্রামের স্কুলগুলোতেও। এখন গ্রামের মেয়েরাও স্কুলে যাচ্ছে, তুমি এখন আসতে পারো। অভাবের কারণে আমি ছেলেকে লেখাপড়া বন্ধ করে কাজে পাঠাতে পারবো না, এই আমার শেষ কথা।
1: কিন্তু কাকিমা, আপনার সংসারের কি হাল সে তো আমি দেখতেই পাচ্ছি। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, নইলে আমার কি দায়? তাই আমার প্রস্তাব মানলে আপনার ভালোই হবে।
3: তুমি কে হে? ঈশ্বর যদি কাউকে মারে, এমন কোনো মানুষ আছে যে তাকে বাঁচাবে?
2: বউ, তুই ঘরে যা, রাগ করো না বাবা। এই জন্য বলে মেয়ে মানুষের বুদ্ধি, ও কি জানে কি কষ্ট করে আমি সকলের মুখে দুটো অন্ন জোগাচ্ছি।
1: ঠিক আছে কাকা, আমি এখন তবে আসি, পরে আপনার সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা হবে, কেমন?
0: পরবর্তীকালে বিট্টুর বাবা স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে 12 বছরের ছেলে প্রাথমিক স্কুলের পড়া ছাড়িয়ে দিয়ে ওই যুবকের প্রস্তাব মেনে তার সাথে সেখানে পাঠিয়ে দেয়। সে ভাবে যেখানে চাষের কাজই নেই সেখানে মাসে মাসে 3,500 টাকা কম কথা নয়। 2 বছর পর ভিন রাজ্য থেকে গুরুতর জখম অবস্থায় ফেরে 12 বছরের কিশোর।
4: বাড়িতে কে আছেন? আমি লোকাল থানা থেকে আসছি।
3: পুলিশ? কেন, কি হয়েছে? একি একি বিট্টুর এমন অবস্থা করলো কে?
4: আপনাদের ছেলেকে একটি সোনার গয়নার দোকানে কাজ করতে পাঠিয়েছিলেন, সেই দোকানের মালিক ওকে প্রচণ্ড মারধর করে দোকান থেকে বার করে দেয়। মালিকের অভিযোগ, ও নাকি খাবার নষ্ট করেছে। ও রাস্তায় বসে কাঁদছিল, উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। ওর এই অবস্থা দেখে এক সদয় ব্যক্তি ওকে সরকারি হাসপাতালে নিয়ে যান, তারপরই ও অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে চিকিৎসার পর ওর জ্ঞান ফিরলে চিকিৎসকেরা ওর নামধাম জিজ্ঞাসা করে।

0: আমাদের সঙ্গে অর্থাৎ থানায় যোগাযোগ করে। তারপর আমরা সেখানে যাই আপনার ছেলেকে সঙ্গে নিয়ে। ওই দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে। দোকানের মালিকের থেকে জানতে পারি রতন নামে একজন, চেনেন নাকি তাকে?
1: বিট্টুর বাবাকে ছেলের কাজের কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, দুদিন আগে এসেছিল আমাদের বাড়িতে, পাঠাবো না। সেদিনের মতো সে চলে যায়, কিন্তু ছেলের বাবাকে সে রাজি করে ফেলে। বলে কাকা মাসে 3,500 টাকা পেলে এই অভাবে সংসারে কিছু তো উপকার হবে। শুনেছি ছেলেটা পাশের গ্রামেই থাকে, তবে তবে আগে কখনো দেখিনি।
0: খুব ভালো কাজ করেছেন আপনারা, ভালো করে চেনেন না। যাই হোক, আমরা রতনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। যান, ওকে ঘরে নিয়ে যান।
1: হে ঈশ্বর, কি হলো? সারা গায়ে কাল শিটে পড়ে গেছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। বিট্টুর বাবা, তুমি তুমি আমার কথা শুনলে না? তোমার জন্যই আমার বাচ্চার আজ এই অবস্থা। টাকার লোভে ছেলেটার এমন ক্ষতি করলে।
2: একই কাজের জন্য ভিন রাজ্যে আমার ছেলেকেও নিয়ে গিয়েছিল একটা লোক। 7 বছর ছেলের কোনো খবর পায়নি। যে দোকানে কাজ করত তারাও কোনো হদিশ দিতে পারেনি। জানেন দারোগা বাবু, একটা লোক সে নিজে পাশের গ্রামে থাকে বলে পরিচয় দেয়, আমাদের ছেলেকে অন্য রাজ্যে পাঠানোর প্রস্তাব দেয়। আমার ছেলে তখন 4th ক্লাসে পড়ে, আমি সাঁই দিইনি। আমিও স্বামীর সঙ্গে চাষের কাজ করি। একদিন কাজ থেকে ফিরে দেখি ছেলে বাড়িতে নেই। ওই লোকটা জানায় ছেলেকে সে হাওড়া থেকে ট্রেনে তুলে দিয়েছে। 1 বছর ছেলের সঙ্গে যোগাযোগ ছিল, তারপর আর কোনো খোঁজ নেই। এই পাশের বাড়ির এই আরেকজন কেউ তাকেও নিয়ে গেছে, সেও শরীরে চোট পেয়ে বাড়ি ফিরেছে।
1: কই, তোমরা তো একথা কাউকে জানাওনি? জানলে আমার এমন ক্ষতি হতো না।
3: মা, মা গো।
1: এই যে বাবা, এই তো এই তো আমি তোর কাছেই। খুব কষ্ট হচ্ছে না রে বাবা?
3: আমি আর বাঁচবো না মা।
1: ও কথা বলতে নেই বাবা, ওরা তোকে এমন করে মেরেছে কেন বল, বল বাবা।
3: শরীরে খুব ব্যথা, আমি কিছু করিনি মা। একদিন খেতে ভালো লাগছিল না, পচা খাবার দিয়েছিল, ফেলে দিয়েছিলাম। খাবার নষ্ট করেছি বলে মালিক আমাকে খুব মারল। বাবাকে গালাগালি দিয়ে বলল, চাষির ছেলে তোর এত বাবুয়ানি, এই বলে আমাকে মারতে মারতে ঘর থেকে বাইরে বের করে দিল। মা গো, আমি আর কাজে যাব না, আমি ঘরেই থাকব।
1: এই কে কে আছো এখানে? তোমরা তোমরা বিট্টুর বাবাকে একটু খবর দাও না।
4: কই কই, আমার ছেলে কই? বিট্টু বিট্টু, বাবা আমার, এই তো আমি এসে পড়েছি বাবা।
1: ওগো, ছেলেকে শিগগিরই হাসপাতালে নিয়ে চলো, ছেলেটা যে আর বাঁচবে না।
4: ও কথা বলিস নি বউ। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুই ভাবিস নি বউ, ছেলেকে আমি সুস্থ করে তুলবই, ওকে আবার স্কুলে পাঠাবো। তারপর ওই এজেন্টের কি করি দেখ, থানায় ওর নামে অভিযোগ জানাবো। কোনো টাকা পয়সা তো দেয়নি, উল্টে ছেলেটার ওপর এমন অত্যাচার করেছে।
0: একটা বড় চক্র কাজ করছে, বেশ কিছু নাবালকের হদিশ মিলেছে, আমরা ওদের উদ্ধার করার চেষ্টা করছি। এছাড়া সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এই প্রতারকদের বিরুদ্ধে সাধারণ মানুষকেই সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
2: শুনলেন ছবি রায়ের লেখা নাটক গরিব।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: নার্সিং হোম অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার, অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: This is Akashwani. Here comes the meteor weather bulletin from West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand, and Andaman and Nicobar Islands. Very light to moderate rain for Lakhat over Bihar, few places over Odisha, and also light rain occurred over Jharkhand. Very light to moderate rain over Gangetic West Bengal and heavy rainfall in Puria district of Gangetic West Bengal. Very light rainfall over district of Southern West Bengal and Jalpaiguri districts of Southern West Bengal and also over Sikkim. Andaman and Nicobar Islands also got a moderate rainfall and gusty winds were recorded upon Tobago, Bihar, Odisha, and Andaman Nicobar Islands. Chief pound of rainfall received IF Kar Nicobar 1 cm, Garu 7
0: cm. Himalaya Sannidhya Poshchimbonger Jalpaiguri Jila, Sikkim ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গায়, বিহার উড়িষ্যা ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গার উপর দিয়ে দমকা হাওয়া বয়ে গেছে। সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে রাঁচি 5 সেন্টিমিটার, জামশেদপুর 3 সেন্টিমিটার ও কৃষ্ণনগর 1 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ শনিবার হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে ঝড় বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও সিকিমের বেশ কিছু জেলায়। আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিমের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়, বিহারের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তা জানানো হয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু জায়গার উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে উড়িষ্যা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার উপর দিয়ে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে ঝড় বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ প্রধানত মেঘলা আকাশ, দুয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল প্রধানত মেঘলা আকাশ থাকবে, বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ও 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এখন জানিয়ে দেব আকাশবাণী গীতাঞ্জলি ও সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠানের কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলির প্রথম অধিবেশনের একটু পরেই শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে রয়েছে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 5:30 শিল্প ভারতী, নতুন ব্যবসা শুরুর উপায় এ বিষয়ে বলবেন সীতানাথ মুখোপাধ্যায়। সীতানাথ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকারটি নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি,

শিল্পী শ্যামাচরণ মান্ডি ও সহ শিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, থাকবে কথিকা, ব্যক্তিত্ব ভিত্তিক অনুষ্ঠান, পরে লোকগীতি, বিশ্বনাথ টুডু ও সহ শিল্পীবৃন্দ, মতিলাল কিষ্কু ও গৌরী মাঝি ও সহ শিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এ বিষয়ে ডক্টর কৌশিক ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তার পরিবার, শিশুদের বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা, এ বিষয়ে ডাক্তার রোশনী চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 রয়েছে বিচিত্র সংবাদ, 8:00 আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান, অতিথি থাকবেন শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি, সুনীত চক্রবর্তী, সঞ্চালনায় থাকবেন সন্দীপন দাশগুপ্ত। পর্ব 2। 9:00 রয়েছে ভজন, শিল্পী মুনমুন রায়। 9:15 রাগ প্রধান গান, শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়। 9:30 কবিতার জন্য অংশগ্রহণে সেলিম মল্লিক, গৌতম মণ্ডল ও তারেক কাজী। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী ডক্টর মণ্ডপাকা সারদা, আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদন। 11:00 নজরুল গীতি, শিল্পী মাধুরী চক্রবর্তী। 11:10 বাংলা আধুনিক ও ছায়া ছবির গান। জানিয়ে দেব আকাশবাণী কলকাতার সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই রয়েছে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে খেয়াল, শিল্পী গৌরী রায়চৌধুরী। 5:10 রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহুয়া চক্রবর্তী। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপা চন্দ। 6:30 পাশ্চাত্য সঙ্গীত, 7:10 কীর্তন, শিল্পী অনুসুয়া চট্টোপাধ্যায়। 7:30 দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 ছায়া ছবির গান। 8:15 কাহাকাশন, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। 10:30 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপা চন্দ। 11:10 হিন্দি ছায়া ছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি ও সঞ্চয়িতার পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি হচ্ছেন তালমা খন পুন সাই মরে গেল তুই গেটুডে তুই মিটারে এহবে না তিহা সান্তাড়ি আখড়া আসব কিনাই সালাম কে নাপাই গে মেনা পেয়া আর নাকি সান্তাড়ি আখড়া দো যাও গে পে আজম দিটা যাই কো যাও গে সান্তাড়ি আখড়া পে আজমা উনকু দো পে বাড়াই গড় খান গিয়া তেহি তো কানা লাইভ ফোন ইন প্রোগ্রাম মেনমা সরাসরি ফোন তে রপর রেনা নেডা মাহা যাও দিন লেকাগে তেহি হপে তাঙ্গি কাদা স্টুডিও রে অকই নিউতাও কাদিয়া পেড়া লেকাতে সার তুই আর আজ সার রেনা ব্যবহার দো সেরবা রে আবহাওয়া জীবন ধারা রে মেনা কাদ গিয়া মেনকান সার তুই দো খেলোড লেকাতে আপনার কাতে স্পোর্টস ম্যান লেকাতে মিট সার তু তুই লেকাতে নিউ ফিল্ড রে গৌরব সাই এ নাম ডাকা আবনিগে ইন্টারন্যাশনাল আর্চার মনিকা সরেন তেহি নডে স্টুডিও রে লাইভ ফোন ইন প্রোগ্রাম রে পেড়া লেখাতে বন নাম কাদিয়া মানতিয়া মনিকা সরেন মানতিয়া সরেন মা শান্তি রাখা পাঠা সে খোয় জোহার
1: জোহার গে হয় সালাম কোগে
0: তেহি তো আয়া কেরিয়ার নিয়ে খেলোড পাহাটা রে আজ ওখানে সাপড়াও কিনা আবর গিদের চেকা সাপড়া দাঁড়ে চেকাতে লাহা দাঁড়িয়ে নিয়ে বাবদে বন বাড়াই জঙ্গা নিয়ে খেলোড় বাবদে নিয়ে ফিল্ড বাবদে আর আয় জীবন কথা বাড়াই লাগে আপি কো তেহিং উনি সালা রোড গালমারো দাবি তাবনা নিয়ে লাগে ফোন তাবন পে 033-2210-7325 নিয়ে নম্বর রে দৌড়াতি লাইডা ফোন নম্বর দো মারেতে যাহা লাহাতে যাহা ফোন নম্বর থাকান লাইভ ফোন প্রোগ্রাম রেনা এনে তো বদল কানা দোহরাতে নোট ডাউন তাবন পে ফোন নম্বর দো 033-2210-7325 033-2210-7325 হই কগলি কদ হয়ে মা খাটো মাছাতে আর জোয়া লেকানা গে আর আপে কোয়া যাহা রেডিও সেট যাহা খন পাঁজমে ইনে খন সাঙ্গি রে সাহা কাতে ফোন তাবন পে এনখান আলে হো ঠাম ঠাম রে আজম জামা আর হই কুকলি কদ খাটো থেকে হুই চান চেদা সে আর হো আইমা আজমিয়া কো তাঙ্গি রে কো তাহেনা তেহিয়া নিয়া প্রোগ্রাম ফোন এহব লাগে হই মানতি সরেন নিতো দো কাখনে মেজক কানা
1: নিত আলিং চিত্তরঞ্জন খালি হাজুক যেহেতু অনেক আলি সার্ভিস এদা অনেক খালি হেজনা
0: আচ্ছা চিত্তরঞ্জন চেম সার্ভিস
1: রেল রে চাকরিদ
0: আচ্ছা রেল রে চাকরিদ চেকা আমার যা স্পোর্টস কোটা স্পোর্টস ক্যাটাগরি ইনগম চাকরি খানা ইন হতে দিকে নাম কাড়া
1: হ্যাঁ ইন যখন ইন্টারন্যাশনাল মেডেল নাম লেদা তখন ইন রেল বোর্ড খোনা ডাইরেক্ট ট্যালেন্ট কোটা রেকো হাতাও কাদিনা
0: আচ্ছা আটি না পাই নিত চিত্তরঞ্জন খন হাজুক হ্যাঁ অনেক রেল রেম কামি কানা ওনা হো নিয়ে আর্চারি রে আমার কারধানি হতে থেকে নিয়ে কামি রেম বাহাল কানা নিত ওকা কো টুর্নামেন্ট কো চালাক কানা সে দারাই কান ওকা কো টুর্নামেন্ট কো লাগিদ এম সাপড়াক কানা
1: নিত মেনা কা তালে নোয়া সেপ্টেম্বর রে তো যাহা আবুনা অল ইন্ডিয়া ইন্টার রেল যাহা কো লিয়া যাহা যাহা সেন্টার রে প্লেয়ার কো হাতা ওকা কোয়া তো সানাম কো আলে আগে মিটং টুর্নামেন্ট হিউয়া ওনে খনা তারপরে আলে ন্যাশনাল খনা আলে খেল দাড়ে আর রেল না টিম ইদি কিতেন
0: আচ্ছা ইনি কোলে গেম সাপড়া খনা
1: হ্যাঁ
0: আচ্ছা নিতো বড়াই সেন কেনা যে নিতো যাহা অল ইন্ডিয়া র‍্যাঙ্কিং আপি তো মিটা র‍্যাঙ্কিং হিউয়া আর নি আরচারি রে স্যার তো তুই লেখাতে অল ইন্ডিয়া র‍্যাঙ্কিং নিতো মা তিনা
1: নিতো দো ইনা অল ইন্ডিয়া র‍্যাঙ্ক মেনা আকা তিনা 6 রে
0: আচ্ছা নোয়া দো উইমেন্স লিকাতে কুড়ি হপন পাটা
1: মানে যতো গে নোয়া দো হিউক কানা শুধু কুড়ি গিদ্রা আলাদা তে হিউক তালেয়া আর কোড়া গিদ্রা আলাদা তো ইন কুড়ি গিদ্রা মধ্যে রে 6 নাম্বার রে মেনা আকাদিনা
0: আচ্ছা আমা নিউতুমানা যাহা মেডেল কম যাহা জিত করে কানা আর যাহা কো টুর্নামেন্টস কোড়ি কম সেলেট লেনা ইন কো নাসিনা ঘাটো মাচাতে যদি লই খাই এতো
1: তো হডিং খনা গলিং এতো হবকা খেল তো
0: টুর্নামেন্টস কো আর আমার মেডেলস কো হয়
1: আর 2015 খনা গে বিদেশ খনা গে মেডেল দুলি নিগু কদা
0: আচ্ছা
1: ওন্ডে গোল টিম রে তাহাই লেন তালিয়া ব্রঞ্জ মেডেল আর 2017 রে তাহাই লেন তালিয়া গোল্ড মেডেল ও চাইনিজ টাইপ রে
0: আচ্ছা
1: আর 17 রে তাহাই লেন তালিয়া যাহা গে ওয়ার্ল্ড লে খেল হিউয়া সাতটি খেল হুয়া তো ইন সাতটি রেগে যতগিন পার্টিসিপেট কা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ
0: আচ্ছা
1: আর এশিয়ান চ্যাম্পিয়নশিপ যাহা নোয়া মারাং মারাং খেল
0: আচ্ছা নোয়া এস যাহা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নোয়া দু জিনিস খান চীন দেশম রে হইল না তাই তো
1: হ্যাঁ
0: চীন দেশম রিয়া তাইপিন তাইওয়ান হ্যাঁ আচ্ছা ইন ছাড়া কাতে
1: ইন ছাড়া কাতে যাহা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কো লয়া ওনা দে হিউক কানা মেক্সিকো রে হইল না আর যাহা ফোর্থ ওয়ার্ল্ড কাপ কলিয়া ওনা দো জার্মানি রে হইলেনা ওন্ডে আলে কোয়ার্টার ফাইনাল ধাবি লে সেন লেন তাহি
0: নো দো আম দো ইন্ডিয়ান টিম রে তাহি
1: ইন্ডিয়ান টিম রে
0: আমা ইন্ডিভিজুয়াল ইভেন্ট যাহা করে
1: যাহা করে তো যাহা বাংলাদেশ রে হইলেনা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ওনা আলিন দো টপ 8 ধাবি গিলি সেন গানা
0: আচ্ছা ওনা দো ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স
1: ইন্ডিভিজুয়াল রে
0: আচ্ছা
1: আইমা ভাগে গেলিন তুইন লেদা যেহেতু কোরিয়া সালা তাহে লেনা উনিহ যাহা আর্চারি যাহা মিটাং বোর্ড মেনা আকাদা যাহারে আলেলে এমা টার্গেট তো উনিহ মেন পয়েন্ট এক্স রেগে তুইন কাত তাহিনে আর ইনহ এক্স রেগে তুইন কাত তাহিন কিন্তু কাটি চুলুং খাতিরতে উনি

0: ᱛᱚ ᱦᱩᱭ ᱱᱟᱭ
1: ᱟᱪᱪᱷᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱟᱯᱮ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱨ ᱯᱮ ᱛᱩᱧᱟ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱮᱠᱫᱚᱢ ᱠᱷᱟᱴᱚ ᱢᱟᱪᱷᱟᱛᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱯᱚᱭᱮᱱᱴᱤᱝ ᱨᱮᱱᱟᱜ ᱥᱤᱥᱴᱮᱢ ᱡᱩᱫᱤᱢ ᱞᱟᱹᱭ ᱟᱠᱚ ᱠᱷᱟᱡ
0: ᱵᱟᱹᱞᱤᱧ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱞᱮᱜᱼᱟ
1: ᱡᱟᱦᱟᱸ ᱟᱨᱪᱟᱨᱤ ᱡᱟᱦᱟᱸ ᱥᱯᱳᱨᱴᱥ ᱠᱟᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱵᱮᱲᱦᱟᱭ ᱛᱮ ᱥᱟᱨᱠᱮᱞ ᱥᱟᱨᱠᱮᱞ ᱛᱟᱦᱮᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱯᱚᱭᱮᱱᱴᱥ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱠᱟᱱᱟ?
0: ᱯᱚᱭᱮᱱᱴ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ 10 ᱯᱚᱭᱮᱱᱴ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ 10 ᱯᱚᱭᱮᱱᱴ ᱛᱟᱦᱮᱱᱟ 9 আর 10, ᱛᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱤᱭᱳᱞᱳ ᱥᱟᱨᱠᱮᱞ ᱠᱟᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ 8 ᱵᱟᱨᱭᱟ ᱥᱟᱨᱠᱮᱞ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱚ 8 আর 7, ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱮ ᱢᱟᱨᱟᱝ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ ᱤᱱᱟᱹᱜ ᱜᱮ ᱱᱟᱢᱵᱟᱨ ᱠᱚᱢ ᱤᱫᱤ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ।
1: ᱟᱪᱪᱷᱟ, ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱟᱢ ᱟᱨᱪᱟᱨ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱢᱟᱜ ᱠᱮᱨᱤᱭᱟᱨ ᱮᱢ ᱵᱮᱱᱟᱣᱮᱫ ᱠᱟᱱᱟ, ᱟᱨᱪᱟᱨ ᱞᱮᱠᱟᱛᱮ ᱜᱚᱴᱟ ᱫᱤᱱ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱰᱮᱞᱤ ᱨᱩᱴᱤᱱ ᱠᱚ ᱟᱢᱟᱜ ᱠᱟᱱ ᱛᱟᱢᱟ? ᱛᱟᱛᱮ ᱴᱩᱨᱱᱟᱢᱮᱱᱴ ᱛᱟᱦᱮᱱ ᱚᱠᱛᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱟᱢᱟᱜ ᱨᱩᱴᱤᱱ ᱠᱟᱱ ᱛᱟᱢᱟ, ᱟᱨ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ ᱚᱠᱛᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟ ᱥᱮᱛᱟᱜ ᱠᱷᱚᱱᱟᱜ?
0: ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱳᱣᱟᱨᱞᱰ ᱱᱟᱢᱵᱟᱨ ᱵᱚᱱ ᱵᱮᱱᱟᱣᱟ ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱰᱤᱥᱤᱯᱞᱤᱱ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ। ᱥᱮᱛᱟᱜ ᱠᱷᱚᱱᱟᱜ 5ᱴᱟ ᱢᱟᱱᱮ 5ᱴᱟ ᱫᱚ ᱜᱨᱟᱣᱩᱱᱰ ᱢᱚᱭᱫᱟᱱ ᱨᱮᱜᱮ ᱥᱮᱴᱮᱨᱚᱜ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ।
1: ᱟᱪᱪᱷᱟ,
0: ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱠᱤᱪᱷᱩ ᱱᱤᱡᱮ ᱯᱷᱤᱴᱱᱮᱥ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱯᱟᱣᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱰᱮᱵᱷᱞᱚᱯ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱛᱟᱵᱚ ᱮᱱᱟᱨᱡᱤ ᱛᱟᱦᱮᱸ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ 2 ᱜᱷᱚᱱᱴᱟ ᱛᱚ ᱫᱟᱹᱲ ᱵᱮᱭᱟᱢ ᱡᱟ ᱠᱤᱪᱷᱩ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱭᱳᱜᱟ, ᱤᱱᱟᱹ ᱯᱚᱨᱮ ᱟᱵᱟᱨ ᱥᱴᱟᱨᱴᱚᱜᱼᱟ 8:30 ᱠᱷᱚᱱᱟᱜ 11:30 ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱯᱩᱨᱟᱹᱴᱟᱜ ᱜᱮ ᱛᱩᱧ।
1: ᱟᱪᱪᱷᱟ,
0: ᱟᱵᱟᱨ ᱛᱟᱨᱟᱥᱤᱧ ᱦᱩᱭᱩᱜᱼᱟ 3:00 ᱠᱷᱚᱱᱟᱜ 6:00 ᱫᱷᱟᱹᱵᱤᱡ।
1: ᱟᱪᱪᱷᱟ, ᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱚᱴᱟᱢᱩᱴᱤ ᱥᱟᱨᱟ ᱫᱤᱱ ᱨᱮ ᱯᱨᱮᱠᱴᱤᱥ ᱥᱟᱢᱛᱤᱱ ᱜᱷᱟᱹᱲᱤᱡ
0: ᱢᱮᱠᱥᱤᱢᱟᱢ 7 ᱜᱷᱚᱱᱴᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ?
1: ᱢᱮᱠᱥᱤᱢᱟᱢ 7 ᱜᱷᱚᱱᱴᱟ?
0: ᱦᱮᱸ।
1: ᱟᱪᱪᱷᱟ, ᱢᱤᱫᱴᱮᱱ ᱟᱨᱪᱟᱨ ᱵᱮᱱᱟᱜ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱥᱠᱤᱞ, ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱴᱮᱠᱱᱤᱠ ᱠᱚ ᱰᱮᱵᱷᱞᱚᱯ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ ᱦᱩᱰᱤᱧ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ?
0: ᱦᱩᱰᱤᱧ ᱠᱷᱚᱱᱟᱜ ᱫᱚ ᱡᱮᱦᱮᱛᱩ ᱟᱨᱪᱟᱨᱤ ᱫᱚ ᱢᱟᱥᱟᱞ ᱜᱮᱢ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱦᱩᱰᱤᱧ ᱠᱷᱚᱱᱟᱜ ᱫᱚ ᱵᱟᱝ ᱱᱟᱯᱟᱭᱟ।
1: ᱟᱪᱪᱷᱟ,
0: ᱛᱚ 8 থেকে 9 বছর ᱠᱷᱚᱱᱟᱜ ᱥᱴᱟᱨᱴ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱵᱮᱥ।
1: ᱟᱪᱪᱷᱟ, 8 থেকে 9 বছর, ইনে লাহা দো ভাঙা
0: ভাঙা
1: যেহেতু
0: মাসাল রেনা কানা, তো তো উঙ্কু গিদ্রা কো মাসাল যদি হুডিং খন আম ডেভেলপ আ তাহলে তো উঙ্কু বাকো দাড়িয়া আইনে
1: মাসাল ডেভেলপ হুই কাতে তবে আমি ওনা হেল্প দক্তি কানা। আচ্ছা, আডি আইমা জেলকা বাস্কেটবল ভলিবল নোয়া করে দো হাইট যাহাই কো বাড়তি মেনা তা কোন কো অ্যাডভান্টেজ কো জামা, মেনখান নোয়া রে দো ওকা লেকানা হড়মো গড়হন কো হাইট কো ওয়েট কো সে আই সাইট কো মানে মেনদিন ওকা লেকান হড় কো আর্চারি লাগিতে বাড়তি অ্যাডভান্টেজ কো নামা
0: নোয়ার তো নিতো যাহা আবু ইন্ডিয়া রে চেদা আর ওয়ার্ল্ড রে চেদা নিতো তো যাহা চিয়ার কো দুড়ুক কানা যাহা তি জাঙ্গা বানু তাকুয়া উঙ্কু হো কো খেল দাঁড়িয়া। হুম
1: হুম,
0: তো কোনো লিমিট বানু কা আর্চারি রে তো?
1: আচ্ছা,
0: যতকে বন খেল দাঁড়িয়া
1: মানে যে নঙ্কা হড়মো গড়ন হই লেন খান বাড়তি অ্যাডভান্টেজ নামা নুই দো উইক গিয়া হড়মো সেনতে নুই দো তায়ম অনকানা
0: কাদ অনকানা দ চিহ্ন বানু কা উঙ্কু খাতির আলাদা মিটং খেল কো ধোকা।
1: মিটং ফোন হে জকনা জম লাগে লা কই চলে লে লাগে দো কানা। হ্যালো, সন্তরা খড়া পাটা সিখন, জোহার গমকে নাসেনা আমা রেডিও সেট খন সাগাতে ফোন তাবন মে আও কম লে দামা লে ᱫᱚᱦᱲᱟᱛᱮ ᱯᱷᱳᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱤᱧ ᱧᱟᱢᱟᱢ ᱠᱟᱱᱟ, ᱠᱟᱴᱟᱣ ᱠᱟᱛᱮ ᱫᱚᱦᱲᱟᱛᱮ ᱯᱷᱳᱱ ᱢᱮ ᱦᱳᱭ ᱛᱟᱹᱜᱤᱱ ᱞᱤᱧ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ। ᱦᱮᱸ, ᱱᱤᱭᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱴᱨᱮᱱᱤᱝ ᱫᱚᱢ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱡᱮ ᱢᱟᱥᱮᱞ ᱰᱮᱵᱷᱞᱚᱯᱢᱮᱱᱴ ᱦᱩᱭ ᱯᱚᱨᱮ ᱮᱦᱚᱵ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ? ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱟᱵᱚ ᱱᱚᱸᱰᱮ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱨᱮ ᱥᱮ ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ ᱥᱩᱨᱥᱩᱯᱩᱨ ᱠᱚᱨᱮ ᱴᱨᱮᱱᱤᱝ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱡᱳᱜᱽ ᱠᱚᱫᱚ ᱚᱠᱟ ᱠᱚᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ?
0: ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱟᱭ ᱥᱮᱱᱴᱟᱨ, ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱᱟᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱰᱟᱞᱤᱥᱴ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣ ᱠᱚᱣᱟ, ᱡᱷᱚᱛᱚ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱠᱚ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ, ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱨᱟᱣᱩᱱᱰ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ ᱱᱚᱸᱰᱮ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱯᱩᱞᱤᱥ ᱜᱨᱟᱣᱩᱱᱰ, ᱛᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱡᱷᱚᱛᱚ ᱜᱮᱠᱚ ᱥᱮᱬᱟ ᱟᱠᱚ ᱠᱟᱱᱟ ᱥᱴᱟᱨᱴ ᱠᱷᱚᱱᱟᱜ, ᱢᱟᱱᱮ ᱦᱩᱰᱤᱧ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮᱠᱚ ᱥᱮᱬᱟ ᱟᱠᱚ ᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱵᱚᱱ ᱥᱮᱱ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱷᱮᱞ᱾
1: আচ্ছা, আবু জঙ্গল মহল এরিয়া রে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম নয় করে
0: ওনা করে হ যতো একাডেমি কো বানাও কদা, আর ঝাড়গ্রাম রে যাহা মিটা একাডেমি কো বানাও কদা ওডে হ যতো ম্যাক্সিমাম আবু সান্তাল গে মেনা আকা বনা।
1: আচ্ছা,
0: তো যতো ওনা দো আবু সান্তাল লিগি গে কানা।
1: আচ্ছা, নয় কো দো বিন গনং তে
0: ওডে দো বিন গনং তে আর বাংখা দো যাহা আবুনা স্কুল মেনা আকা যাহা ফিজিক্যাল এডুকেশন মেনা আকা কো উঙ্কু যদি আবু কো লিয়া বনা যে ওডে মিটং টুর্নামেন্ট হিউক গিয়া ওডে দো নাওয়া নাওয়ান গিদ্রা গে কো হাতাও কো যে পুইলুম খেলা কদা উঙ্কু দো বাঙা
1: উঙ্কু দো বাঙা যা একবার ফার্স্ট টাইম
0: একদম ফার্স্ট টাইম ওডে কো হাতাও কো তো যাহা গে বন খেল দাড়িয়া ওডে সেন কেতে কো হাতাও দাড়িয়া বনা।
1: আদিবাসী তিরলো কো নওনওয়া আরবা আদিবাসী গিদ্রা কো নওনিয়ে স্পোর্টস রে নিউ ফিল্ড রে সাকসেস অর ইন চান্স সে স্কোপ কো ওকালকা মেনা একলা

0: ᱟᱨᱟᱜ ᱫᱚ ᱫᱤᱱ ᱨᱟᱛ ᱵᱟᱝ ᱩᱭᱦᱟᱹᱨ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱡᱚᱠᱟ ᱫᱤᱱ ᱠᱟᱱᱟ ᱚᱠᱟ ᱨᱟᱛ ᱠᱟᱱᱟ, ᱯᱩᱨᱟᱹᱴᱟᱜ ᱜᱮ ᱢᱟᱴᱷ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱟ ᱡᱟᱛᱨᱟ ᱯᱟᱛᱟ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱵᱟᱝᱟ, ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱣᱟᱜ ᱫᱮᱭᱟ ᱠᱟᱛᱮᱫ ᱢᱟᱴᱷ ᱨᱮᱜᱮ ᱚᱲᱟᱜ ᱞᱮᱠᱟ ᱵᱩᱡᱷᱟᱹᱣ
1: ᱟᱹᱰᱤ ᱵᱮᱥ ᱟᱹᱰᱤ ᱵᱮᱥ ᱟᱞᱮ ᱦᱚᱸ ᱚᱱᱟ ᱫᱤᱱ ᱛᱟᱹᱜᱤ ᱨᱮᱞᱮ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱢᱤᱫ ᱥᱟᱱᱛᱟᱲ ᱛᱤᱨᱞᱟᱹ ᱦᱩᱭ ᱠᱟᱛᱮᱫ ᱟᱢᱟᱜ ᱦᱚᱴᱚᱜ ᱨᱮ ᱚᱞᱤᱢᱯᱤᱠ ᱨᱮᱱᱟᱜ ᱢᱮᱰᱮᱞ ᱫᱚᱲᱮᱜ ᱢᱟ, ᱡᱟᱹᱛᱤᱭᱟᱹᱨᱤ ᱪᱤᱨ ᱟᱢᱟᱜ ᱛᱤᱨᱮ ᱦᱤᱯᱤᱲᱚᱜ ᱢᱟ, ᱟᱨ ᱱᱤᱭᱟᱹ ᱟᱸᱥ ᱛᱩᱞᱩᱡ ᱜᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱯᱷᱳᱱ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱸᱡᱚᱢ ᱞᱮᱠᱟ ᱚᱠᱚᱭ ᱯᱷᱳᱱ ᱫᱟ? ᱦᱮᱞᱳ ᱦᱮᱞᱳ ᱦᱮᱞᱳ ᱦᱮᱸ ᱜᱚᱝᱠᱮ ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ, ᱟᱹᱰᱤ ᱵᱟᱹᱲᱤᱡ ᱟᱸᱡᱚᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱢᱟᱞᱤᱢᱮ
0: মানে পারফেক্ট একদম তিঙ্গু খোনা বহুত ধাবি যেন চেদ হেলো হিল মা তি হলো রে তাহেনা সাসাং রে যাহা আপনা ধনুষ তাহেনা ওনাহো একদম মনে হইওয়া যে ইয়া তিদো মিটং ধীরি লেকা কানা হিলো গে বাং লাগতি কানা তারপরে ঠিক চলা ওনা।
1: আচ্ছা আসো কানাই কুকলি না তেলা ইয়াম কিডা যাহাই কো নিও ফিল্ড রে কো হেই লাগি দো কানা হে বাং আর বাখান যাহানা স্পোর্টস ফিল্ড রে গে যাহাই কো সাকসেস লাগি দো কানা উনকু কো লাগি আমা চিট কানা সালহা চিট কানা পরামেস কো মে মাকো চিট কানা সাজেশন কো মাকো
0: সাজেশন তো মেনা তাবনা সানাম জায়গা আর সানাম হর ঠেন ফোন মেনা আকা নিতো তো যত গে বন বাড়াই দাঁড়ে আ ওকারে একাডেমি মেনা আকাদা ওকা খনা চিট তো কিরিঞ্জদা তো আবু মেটাং সেন্টার এম সেন নেন খান গে উঙ্কু ঠেন যাহা লাকাতে সেটরো তো বাঙা মেটাং ফোন মেনা ও ফোন রে এডভার্টাইজ কোমা তিসো কো হোয়া ওনা ডেট রেম সেন লেন খান গে ওনে খনা গে যত হর আবু কো সাজেস্ট বনা যে ওকা আমেম খেল দাঁড়িয়ে সে বাম খেল দাঁড়িয়ে।
1: আচ্ছা আবুরেন স্পোর্টসম্যান কো ওকা ঠেন কো তাইম ওখানে চিৎ মনে হয় খান তামা উন্দিরেন এক্সপিরিয়েন্স রে ট্যালেন্ট মা মিনা তকো আমেম লেই না
0: হ্যাঁ
1: মেনখান ওকা ঠেন কো তাইম ওখানে
0: তাইনম দো নিত ধাবি যাহা কো হেজ একনা কিন্তু হয়তো মনে আকো যে যাহা লিলি নিয়েল কদা আড়ি কষ্ট খনা কো হাজু হোস্টেল রে কিছু দিন তাহে খনা আবার কো রুয়ড়ো
1: কারণ দো
0: কারণ দো নিত ধাবি হলিন কুলি কা কো গয়া কিন্তু লে কো যে ওড়া হড় কো হোয়া কো আর যদি গে পে পুন বছর হ যদি হোস্টেল রে তাহে কেতে যদি চাকরি বাই নামে দায় তাহলে তো কুলিয়া আমেম নামা সে বাম নামা কিন্তু সাপোর্ট তো হিউক কানা ওড়া হড় ওড়া হড় যদি পুরোটা গে যদি আড়া এয়াই যে চালা মে আলে মেনা লে তাইনম রে নিশ্চয় উনি চাকরি নাম কেতে গে হাজুয়ায় আর ভারত নিতুম কেতে চেতা আবু ইন্ডিয়া রে হো চ্যাম্পিয়ন বেনাওয়ায়
1: এনখান ওনারে লাগিয়ে পড়াও তাহে কো ওনারে ছুটো আকাই কো তাহেন মান ওনা ওকাঠেন কমক কানা
0: হ্যাঁ চেতা নোয়া কমক কানা যে যাহা আবুনা বর্ধমান হুয়ু বীরভূম হুয়ু আর ঝাড়গ্রাম হুয়ু ওনে সানাম সান্তাড় মেনা কোয়া তো আম যদি সেতা আয়ুব যাত্রা পাত্র দিয়া কেতে যদি সেতা আয়ুব বাবু যদি মাঠ রে বন তাহেনা নিশ্চয় বন সাকসেস হওয়া যাত্রা পাত্র দিয়া হুয়ুয়া স্কুল চালা মে আর মাঠ হাজুব মে
1: ঠিক একদম আবো যাহা আতো ওড়া করে ওড়া করে যাহা সার তাহ তাহেন তাবোনা আ যাহা মিনা কাটা ইনহতে গে এত হব দো গানো আ
0: আদিতে গে তোফাতা।
1: আচ্ছা
0: আবহাওয়া যাহা মেনা কা সার বাবা তাকো আকো ওনা দো কাটি জাস্তি গে মানে উরিত নিয়া গেয়া আর যাহা আলিয়া খেল ওনা মানে যাহা আর চারি হিউ কানা ওনা তো মিটং টেকনিক আম তিনে লগন আম সেনা দাঁড়াইয়া তিনে লগন চিতান আম চালা।
1: আচ্ছা এনকার হাড়ে দো পাওয়ার বর্তি দো কার কানা আর
0: পাওয়ার চিতা সে আম 8 ঘন্টা প্র্যাকটিস হওয়া আর যাহা আবু আতু দিসম রেনা মিদ ধা বাংখান বার ধাম তুইয়া কিন্তু ওনা হাতো আড়ি গান পাওয়ার লাগাওয়া উঙ্কুমা পুরো দিন বাকু তুইন দাঁড়িয়া আর নোয়া আলেয়া দো হিউক কানা পুরো কন্টিনিউ আম 4 ঘন্টা তুইয়া 2 ঘন্টা ব্রেক আবার 4 ঘন্টা

0: শুনলেন সাঁওতালি অনুষ্ঠান।
1: উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420233।
0: আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ এবং নিউজ অন আই AIR অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। DTH বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 1 মিনিট হয়ে 30 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্জে। আসানসোল রিলে কেন্দ্র থেকে ভীম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে ভীম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে ভীম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে,

পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু।

নমস্কার, শুনছেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন, সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর প্রথমেই আজকে চলে যাব এক নজরে। আমরা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা খুব ভালোভাবেই জানি যে এক নজরে আজকে প্রথম কোন খবর থাকতে পারে এবং তার সঙ্গে আতশকাঁচের তলায় কোন খবরই বা থাকতে পারে। আজ জাতীয় ক্রীড়া দিবস। ভারতীয় হকির সর্বকালের সেরা জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর প্রত্যেক ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা। দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই দিনের কথা উল্লেখ করে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের তরুণদের উদ্দেশ্যে বার্তা দেন, আরও বেশি করে ক্রীড়াক্ষেত্রে তাঁদের অংশগ্রহণের মাধ্যমে যেন দেশ এগিয়ে চলে।

অপরদিকে ক্রিকেটে মহিলাদের এশিয়া কাপের সূচনা হয়েছে গতকাল থাইল্যান্ড 6 রানে জয়ী হয়েছে হংকংয়ের বিরুদ্ধে। ভারতের যাত্রা শুরু আগামীকাল থেকে থাইল্যান্ডেরই বিপক্ষে। একদিকে সুখবরই ছিল বলা চলে, কারণ ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সেপ্টেম্বরের 4-5 তারিখে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া সিজনের শেষ ডায়মন্ড লিগ ফাইনালে তাঁর স্থান নিশ্চিত করেছিলেন। কিন্তু জাতীয় ক্রীড়া দিবসে ভারতীয় সমর্থকদের জন্য হতাশার খবর শোনালেন তিনি। অনুশীলনের সময় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে ডায়মন্ড লিগ ফাইনাল আপাতত অতীতই হয়ে গেল। তার সঙ্গে এশিয়ান গেমসেও তাকে দেখা যাবে না, অর্থাৎ পুরো মরশুমের জন্যই ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে। বেঙ্গালুরুতে 26 সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে, কলকাতায় অক্টোবরের 3 তারিখে ব্রাজিল এবং 6 অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে ভারতীয় দলের ফুটবল ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের সামনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে সিরিয়া, উজবেকিস্তান এবং বাংলাদেশকে। মোহামেডান স্পোর্টিংয়ে কোচের পদ থেকে সম্পর্ক ছিন্ন হল মেহরাজউদ্দিন ওয়াডুর, তার সঙ্গেই পরাজয়ের দুঃসংবাদ ঘিরে ধরল সমর্থকদের। কোল ইন্ডিয়া এসপি এর বিরুদ্ধে হারল মোহামেডান এসসি। লা লিগায় বার্সেলোনা 2-0 ব্যবধানে জয় পেল অ্যাথলেটিকের বিরুদ্ধে। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি 4-1 ব্যবধানে জয় পেল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে রেলওয়ে এফসির বিরুদ্ধে মোহনবাগানে সহজ জয়, যদিও বা এগিয়ে গিয়েছিল কিন্তু রেলওয়ে এফসি।

সিনিয়র বয়েজ এনএফসি ফর ডক্টর বিসি রয় ট্রফি 2026-27 প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ 1-0 গোলের ব্যবধানে জয় পেল কর্ণাটকের বিরুদ্ধে। বারাসাত কি কলকাতা লিগের হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে চলেছে। সূত্র বলছে 5ই সেপ্টেম্বর ডার্বিতে মুখোমুখি হতে পারে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। এএইচএফ উইমেন্স জুনিয়র এশিয়া কাপ 2026-এ ভারতের ক্রীড়া সূচি প্রকাশিত হয়েছে। সেপ্টেম্বরে 5, 6, 8, 9 হকিতে ভারত খেলতে পারে যথাক্রমে কোরিয়া, মালয়েশিয়া, জাপান এবং চায়নার বিরুদ্ধে। যদিও পেনাল্টি শুট আউটে 3-4 ব্যবধানে হেরে ভারতের মেন্স হকি ওয়ার্ল্ড কাপের এবারের অভিযান অষ্টম স্থানে শেষ করল, তাও ভারত কিন্তু দুর্দান্ত লড়াইয়ের দৃষ্টান্ত রাখলেন। শুক্রবার ওয়েভারের বেলফিয়াস রেইনায় বেলজিয়ামের বিরুদ্ধে 2-2 এক গোলে পিছিয়ে পড়েও তারা ম্যাচে ঘুরে দাঁড়ায় এবং খেলাটি 3-3 ড্র করে। যদিও পেনাল্টি শুট আউটে যেমন বললাম সেখানে পরাজিত হয় ভারত। ভেলোভেন সেন্থিল কুমারের প্রথম ট্যুর খেতাব জয়। ভারতের এই খেলোয়াড় হাঙ্গেরির বেলস ফারকাসের 3-0 সেটে পরাজিত করে বুদাপেস্ট ওপেন পিএসএ কপের ট্যুর খেতাব জেতেন ভেলোভেন। স্লোভেনিয়ার ডেনি কোজুলের বিরুদ্ধে 3-1 ব্যবধানে জয়ী হয়ে ভারতের অঙ্কুর ভট্টাচার্য ডব্লিউটিটি ফেডারের অলমোচ 2026-এর মেন্স সিঙ্গলসের শিরোপা জিতলেন। এছাড়াও ডাবলসে আকাশ পালের সঙ্গে জুটি বেঁধে জিতলেন ফাইনাল। এশিয়া রাগবি এমিরেটস 7S সিরিজ 2026-এর প্রথম 2 ম্যাচে ভারতীয় মহিলাদের দুরন্ত পারফরম্যান্স। প্রথমে UAE-র বিরুদ্ধে 14-10 জয়, পরে ইরানের বিরুদ্ধে 24-5 ফলাফলে এলো বহু কাঙ্ক্ষিত জয়। সরাসরি চলে যাব আতশ কাঁচের তলায়। যেমনটা বলছিলাম, আতশকাশের তলায় আজকে জাতীয় ক্রীড়া দিবস এবং তার সঙ্গে মেজর ধ্যানচাঁদকে নিয়ে কথা হবে। 29শে অগস্ট, সূর্যের প্রথম আলোয় কুয়াশা কেটে যাওয়ার মতো এক দীপ্ত নাম জাতীয় ক্রীড়া দিবস। ক্যালেন্ডারে পাতায় এই তারিখটি কেবল একটি সাংকেতিক দিন নয়, এটি রক্তে ও ঘামে লেখা এক রূপকথা। আর যে রূপকথার কেন্দ্রীয় চরিত্র হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ। প্রতিবছর এই দিনটিতেই ভারতে অত্যন্ত উৎসাহ ও মর্যাদার সঙ্গে জাতীয় ক্রীড়া দিবস বা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনটি ভারতীয় হকির সর্বকালের সেরা জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীর স্মরণে উৎসর্গ করা হয়েছে। খেলাধুলায় তার অসামান্য অবদান এবং দেশের তরুণ প্রজন্মকে শারীরিক উৎকর্ষ ও ক্রীড়াপ্রেমের দিকে অনুপ্রাণিত করতেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। 1905 সালের এই দিনেই উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন ধ্যানচাঁদ। হকির মাঠে তাঁর স্টিকের জাদুকরী নিয়ন্ত্রণ এবং গোল করার অবিশ্বাস্য দক্ষতা দেখে তাকে হকির জাদুকর বলা হতো। 1928, 1932, 1936 সালের অলিম্পিক্সে ভারত যে স্বর্ণপদক জিতেছিল তার মূল কারিগর ছিলেন তিনি। তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য শুধু দেশেই নয় আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছিল। এমনকি শোনা যায় যে একনায়কতন্ত্র যার হাত ধরে এসেছিল প্রায় হিটলার, তাকেও কিন্তু মুগ্ধ করেছিলেন ধ্যানচাঁদ এবং তাকে জার্মানির হয়ে খেলার একটা প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে শোনা যায়। কিন্তু অবশ্যই তার দেশপ্রেম এবং ক্রীড়াপ্রেম ধ্যানচাঁদকে সকলের থেকে আলাদা করে দেয়। জাতীয় ক্রীড়া দিবস কেবল তাকে শ্রদ্ধা জানানোর দিনই নয়, এটি আমাদের জীবনে খেলাধুলার গুরুত্বকে উপলব্ধি করার সময়ও বটে। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, দলগত ভাবনা, নেতৃত্ব এবং জেতার মানসিকতা গড়ে তোলে। বর্তমান ডিজিটাল যুগে বিশেষ করে তরুণ প্রজন্মকে যদি স্ক্রিন থেকে মাঠে ফিরিয়ে আনতে হয় তাহলে এই দিনটির তাৎপর্য অপরিসীম। সরকারও দেশের উদীয়মান ক্রীড়াবিদদের সম্মান জানাতে এই দিনে বিভিন্ন ধরনের মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে থাকেন। তবে ওই যে বললাম, এই নাছোড়বান্দা জেদ এবং শৃঙ্খলা
এগুলো সব চার দেওয়ালের বন্দি দশা আর স্ক্রিন।

এর যে নীল আলো, সেখান থেকে একটু তরুণ প্রজন্মকে সবুজ ঘাসের গন্ধে ফিরিয়ে আনার এই দিনটাই কিন্তু মোক্ষম সময়। আমি জানি যে খেলাধুলা নিয়ে কোনো একটা নির্দিষ্ট দিন হওয়ার তো কথা নয়, কিন্তু ওই যে মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয়, মাঝে মাঝে ওই ঘাসের গন্ধ পেতে হয়, যেমনভাবে ধ্যানচাঁদ ভারতকে গর্বিত করেছে সেরকমভাবে বহু প্রতিভা, তরুণ প্রতিভা এই মুহূর্তে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ভারতকে এবং আমাদের সকলকে গর্বিত করছে।

0: এবার শুনে নেব বাইরে থেকে রেকর্ড করে আনা একটি প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ রক্তিম বরণ ময়রা, ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে প্রতিযোগিতা সামনেই আছে তার অনুশীলন চলছিল এবং তাদের এই মুহূর্তে চূড়ান্ত যা অবস্থান সেটা সম্পর্কেই একবার জেনে নেব। সাক্ষাৎকার গ্রহণ রক্তিম বরণ ময়রা।
1: আজ 15তম জাতীয় ক্রীড়া দিবস। এবছরের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য খেলবে ভারত জিতবে ভারত। সেই সূত্র ধরেই চলে গেছিলাম ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনে, কারণ পাঞ্জাবের দিব্যাঙ্গ ক্রিকেট দল আসছে বাংলায় আর আজ থেকেই শুরু হচ্ছে তাদের অফিসিয়াল প্রস্তুতি পর্ব। কীরকম প্রস্তুতি চলছে আর ব্যবস্থাপনায় বা কীরকম সবটা শুনব তাদের কাছ থেকে। প্রথমে শুনব ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অভিজিৎ বিশ্বাসের বক্তব্য।
2: নমস্কার আপনাদের সবাইকে, আমি অভিজিৎ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার এন্ড সেক্রেটারি। এই বছরও আমরা ন্যাশনাল স্পোর্টস ডে পালন করছি বারসুল বর্ধমানে। এই বছর ন্যাশনাল স্পোর্টস ডে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের সিজনের প্রথম প্র্যাকটিস আমরা সেদিনকে রেখেছি এবং প্র্যাকটিসের সাথে সাথে নতুন প্লেয়ারদের ট্রায়ালের ব্যবস্থা, অর্থোপেডিক ক্যাটাগরিতে আমাদের খেলাটা হয়, 40% ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের আছে তারা সেদিনকে আসবেন ট্রায়াল দেবেন, এবং তার সাথে সাথে আমাদের কেক কাটিং, আমাদের কিছু প্লেয়ারদের গিফট, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের 3 প্লেয়ার তারা সিলেক্ট হয়েছে, তারা 1 কোয়েম্বটুর বেরোবে, তাদেরকে আমাদের WBDC এর তরফ থেকে রাস্তার জন্য 3000 একটা সাপোর্ট তাদের করা হবে। এই সব নিয়ে আমরা এই ন্যাশনাল স্পোর্টস ডে আমরা সেলিব্রেট করছি, এবং তার সাথে সাথে এই সিজনের প্রথম টুর্নামেন্ট 12 এবং 13 পাঞ্জাব এবং বাংলা টিমের সঙ্গে খেলা আমাদের WBDC এ, তার জন্য এই বছর এই ন্যাশনাল স্পোর্টস ডে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা দিন। আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে সমস্ত খেলোয়াড়কে ন্যাশনাল স্পোর্টস ডের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, ভালো খেলুন, ডিসিপ্লিনের সাথে, সঠিক পদ্ধতির সাথে, আমরা এটা আশা করি। এই সিজনের প্রথম ম্যাচ আমরা আয়োজন করতে চলেছি সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখে। আর 11ই সেপ্টেম্বর পাঞ্জাব দল তারা আমাদের পশ্চিমবাংলায় আসছে। 2 টি-20 ম্যাচ হচ্ছে এখনো আমাদের বাংলায়, সিজনটা কিন্তু সেইভাবে এখনো আসেনি, তার সত্ত্বেও আমরা এই ম্যাচটা বারসুল বর্ধমানে অ্যাস্ট্রোটাফে করাচ্ছি, যেন ওয়েদারটা যদি একটু ঠিক থাকে আমরা যেন ম্যাচ দুটো করতে পারি। এবং এই প্রথমবার আমরা এই সিরিজটাকে নাম দিয়েছি নামো দিব্যাং টি-20 টুর্নামেন্ট, কারণ সেপ্টেম্বর 17 আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির জন্মদিন, তার জন্য আমরা এই সেপ্টেম্বর 12 এবং 13 তারিখের ম্যাচটা আমরা আমাদের প্রাইম মিনিস্টারকে আমাদের তরফ থেকে একটা গিফট হিসাবে আমরা এই টুর্নামেন্টটাকে ওনাকে ট্রিবিউট করছি, উৎসর্গ করছি। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশন, আমাদের অ্যাফিলিয়েশন, দেশের প্রথম অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ, 1988 পদ্মশ্রী অজিত ওয়াডেকর স্যার উনি ফাউন্ড করেছিলেন, তার অ্যাফিলিয়েশনে আমরা কাজ করি এবং আমাদের এটা অর্থোপেডিক ক্যাটাগরিতে বাংলার টিম। আমাদের টিমের ক্যাপ্টেন দীপঙ্কর মল্লিক রানাঘাটের, ভাইস ক্যাপ্টেন সুকুমার মাহাতো পুরুলিয়ার, এবং নানান জেলা থেকে বেস্ট প্লেয়াররা তাদের নিয়ে আমাদের টিম, আমাদের হেড কোচ অলোক বৈরাগী, মেন্টর প্রবীর গোমস, এবং আমাদের কোচিং স্টাফরা বিবেক সিনহা, আরও অনেকজন, এবং

পাঞ্জাব টিমেরও তারাও 15 জন মতন আসছে, তাদের ক্যাপ্টেন মঙ্গল তেহনা। আমরা সারা বছরই দিব্যাং টুর্নামেন্ট আমরা করতে থাকি আমাদের স্টেটে, এবং তার সাথে সাথে বাইরে যখন খেলা হয় তখন আমরা সেখানে ট্যুর করি। এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাংকের অ্যাসোসিয়েশনের কাজ। এবং এর সাথে সাথে আরেকটাই ভালো খবর আপনাদেরকে জানাই, মহেশ কুমার

0: এবং এই ধরনের দিব্যাং টুর্নামেন্টের মাধ্যমে আমরা পশ্চিমবাংলায় দিব্যাং ক্রিকেটকে আরো ভাবে কিভাবে প্রমোট করা যায়, আর মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় তারই চেষ্টা করি। এবং আমাদের, আমরা অনেকবার বলেছি, আমাদের সব রকমের ডকুমেন্ট, সিএসআর, এটিজি, যা যা ডকুমেন্ট লাগে, আমাদের সব রকম ডকুমেন্ট আছে। তার সত্ত্বেও কিন্তু আমরা বেশিরভাগ মফস্বলের দিকে কাজ করি, কলকাতার দিকে কাজ আমরা অতটা করতে পারি না ফান্ডের জন্য। আমরা কিন্তু সেই ধরনের স্পন্সর, কর্পোরেটের হেল্প কিন্তু আমরা পাই না। এবং আমাদের এই সারা বছরের অ্যাক্টিভিটি সেটা কিন্তু খুব বেশি কলকাতার মানুষের কাছে, কলকাতার মেন মিডিয়ার কাছে এটা কিন্তু পৌঁছায় না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। এবং একমাত্র আমাদের অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন সারা বছর খেলার সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প, গাছ লাগানো, লাস্ট ইয়ার আমরা কিছু মানুষদেরকে আমরা জামা প্যান্টও দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সম্পূর্ণটা আমাদের কিছু ওয়েলবিশার, আমাদের চেয়ারম্যান বাবিল বক্সি স্যার, আমাদের প্যাট্রন অনিমেষ রয়জি, আমাদের অ্যাসোসিয়েশনের ব্যাকবন মৌমিতা চক্রবর্তী, বিসিসিআই ম্যাচ রেফি, এমন কিছু মানুষের সাপোর্ট এবং ইনক্লুডিং আমাদের প্লেয়ারদের সবারই সাপোর্ট মিলিয়ে আমরা এই টুর্নামেন্ট সারা বছরের অ্যাক্টিভিটি করতে পারি। আমরা আশা রাখি সেই ধরনের কর্পোরেটররা আগাবে, যেন আমরা এই খেলাগুলোকে আরো ভালো লেভেলে পৌঁছাতে পারি। এবং আমরা আশা করব আপনাদের মতন মিডিয়া পার্সনরা আগে আসবেন, এবং আমাদের এই অ্যাক্টিভিটি, আমাদের কাজ সেটা যেন আরো কলকাতার মানুষের কাছে পৌঁছায়, কলকাতার মেইন মিডিয়ার কাছে পৌঁছায়।
1: দিব্যাং ক্রিকেট বাংলার দলের ক্যাপ্টেন দীপঙ্কর মল্লিক অত্যন্ত আশাবাদী।
2: আমি দীপঙ্কর মল্লিক, ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর শক্তিগড়ের বোরসুলে আমাদের নমো দিব্যাং কাপ সিরিজ শুরু হতে চলেছে পাঞ্জাব ভার্সেস বেঙ্গলের মধ্যে। আমাদের প্রিপারেশান চলছে, আমরা আশা রাখছি যে আমরা চ্যাম্পিয়ন হব এবং বাংলার নাম উজ্জ্বল করব। আর স্পেশাল থ্যাঙ্কস আমরা যে সকল ওয়েলবিশাররা আছে, যারা আমাদের সারা বছর ধরে সাপোর্ট করে চলেছে। আমি সাধারণ মানুষের কাছে একটাই কথা বলবো, যে তারা আরও এগিয়ে আসুন, আমাদের খেলাটাকে সাপোর্ট করুন এবং আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করুন।
1: শুনবো দলের মেন্টর তথা প্রাক্তন ক্রীড়াবিদ প্রবীরগঞ্জের বক্তব্য।
3: আমি প্রবীরগঞ্জ, একজন প্রাক্তন ক্রীড়াবিদ। আজ ভারতের জাতীয় ক্রীড়া দিবস। এই ক্রীড়া দিবসে ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাই, সমস্ত খেলোয়াড়দেরকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে দিব্যাং ক্রিকেটকে সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বুকে এগিয়ে নিয়ে চলেছি, এবং বহু মানুষ তাদের নিঃস্বার্থ শ্রম এবং অর্থ দিয়ে এই সংস্থাটিকে এগিয়ে যেতে সাহায্য করছেন। আজকের এই জাতীয় ক্রীড়া দিবসে আমাদের সমস্ত দিব্যাং ক্রিকেটাররা অন্যান্য 5 জন সাধারণ খেলোয়াড়দের সাথে এই উৎসবটা আমরা পালন করছি, এবং আগামী দিনে আমরা আমাদের খেলার মাঠে আমাদের পারফরমেন্স দিয়ে পশ্চিমবঙ্গের নাম আমরা উজ্জ্বল করব। অতীতে আমরা করেছি, আগামী দিনেও করব, শুধু আপনাদের একটু সমর্থন চাই। এই যে যারা এখানে অংশগ্রহণ করে তারা বিশেষভাবে সক্ষম, তো তাদের জন্য একটু আমাদের মানসিক সাপোর্ট চাই। আমি একজন জেনারেল মানুষ হিসাবে এই সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকে আমি আছি, এবং প্রয়োজন মতন যতটা আমরা পারি তাদেরকে সাহায্য করে এগিয়ে যেতে সাহায্য করি। আপনাদের সকলকে পুনরায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় ক্রীড়া দিবসে, এবং আপনাদের একটু সমর্থন আমরা চাইছি, যাতে আমরাও আগামী দিনে দেশের নাম এবং রাজ্যের নাম উজ্জ্বল করতে পারি।
1: হেড কোচ অলোক বৈরাগী, শুনবো তার বক্তব্য।
4: আমি অলোক বৈরাগী, ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের হেড কোচ। পাঞ্জাব আমাদের বেঙ্গলে আসছে, খুবই আমাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সিজনে এটা ফার্স্ট ম্যাচ খেলছি। নিউ স্পন্সর, ড্রেস সব আমাদের রেডি, আমাদের টিমের প্রিপারেশনও খুব ভালো রেডি, আমাদের টিমের ছেলেরা খুব হার্ডওয়ার্ক করছে, খুব কঠোর পরিশ্রম করছে তাদের বেস্ট দেওয়ার জন্য, এবং আশা করছি তারা তাদের সেরাটা দিতে পারবে। সিজনে ফার্স্ট ম্যাচ, তারা যেভাবে হার্ডওয়ার্ক করছে, আমাদের ক্যাপ্টেন দীপঙ্কর মল্লিক তার তত্ত্বাবধানে প্রতিনিয়ত তাদের ঝালিয়ে নিচ্ছে। আশা রাখছি আমরা পাঞ্জাবকে হারিয়ে ভালো একটা রেজাল্ট দিতে পারবো ওয়েস্টবেঙ্গলকে, এবং আমাদের বাংলার সকল দিব্যাং ক্রিকেট প্রেমী এবং যারা ভালোবাসেন, প্রমোট করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।

0: আমাদের পাশে থাকার জন্য।
1: শুনলাম ন্যাশনাল স্পোর্টস ডেতে শুরু হওয়া দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাংলা এবং পাঞ্জাবের খেলার প্রস্তুতি নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
2: এতক্ষণ শুনলেন ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তুতি পর্ব কেমন চলছে সেই নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন রক্তিম বরণ ময়রা। এবার সরাসরি চলে যাব অন্যান্য খবরে। আর অন্যান্য খবর বলতেই এই মুহূর্তে যেটা চলছে সেটা হলো মহিলাদের এশিয়া কাপ। হ্যাঁ, উইমেন্স এশিয়া কাপ 2026। বল কিন্তু গড়িয়ে গেছে, প্রথম বল গতকালই গড়িয়ে গেছে, যেমনটা এক নজরে বলেছিলাম যে থাইল্যান্ড জয় পেয়েছে, ভারতের খেলা আগামীকাল আছে। তবে দু বছর আগে ফিরে যাই, খুব সম্ভবত আমি যদি ভুল না হয় তাহলে দু বছর এক মাস আগেকার কথা, 2024 সাল, যখন শ্রীলঙ্কা ফাইনালে ভারতের বিরুদ্ধে জয় পেল এবং ভারতের সমর্থকরা অন্ধকারে ডুবেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের এই শিরোপা ধরে রাখার ব্যর্থতা পর্বে। তবে 2026 সালের নারীদের এশিয়া কাপ 28 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে যোগ দিয়েছে স্বাগতিক UAE, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং হংকং। এই মুহূর্তে বলা চলে যে প্রত্যেকটা দলকে যদি পর্যালোচনা করা যায় তাহলে ভারতের কিন্তু সুযোগ অনেকটাই বেশি, তবে ভারতকে ওই ধরে থাকতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, নিজেদেরকে প্রমাণ করতে হবে অবশ্যই, না হলে কিন্তু ভারতের পক্ষে আবারও আর একটা ব্যর্থতা অপেক্ষা করছে। ভারতের সম্পর্কে বলতে গেলে এই মুহূর্তে এটাই বলা চলে যে টুর্নামেন্টে এখনও বল গড়ায়নি ভারতের হয়ে, তবে ইতিমধ্যেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের জন্য একটি হারানোর সুযোগ বলে মনে হচ্ছে, কারণ মহিলাদের টি-20 বিশ্বকাপের টানা দ্বিতীয়বার, গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পর ভারত যখন কোণঠাস অবস্থায় আছেন তখন তারা সবসময় নিজেদের শক্তি প্রদর্শন করতেই পছন্দ করবে। পরিস্থিতি অনেকটা একজন ওই কি বলবো, বেশ ভালো রকমই বলা চলে, কিন্তু কিছু কিছু চেঞ্জ আছে, কিছু কিছু বদল আছে যেটার জন্য ভারতকে হয়তোবা প্রতিযোগিতায় পরবর্তীকালে সুবিধা অথবা অসুবিধা দুটোরই সম্মুখীন হতে পারে কিন্তু ভারত। এই যেমন যদি উদাহরণ দিই যে জেমিমার পরিবর্তে প্রতীকা রাওয়াল, কতটা ঠিক, কতটা যুক্তিসঙ্গত সেটা তো সময় বলবে, তবে এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা এই স্তরের ক্রিকেটের কঠিন বাধা পার হয়ে কিন্তু জাতীয় দলে ঢোকার আশা করেছিলেন, কিন্তু এই শিখরে পৌঁছানোর আগেই তাদের আবার শুরুতে ঠেলে দেওয়া হলো। যেমন নিকি প্রসাদ, অনুষ্কা শর্মা, বৃন্দা দীনেশ, যারা ঘরোয়া স্তর এবং এ সিরিজে প্রশংসনীয় পারফরমেন্স করেছেন, তাদের নাম এখানে কিন্তু বিশেষভাবে উল্লেখ করার মতো। বোলিং বিভাগেও যে ধার নেই তা না, তবে প্রেমা রাওয়াতকে রাখা হয়েছে স্কোয়াডে। আবার ওইদিকে দেখতে গেলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে কাশফি গৌতম, অমনজত কৌরের ফিটনেস সম্পর্কেও কোনো আপডেট নেই। অতএব ধোঁয়াশা তো রয়েছে, তবে খেলা যখনই শুরু হবে আশা করা যায় ভারত তাদের সেরা পারফরমেন্সটাই দেবে। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষ, কেমন লাগছে জানাতে ভুলবেন না। ক্রীড়াঙ্গন জানাতে পারেন AIR Sports Kolkata@gmail.com এ ইমেল করে। আজ ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি।

0: চললেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন অঙ্কুর কুণ্ডু।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত।

0: ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন কিষাণ বাণী।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শিল্প ভারতীর অনুষ্ঠান।

0: ইসলামী মন্ত্রণালয়ে ভারত সরকারের সহকারী নির্দেশক সীতানাথ মুখোপাধ্যায়। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত, নমস্কার।
1: ধন্যবাদ।
0: যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো, যে স্টার্টআপ, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে স্টার্টআপ কি।
1: আমরা এখন কোন উদ্যোগী সম্পর্কে বলি, যে কোনো উদ্যোগী কোন একটা বিষয়ে, কোন শিল্প বা সেবা বিষয়ক যদি কোনো ব্যবসা করতে চায়, শুরু যখনই করে আমরা ব্যবসার শুরুটাকেই বলি স্টার্ট আপ করছে, কোন একটা স্টার্ট আপ প্রকল্প নিয়েছে। কিন্তু ভারত সরকারের ডেফিনেশন সে অনুযায়ী কিন্তু স্টার্ট আপ বিষয়টা একটু আলাদা।
0: আচ্ছা,
1: স্টার্ট আপ ব্যবসা বলতে আমরা যে কোনো ব্যবসা, আমরা শিল্প বলতে পারি, ট্রেড বলতে পারি বা সার্ভিস বলতে পারি, কিন্তু যখন আমি বলবো যে গভর্নমেন্টের স্টার্ট আপ প্রজেক্ট বা স্টার্ট আপ ইন্ডিয়া মুভমেন্ট, সেখানে কিন্তু তার ডেফিনেশনটা এইভাবে বলা হয় যে সেই আইডিয়াটি, যে বিষয়ে উনি করতে যাচ্ছেন সেটা কোনো আমাদের সোসাইটির কোনো একটা প্রবলেম, যার সলিউশন উনি পেয়েছেন উইথ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, তার যে বুদ্ধিমত্তা তাই দিয়ে তিনি ক্রিয়েটিভ এবং ইনোভেশন করে ওই সলিউশনটা উনি বের করেছেন, এবং সেই আইডিয়াটা উনি আমাদের ভারত সরকারের কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রিজ একটি ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইন্টারনাল ট্রেড, ওখানে ওইটি উনি নথিভুক্ত করেছেন। নথিভুক্ত করার পরে ওনারা রেকগনাইজ করেছেন, হ্যাঁ এটা আমাদের স্টার্ট আপ প্রজেক্ট, তখন উনি ওটাকে স্টার্ট আপ শিল্প বলতে পারেন।
0: আচ্ছা, তাহলে স্টার্ট আপ বলতে শুধুমাত্র ব্যবসা বলা যায় না।
1: আমরা অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার নিরিখে আমরা যদি কোনো মানুষকে বলি যে আমাদের জব, সিকিউর জব, গভর্নমেন্ট জব, এগুলো তো পরিমাণ খুবই কম। সেই জায়গায় আমরা সবসময় এনকারেজ করি যে কোনো একটা ইয়াং এন্টারপ্রেনার বা আমাদের উদ্যোগী যারা রয়েছেন, তারা বেশি বেশি করে তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো কিছু প্রকল্প খুঁজুক, সেটা সেবামূলক হতে পারে, সেটা শিল্পমূলক হতে পারে, সেটা খালি ব্যবসাও হতে পারে।
0: আচ্ছা,
1: সেই জায়গা করতে গিয়ে আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য বলছি, হ্যাঁ ভাই কোথাও একটা স্টার্ট করো। এবং এটা জনমুখী, মানে মুখে মুখে প্রচলিত হতে হতে স্টার্ট আপ করছি, স্টার্ট আপ করছি এরকম বলছি, এটা হচ্ছে আপনার, এটাকে যদি আমরা ফিলোসফি বলতে পারি, মানুষের মধ্যে এটা গেঁথে গেছে। কিন্তু স্টার্ট আপ প্রজেক্ট বললে বা গভর্নমেন্ট যে স্টার্ট আপ প্রজেক্টের ফেসিলিটি যখন দিচ্ছে, তার ইন্টারেস্ট রেটে সাবভেনশন থাকে, তাকে গভর্নমেন্ট পারচেসে জেমে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, ঋণের জন্য তাকে প্রায়োরিটি দেওয়া হয়, এরকম আপনি ধরতে পারেন 15-20 তাদের ফেসিলিটি রয়েছে, সেই জায়গা করতে হলে তাকে কিন্তু স্টার্ট আপ রেজিস্ট্রেশন করতে হবে।
0: আচ্ছা,
1: আমি বলবো দেখুন, আমাদের যেহেতু পপুলেশন এখন অনেক বেশি, এবং আপনারা একটা জিনিস জানেন, গ্রাম এবং শহরের মধ্যে, আমার মনে হয় এই অনুষ্ঠানটা গ্রামের লোকেরাও শুনছেন, হ্যাঁ আপনার সেই জায়গায় গ্রাম এবং শহরের মধ্যে এখন কিন্তু যোগাযোগের যে আমরা কমিউনিকেশন বলি, সেই যে ফারাকটা ছিল এখন অনেক কম। আমাদের বিভিন্ন ধরনের যে মিডিয়াম রয়েছে, সেই মিডিয়া থ্রু দিয়ে এখন কিন্তু গ্রাম এবং শহরে যারা কোনো কিছু উদ্যোগ করতে চাইছে, তাদের এই যোগাযোগটা তারা কিন্তু সহজে বিভিন্ন ধরনের, আমাদের যে আইটি সেক্টর, মানে আইটি সার্ভিস রয়েছে, সেই সার্ভিসের থ্রু দিয়ে ওরা কিন্তু জানতে পারবে। সেই জায়গায় আমাদের যে প্রবলেমগুলো, গ্রামের প্রবলেম এবং শহরের প্রবলেমগুলো কিন্তু প্রকৃতিগতভাবে একই। যেমন আমি কতগুলো আপনাকে এক্সাম্পল দিচ্ছি, হেলথ অ্যান্ড হাইজিন, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি এডুকেশন, যে হেলথ কেয়ার, সমস্যা কিন্তু গ্রামেও যেরকম শহরেও একই। একইভাবে এগ্রিকালচার, এগ্রিকালচার হয়তো গ্রামে অনেক বেশি চ্যালেঞ্জিং, অফকোর্স শহরের দিকে তো সেরকম এগ্রিকালচার ল্যান্ড নেই, সেক্ষেত্রে হয়তো গ্রামের দিকে আমরা স্টার্ট আপ এগ্রিকালচারের অনেক বেশি ইম্পর্টেন্স আমরা দিতে পারি। আবার একইভাবে অটোমোবাইল, অটোমোবাইলের ক্ষেত্রেও গ্রামে এবং শহরে সমস্যা একই ধরনের হবে। আমরা আইটি সেক্টরে বলতে পারি, আমরা টেক্সটাইল সেক্টরে বলতে, এরকম কতগুলো সেক্টর আছে যে সেক্টরে আপনার স্টার্ট আপের কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে। এবং যাদেরকে বলছি উদ্যোগী, যারা যারা এখন পড়াশুনো করছে বা এইসব কিছু নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা এইসব এরিয়াতে স্টার্ট আপ প্রকল্প নিতে পারেন।
0: কিভাবে শুরু হবে?
1: আমাদের ভারতবর্ষের খুব রিসেন্টলি একটা এডুকেশন সেক্টর একটা প্রকল্প, আপনারা জানেন একটা স্কিম, সেটা হচ্ছে নিউ এডুকেশনাল পলিসি 2020। সেখানে আমাদের কলেজে পার্টিকুলারলি বিভিন্ন বছরে ওদের ইন্টার্ন এর থ্রু দিয়ে বলুন, বিভিন্ন শিল্পের সঙ্গে যোগাযোগ করে বলুন, ওদের পড়াশুনোটাকে অনেকটা ব্যবহারিক রূপে করা হচ্ছে। শুধুমাত্র পুঁথিগত পড়াশুনোর থেকে বেরিয়ে এসে তারা যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, তাহলে কি ধরনের তাদের শিক্ষার দরকার আছে, সেই শিক্ষাটা কিন্তু ওখান দিয়ে শুরু হচ্ছে এই নিউ এডুকেশনাল পলিসি 2020 থেকে। তো স্টার্ট আপের ক্ষেত্রেও তাদের তো আমি প্রথমেই বলে রাখলাম, এই ধরনের উদ্যোগীদের বিশেষ করে তাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে, তাদের যে বুদ্ধিমত্তা রয়েছে, সেটাকে ইনোভেশনের দিকে পরিচালিত করতে হবে। এবং শুধুমাত্র তার ক্রিয়েটিভিটি ইনোভেশন থাকলেই কিন্তু সে সফল একজন স্টার্ট আপ এন্টারপ্রেনার হবে এরকম নয়, কিন্তু তার সেই আইডিয়াটাকে নার্চার করে কমার্শিয়ালাইজ করতে হবে, মানে জনমুখী করতে হবে। দেখুন, কাস্টমার ছাড়া তো কোনো প্রোডাক্টের বিক্রি বাটা হবে না, তো আপনার কনজিউমার বা কাস্টমার দরকার। তো কনজিউমার এবং কাস্টমার আপনার এই আইডিয়াটাকে, যে প্রোডাক্টটা আপনি তৈরি করছেন, সার্ভিস হোক বা আপনার শিল্পই হোক, যে মাধ্যমে আপনি তৈরি করছেন না কেন, সেটা কিন্তু অনেক বেশি

0: কাস্টমারের গ্রহণযোগ্য হতে হবে, ক্রেতাদের অনেক বেশি গ্রহণযোগ্যতা হতে হবে। গ্রহণযোগ্যতা তখনই হবে যদি তার কোয়ালিটি ঠিক হয়, গ্রহণযোগ্যতা তখনই হবে সেটা যদি কস্ট কম্পিটিটিভ হয়, গ্রহণযোগ্যতা তখনই হবে তার মধ্যে যদি একটা নিউনেস থাকে। আপনি বলবেন ইনোভেশন বিষয়টা কি, আপনি নিশ্চয়ই পরের প্রশ্নটা এটাই হবে যে ইনোভেশন বিষয়টা কি। ইনোভেশন আর ইম্প্রুভমেন্ট একটু আলাদা জিনিস, কিন্তু ইনোভেশন মানে হচ্ছে যেটা আপনাকে হঠাৎ করে একটা একটা উত্তেজনা গিভ সাম থ্রিল দেবে, সেটা কিন্তু ইনোভেশন। যেমন একটা যদি এক্সাম্পল আমি দিই, আমরা খুব ছোটবেলায় আপনি দেখবেন যে আমাদের বাড়িতে ল্যান্ড ফোন ব্যবহার করতাম, ডায়াল করতাম 1 2 3 4 এটা দিয়ে। ওই পার্টটাতে আমরা কি ভেবেছিলাম এটা যদি কর্ডলেস হয় তাহলে খুব ভালো হয়, তারপর আমরা কর্ডলেস দিকে গেলাম। কিন্তু দেখুন কর্ডলেস এইটার জায়গায় আজকে আমরা কিভাবে ফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তাহলে ওই ফোনের সঙ্গে এই ফোনের কিন্তু যুক্তিগতভাবে কোনো মিল নেই। কিন্তু এইটা হচ্ছে একটা ইনোভেটিভ প্রোডাক্ট, এইটা হচ্ছে ইনোভেশন। মানে ইভেন আজকাল আপনি ভয়েস মেলও মানুষকে পাঠাতে পারেন, যে মানুষের সঙ্গে কথা বলছেন তাকে চোখেও দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ইনোভেশন। ইনোভেশনের সঙ্গে ইম্প্রুভমেন্টের একটু ডিফারেন্ট রয়েছে।
1: এই যে একটা নতুন শুরু, সেখানে কিন্তু পুঁজিটাও খুব গুরুত্বপূর্ণ একটা দিক। যথাযথ পুঁজি নেই, সেক্ষেত্রে কি করবে?
0: দেখুন এবার এই পুঁজির কথা বলতে গেলে যে কোনো একটা প্রকল্প, স্টার্টআপ প্রজেক্টই হোক বা এমএসএমই প্রজেক্টই হোক, এটার জন্য তিনটে মূলত বিষয় থাকে। আপনি পুঁজির কথা বললেন, আমি আরেকটু একটু পিছনে গিয়ে বলি যে প্রথমত তার প্রযুক্তি, প্রযুক্তি সে তার ক্রিয়েটিভিটি ইনোভেশন দিয়ে প্রযুক্তি পেলো বা কারোর সঙ্গে কোলাবোরেশন করে প্রযুক্তি পেলো। সেকেন্ড হচ্ছে যে তার মার্কেট মানে বাজার, বিপণন সে করতে পারবে, এটুকু আইডিয়া পেলো। থার্ড যে জায়গাটা আপনি জাস্ট যথাযথভাবে তুলে ধরেছেন যে পুঁজি কিভাবে দেবে, পুঁজি আর ঋণের মধ্যে একটু পার্থক্য আছে। এই স্টার্ট আপের জন্য পুঁজি কথাটা যথাযথ, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হলে প্রথমে হচ্ছে যে আমি যে প্রকল্পটা বানালাম সেই প্রকল্পে আমার কতটা প্রয়োজন আমি দেখব। আর আমি আমাকে শুরুতেই বলেছি যে গভর্নমেন্ট যখন স্টার্ট আপ প্রজেক্ট বলে রেকগনাইজ করে তখন সেই প্রকল্পটি কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বা LLP হতে হবে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি বা LLP-র জন্য লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে কোম্পানি অ্যাক্টে রেজিস্টার্ড করতে হয়, সেক্ষেত্রে তার নিজস্ব পুঁজি মিনিমাম যখনই কোনো ইনভেস্টমেন্টের জন্য চাইবে ইনভেস্টার কাছে যাবে মিনিমাম 10-15% হওয়া দরকার। মানে প্ল্যান্ট মেশিনারি ল্যান্ড ক্যাপিটাল যেটা আমরা প্রজেক্ট কস্ট বলি সেটার দরকার। কিন্তু এটার সাথে সাথে সে যদি কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্ককে অ্যাপ্রোচ করে এবং স্টার্ট আপ রেকগনিশন পায় সে কতগুলো ফেসিলিটি আমাদের পাবে, যে প্রায়োরিটি লেন্ডিং রয়েছে গভর্নমেন্টের ক্ষেত্রে যে হ্যাঁ এটা স্টার্ট আপ প্রজেক্ট এখানে তুমি প্রায়োরিটি লেন্ডিং করো। ওই এন্টারপ্রেনার যদি SC ST ওমেন এন্টারপ্রেনার হয় তাহলে স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম রয়েছে, সেখানে 1 কোটি পর্যন্ত ফান্ড পেতে পারে। আপনি বলবেন যে ঋণের ব্যাংকে যদি ভায়াবল প্রজেক্ট হয়, ভায়াবল মানে হচ্ছে যে টেকনিক্যালি এটা ঠিক আছে এবং কমার্শিয়ালি এটা চলবে, এটাকে আমরা ভায়াবল প্রজেক্ট বলি, এবং মার্কেট সুইটেবিলিটিও থাকবে। এই তিনটে পার্ট থাকলে তার প্রজেক্টটা ভায়াবল প্রজেক্ট। ভায়াবল প্রজেক্ট যদি হয় সমস্ত ব্যাংকই ভায়াবল প্রজেক্টকে ফাইন্যান্স করে। কিন্তু যদি ভারত সরকারের যোজনার দিকে যান তাহলে বেশ কিছু যোজনা রয়েছে, যেমন আমি প্রথমে বললাম স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম বললাম, আমি প্রাইম মিনিস্টার্স কর্মসংস্থান যোজনা, প্রধানমন্ত্রী কর্মসংস্থান যোজনা যেটাকে আপনারা নিশ্চয়ই জানেন PMEGP স্কিম বলি, প্রাইম মিনিস্টার্স মুদ্রা যোজনা PMMY স্কিম রয়েছে, ওখানেও আপনি যেতে পারেন। বা বিভিন্ন ধরনের ইনভেস্টর, যদি আপনার স্টার্ট আপ প্রজেক্টটা খুবই ওয়ার্থফুল হয় এবং দেখা যায় যে এখানে বিনিময় ইনভেস্ট করলে অনেক বেশি লাভবান হতে পারে, তো বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল ইনভেস্টার্স আছে যারা প্রাইভেটলি ওখানে ওটাকে ইনভেস্ট করে থাকেন। আরেকটা জিনিস বলি, আমার মনে হয় এটা খুব যথাযথভাবে যারা এই উদ্যোগে নিজেদেরকে নাম লেখাতে চাইছেন, নথিভুক্ত করতে চাইছেন, সেক্ষেত্রে যখনই ওনারা 10-15% দিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি করলেন, গভর্নমেন্টের এই স্কিমগুলো ছাড়াও বিভিন্ন ধরনের আদার্স যোজনা রয়েছে, যেমন ও এক্সপোর্ট করার জন্য গভর্নমেন্ট ওকে সাহায্য করবে, উনি কোনো গভর্নমেন্ট সাপ্লাইয়ের জন্য যেটা আমরা বলি পাবলিক প্রকিউরমেন্ট পলিসি, একটা যোজনা আছে পাবলিক প্রকিউরমেন্ট পলিসি 2012, সেখানে গভর্নমেন্টের যে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টের যে পারচেজ রয়েছে, অ্যানুয়াল প্রকিউরমেন্ট রয়েছে, সেই প্রকিউরমেন্টও কিন্তু স্টার্ট আপ এন্টারপ্রেনারদের প্রায়োরিটি দেওয়া হয়। এরকম অনেক ধরনের ফেসিলিটি পাবে, শুধুমাত্র ঋণ পাওয়া তো রয়েছে, তার সাথে সাথে মার্কেটিংও কিন্তু ওই স্টার্ট আপ এন্টারপ্রেনারদের অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে গভর্নমেন্টের যোজনাগুলোর থ্রু দিয়ে।
1: বেশ, বিষয় নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ? এই আপনার কথা থেকে উঠে আসলো যে চলো কিছু স্টার্ট করি, তাহলে কোন কোন বিষয় মাথায় রাখা জরুরি একটা নতুন শুরুর ক্ষেত্রে?
0: মূলত যারা উদ্যোগী হন, আমি স্টার্ট আপ এন্টারপ্রেনারের কথা না বলে উদ্যোগীদের কথা বলছি, তারা যদি তাদের এরকম একটা কোনো বাধ্যবাধকতা থাকে আমাকে কিছু শুরু করতেই হবে, তাহলে দেখা যায় তারা অন্যের কোনো একটা বিষয়কে নকল করছে। দেখবেন কোনো একটা এরিয়ার মধ্যে রেডিমেড গার্মেন্টস ইউনিট হয়েছে, তো আমার কাছে, আমি যেহেতু গভর্নমেন্টের এই জায়গাতে প্রায় 28 বছর ধরে

0: এই সংস্থায় কাজ করছি আমাদের এই মন্ত্রণালয়ে।
1: হ্যাঁ,
0: তো আমি দেখেছি আমার কাছে যারা এরকম এন্টারপ্রেনার্স আসেন, যারা কিছু করতে চাইছেন, প্রথমে বলেন স্যার আমি একটা ফুড ইন্ডাস্ট্রিজ করব, কারণ আমার পাড়াতে টমেটো সস, জ্যাম, জেলি এসব বানায়, আমি স্যার ওটা করব।
1: তাই
0: জেনারেলি আমাদের একটা খুব মানুষের একটা খুব টেন্ডেন্সি থাকে রিপিট করা, নকল করা। কিন্তু স্টার্ট আপ এন্টারপ্রেনারকে এরকম হলে চলবে না। স্টার্ট আপ এন্টারপ্রেনারকে তার নিজস্ব চিন্তাভাবনাটাকে ওটাকে বাস্তবায়ন করতে হবে। এই জন্যই বলছি নিজস্ব চিন্তা ভাবনাটাকে বাস্তবায়ন করতে হবে। সেটার একটা ইউনিকনেস থাকবে, তার একটা নভেলটি থাকবে, এবং সেই ইউনিকনেস নভেলটিকে সে রেজিস্টার করছে। এবার আপনি যে প্রশ্নটা আমাকে করতে পারেন যে এটাকে সাস্টেন করবে কী করে, সাস্টেন করতে হলে প্রথমে যেমন ওকে ফাইন্যান্স ইনভেস্টমেন্টটাকে সিকিউর করতে হবে, মার্কেটটাকে সিকিউর করতে হবে, তার সাথে সাথে কিছু জিনিস প্যারালাল কাজ করতে হবে। সেগুলো হচ্ছে যে এক্সপোর্টের দিকে ওনাকে যেতে হবে, যে আমি কী করে এটাকে এক্সপোর্টেবল করতে পারি, আরও অনেক বেশি কাস্টমারের কাছে রিচ করতে পারি। আরেকটা হচ্ছে যে তার যে সংস্থা, সেই সংস্থাকে বিভিন্ন জায়গায় যেমন প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করা, লোগো রেকগনিশন, লোগো রেজিস্ট্রেশন করা, এবং সর্বোপরি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মানে তার যে মেধা বুদ্ধি যেটা রয়েছে ওটাকে গভর্নমেন্টে রেজিস্টার করা। আমি সবসময়ই জানি যখনই কোনো একটা আইডিয়া নতুনত্ব হয়, তার যদি ডিজাইনটা নতুনত্ব হয়, তার ইনোভেশনটা যদি নতুনত্ব হয়, তাহলে কিন্তু আমাদের যে আইপি অ্যাক্ট রয়েছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টে সে কিন্তু ওটাকে নথিভুক্ত করতে পারে। তখন কিন্তু অটোমেটিক্যালি ও একটা একটা ভ্যালু, একটা ব্র্যান্ড পাবে। এইভাবে ওর ব্যবসাটাকে ও কন্টিনিউয়াস কিন্তু মানে সাস্টেন করতে পারবে। এবং আরেকটা বিষয় আমি আপনাকে এই এই ব্যবসা বিষয়ে বলতে গিয়ে দেখলাম, দেখবেন প্রত্যেকটা মানুষের যেমন জন্ম হয়, একটা সময়ে সে খুব একটা খুব সুনাম করে, নাম ডাক করে, তারপর একটা বয়সের পরে সে কি আবার বার্ধক্যের দিকে চলে যায়, তার মানে তার ভ্যালু কমে যায়, তাই না? এই যে কোনো প্রোডাক্টও যেমন মানুষের ক্ষেত্রে হয়, এরকম যেগুলো প্রোডাক্ট আমরা বলি, সার্ভিস বলি, তারও কিন্তু যখন শুরু হয় তখন তার একটা হাই ডিমান্ড থাকে, কারণ হাই ডিমান্ড থাকে বলেই মার্কেটে ওর চাহিদা রয়েছে বলেই কিন্তু ওটা শুরু হয়েছে এবং ও একটা ভালো রিটার্ন পায়। কিন্তু একটা সার্টেন টাইমের পরে ওইটার ডিমান্ডটা কমে যায়। এটা হচ্ছে বেসিক ইকোনমিক্স। তো এইটা করতে গিয়ে দেখা যায় যে ওর সেলফ লাইফ, আমরা প্রোডাক্টের ক্ষেত্রে এটা বলি সেলফ লাইফ, কতক্ষণ ওটা সেলফে থাকবে, কাস্টমার অ্যাট্রাক্টেড হবে, তারপরে ওটা ডাউন হয়ে যায়। তাহলে এই যেটা ডাউনফল যাতে না হবে, তাহলে কী করবে যে এন্টারপ্রেনার, স্টার্টার এন্টারপ্রেনার, তাকে কী করতে হবে, ওইটাকে আবার

0: বিষয় নির্বাচন করলে অনেক বেশি অভিনবত্ব ফুটে উঠবে।
1: কি করে করলে হবে, এটা কিন্তু একদম ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভিটি, এটা যে স্টার্ট আপ এন্টারপ্রেনার তার নিজস্বতা থেকে। তাও কিছু কতগুলো জিনিস আমি আপনাকে এক্সাম্পল হিসাবে দিই। যেমন ধরুন আজকে আমরা এগ্রিকালচারের বিষয় বলি, এগ্রিকালচারের আপনি আমাদের আগে যে ট্রেডিশনাল কৃষিকাজ ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যে বীজ আমরা ব্যবহার করি এটা উন্নত ফলনশীল বীজ ব্যবহার করি। আমরা যে মাঠে এখন আমরা চাষবাস করি সেই মাঠটাকে আপনারা দেখবেন সয়েল টেস্টিং করে নেওয়া হয়, কোন মাঠটা কোন সয়েল কোন চাষবাসের জন্য উপযুক্ত করি। আমি একটা খুব ছোট এক্সাম্পল দিই, যেটা আমার একজন চেনার মধ্যেই উনি করেছেন। তিনি আইটি সেক্টরে কাজ করতেন অন্তপক্ষে 20 বছর ধরে। সেখান থেকে বেরিয়ে এসে উনি ওনার গ্রামের মধ্যে বেশ কয়েক একর জায়গা নিয়ে উনি এখন আমের, ওটাকে ওরা বলে কেশরি ম্যাঙ্গো বলে, এটা কর্ণাটক স্টেটে হচ্ছে, এবং তার সাথে সাথে মিক্সড ক্রপ কালটিভেশন মানে ফুলের চাষ করছেন। তাহলে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ইনোভেশন, ইনোভেশন ইন দ্য সেন্স উনি দেখলেন এর এক্সপোর্ট ডিমান্ড রয়েছে, ওই পার্টিকুলার ভ্যারাইটি ম্যাঙ্গো ভ্যারাইটির পার্টিকুলার ডিমান্ড রয়েছে, এই জন্য উনি কী করলেন ওটা চাষ করলেন। দেখুন চাষবাস করাটা একটা দিক, ম্যাঙ্গো যখন তৈরি হলো ওইটাকে প্যাকেজিং করা এবং ওর কোয়ালিটিটাকে রিটার্ন করা, এটা কিন্তু পুরো স্টার্ট আপ এন্টারপ্রেনার
0: একদম,
1: মানে এটা এই অ্যাক্টিভিটিটা কিন্তু স্টার্ট আপ এন্টারপ্রেনার অ্যাক্টিভিটি। ইকুয়ালি ফ্লোরিকালচার, ফুল চাষ করছেন ওইটাকে উনি এক্সপোর্ট করছেন, তো এই এক্সপোর্ট করাটা কিন্তু স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ। তো এই ধরনের আইডিয়া এগ্রিকালচারে হতে পারে, এই ধরনের আইডিয়া এখন ভেরি রিসেন্টলি আপনি দেখবেন যে ইভি শুরু হয়েছে, ইলেকট্রিক ভেহিকেল। ইলেকট্রিক ভেহিকেলের এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে ব্যাটারিটা তৈরি করা এবং ইকোনমিক ব্যাটারি তৈরি করা। ইলেকট্রিক ভেহিকেলের মেন হচ্ছে ব্যাটারি, মেন কস্ট হচ্ছে ব্যাটারি, কিন্তু ওই ব্যাটারি লাইনে যদি কেউ কোনো কাজকর্ম করেন এই এন্টারপ্রেনাররা অটোমোবাইল সেক্টরে, ইটস এ গুড স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ হবে। থার্ড হচ্ছে আপনি ভেরি রিসেন্টলি দেখবেন কতগুলো ইন্ডিয়ার কতগুলো জায়গাতে হাইলি পলিউটেড, দিল্লিতে দেখবেন এত পলিউশন, আমরা স্মগ বলি, স্মোক অ্যান্ড ফগ, এবং ওখানে গাড়ি চালানো মুশকিল হয়, মানুষের থাকা মুশকিল হয়, এবং একটু এজেড ওরা বাড়ির বাইরে বেরোন না। যদি এই মুহূর্তে কোনো এন্টারপ্রেনার এই পলিউশন রিলেটেড কোনো কিছু ইয়ে করেন, মানে ইনভেন্ট করেন বা ক্রিয়েটিভিটি তার কাজের মধ্যে থাকে, হাউ টু ডিল উইথ দ্য পলিউশন, দূষণ কী করে আমরা আমাদের কন্ট্রোলের মধ্যে আনবো, হ্যাঁ এটা একটা আইডিয়া হতে পারে। হেলথ হাইজিনের হতে পারে, হেলথ সেক্টরে আমাদের প্রচুর কাজ করা রয়েছে গ্রামের মধ্যে। আমরা যারা দেখবেন অনেক জায়গায়, আমি একটা এক্সাম্পল দিই, অনেক জায়গায় অনেক গ্রামের মধ্যে দেখবেন ওই গুটকা পান এইসব খাবার, এবং ওখান থেকে ওদের ওরাল ক্যান্সার এইসব হয়, এগুলোর এগেনস্টে যদি কেউ কাজ করেন হেলথ সেক্টরে।
0: হ্যাঁ
1: এরকম আমি একটা এক্সাম্পল দিলাম, মেবি মেনি অনেক হতে পারে। তো এই ধরনের চিন্তাভাবনা, তবে বেসিক আইডিয়াগুলো হচ্ছে হেলথ সেক্টরে উনি কাজ করতে পারেন, এডুকেশন সেক্টরে কাজ করতে পারেন, উনি আমাদের পলিউশন যেটা বললাম এনভায়রনমেন্টাল বিষয়ে কাজ করতে পারেন। কারণ শুধুমাত্র আমি আমার এরিয়ার মধ্যে কাজ করছি এটা বড় নয়, এটার গ্লোবাল কি পার্সপেক্টিভ রয়েছে। আপনারা জানেন সারা পৃথিবী জুড়ে কিন্তু পলিউশন নিয়ে, দূষণ নিয়ে কিন্তু প্রচুর কাজকর্ম হয়। হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়ে যদি কেউ উদ্যোগ নেন নিঃসন্দেহে সেটা অনেক দূর গড়াতে পারবে।
0: ঠিক তাই। আচ্ছা, এই মুহূর্তে আমরা সবাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, তাই না? এই যে স্টার্টআপের বিষয়, স্টার্টআপের ক্ষেত্রে অনলাইন বা অনলাইনের প্রভাব কতটা?
1: দেখুন অনলাইনকে আমরা বলি ডিজিটাল বলি, তাই তো? আর আমরা যখন নিজে নিজে গিয়ে কোনো একটা কাজ করে আসি, তার বাজারজাত করে আসি, তাকে আমরা ফিজিক্যাল বলি। এখন আজকের দিনে একটা নতুন শব্দ হচ্ছে ফিজিটাল, ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটাল।
0: আচ্ছা,
1: ডিজিটালে আমরা খুব কুইকলি রিচ করতে পারি, কিন্তু এটা দুটো দিকই আছে। আমরা ছোটবেলায় যেমন পড়েছিলাম বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, একইভাবে এই ডিজিটাল আর ফিজিটাল, আমরা ফিজিক্যালি এবং ডিজিটালি কোনটা খুব বেশি আমাদের এই স্টার্ট আপ এন্টারপ্রেনারের জন্য বা একজন উদ্যোগীর জন্য কোনটা অনেক বেশি লাভজনক হবে বা ভালো হবে, সেটা আমি বলি যে ডিজিটালি আমরা অনেক বেশি রিচ পাবো। কারণ ওই ক্ষেত্রে মার্কেটটা কোনো একটা নির্দিষ্ট প্লেস নয়, ক্রেতাকে খুব কুইকলি রিচ করতে পারবো। এবং যেহেতু মানুষের যত বেশি এই আমাদের ফোন বলুন এই ধরনের এগুলোর ব্যবহার যত বেশি বাড়বে, তত মানুষের প্রতি রিচ আমি পাবো। কিন্তু এটার অন্য দিকটা হচ্ছে যে অনেক সময় আমার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আমার যে কম্পিটিটর আছে, সে কিন্তু খুব সহজে ওটাকে নকল করতে পারবে, যেটা আমি বললাম। এবং এই নকল করার টেন্ডেন্সিটা এখন অনেক বেশি হয়ে গেছে, আপনি দেখবেন মিডিয়াতেও দেখবেন, কোনো একটা যদি স্টার্ট আপ প্রোডাক্ট আপনি দেখলেন, দু চার দিন পরে দেখবেন প্যারালাল অনেক প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, কোনটা অরিজিনাল প্রোডাক্ট আসল ছিল, কোনটার মধ্যে ইউনিকনেস আছে আপনার খুঁজে পাওয়া মুশকিল। এইটা একটা এর নেগেটিভ দিক রয়েছে, কিন্তু পজিটিভ দিক অনেক বেশি। দেখুন আমি একটু স্মল স্কেল মানে এমএসএমই সেক্টরের জন্য ডিল ইয়ে করি, মানে ওদের সঙ্গে রিলেট করি। আগে কি হতো, যখন ক্রেতার কাছে আমি কোনো একটা প্রোডাক্ট নিয়ে

0: পৌঁছালাম এবং ক্রেতা এটা খুব খুশি হয়ে নিল, ওর পেমেন্ট আমার কাছে আসতে দেরি হতো, কারণ পুরোটাই ছিল ফিজিক্যালি। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল, সেই যে ইনস্ট্রুমেন্টটাকে এনকেস হয়ে আসা, তাতে কি হতো একটা ফাইন্যান্সিয়াল যে ট্রানজাকশন এটা একটা অনেক বড়, এই লুপটা অনেক বড় ছিল। কিন্তু ডিজিটাল হওয়ার পরে এবং আমাদের হাইলি মানে ভাইব্রেন্ট মোড অফ পেমেন্ট মোড হওয়ার পরে আমাদের কিন্তু একটা এন্টারপ্রেনারের ক্ষেত্রে ক্যাশ ক্রাঞ্চ আমরা যেটা বলি, টাকার কম হওয়াটা, কমতি, এটা কিন্তু অনেক কম হয়েছে। তাহলে হচ্ছে কি না, আমরা অনেক বেশি ব্যবসাটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা টার্নওভার অনেক বেশি করতে পারবো, কারণ আমাদের যে মূলধনটা আমি রিটার্ন পাচ্ছি সেটাকে আবার ব্যবসাতে ব্যবহার করা হয়। আমি যেটাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলি, চলতি মূলধন, চলতি মূলধনের যোগানটা অনেক বেশি হয়, আমি এটা মনে করি এই ডিজিটাল মিডিয়া অনেক বেশি ভাইব্রেন্ট হওয়ার জন্য। আর একটা হচ্ছে মার্কেটিং, আমি তিনটে জায়গা কি করি, টেকনোলজি, মার্কেটিং এবং ক্রেডিট। টেকনোলজির ক্ষেত্রে কি হয়, আমরা অনেক বেশি বাইরে, আমাদের ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষের বাইরেও যারা টেকনোলজি কোলাবরেট করতে চায় আমার প্রোডাক্টটা দেখে, আমার আইডিয়া দেখে, তার সঙ্গে আমরা খুব ইজিলি কোলাবরেট করতে পারি, কাজে আমার প্রোডাক্টটাকে আমি অন্য দেশেও ছড়িয়ে দিতে পারি এবং এক্সপোর্ট ফেসিলিটি আমার বাড়ে। এটা থার্ড আমি যেটা বলবো যে মার্কেট। অফকোর্স আমি একটা ছোট্ট ওয়েবসাইট খুললাম, অনলাইন প্ল্যাটফর্মে আমার প্রোডাক্টটা দিলাম, অনেক বেশি রিচ পাবো, ওভারনাইট রিচ পাবো। এবং আরেকটা জিনিস খুব কুইকলি পাবো, যে আমি যেটা একটু আগে বললাম যে ক্রেতার সঙ্গে আমি যোগাযোগ করা, ক্রেতার কী চাইছে সেইটার ফিডব্যাক নেওয়া, এটাও কিন্তু এই ইন্টারনেটের যুগে অনেক বেশি ইজি হয়েছে।
1: আচ্ছা, মানে আপনি বলছেন যে অনলাইনের থ্রু ধরেই মানুষ অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে,
0: অনেক বেশি ছড়িয়ে পড়ছে।
1: আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন এই উদ্যোগীরা, আপনি যদি আরেকটু বিস্তারে আমাদেরকে জানান।
0: সরকারের সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু আপনার যে ইউনিটটি তাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনটাকে বলা হয় উদ্যোগ রেজিস্ট্রেশন, আপনারা জানেন। সেই প্রসেসটা খুবই সোজা, আমি এটা সমস্ত যারা শ্রোতা রয়েছেন তাদেরকে বলতে চাই, বা যারা এই থেকে লাভ নিতে চান তাদের বলতে চাই, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনারা আপনাদের যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে বা আপনার কোনো আপনার ডেস্কটপ থাকে বা ল্যাপটপ থাকে, ওখানে আপনি www.udyomregistration.gov.in, এটি আমাদের গভর্নমেন্টের সাইট, মিনিস্ট্রি অফ MSME, ওখানে আপনি রেজিস্ট্রেশন করে আপনি এখানে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি ওটাকে রেজিস্টার করতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনি ওই সার্টিফিকেটটি পেয়ে যাবেন। কি লাগবে, মোবাইল যুক্ত আধার নাম্বার লাগবে আপনার,
1: যে আধারের সঙ্গে
0: মোবাইলটা যোগ করা আছে ওইটা লাগবে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যে সংস্থাটি আপনি করতে চান তার নাম, ট্রেড লাইসেন্স আপনাকে নিয়ে রাখতে হবে, আর আপনার বিশেষ কিছু লাগবে না, ওই যে প্রোডাক্টটি তার একটি কোড থাকে, NIC 2008, ন্যাশনাল ইন্ডাস্ট্রিজ ক্লাসিফিকেশন 2008 কোড, এটা 5-digit কোড, এই কোডটাকে আপনি ডাউনলোডও করে নিতে পারেন, ফ্রিতে পাওয়া যায় আপনার যে কোনো মিডিয়াতে, আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। তো ওই জায়গা থেকে নিয়ে আপনার ওই 5-digit কোডের আপনার প্রোডাক্টটি কী করে ওখানে আপনি লগ করলেন, করে বাকি আপনি নিজেই আপনার জায়গা, লোকেশন, কি নাম, অ্যাড্রেস দিয়ে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো পয়সা করে লাগে না। হ্যাঁ, এবার আপনি যদি .gov.in এর জায়গায় .com এ গিয়েছেন তার মানে প্রাইভেট চ্যানেলে চলে যাবে, এটা আপনারা একটু ডিসকারেজ করবেন নিজেকে।
1: আচ্ছা, এই যে আপনার কথায় উঠে এলো যে এই স্টার্টআপের বহু মানুষ এই নতুন শুরু করতে চলেছেন, করেছেন, সেখানে অনেক বেশি প্রতিযোগিতা, কম্পিটিশন, অনেক বেশি কম্পিটিটর রয়েছে আশেপাশে, নিজেকে আর 5 জনের থেকে আলাদা করে দেখানোর জন্য ঠিক কি কি জিনিস মাথায় রাখা জরুরি, যদি পরপর আপনাকে 5টা জিনিস সাজাতে বলি কি কি বলবেন?
0: প্রথমত আইডিয়া আমার আছে, একজন উদ্যোগী বা আমি বলবো যারা পড়াশোনা করেছেন গ্র্যাজুয়েশন লেভেল বা মাধ্যমিক স্তর বা হায়ার সেকেন্ডারি স্তর বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করেছেন, তার কাছে তার বিভিন্ন সময়ে আইডিয়া আছে, সেই আইডিয়াটাকে নার্চার করে ওটা যথাযথ কিনা দেখতে হবে, যে এটা ক্রেতারা এই আইডিয়া থেকে যে প্রোডাক্ট বা সার্ভিস হবে সেটা যেন যথাযথ। আমি প্রথমেই বলি, যে কোনো উদ্যোগী কিন্তু সমাজের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হতে হবে এবং সেই সমাধানটা সর্বজন গ্রাহ্য হতে হবে। আমার যে ফোকাস ক্রেতা রয়েছে তাদের জন্য গ্রাহ্য হতে হবে। আর আরেকটা জিনিসও দেখতে হবে, আমার যারা ক্রেতা তারা যেন আমার তার উপযুক্ত মূল্য দেয়। তার মানে আমরা এই তিনটে জিনিসকে এখানে রিলেট করি, একটু ম্যানেজমেন্টের টার্মে বলি, প্রোডাক্ট, কস্ট, কোয়ালিটি। এই প্রোডাক্ট, কস্ট, কোয়ালিটির সাথে সাথে কিন্তু আরও 2 জিনিস আছে, একটা হচ্ছে সেফটি,
1: ঠিক,
0: আমি যে প্রোডাক্টটা দেবো এটা কিন্তু সেফ প্রোডাক্ট হওয়া দরকার, সেফটি। আর থার্ড হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস, আরেকটা জিনিস হচ্ছে এটার জন্য কোনো পলিউশনের এফেক্ট না থাকে, যেটাকে আমরা যখনই আমি এটাকে বহির্বিশ্বে আমি পাঠাবো বা আমাদের অন্য একটা স্টেটে পাঠাবো সেই জায়গার যে সমস্ত রুল রেগুলেশন আমরা ল্যান্ড অফ ল বলতে পারি বা এগুলো কিন্তু যেন আমার এই আইডিয়াটাকে মেনে নিয়ে চলে, এইটা।

0: একটা দিক। তারপর আমি যখন প্রোডাক্ট বের করলাম, মানুষের জনগ্রাহ্য হলো, মানুষ এটাকে এনজয় করলো এবং আমার চাহিদা অনেক বেশি হলো, তখন আমার হচ্ছে এই প্রোডাক্টটাকে কী করে আমি সাস্টেইন করব, কী করে আগিয়ে নিয়ে যাব, তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট টুল আপনাকে ব্যবহার করতে হবে। সেই ম্যানেজমেন্টগুলো টুলগুলো হচ্ছে কোয়ালিটি গুণমত্তারও হতে পারে, সেই ম্যানেজমেন্ট টুলগুলো ইনভেস্টমেন্ট ফাইন্যান্সের হতে পারে, সেই ম্যানেজমেন্ট টুলসগুলো ওনার বিভিন্ন ধরনের ওই ব্যবসা পরিচালনার হতে পারে এবং কোলাবোরেশনও হতে পারে, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হতে পারে। এবং দেখুন, যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আপনি যে পদ্ধতিটা করছেন সেটা আগে ছিল ম্যানুয়াল, আমরা বলি সেমি অটোমেটিক ছিল, এখন অটোমেটিকটাও কিন্তু কম হয়ে গেছে, এখন স্টেট অফ আর্ট। হ্যাঁ, ইউনিক প্রোডাকশন, ওকে ওনাকে ডেভেলপ করতে আমি আরও ভালোভাবে কী করে এই প্রোডাক্টটাকে বানাতে পারবো, এই চ্যালেঞ্জগুলো কিন্তু ওনার কাছে সবসময় থাকবে। একইভাবে স্টার্ট আপ এন্টারপ্রেনার ক্ষেত্রে একটু বেশি থাকবে, কারণ স্টার্ট আপ এন্টারপ্রেনারকে নকল করার লোক কিন্তু অনেক বেশি, কারণ তার আইডিয়াটা ইউনিক,
1: নিজস্বতা বজায় রাখতে হবে। আচ্ছা, এই যে আপনার কথায় উঠে এলো কোলাবোরেশনের বিষয়টা, আমাদের শ্রোতা বন্ধুদের কাছে যদি আরেকটু স্পষ্ট করে বলেন।
0: হ্যাঁ, কোলাবোরেশন একইভাবে তিন রকমের হতে পারে, টেকনিক্যাল, তার যদি টেকনোলজি যদি অন্য আরো আরো অ্যাডভান্স টেকনোলজি দরকার, আমি যে স্টেট অফ আর্ট টেকনোলজি বললাম এটা যদি লাগে, তাহলে আমাদের ইন্ডিয়ার মধ্যেই কারোর হোক বা বহির দেশের মধ্যে কারোর সাথে কোলাবোরেশন করে টেকনিক্যাল কোলাবোরেশন একটা হতে পারে। সেকেন্ড পার্ট যেটা আমি বললাম, যে তার যদি ফান্ডিংয়ের লাগে, দেখুন আপনি স্কেল, আমরা বলি আপনি যখন নিজে তার আইডিয়াটাকে আপনি প্রোডাক্ট হিসেবে তৈরি করছেন, সার্ভিস হিসেবে তৈরি করছেন, হয়তো আপনি 10টা 15টা বা 100টা ইউনিটের জন্য বানালেন, সেই স্কেল, আর আপনি যখন একটা বহুল ক্রেতার কাছে পৌঁছাচ্ছেন সেই স্কেলটা আলাদা, তখন আপনার কাছে ফান্ড লাগবে, ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, স্কেলেবেল করা আমরা বলি, ওই স্কেলে আপনাকে, হাই স্কেলে আপনাকে রান করতে হবে, তখন আপনাকে ফাইন্যান্সিয়াল কোলাবোরেশন লাগবে। সেই কোলাবোরেশন আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হতে পারে, আমাদের ভারত সরকারের সিডবি রয়েছে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিডবি রয়েছে, ইউনিক প্রজেক্টের জন্য সিডবিও ফাইন্যান্স করে, স্টার্ট আপের জন্য সিডবি ফাইন্যান্স করে, আমাদের ন্যাশনালাইজ ব্যাঙ্ক রয়েছে, প্রাইভেট ব্যাঙ্কস রয়েছে, অ্যাঞ্জেল ইনভেস্টার্স রয়েছে, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং রয়েছে, ঠিক আছে এগুলো। আর থার্ড পার্টটা মার্কেট কোলাবোরেশন, মার্কেট কোলাবোরেশনের মধ্যে দেখুন মার্কেটিং একটা হিউজ, আজকে আমার সুযোগ নেই মার্কেট সম্পর্কে বলার, কিন্তু দু তিনটে বিষয় আমি একটু মার্কেট বলি। মার্কেটিংয়ের একটা বিষয় হচ্ছে, যেমন আমি অ্যাডভার্টাইজমেন্ট, একইভাবে প্যাকেজিং, যে প্রোডাক্টটা আমি দিচ্ছি ওই ওটার প্যাকেজিং কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে আমি কতগুলো জায়গা টাচ করে গেছি, যেমন আইপি বললাম, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, জেড সার্টিফিকেশান, ওই সার্টিফিকেশান বললাম। একটা ছোট্ট কথা বলে যাই, আমাদের তিনটে জিনিস, আমরা রুটি কাপড়া মকান, তাই তো, আমরা প্রথমে মাথায় আনি যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তা আমি খাদ্য নিয়ে একটু বলি, খাদ্য বিষয়ে যারা কোনো এন্টারপ্রেনার, স্টার্ট আপ এন্টারপ্রেনার কিছু করতে চাইবেন, তাদের কিন্তু ফ্যাসাই বলে একটা রেজিস্ট্রেশন আছে, ফুড অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া, ওই ফ্যাসাই রেজিস্ট্রেশন কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, এবং ওই ফ্যাসাই রেজিস্ট্রেশন করতে গিয়ে উনি দেখতে পাবেন আমাকে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি কেন ফ্যাসাইয়ের কথা বললাম, এই রেজিস্ট্রেশনটা করা মানে এই নয় কি আমি একটা সার্টিফিকেট নিলাম, এটা এটার মানে হচ্ছে আমাকে এই এই জিনিস ব্যবহার করতে হবে, এইভাবে আমার ব্যবসাটাকে বাড়াতে হবে। এইটা কিন্তু একটা ফুডের প্রচুর দেখবেন, আপনি স্ট্রিট ফুড বাইরে যান, যেখানে যান, খাবারের স্টল থাকে, কিন্তু আপনি জিজ্ঞেস করবেন তাকে, ভাই তুমি ফ্যাসাই রেজিস্ট্রেশন করেছো? হ্যাঁ, এটা কিন্তু খুবই জরুরি। এবং আমাদের হেলথ হাইজিন, যেটা একটু আগেই বললাম, হেলথ হাইজিন নিয়ে অনেক কাজ করার আছে স্টার্ট আপ এন্টারপ্রেনারদের জন্য।
1: বেশ, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, এই যে প্রথমে একদম শুরুতে চলে যাই যে চলো নতুন করে কিছু শুরু করি, এই শুরু করবে ভাবছে, আপনি তাকে ঠিক কি পরামর্শ দেবেন একটু যদি জানান আমাদের?
0: একটা বিষয় আমি বোধহয় এখানে মিস করে গেছি, সেটা হচ্ছে স্টার্ট আপ এন্টারপ্রেনারদের আর কে কে হেল্প করে। হ্যাঁ, স্টার্ট আপ এন্টারপ্রেনার জন্য প্রত্যেকটা রাজ্যে স্টার্ট আপ মেন্টার আছে, এটা ডিক্লার আছে, তারা যেন স্টার্ট আপ ইন্ডিয়া বা স্টার্ট আপ আমাদের পশ্চিমবঙ্গের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টার্ট আপ বলে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনি ওই সাইট পাবেন, ওই সাইটে দেখবেন প্রচুর মেন্টার আছে, তো মেন্টাররা আপনাকে হেল্প করবে। আমি এছাড়াও যারা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট রয়েছে তারা হেল্প করবে, আমাদের ইনস্টিটিউটটি MSME ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থা রয়েছে, আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তারাও হেল্প করবে
1: আপনাদের সঙ্গে যোগাযোগ করার।
0: এছাড়াও জেলা স্তরে জেলা শিল্পকেন্দ্র রয়েছে, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, তারা হেল্প করবে। আর একটা বিষয় হচ্ছে ভারত সরকার স্টার্ট আপ ইন্ডিয়া এবং আমাদের যেটা বলি স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন কম্পিটিশন করে, সেখানে কিন্তু কলেজের ছেলেরা, টেকনোলজি কলেজের ছেলেরা পার্টিসিপেট করতে পারে, সেখানে কিন্তু আমরা অনেক আইডিয়া নার্চার করি, বিভিন্ন ধরনের আইডিয়া কিন্তু ওখানে আসে এবং সেখান থেকে আমরা যারা খুব ভালো আইডিয়া, যেগুলো ইউনিক আইডিয়া, সেগুলোকে আমরা ফান্ডিং করি। হ্যাঁ, বিভিন্নভাবে 15 লাখ টাকা করে দেওয়া হয়, এটা একটা আমাদের স্কিম আছে, ইনকিউবেশন স্কিম, এটা আমাদের এখন বলার সুযোগ খুব কম। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা সবসময় অনবরত

0: তো বিভিন্ন ধরনের সংস্থা এই স্টার্টআপদের সার্ভাইভ করার জন্য এবং সাস্টেন করার জন্য হেল্প করে আসছে।
1: মানে আপনাদের সঙ্গে তারা যোগাযোগ করবেন কি করে, এটা যদি একটু জানান।
0: আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে www.dcmsme.gov.in, এটা সারা ভারতবর্ষের জুড়ে যেহেতু মন্ত্রণালয়ের, আর আমাদের পশ্চিমবঙ্গের জন্য রয়েছে www.msmedi.kolkata.gov.in, এই দুটো ওয়েবসাইট যোগাযোগ করলে আপনারা এই যা আমি আজকে বললাম সমস্ত ইনফরমেশনই আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন।
1: অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও।
1: আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন এমএসএমই মন্ত্রণালয়ে ভারত সরকারের সহকারী নির্দেশক সীতানাথ মুখোপাধ্যায়। শেষ হল
2: শুনলেন শিল্প ভারতী, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি দুই এক পশলা ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাতাসে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33.6 ডিগ্রি সেলসিয়াস ও 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 98% ও সর্বনিম্ন 66%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 13 মিলিমিটার। পশ্চিমবঙ্গে নদী অথবা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, যা বেড়ে 55 কিলোমিটার হতে পারে। তাই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা উড়িষ্যা ও বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগরে যারা মাছ ধরতে যান তাদেরকে 29 থেকে 31 আগস্ট পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এখন জানিয়ে দেব আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতার কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 6:05 রয়েছে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা, লোকগীতি বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ মতিলাল কিষ্কু, গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এ বিষয়ে ডক্টর কৌশিক ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তার পরিবার, শিশুদের বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা এ বিষয়ে ডাক্তার রোশনী চক্রবর্তী সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ 8:00 আকাশবাণী কলকাতা শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। অতিথি থাকবেন শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি, সুনীত চক্রবর্তী, সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। দ্বিতীয় পর্ব 9:00 ভজন, শিল্পী মুনমুন রায়। 9:15 রাগ প্রধান গান, শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়। 9:30 কবিতার জন্য অংশগ্রহণে সেলিম মল্লিক, গৌতম মণ্ডল ও তারেক কাজী। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, ডক্টর মুন্ডুপাকা সারদা থাকবেন। আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্র নিবেদন। 11:00 নজরুল গীতি, শিল্পী মাধুরী চক্রবর্তী। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। জানিয়ে দেব সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। 6:10 রয়েছে পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপা চন্দ। 6:30 পাশ্চাত্য সঙ্গীত, 7:10 কীর্তন, শিল্পী অনুসুয়া চট্টোপাধ্যায়। 7:30 দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 ছায়াছবির গান। 8:15 কাহাকাশেন, উপস্থাপনায় সাইয়াদ আয়াজ আহমেদ। 10:30 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপা চন্দ। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। রাজ্য সরকার দার্জিলিং পাহাড়ে যানজট কমাতে বিকল্প রাস্তা হিসেবে কালিম্পং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্নে মুখ্য সচিব পর্যটন মন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে 22 কিলোমিটার দীর্ঘ এই রুটে বিকল্প পরিবহন পরিষেবা শুরু করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উত্তরবঙ্গে একটি যোগব্যায়াম কেন্দ্র তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর রাজ্য সরকারের পর্যটন দপ্তরের নতুন লোগোর সূচনা হবে বলে বৈঠকে ঠিক হয়েছে। এদিকে বনদপ্তর কোচবিহার ও আলিপুরদুয়ারকে কেন্দ্র করে পূর্ব ডুয়ার্সে নতুন একটি পর্যটন সার্কিট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বনমন্ত্রী মনোজ ওরাও এই বিষয়ে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করার জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের বিশেষজ্ঞ টিম। আজ এক সাংবাদিক বৈঠকে টিমের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানান, এক মাসে 89টি শিশু মৃত্যু কোনোভাবে স্বাভাবিক ঘটনা নয়। স্বাস্থ্য দপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। প্রতিটি ঘটনার চিকিৎসা সংক্রান্ত নথি ও রিপোর্ট বিস্তারিতভাবে পর্যালোচনা করছে বিশেষজ্ঞ দল। পরিকাঠামো ও পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে বলেও দলটি মনে করছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ উত্তর দিনাজপুর জেলা সফরে এসেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে জেলার বিভিন্ন প্রান্তে চলা উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনিক স্তরে থাকা

বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে প্রশাসনিক সমন্বয় জোরদার করা, চলমান প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এবং আগামী দিনে আরও কার্যকরভাবে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের বিষয়েও আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন পঞ্চায়েত মন্ত্রী। বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল ব্রহ্মচারী। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই ব্লকের রিয়াপাড়াতে আগামী সোমবার প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রস্তুতি খতিয়ে দেখতে রিয়াপাড়া শিবমন্দির ময়দানে গিয়ে আজ সভাস্থল ঘুরে দেখেন জেলাশাসক নিরঞ্জন কুমার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইস্পাত কারখানার পিপলস কোঅপারেটিভ ব্যাংকে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, ব্যাংকে আসল ও সুদ মিলিয়ে মোট অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 40,60,51,565 টাকা। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে, বিশেষ করে 2017 থেকে 2026 সালের মধ্যে আর্থিক নয়ছয় হয়েছে বলে তিনি দাবি করেন। মন্ত্রী বলেন, ব্যাংকের নিয়মকানুন না মেনে জাল নথিপত্র ব্যবহার করে লোন দেওয়ার মতো দুর্নীতির সত্যতা বিচারে ভিজিলেন্স তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের গঙ্গানগরে এক নির্মীয়মান বহুতলে রং করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বহুতলে রং করতে উঠেছিলেন তিন শ্রমিক, কিন্তু আচমকা ক্যাটেলের তার ছিঁড়ে পড়ে গেলে তিনজনকেই গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। গ্রামীণ সংবাদ এখন এই পর্যন্তই, এর পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্জে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব কৃষকদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু একটি জায়গার ওপর দিয়ে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার ওপর দিয়ে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ওপর দিয়ে।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, কৃষিকাজের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন রয়েছেন আপনারা তো জানেন কৃষি নির্ভর ভারতবর্ষের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনারা। কিন্তু কৃষিকাজ করতে গিয়ে কখনো কখনো বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, নানান রকম সমস্যা, ফসলের দাম পান্না বিভিন্ন কারণ হতে পারে, যে কারণে কৃষির দিক থেকে আপনারা মুখ ঘুরিয়ে নিচ্ছেন অনেকে। তাই যাতে আপনাদের কৃষির প্রতি বিমুখতা না আসে বা আপনারা যাতে বিমুখ না হন, কৃষির প্রতি আগ্রহ বাড়ে, সেজন্য কেন্দ্রীয় সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নানান পরিকল্পনা নিয়ে এসেছেন কৃষকদের স্বার্থে। এখন বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে যাতে করে কৃষক বন্ধুরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং কৃষিকাজ থেকে তারা যেন দূরে সরে না যায়, কেননা তাদেরই হাতে দাঁড়িয়ে রয়েছে দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই আজকের আমরা এমন কিছু প্রকল্প, যার মধ্যে অন্যতম প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, এই প্রকল্পের খুঁটিনাটি সম্পর্কে জানব। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কি এবং তার রূপায়নে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ডক্টর কৌশিক ঘোষ, সহকারী রাজ্য নোডাল অফিসার পিএম কিষাণ ও যুগ্ম কৃষি অধিকর্তা ব্যক্তিগত হেডকোয়ার্টার্স কৃষি দপ্তর। ডক্টর ঘোষ, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
7: নমস্কার।
6: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে একটু যদি জানতে চাই, হয়তো আমাদের শ্রোতা বন্ধুরা বহুবার শুনেছেন বা কৃষক বন্ধুরা জেনেছেন এই বিষয়টি নিয়ে বা এই প্রকল্প নিয়ে, তবুও আপনার মতো একজন বিশেষজ্ঞের কাছ থেকে একটু জানতে চাইছি যে এই পিএম কিষাণ প্রকল্পের যে উদ্দেশ্যটা সে ব্যাপারে যদি একটু বলেন আমাদের।
7: আপনি শুরুতেই বললেন যে প্রধানমন্ত্রী কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে, তাদের আর্থিক কিছু আরও সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রকল্প 2019 সালে শুরু করেছিলেন। যদিও আমাদের পশ্চিমবঙ্গে এই প্রকল্প 2021 সালে শুরু হয়েছে। এই প্রকল্পে মূলত বছরে 3 বার, এপ্রিল থেকে জুলাই অবধি একটা, আগস্ট থেকে নভেম্বর একটা এবং ডিসেম্বর থেকে মার্চ, এই 3 ভাগে ভাগ করে যদি আপনারা নেন, 4 মাস করে বছরে 3টে ভাগ, প্রত্যেক ভাগে 2000 টাকা করে 6000 টাকা প্রত্যেক কৃষককে দেয়া হয় তাদের কৃষি উপকরণ এবং অন্যান্য পারিবারিক কাজে লাগানোর জন্য। এই উদ্দেশ্যে প্রকল্প শুরু হয়েছিল এবং এখন বর্তমানে এই প্রকল্প চলছে। পশ্চিমবঙ্গে প্রায় 50 লক্ষ কৃষক এসে এতে যদিও নথিভুক্ত করেছেন, কিন্তু লাস্ট যে আমাদের ভাগটা গেল মানে এপ্রিল থেকে জুলাই, 31 জুলাই যেটা শেষ হলো, এখানে প্রায় 46,13,000 কৃষক এই অর্থনৈতিক সুবিধাটা পেয়েছেন, আর বাকিরা বিভিন্ন কারণে প্রকল্পের নিয়মের যা যা নিয়ম আছে সেই সমস্ত নিয়ম সঠিকভাবে পালন না করার জন্য পাননি তারা। এই যা যা নিয়মগুলো আছে আমরা এই আলোচনার মাধ্যমে আপনাদের জানাবো, তো সেগুলো আপনারা যদি করে নেন তাহলে আপনারাও এই টাকা পাবেন। এর সঙ্গে পশ্চিম

0: পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আরো সুখবর,
1: হুম
0: যেহেতু সংকল্পপত্রে যা প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা নিশ্চয়ই শুনেছেন কৃষক সমাজ, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন যে যারা যারা পিএম কিষাণ প্রকল্পের কেন্দ্রীয় সরকার থেকে এই 6,000 টাকার আর্থিক সহায়তা পাচ্ছেন, তারা এই বছর থেকেই রাজ্য সরকারের কাছেও 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ঠিক যখন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা আপনাদের কাছে পৌঁছে দেবে, তার ঠিক পরে পরেই রাজ্য সরকারও এই সমস্ত কৃষকদের যারা পিএম কিষাণের টাকা পাবেন তাদের 1,000 টাকা করে তিনবারে 3,000 টাকা, মানে সর্বোপরি পশ্চিমবঙ্গের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই দুটো মিলিয়ে 9,000 টাকা করে পাবেন
1: বছরে
0: বছরে। এটাই এই প্রকল্পের মেন উদ্দেশ্য।
1: আচ্ছা আচ্ছা, এছাড়া তো তাহলে আমাদের রাজ্যে যেটা চালু রয়েছে কৃষক বন্ধু প্রকল্প, সেটা কি?
0: সেটা আলাদা প্রকল্প,
1: আচ্ছা,
0: তার সঙ্গে এই প্রকল্পের কোনো সম্পর্ক নেই
1: এবং আলাদা করে করা হয়েছে।
0: হ্যাঁ, এটা আলাদা করে অতিরিক্ত সুবিধা দেয়া হচ্ছে যারা পিএম কিষাণ বেনিফিশিয়ারি আছে তাদের জন্য। আর কৃষক বন্ধু নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবারই বলেছেন যে কোনো সামাজিক প্রকল্প তো বন্ধ হচ্ছে না, অতএব কৃষক বন্ধুর সঙ্গে এটাকে গুলিয়ে ফেললে চলবে না। কৃষক বন্ধু আলাদা প্রকল্প আর পিএম কিষাণ বা সিএম কিষাণ যেটা বলছি আমরা, যেটা আমাদের রাজ্য সরকার থেকে দেয়া হবে, রাজ্য সরকারের যা আর্থিক ব্যবস্থা সেখান থেকে দেয়া হবে, তো দুটো আলাদা জিনিস, তার সঙ্গে এর কোনো সম্পর্ক।
1: তার মানে এটা তো খুব সোনায় সোহাগা হয়ে গেল আমাদের কৃষক বন্ধুদের জন্য।
0: হ্যাঁ, নিশ্চয়ই,
1: যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে তো আপনারা বছরে 6,000 টাকা পাচ্ছেন, সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে যে সিএম কিষাণ যোজনা সেখান থেকেও আপনারা 3,000 টাকা পাচ্ছেন, এটা খুব ভালো।
0: আমরা খুব শীঘ্রই এই প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার তার ব্যবস্থা করছেন, খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন।
1: বেশ, পেয়ে তো যাবেন আমরা বলছি, কিন্তু এই প্রকল্পের সুবিধা ঠিক কারা কারা পাবেন?
0: এই প্রকল্পের সুবিধা প্রত্যেক কৃষক ফ্যামিলি,
1: আচ্ছা,
0: তাতে একজন করে। এখানে ফ্যামিলি কীরকম, স্বামী স্ত্রী এবং তাদের যদি কোনো মাইনর সন্তান থাকেন, মানে 18 বছরের কম বয়সী যদি সন্তান থাকেন, সব মিলিয়ে একটা ফ্যামিলি ধরা হবে। এই ফ্যামিলির থেকে একজন পাবেন। আর জমির যেটা আপনাদের কাছে আছে কৃষি জমি, সেই কৃষি জমি হতে হবে 1/2/2019 আগে, মানে তার আগে যদি আপনার মিউটেশন হয়ে থাকে তাহলে আপনি পাবেন। বর্তমানে যদি এখন কেউ জমি নতুন করে কেনেন বা আপনাকে কেউ গিফট করলো, মানে উপহার দিল, এখন আপনার নামে মিউটেশন হলো, তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধার মধ্যে আপনারা আসতে পারবেন না।
1: আচ্ছা,
0: ঠিক আছে, এই হচ্ছে এলিজিবিলিটি। এবং তার সঙ্গে সঙ্গে যারা মানে সঠিকভাবে কৃষক এবং যাদের আর্থিক সহায়তা প্রয়োজন তারাই পাবেন। মানে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনি পাবেন না। আপনি গ্রুপ ডি ব্যতীত যদি আপনার যে কোনো পেনশনারই হোক বা সরকারি চাকুরিই হোক, 10,000 টাকার বেশি যদি আপনার মাসিক আয় থাকে তাহলে আপনি পাবেন না। যারা বিভিন্ন আমাদের কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার, মানে যারা বিভিন্ন সাংবিধানিক পদ অলঙ্কৃত করে আছেন, তারা পাবেন না। যদি একসঙ্গে মিলে অনেকে জমি ইনস্টিটিউশনাল ল্যান্ড হোল্ডার বলে, সবাই মিলে যদি একসঙ্গে করে থাকেন তাহলে এখানে পাবেন না। তো এইরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার এই বাইরে যাবে, বাকিরা যারা আর কৃষক পরিবার থেকে একজনই পাবেন। ঠিক আছে,
1: বেশ, তার মানে কৃষি জমি থাকলেই যে আমাদের কৃষক বন্ধুরা পাবেন এমনটাও নয়,
0: না,
1: তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো ফুলফিল হতে
0: হ্যাঁ কারা কারা পাবেন না সেটা আমি বলে দিলাম।
1: ঠিক ঠিক,
0: যে 1/2/2019 পরে যদি জমি আপনার মিউটেশন করে থাকেন
1: তাহলে
0: কিনে বা কেউ উপহার দিয়ে তাহলে আপনারা পাবেন না।
1: আচ্ছা ডক্টর ঘোষ, এই যে 1/2/2019 থেকে বলছেন, তার কত আগে থেকে জমির পর্চা হোক বা দলিল হোক যেগুলো থাকলে তারা আবেদন করতে পারে?
0: আগে আগের কোনো ক্রাইটেরিয়ান সীমা নেই,
1: আচ্ছা,
0: আপনার যখন খুশি হতে পারে, কিন্তু 1/2/2019 এটা হচ্ছে কাট অফ ডেট। তারপরে যদি আপনি একমাত্র পৈতৃক সূত্রে জমি পান, মানে আপনার বাবা মা মারা গেছেন বা পরিবারের যেখান থেকে আপনি একমাত্র ওয়ারিশ যেটা বলা হয় উত্তরাধিকার সূত্রে আপনি কৃষি জমি পাচ্ছেন, তার মিউটেশন এখন হচ্ছে, তাহলে আপনি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। কিন্তু এখন আপনি জমি কিনে বা আপনার ধরুন কেউ আপনাকে গিফট করলো বা আপনার হয়তো জমি কেনা ছিল আগে কিন্তু আপনি মিউটেশনটা করেননি, এখন মিউটেশন করছেন, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধাভুক্ত হতে পারবেন না। একটা জিনিস, 1/2/2019 পরে যেটা বললাম ইনহেরিটেন্স, মানে যদি আপনি উত্তরাধিকার সূত্রে জমি পান তাহলেও আপনাকে যার থেকে

0: জমিটা পাচ্ছেন আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনি উত্তরাধিকার সূত্রে সে জমিটা পেয়েছেন এবং যার থেকে পাচ্ছেন তার আধার নাম্বার অথবা ডেথ সার্টিফিকেট
1: সেটা
0: সেটা দিতে হবে।
1: আচ্ছা,
0: যখন আপনারা আবেদন করবেন তখন এইগুলোকে আপনাকে এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে, দিয়ে এস্টাবলিশ করতে হবে আপনি যার থেকে জমিটা পেয়েছেন তিনি পিএম কিষাণ, পেতেন না যদি আগে কেউ মারা গিয়ে থাকেন তাহলে তখন হয়তো এই প্রশ্ন আসছে অনেক আমাদের কাছে, এরকম অনেকে জানাচ্ছেন যে আমার 2009 সালে আমার বাবা বা দাদু মারা গেছিলেন, সেই জমিটা আমার এতদিনে মিউটেশন হয়েছে, তাহলে তো তখন তো আধার ছিল না, আধার নাম্বার তো আমার নেই, তো সেই কারণে এটা কিছুদিন আগে অবধি তাই ছিল কিন্তু 1 জুলাই থেকে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে পোর্টালে, ভারত সরকারই করেছে বিভিন্ন জায়গার থেকে সাজেশন পেয়ে, আমরাও সাজেশন দিয়েছিলাম যে আধার নাম্বার এত পুরনো কেউ যদি মারা গিয়ে থাকেন তাহলে আধার নাম্বার তো তখন ছিল না, তাহলে এটা ম্যান্ডেটারি থাকলে কি করে হবে, তো এটাকে রিল্যাক্স করে দেওয়া হয়েছে যে হয় আধার নাম্বার থাকতে হবে অথবা আপনাকে ডেথ সার্টিফিকেট দিতে হবে। ডেথ সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি মানে যিনি ডেথ সার্টিফিকেট দিতে পারেন সেরকম সার্টিফিকেট হলেই হবে, মানে আপনাকে কেউ লিখে দিল মারা গেছেন তাহলে কিন্তু হবে না, যারা যারা এই ডেথ সার্টিফিকেট দিতে পারেন তাদের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে এটা পোর্টালে আপলোড করতে হবে, তবে আপনি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
1: বেশ, খুব বিস্তারিতভাবে বললেন ডক্টর ঘোষ যে কারা কারা এই প্রকল্পের উপভোক্তা হতে পারেন কিংবা কারা কারা পারবেন না। এবার আসি যে আপনি বলছেন আবেদন করবেন, এই আবেদন করার ব্যাপারটা যদি আরেকটু এরকম সুন্দরভাবে বলেন যে কিভাবে আবেদন করবেন
0: যাতে স্বচ্ছতা থাকে এই প্রকল্পে, তো সেই কারণে পুরো আবেদন থেকে একদম আপনাকে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া টোটাল প্রসিডিওরটাই আপনার অনলাইনে হয়।
1: আচ্ছা,
0: এখানে ম্যানুয়াল কোনো ইন্টারভেনশনের জায়গা নেই, আপনাকে পোর্টালে গিয়ে পিএম কিষাণ পোর্টাল আছে, পিএম কিষাণ পোর্টালে গিয়ে নিউ রেজিস্ট্রেশন যে অপশন আছে সেখানে ক্লিক করলেই আপনার একটা পেজ খুলবে, সেখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন শুরু করতে হবে।
1: বেশ,
0: অ্যাপ্লিকেশন শুরু করার জন্য ফার্স্ট আপনার কি লাগবে, আপনার আধার নাম্বার।
1: আচ্ছা,
0: এবং আধার লিঙ্কড মোবাইল নাম্বার থাকতে হবে। আপনি আধার নাম্বার ওখানে বসানোর জায়গা আছে, বসানোর সঙ্গে সঙ্গে আপনি যখনই সাবমিট করবেন আপনার কাছে আধার লিঙ্কড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, আপনি ওটিপি দিলেন, ওটিপি দেওয়ার পরে আপনার নেক্সট যে ধাপটা আসবে সেখানে আপনার একটা পেজ খুলে যাবে এবং আধারে আপনার যা ডেমোগ্রাফিক মানে আপনার বাড়ি কোথায় যে তথ্যগুলো দেওয়া আছে অটোমেটিক বেশ কিছু ফিল্ড আছে অটোমেটিক সেগুলো ফিল্ড হয়ে যাবে, এরপর আপনাকে বিস্তারিত বিভিন্ন তথ্য দিতে হবে আপনি জমি কার কাছ থেকে পেয়েছেন এবং আপনার পরিবারের টোটাল বাকি যারা আছে তাদের বিস্তারিত তথ্য দিতে হবে, মানে আপনার স্বামী বা স্ত্রী যিনি হন তার আধার নাম্বার দিতে হবে, আপনার যদি মেজর চাইল্ড থাকে তার আধার নাম্বার দিতে হবে, সব মিলিয়ে আধার নাম্বার দেওয়ার পরে ভেরিফিকেশন করবে সিস্টেম যে এরা পিএম কিষাণ বেনিফিশিয়ারি কিনা, যদি আপনার স্ত্রী বা স্বামী যিনি পিএম কিষাণ বেনিফিশিয়ারি অলরেডি পাচ্ছেন তাহলে আপনাকে আর প্রসিড করতেই দেবে না, আপনাকে আটকে দেবে, এইসব দেওয়ার পরে আপনাকে আপনার জমির বিস্তারিত তথ্য দিতে হবে।
1: আচ্ছা,
0: আপনার কী ধরনের জমি আছে, কতটা জমি আছে, করার পরে আপনার এই পর্চা যেটা বলছি আমরা এই পর্চাকে আপলোড করতে হবে, পিডিএফ করে আপলোড করতে হবে, তার সঙ্গে সঙ্গে এটা আপনি কোথা থেকে পেয়েছেন তার ডিটেলস দিতে হবে, তার আধার নাম্বার দিতে হবে অথবা ডেথ সার্টিফিকেট দিতে হবে, দেওয়ার পরে আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনার কাজ হবে আপনাকে ইকোআইসি করা, বায়োমেট্রিক ইকোআইসি করা। বায়োমেট্রিক ইকোআইসি করা কেন, আপনি যে করেছেন ওটিপি তো অনেকেও এদিক ওদিক করে নিয়ে নিতে পারে, আপনাকে আঙুলের ছাপ দিয়ে অথবা আপনার ফেসিয়াল অথেন্টিকেশন এই দুটোভাবে আপনাকে ইকোআইসি করতে হবে। ইকোআইসি কীভাবে করবেন, আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার মানে তথ্যমিত্র কেন্দ্র এরা আপনাকে ইকোআইসি করে দিতে পারে, অথবা যেমন আপনারা পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করলেন পিএম কিষাণ মোবাইল অ্যাপ বলে একটা অ্যাপ আছে।
1: আচ্ছা,
0: সেই মোবাইল অ্যাপ আপনি আপনার মোবাইলে ডাউনলোড করবেন, করার পরে আপনার আধার নাম্বার দিলেন, আধার নাম্বার দেওয়ার পরে ওটিপি আসবে, আসার পরে ওটিপি দেওয়ার পরে ওই পিএম কিষাণ মোবাইল অ্যাপটাতে আপনি লগ ইন হয়ে গেলেন। এবার আপনি যদি নতুন বেনিফিশিয়ারি হিসাবে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনাকে ওটা দেখাবে যে আপনার ইকোআইসি পেন্ডিং, আপনাকে ওই বায়োমেট্রিক ইকোআইসি করবেন, আপনি ওখানে ইকোআইসি অপশন আছে ওখানে ক্লিক করবেন, করার পরে আপনার সামনে মোবাইলের স্ক্রিনটা খুলবে।

0: হয়ে যাবে। আর অটোমেটিক ফেস আরডি অ্যাপ বলে একটা অ্যাপ আছে, যেটা ইউআইডিআই থেকে ওই অ্যাপটা কন্ট্রোলড হয়, তাদের কন্ট্রোলডে আছে, সেটা আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে মোবাইলে, অথবা আপনি আগেও করে নিতে পারেন। করার পরে আপনার ফেসিয়াল অথেন্টিকেশন হয়ে যাবে, হওয়ার পরে সাবমিট করবেন, সাবমিট করলে আপনার ইকুআইসি হয়ে যাবে। ইকুআইসি হওয়ার পরে আপনার কাজ হবে, আপনার যে ব্লকের আন্ডারে আপনি পড়েন, মানে কৃষি জমি আপনার যে ব্লকে আছে, সেই ব্লকে আপনি গিয়ে যে আপনার ইকুআইসি হয়েছে আমার, এবং একটা রাজ্য সরকারের সেলফ ডিক্লারেশন ফর্ম আছে, মানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি চাকরি করি না, আমার পরিবারের আর কেউ পাই না, আমি পেনশন পাই না, তা বিভিন্ন অনেকগুলো দেখবেন আমাদের রাজ্য সরকারের নোটিফাইড একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনি আমাদের কৃষি দপ্তরের যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে জমা করবেন আর ইকুআইসি করবেন। করার হলে ইকুআইসি যতক্ষণ না আপনি কমপ্লিট করছেন ততক্ষণ আপনার এই যে অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনে সাবমিট করলেন পোর্টাল থেকে, সেটা ব্লকের যিনি আধিকারিক আছে তার যে লগ ইন আছে সেই লগ ইনে আসবে না।
1: আচ্ছা,
0: আপনি হয়তো অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, সাবমিট করেছেন, কিন্তু ইকুআইসিটা করেননি, এদিকে ব্লক অফিসে গেলেন, গিয়ে বললেন আমি তো অ্যাপ্লিকেশন করেছি, আমারটা অ্যাপ্রুভাল দিচ্ছেন না কেন, তারা কিন্তু তাদের লগ ইনে দেখতে পাবে না যতক্ষণ না আপনি ইকুআইসি করেন। ইকুআইসি করার পরে তবে ব্লকের লগ ইনে যাবে। এটা অ্যাকচুয়ালি গত বছর থেকে এই প্রসিডিওরটা মডিফিকেশন করা হয়েছে, তার আগে ইকুআইসি পরে করতে হতো।
1: আচ্ছা,
0: এখন আগে করে নিয়ে আপনাকে পৌঁছাতে হবে, কারণ পরবর্তীকালে ইকুআইসি করাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই কারণে এই মডিফিকেশন একটু আনা হয়েছে। ইকুআইসি করার পর এবার আপনার যা ডকুমেন্ট আপলোড করেছেন সেই অনুযায়ী ব্লকের যিনি আমাদের এডিএ সাহেব বা ম্যাডাম আছেন তিনি ভেরিফিকেশন করে অ্যাপ্রুভাল দেবেন। অ্যাপ্রুভাল দেওয়ার পরে যিনি জেলাতে আছেন ডিডি অ্যাডমিন বা তার কোনো প্রতিনিধি, তারা তাদের পোর্টালে আবার দেখতে পাবেন, লগ ইনে করে অ্যাপ্রুভাল দেবেন, তারপরে রাজ্যে আসলে আমরা এখান থেকে ভেরিফিকেশন করে আমরা যদি অ্যাপ্রুভাল দিই এরপর ভারত সরকারের কাছে আপনার ডকুমেন্ট গেল, তারপরে কিন্তু আপনি যে ইনকাম ট্যাক্স দেন কি দেন না তার ভেরিফিকেশন হবে, মানে এটা আইটি ডিপার্টমেন্টে আপনার তথ্যটা চলে যাবে।
1: আচ্ছা,
0: অনেকগুলো ধাপ পেরোনোর পরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে। ঠিক আছে, আপনারা এখন আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, লাস্ট এক মাসেই অনেকগুলো এরকম আমি দেখলাম যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, স্টেট থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, আপনারা যদি পিএম কিষাণ পোর্টালে গিয়ে স্ট্যাটাস ফর সেলফ রেজিস্টার্ড অর সিএসসি ফার্মার এই অপশনে গিয়ে আধার নাম্বার দিয়ে যদি আপনারা প্রসিড করেন, যদি দেখবেন নিচে লেখা থাকছে যে অ্যাপ্রুভড বাই স্টেট অ্যান্ড প্রসিড ফর ফার্দার অ্যাকশন, তার মানে কি রাজ্য সরকারের কাজ শেষ হয়ে গেছে, এবার বাকি সেন্ট্রালে যে যে দপ্তরে এই আপনার তথ্য যাওয়ার কথা সেগুলো যাবে, সেখান থেকে ভেরিফিকেশন হবে, একটু টাইম লাগবে, তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে। রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হওয়া মানে আপনি পিএম কিষাণ বেনিফিশিয়ারি হিসেবে আপনার নথিভুক্তকরণ সম্পূর্ণ হলো। ঠিক আছে, এই হচ্ছে প্রসিডিওর টোটাল। একটু হয়তো ব্যাপারটা একদমই সহজ, আমার হয়তো বলতে গিয়ে আপনাদের কেউ যদি শোনেন শুনলে একটু জটিল মনে হবে, মোটেও তা নয়। আপনি ওই পোর্টালে গিয়ে খুললে আপনি পরপর ধাপ দেখতে পাবেন, বাংলা ইংরাজি সমস্ত ভাষাতেই আছে, আপনি সহজেই করতে পারবেন, কোনো কোথাও জটিলতা কোথাও নেই।
1: বেশ বেশ, আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা হয়তো আমাদের আজকের ডক্টর ঘোষের আলোচনা শুনে মনে হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, কিন্তু উনিও সেটা সহজভাবে বলে দিলেন যে হয়তো শুনতে মনে হচ্ছে দীর্ঘমেয়াদী কিন্তু খুব সহজেই হয়ে যেতে পারে। আর তাছাড়া আপনাদেরও একটু ধৈর্য রাখতে হবে এবং সঠিকভাবে মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক করে যেগুলো দেওয়া দরকার ডকুমেন্ট সেগুলো আপনারা সাবমিট করবেন, আশা করা যায় আপনারা এই বেনিফিশিয়ারি এখানে নাম তুলতে পারবেন বা নথিভুক্ত করতে পারবেন। এবারে আপনার আলোচনা প্রসঙ্গে একটা কথা মাথায় এলো যে জমির কথা বলছেন, এখানে ঠিক কি ধরনের জমি থাকা প্রয়োজন?
0: যে কোনো কৃষি জমি
1: সেটা
0: অসুবিধা নেই,
1: নিচু বা জলা বা শালি এইরকম
0: কৃষি জমি, এগ্রিকালচার ল্যান্ড হলেই হবে। এবং আরো একটা মজার জিনিস, এখানে জমি কোনো সিলিং নেই, মানে আপনার 100 শতক জমি থাকলেও হবে, আবার আপনার 100 শতক জমি থাকলেও আপনি পাবেন,
1: মানে জমিটা শুধু নিজের নামে থাকতে হবে,
0: নিজের নামে থাকতে
1: 2019 আগে।
0: মানে আমরা অনেক সময় বলি যে আপনার যদি রুমালের সাইজেও একটা আপনার কৃষি জমি থাকে, আপনার নামে যদি নথিভুক্ত থাকে, তাহলেও আপনি পিএম কিষাণের বেনিফিশিয়ারি পেতে পারেন। হ্যাঁ, তো সেটা তো সম্ভব নয়, মানে আমরা কথা চলে বলি, কিন্তু তার মানে যে আপনার কম বেশি কোনো ব্যাপার নেই। আরো একটা জিনিস, এই প্রকল্পে জমির আর্থিক সহায়তা সবার জন্য সমান, সবাই একই পরিমাণ সহায়তা পাবেন,
1: মানে কারো সামান্য জমি আছে, কারো প্রচুর জমি আছে,
0: সবার জন্য কোনো রকম, সবার জন্য সমান।

0: আরেকটা দেখা যায় যে আবেদনের সময় যে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে তো অনেকে কৃষক বন্ধুরা বলছেন যে ব্যাংক অ্যাকাউন্ট লেখার, যেহেতু টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকবে, সেই জন্য তারা একটা কনফিউশনে রয়েছেন যে ব্যাংক অ্যাকাউন্ট লেখার কোনো অপশন পাচ্ছেন না, সেক্ষেত্রে তাহলে কিভাবে কি হবে?
1: এই প্রকল্প যখন 2019-এ চালু হয়েছিল তখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লেখার জায়গা ছিল।
0: আচ্ছা,
1: এবং আমাদের পশ্চিমবঙ্গে 2021-এ যখন আমরা এই প্রকল্পের মধ্যে ঢুকি তখনও ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা ছিল, এবং প্রথম 3টে কিস্তির টাকা পশ্চিমবঙ্গের যারা বেনিফিশিয়ারি তারা ব্যাংক অ্যাকাউন্ট হিসেবেই পেয়েছেন, মানে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পেয়েছেন। কিন্তু ভবিষ্যতে দেখা গেল যে এতে অনেক রকম ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা আছে।
0: আচ্ছা,
1: মানে ধরুন এই পোর্টালের মধ্যে আমি কৃষক, আমার ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি লিখে দিই সেটা ভেরিফিকেশন করার জায়গা নেই, বা অ্যাকাউন্ট নাম্বারটা একটা ডিজিট ভুল হয়ে গেল, ভুল করে হয়ে গেল, তাহলে সেটা একটা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে। এই কারণেই টোটাল সিস্টেমটাকে ডিসেবল করে দিয়ে আধার ব্রিজ পেমেন্ট সিস্টেম, মানে আধারে আপনার কিছু করার নেই, আপনি যে আপনার ব্যক্তি, আপনার আধার হচ্ছে আপনার আইরিস দিয়ে, চোখের মনির ছাপ নেওয়া হচ্ছে, আপনার হাতের ছাপ নেওয়া হচ্ছে, তার মানে আপনি যে ব্যক্তি তাই ব্যক্তির আধার, আধার ব্রিজ পেমেন্ট সিস্টেম মানে আপনি, আমি আগেও বলেছি যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার নাম্বার সর্বশেষ সংযুক্তি করছেন সেই অ্যাকাউন্টটাকে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এখানে মাঝের কোনো জায়গা নেই, কারো কোনো জায়গা নেই যে আপনার সঙ্গে কেউ আপনাকে কোনো কথা বলবে, তার কোনো জায়গা নেই। ওই জন্যই বলেছি যে আপনার একদম রেজিস্ট্রেশন থেকে টাকা পাওয়া টোটালটাই অনলাইন সিস্টেম, কোথাও মানুষের এখানে ইন্টারফেয়ারেন্স থাকবে না। আধার বেসড পেমেন্ট সিস্টেমে আপনি টাকা পাবেন, অথবা আমরা অ্যাকাউন্ট ডিটেলস আমাদের কাছে নেই, আপনার কোথায় অ্যাকাউন্ট, কোন ব্যাংকে আপনি পান আমরা কিছুই জানবো না, আপনার আধারের সঙ্গে যে ব্যাংকে আপনি করবেন সেই ব্যাংকে অটোমেটিক,
0: আধারের সঙ্গে বোধহয় মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা বাধ্যতা
1: না, আপনি তাহলে খবর পাবেন না। না, মোবাইল নাম্বার যেটা হয়েছে অনেক জায়গাতেই, যখন 2021 সালে আমাদের রাজ্যে শুরু হয়েছে তো তখন দেখা গেছে যে তখন হয়তো বা কিছুটা মোবাইলের এত এখন যেরকম ব্যবহার হয়েছে সেরকম নেই। হ্যাঁ, তো একটা মোবাইল নাম্বার দিয়ে মানে একটা বাড়ির হয়তো 5 জন 7 জন একই পাড়ার 7 জন 8 জন কেউ হয়তো একজনের নাম্বার দিয়েছেন করেছেন, কিন্তু যেহেতু এখন আধার সংযুক্তিকরণ হয়েছে এবং ইকোআইসি করতে হচ্ছে, এবং ইকোআইসি করলে আপনাকে মোবাইল অ্যাপে যদি লগ ইন করতে হয় তাহলে একটাই ইউনিক মোবাইল নাম্বার লাগবে। অতএব গত বছর থেকে 2025 সাল থেকে 25 এপ্রিল থেকে ইউনিক মোবাইল নাম্বার এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে একজন বেনিফিশিয়ারির একটাই মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দ্বিতীয় কারো থাকবে না। তো এরকম যদি দেখা গেছে যে একটা মোবাইল নাম্বার নিয়ে 3 জন বেনিফিশিয়ারি আছে, তাহলে প্রথমে যিনি ইকোআইসি করবেন তারটা হয়ে যাবে, বাকি 2 জনের আর হবে না। তো অতই মোবাইল নাম্বার আবশ্যক। এবং এরকম বেশ কিছু আমাদের উপভোক্তা আছেন যারা মোবাইল নাম্বার ইউনিক নয়, তো আপনাদের একটাই অনুরোধ করব কৃষক ভাইদের, মাদের, আপনাদের পিএম কিষাণ মোবাইল অ্যাপে গিয়ে পিএ বা আমরা পোর্টালে গিয়ে আপডেট মোবাইল নাম্বার বলে একটা অপশন আছে, মানে আমরা রাজ্য সরকারের আধিকারিকরা, মানে আপনার ব্লকের আধিকারিক, তিনি আপনার মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন না, সুযোগ নেই। আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে, আপডেট করতে হলে আপনাকেই করতে হবে, এবং সেটা পোর্টালে আপনাকেই এম্পাওয়ার করেছে, আপনার হয়ে আমি করতে পারবো না, কারণ তাতেও কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অতএব আপনাদের অনুরোধ করব, যাদের যাদের এখন ইউনিক মোবাইল নাম্বার নেই, মানে আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে একজন বেনিফিশিয়ারির সঙ্গে সংযুক্তিকরণ যদি না থাকে, তাহলে আপনাদের ওই পিএম কিষাণ পোর্টালে গিয়ে ফার্মার্স কর্নারে যেখানে আপডেট মোবাইল নাম্বার আছে অপশন, সেখানে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা আপডেট করে নিন, 2-3 দিনের মধ্যে অটোমেটিক এই মোবাইল নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন আছে তার সঙ্গে লিঙ্কড হয়ে যাবে।
0: আচ্ছা, বেশ ডক্টর ঘোষ, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, সব শেষের দিকে একটু জানতে চাইব যে খুব সাম্প্রতিক আমাদের কৃষক বন্ধুদের, আমি যখন গ্রামের দিকে গেছি কয়েকজন কৃষক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে আমায় গত কিস্তিতেও পর্যন্ত টাকা পেয়েছেন কিন্তু এখনও পাননি কোনো একটা অজানা কারণে, এমন হচ্ছে কেন? আর যদি কোনো কৃষক বন্ধু তার এই যে টাকা পাওয়ার বা সুবিধা পাওয়ার ব্যাপারটা নিরবচ্ছিন্নভাবে পেতে চান তার জন্য কী করতে হবে?
1: দেখুন, অনেকগুলো জিনিসের সাথে এর টাকা আপনি যদি না পান তার সংযুক্তিকরণ থাকতে পারে, এবং অনেকগুলো দপ্তরের পোর্টালের সাথে পিএম কিষাণ পোর্টাল সংযুক্ত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেই প্রায়

0: 60,000-এর মতো এরকম আমাদের উপভোক্তাকে আমরা দেখতে পেয়েছি, যাদের ফ্যামিলিতে এক বা একাধিক লোক এই পিএম কিষাণের উপভোক্তা পাচ্ছেন। এই লিস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দিয়েছিল পোর্টালে। তো এর সবাই যে তার মধ্যে যে স্বামী স্ত্রী বা একই পরিবারের পাচ্ছেন তার নয়। হ্যাঁ, কারণ রেশন কার্ডে আমাদের পশ্চিমবঙ্গে একটা মজার ব্যাপার কি, যে আমি পরিবারে হয়তো একজন কর্তা আছেন, তার তিন ছেলে আছেন যারা হয়তো 50 বছরের বেশি বয়স, তাহলে কর্তাও পাবেন, তিন ছেলেও পাবেন সবার নামে যদি জমি থাকে। পিএম কিষাণের যে ফ্যামিলি কনসেপ্ট, হ্যাঁ, তার থেকে যদি আমরা দেখি তাহলে ওই 4 জনই পাবেন। কিন্তু আমাদের পশ্চিমে তারা হয়তো একই বাড়িতে থাকেন এবং একটাই রেশন কার্ড নাম্বার। তো যখন সিস্টেম আপনাকে ধরছে, দেখা যাচ্ছে একটা রেশন কার্ডের এগেনস্টে 4টে বেনিফিশিয়ারি আছে, তো 4 জনকেই এখানে সাসপেক্টেড ক্যাটাগরি হিসাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাদের কি পরিবারের রিলেশন, কার সঙ্গে কার, এটা দেওয়ার জায়গা দিয়েছিল। আমরা এই 1,60,000-এর মধ্যে প্রায় 1,57,000-এর রাজ্য সরকার সমস্ত এই যা কার সঙ্গে কি কার সম্পর্ক সেটা আমরা করে দিয়েছি। তো এইটা একটা কারণ ছিল। আরও একটা সাসপেক্টেড ক্যাটাগরি আরও বেশ কিছু আছে এই ক্ষেত্রে, যাদের দেখা যাচ্ছে 1-2-2019-এর পরে জমি দেখাচ্ছে। তো এইসব কারণে আপনাদের অনুরোধ করব, আপনারা কৃষি দপ্তর, ব্লকের যে কৃষি দপ্তর আছে সেখানে যান, সেখানে জেনে নিন কী জন্য পাচ্ছেন না, এবং যা করতে বলবে কিছু কিছু জিনিস বেনিফিশিয়ারিকে নিজেকেই করতে হবে, সেটা আপনারা করবেন। আর একটা জিনিস, ইউপিআই অ্যাকাউন্ট যদি খোলেন, সেটা টাকা পাওয়া যখন ইনস্টলমেন্ট রিলিজ হলো তার পরে পরেই করবেন, মানে নতুন টাকা দেওয়ার যখন সম্ভাবনা শুরু হয়েছে সেই সময় করবেন না, তাহলে আপনার টাকা বন্ধ হবে। তো এই কথাগুলো মেনে চলুন, তাহলেই হবে।
1: বেশ, আমাদের সময় একেবারেই শেষ। আজকের আমরা আলোচনা করছিলাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের রূপায়ণ, আর এ বিষয়ে বিস্তারিত জানালেন ডক্টর কৌশিক ঘোষ, সহকারী রাজ্য নোডাল অফিসার, পিএম কিষাণ ও যুগ্ম কৃষি অধিকর্তা ব্যক্তিগত হেডকোয়ার্টার্স কৃষি দপ্তর। ডক্টর ঘোষ, আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।

0: प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
3: अनुष्ठानटी निवेदन करलो भारत सरकारेर कृषि ओ कृषक कल्याण मंत्रणालय।
4: কৃষি কথার আসর এখানে শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
5: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আজকে বন্ধুরা কথা বলবো আমরা শিশুর বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর রোশনি চক্রবর্তী আর আমি রয়েছি সাথে আপনাদের বন্ধু স্বাগতা মন্ডল মল্লিক। ডক্টর রোশনি চক্রবর্তী শিশু রোগ বিশেষজ্ঞ, আমরা প্রথমেই তাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
6: নমস্কার
5: ডক্টর চক্রবর্তী। আমরা বলছি যে শিশুর বুদ্ধির বিকাশের কথা, বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে শিশুদের এই বুদ্ধির বিকাশ বা মস্তিষ্কের সঠিক বিকাশ হচ্ছে না বা নানান রকম অসুখ আমরা কিন্তু খুব শৈশব থেকেই দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে বুদ্ধির বিকাশ কোন বয়সে শুরু হয় বা কোন বয়স থেকেই তার খেয়াল রাখতে হবে সেটা তো সবার আগে জানা দরকার।
6: নিশ্চয়ই, খুব প্রাসঙ্গিক একটা কথা, শিশুর বুদ্ধির বিকাশ কিন্তু জন্মের সাথে সাথেই শুরু হয়ে যায়।
5: হুম।
6: এবং জন্মের পর থেকে প্রথম 3 বছর শিশুর মস্তিষ্ক আকার আয়তনে সর্বাধিক বৃদ্ধি পায়।
5: আচ্ছা।
6: তারপরে 3 থেকে

0: 5 বছরে তার ভাষা শিক্ষা আচরণ বিধি এগুলো গড়ে ওঠে। পরবর্তীকালে 5 থেকে 12 বছর যখন বয়স হয় তখন তার চিন্তা শক্তি সমস্যার সমাধান করার ক্ষমতা এগুলো আস্তে আস্তে গড়ে ওঠে এবং তারপরে বয়ঃসন্ধিকালে তার অনুভূতি এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাগুলি গড়ে ওঠে।
1: তার মানে মোটামুটি 4টি ভাগে শিশুর বুদ্ধির বিকাশটা ঘটছে।
0: একদম।
1: কিন্তু গর্ভাবস্থা থেকেই কি তার খেয়াল নিতে হবে?
0: নিশ্চয়ই। মা যদি ভালো মতন খাবার খেতে পারেন, মা সুষম খাবার খেলেন, সব রকমের খাবার খেলেন, জল খেলেন, পুষ্টিগত গুণ সম্পন্ন খাবার খেলেন, তাহলে কিন্তু গর্ভের মধ্যে শিশুটি যেমন বড় হবে তেমনি তার মস্তিষ্কের বিকাশ হবে। আর যখন সে ভূমিষ্ঠ হলো তারপর থেকে তার খেয়াল রাখা অবশ্য জরুরি।
1: সেক্ষেত্রে আরো একটি প্রশ্ন, যে পেট তার সঙ্গে মানে খাবারটা তো প্রথমত পেটে যাচ্ছে, তার সঙ্গে মস্তিষ্কের অর্থাৎ আমি বলতে চাইছি খাদ্যনালী, অন্ত্র এবং মস্তিষ্ক, এটা পরস্পরভাবে কিভাবে সম্পর্কিত?
0: বাহ, এটাও খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। কারণ আমাদের স্বাভাবিকভাবেই মাথায় আসে যে আমরা তো খাবারটা খাচ্ছি, খাবার খেলে আমাদের পেটটাই ভালো থাকবে। কিন্তু বর্তমান গবেষণায় জানা গেছে যে পেট ভালো থাকলে তবেই কিন্তু মাথা ভালো থাকতে পারে। কেন? প্রথম কথা হচ্ছে যে সুস্থ পেট মানে আমাদের হজম ক্ষমতা সুস্থ আছে, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা হজম করতে পারছি, সেটা রক্তের মধ্যে যাচ্ছে এবং রক্তের থেকে কোথায় যাচ্ছে? আমাদের মাথায় যাচ্ছে। সেক্ষেত্রে ভালো খাবার যদি আমাদের পেটে গেল, তারপরে রক্তে গেল, মাথায় গেল, তাহলে মাথা বৃদ্ধি পাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আজকাল দেখা গেছে যে কিছু কিছু জীবাণু আছেন, জীবাণু বলতে আমরা সাধারণত খারাপ জীবাণু ভাবি, কিন্তু আমাদের পেটের মধ্যে অনেক জীবাণু আছে যাদের ভালো জীবাণু বলা হয়। এরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করে এবং এরা এদের সাথে আমাদের মস্তিষ্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা সাধারণ বুদ্ধির কথা আমরা বলতে পারি, অনেক সময় আমরা দেখি যে পরীক্ষার আগে আমাদের কারো কারো পেট খারাপ হয়ে যায়, কেউ বারবার বাথরুমে যায়। কেন বলুন তো? আমরা কি পরীক্ষার আগে অন্যরকম খাবার খাই? খাই না তো, বরং মা বাবা হালকা খাবারই দেন। কিন্তু আমার মাথার মধ্যে একটা চিন্তা আসছে, পরীক্ষায় পারবো তো, সেই জন্য আমার পেটটা খারাপ হয়ে
1: যায় টেনশন থেকে।
0: একদম। ঠিক উল্টোটাও সত্যি, যে আজকে আমার যদি খাবার পেটে ঠিক মতো না থাকে, হতে পারে আমার খিদে পাচ্ছে অথবা আমি খেয়েছি কিন্তু সেটা ঠিক মতো হজম হচ্ছে না, পেটে ব্যথা করছে, তখন যদি আমাকে একটা অঙ্ক কষতে দেওয়া হয় করতে পারবো কি?
1: একেবারেই না,
0: একদমই পারবো না। এই জন্য শিশুর পেট আর শিশুর মাথা কোনো আলাদা জিনিস নয়, একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত।
1: এবং এটা আমি যদি শিশু বাদ দিয়ে আমি যদি সার্বিকভাবে সাধারণ মানুষের কথাও বলি তাহলে একই নিয়ম।
0: একদম। তবে তফাতটা এটাই যে শিশু কিন্তু বাড়ছে, আমরা তো আর বাড়ছি না। হ্যাঁ নিশ্চয়ই আমাদেরও চিন্তা সমৃদ্ধ হচ্ছে, কিন্তু শিশুর জন্য এটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ তার এই বেড়ে চলার কালে আমরা তাকে যেন সঠিক জিনিসটা দিতে পারি।
1: একদম একদম ঠিক। এবার সেক্ষেত্রে কি কি খাবার বুদ্ধির বিকাশে সহায়ক?
0: বাহ, এটাই আমাদের আজকের মূল বিষয়। এটা নিয়ে আমি চাইবো একটু বিস্তারিত ভাবে বলতে, যাতে সবাই মোটামুটি ভাবে বুঝতে পারে। আগেই আমি বলেছি যে ভালো খাবার। এবার ভালো খাবার বলতে কি বোঝায়? সহজে আমরা যা পাই, ঠিক আছে, আমাদের চারপাশে আমরা মাছটা মোটামুটি ভাবে বাংলার ঘরে মাছ পাওয়া যায়, এরকম নয় যে বড় বড় মাছ, ঠিক আছে, স্বাদ আমাদের পাশের পুকুরে যে ছোট ছোট মাছ পাওয়া যায়, কিছু কিছু তৈলাক্ত মাছ আমরা পাই, ওইগুলোর মধ্যে কি থাকে? মাছের যে তেল, মাছের যে ফ্যাট, এগুলো কিন্তু আমাদের মস্তিষ্কের বিকাশে খুব ভালো, প্রথম। দ্বিতীয়, বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবার, সেগুলো আমাদের, বাদাম মানে সব ধরনের, সেটা চিনে বাদাম হতে পারে, সেটা কাজু বাদাম হতে পারে, আজকাল বিভিন্ন ধরনের আরো বড় বড় জিনিসও এসছে যেমন আখরোট বা কিছু, বাদাম ধরনের সব খাবার। এবং বীজ, আগেকার দিনের মা কাকিমারা আমরা দেখতাম যে কুমড়োর বীজ শুকাচ্ছেন, কাঁঠালের বীজ শুকাচ্ছেন, আজকাল হয়তো অনেকে ফেলে দেন, কিন্তু এগুলোর একটা বীজের মধ্যে কি আছে? একটা গাছের গুণ পুরো। তো সেই বীজটা যদি আমরা ফেলে না দিয়ে সেটা রান্না করে খেলাম বা সেটা ভিজিয়ে রেখে তার থেকে যে অঙ্কুরিত জিনিস হলো সেটা খেলাম, এই জিনিসের পুষ্টিগুণ কিন্তু আমরা সত্যি কোনো প্যাকেটজাত খাবারে পাই না।
1: খুব সুন্দর বললেন ডক্টর চক্রবর্তী। এখন আমরা মানে শহরে তো প্রচন্ড প্রচলন যে আমরা

0: প্যাকেট বা একেবারে টিনে বীজ কিনে খাচ্ছি বাড়িতে, কিভাবে খাবো তাই নিয়ে মাথা খারাপ করে ফেলছি। কিন্তু আপনি এত সুন্দর বললেন যে গ্রামে মা কাকিমারা ওটাকে শুকিয়ে সুন্দর করে সেটা রান্না করে বা বেটে নানান রকম পদ্ধতিতে রোজকার খাবারের সঙ্গে এমনিই দেন।
1: নিশ্চয়ই, তো সেটার কিন্তু পুষ্টিগত গুণ অনেক বেশি, কারণ সেটায় আমরা অন্য কিছু যোগ করিনি, আমরা নিজের ঘরে বানানো জিনিস শুকিয়ে

0: অনেক শাকসবজি পাওয়া যায় যেগুলো হয়তো শহর অব্দি এসে পৌঁছায় না। ব্রাহ্মী শাক তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা হয়তো শহরের লোকেরাও অনেকে জেনেছি যে ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, কিন্তু এছাড়াও পালং শাক, কেলে শাক, বিভিন্ন ধরনের শাক হয়তো আমরাও অতটা জানি না, কিন্তু দেখা গেছে গবেষণায় যে প্রত্যেকটা শাকের পুষ্টিগত গুণ অত্যন্ত বেশি। তাদের মধ্যে আয়রন, ফোলিক অ্যাসিড, অনেক কিছু থাকে যারা ব্রেনের বিকাশে অনেকভাবে সহায়তা করে।
1: বেশ,
0: এরপর আসবো ডিম, যেটা কিন্তু খুব সহজলভ্য এবং সস্তায় পাওয়া যায়। গ্রামের দিকে তো আরোই বেশি পাওয়া যায়, কারণ অনেকের ঘরেই হয়তো হাঁস মুরগি থাকে। ডিমও কিন্তু স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আর বলবো টাটকা ফল, এর কোনো বিকল্প নেই। টাটকা ফল পেটের জন্য খুব ভালো এবং এতে নানান রকমের ভিটামিন থাকে, যেগুলো বাজারের ভিটামিন ওষুধের থেকে কিন্তু অনেক ভালো। আর একটা জিনিস বলবো, যেটাও ঘরে আমরা করতে পারি, সেটা হচ্ছে দই,
1: টক দই।
0: ঘরে পাতা হলে বেশি ভালো, কারণ একই কথা যে ঘরে পাতলে তাতে আর কিছু জিনিস আমরা মেশাচ্ছি না, নিজের বাড়িতে বানাচ্ছি, তাতে আমার খরচাও কম হচ্ছে, কিন্তু তাতে পুষ্টিগত গুণ বেশি হচ্ছে,
1: মানে প্রিজারভেটিভ ছাড়া।
0: একদম, আমি কথাটা ইউজ করিনি যে হতে পারে, তাতে হয়তো আমার শ্রোতা বন্ধুরা বুঝতে পারবেন না, কিন্তু যা কিছু ঘরে তৈরি তা কিন্তু বাজারের থেকে অনেক ভালো।
1: এবং এখানেই বোধহয় আমার যে গ্রামের ভাই বোনেরা রয়েছেন, মা কাকিমারা রয়েছেন, তারা কিন্তু সত্যি আমাদের থেকে একটু বেশি সুবিধা পাচ্ছেন। আমাদের অনেক সময়ই কাজের জন্য, রোজকার দৈনন্দিন দ্রুততার জন্য প্যাকেটজাত খাবার নিতে হয়, দইটাও হয়তো আমরা প্যাকেটে নিচ্ছি, সেক্ষেত্রে ঘরে পাতা দইয়ের সময় হয়তো অনেক সময় আমাদের হয়ে উঠছে না, কিন্তু আপনাদের কাছে এই সুযোগটাও রয়েছে, দুধটাও আপনি হাতের কাছে পাচ্ছেন, দইটাও আপনি হাতের কাছে পাচ্ছেন, যেগুলো কিন্তু আপনাদের আরো বেশি পুষ্টিগুণ খাবারে, দৈনন্দিন খাবার যোগ করে দিচ্ছে, তাই তো?
0: একদম
1: ঠিক। এবারে একটু আমরা বিস্তারিত আসি যে ঠিক কোন কোন বয়সে শিশুদের কোন কোন খাবার দিলে তা বুদ্ধির বিকাশে সহায়তা করে।
0: এটিও খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ কি যে যে খাবারগুলো আমি বললাম সেগুলো কিন্তু সব বয়সের শিশুকে দেওয়া যায় না। আমি যদি ভাগ করে করে বলি, গর্ভাবস্থা থেকেই কিন্তু শিশুর মস্তিষ্কের বিকাশ শুরু। গর্ভাবস্থায় শিশু নিজে তো খেতে পারবেন না, কিন্তু কে খাবে? মা। মাকে আমাদের যদি সুষম খাবার দিই, তাহলেই তার মধ্যে যে ভ্রূণ, যে শিশুটি রয়েছে, সে আস্তে আস্তে সুস্থভাবে বেড়ে উঠবে। কি কি খাবার আমরা মাকে দিতে পারি? সবুজ শাকসবজি, গ্রামাঞ্চলে কুলেখাড়ার পাতা অনেক সহজে পাওয়া যায়, এবং আমরা প্রত্যেকেই জানি যে কুলেখাড়ার পাতা রক্তে যে আয়রন থাকে সেটা বাড়ায়। তো মা নিয়মিতভাবে সবুজ শাকসবজি খান, তার যে খাদ্য তালিকা তাতে ফল থাকুক, দুধ খেতে পারেন, দই খেতে পারেন, ছোট ছোট মাছ সেগুলোও নিয়মিত খাদ্য তালিকায় থাকুক, এবং ডিম, যেগুলো খুব সহজে পাওয়া যায়, কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি। আমরা ভাবি যে শিশু জন্মাক, তারপর তাকে ভালো ভালো খাবার খাওয়াবো, কিন্তু মার পেটে থাকা অবস্থায় তার পুষ্টি যদি খারাপ হয়, তার যদি কিছুটা মস্তিষ্কের ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ভবিষ্যতে আমরা অনেক ভালো খাবার দিলেও সেই ক্ষতি কিন্তু অপূরণীয়। সেক্ষেত্রে যে মুহূর্তে আমরা জানলাম মার পেটে একটি ছোট্ট শিশু এসছে, সেই থেকে তার যত্ন নেওয়া যেন শুরু করি।
1: এবারে আসি শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে কি কি খাবার তাকে দেব।
0: বাহ, ভূমিষ্ঠ হলো শিশু, আমরা সব থেকে ভালো খাবার যেটা প্রকৃতি তাকে দিয়েছে সেটি হলো তার মায়ের দুধ। মাতৃদুগ্ধের মতো ভালো খাবার কিছু নেই। অনেক বৈজ্ঞানিক গবেষণা করা হয়েছে, তাতে দেখা গেছে, এবং সত্যি আজ অবধি আমরা বাইরের দুধ ততটা ভালো করতে পারিনি যত কিছু জিনিস এই মায়ের দুধে ভরা আছে। তাই জন্মের পর থেকে প্রথম ছয় মাস যদি সম্পূর্ণ মাতৃদুগ্ধ দেওয়া হয়, তাহলে শিশুর জন্য সব থেকে ভালো। যদি কোনো মায়ের পক্ষে সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে উপরের দুধ দেওয়া সম্ভব, তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো সঠিক দুধ যেন চয়ন করা হয়। এবার ৬ থেকে ১২ মাস, যখন বাচ্চাকে আমরা প্রথম বাইরের খাবার শুরু করছি, মায়ের দুধ খেয়েছে এতদিন, দুধের পরে আমরা ছোট ছোট খাবার দিয়ে কিন্তু শুরু করব। এরকম নয় যে আমরা প্রথম দিনই তাকে বাদাম দিয়ে দিলাম। ছোট ছোট খাবার বলতে কি, আমাদের গ্রামের চারপাশে পাওয়া যায় মিষ্টি আলু, রাঙা আলু বলি আমরা অনেকে, এটা যদি সিদ্ধ করে দিই, সে অনায়াসে বাচ্চা এমনি সিদ্ধ খেতে পারে, অথবা আমরা যে তাকে একদম গলা ভাত খাওয়াচ্ছি বা খিচুড়ি খাওয়াচ্ছি, তার সাথে একটুখানি

0: মিষ্টি আলু দিলাম, এটা কিন্তু মস্তিষ্কের বিকাশে অনেকটা সহায়তা করে। আর কি দিতে পারি? প্রথমে ডিমের কুসুমটা দিতে পারি, ছোট ছোট মাছের ভিতরের অংশ দিতে পারি। অনেকেই বলেন যে 6 থেকে 12 মাসে বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবারও দেওয়া হয়। সব খাবারই খারাপ আমি বলবো না, কিছু খাবারই কিন্তু আলাদা করে আয়রন এবং জিঙ্ক জোড়া থাকে, যেটা শিশুর পুষ্টিগত দিকে উন্নতি করে। তো সেক্ষেত্রেও যদি ডাক্তারের পরামর্শ থাকে তবে আপনারা দিতে পারেন। আর ফল, সব ফল নয়, যেগুলো সহজ পাচ্ছ যেমন কলা, কমলা লেবু, এগুলো দিয়ে শুরু করুন।
1: এরপরে যদি আমরা তার পরের বয়সটা অর্থাৎ 1 থেকে 3 বছর বয়সের দিকে যাই,
0: এই বয়সে কিন্তু বাচ্চাদের ছোট ছোট দাঁত এসছে, তারা দৌড়াতে শিখেছে, তাদের কিন্তু অনেকটা শক্তির প্রয়োজন। এই সময় কিন্তু ভাষাগত শিক্ষাও অনেকটা পরিপূর্ণ হয়, তাই এই সময় আমরা আস্তে আস্তে তৈলাক্ত মাছ শুরু করব এবং গোটা শস্য, ইংলিশে আমরা হোল গ্রেন বলি, আগেকার দিনে এটাই পাওয়া যেত, কিন্তু এখন আমরা অনেক কিছু অনেক মসৃণ ভাবে যে শস্যগুলো বানাচ্ছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে শস্যের কিন্তু পুষ্টিগত গুণটা কমে যাচ্ছে। তাই আবার আমরা ফিরে যাচ্ছি, যদি গোটা শস্য গ্রামাঞ্চলে অনেকটাই পাওয়া যায় সেটা যদি বিভিন্নভাবে বাচ্চাকে দিতে পারেন সেটা কিন্তু বাচ্চার বুদ্ধির বিকাশে বেশি সহায়তা করে।
1: এবার আসি 4 থেকে 6 বছর বয়স।
0: নিশ্চয়ই, এবার 4 থেকে 6, এবার বাচ্চা আস্তে আস্তে স্কুলে যাচ্ছে এবং তারপরে সে আস্তে আস্তে বড় হবে, তখন আমরা সব রকম খাবার, যেমন আমি আগে বলেছিলাম বাদাম, যেমন বিভিন্ন ধরনের বীজ, সবুজ শাকসবজি, দই, এগুলো সব কিছু তাকে আস্তে আস্তে যোগ করব। একটা একটা করে কিন্তু যোগ করব। আমি এখানে একটা প্রসঙ্গ তুলব, নিশ্চয়ই আমি যেহেতু বলছি বিভিন্ন ধরনের খাবার, সব সময় যখন বাচ্চাকে দেবেন একটা কোনো খাবার দিলেন, দেখবেন সে সেটা সহ্য করতে পারলো কিনা, তারপরে নতুন খাবার, এইভাবে আস্তে আস্তে দিলে বাচ্চার জন্য কিন্তু সেটা অনেক উপকারী হবে।
1: এবারে আস্তে আস্তে ধরুন 6 বছরের পর থেকে 12 বছর বয়স, যেটা বয়স সন্ধিকালের দিকেও সে এগিয়ে যাচ্ছে, সেই যে সময়টা, সেই সময়ে তাকে কি সব রকম খাবার একবারে দেওয়া যায়?
0: খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। সব রকমের খাবার সে নিশ্চয়ই খেতে পারে, তবে পরিমাণগত দিকটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। মানে ধরুন একটা বাচ্চা কাজু খেতে ভালোবাসছে, তার মানে কি তাকে আমি রোজ 1 প্যাকেট করে কাজু দেব? সেক্ষেত্রে কিন্তু তার ভালোর পরিবর্তে খারাপই হতে পারে। একইভাবে কোনো বাচ্চার হয়তো ডিম পছন্দ, তা বলে তাকে যদি আমি রোজ 4টে করে ডিম দিই সেক্ষেত্রেও তার ভালোর পরিবর্তে ক্ষতি হবে। তাই খাবার নির্দিষ্ট পরিমাণে দিন, অল্প করে শুরু করুন, আস্তে আস্তে বাড়ান এবং একটা পরিমাণের বেশি আর দেবেন না, সেক্ষেত্রে কিন্তু তার ভালোর পরিবর্তে খারাপ হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে খাবারের রকম ফের রাখুন, যে হয়তো আপনি কয়েকদিন কাজু দিলেন, তারপরে কয়েকদিন এমনি বাদাম দিন, কখনো এমনি খেজুর দিন, একদিন ডিম দিলেন, তো কোনোদিন মাছ দিন। রকম ফের থাকলে বাচ্চারও ভালো লাগবে, তার সাথে মস্তিষ্ক বিভিন্ন ধরনের খাবারে কিন্তু পুষ্টিগত গুণ আলাদা আলাদা, তো এই আলাদা আলাদা জিনিস মস্তিষ্কের মধ্যে সঠিক পরিমাণে যদি পাওয়া যায় তবেই মস্তিষ্কের বিকাশ ভালো হবে।
1: বেশ, আচ্ছা এবারে একটু আসি যে আমরা তো খাবার দাবারের দিকে খেয়াল রাখলাম, কিন্তু তার সাথে সাথে প্রতিষেধক, যেটা গর্ভাবস্থাতেও মায়েদের জন্য কিছু প্রতিষেধক থাকে এবং বাচ্চা ভূমিষ্ঠ হবার পরেও থাকে, সেগুলো কতটা জরুরি এবং সেগুলো পাশাপাশি নিতেই হবে, এই ব্যাপারটা সবসময় আমরা ভাবি যে না না নিলেও চলে, সেটা কি ঠিক এই চিন্তা ভাবনাটা?
0: একদমই না। প্রতিষেধকগুলো বানানোই হয়েছে অত্যন্ত মারাত্মক কয়েকটা ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। আমরা অনেকেই জানি নিশ্চয়ই টেটানাস রোগ বা ধনুষ্টঙ্কার রোগ একসময় মানুষের কিভাবে জীবন নিয়েছে। গর্ভাবস্থায় মা সেই টেটানাস, সেই ধনুষ্টঙ্কার রোগের টিকা পেলে মা এবং তার পেটের সন্তান দুজনেই এই রোগ থেকে মুক্ত থাকেন। জন্মের পর থেকে প্রথম 3-4 মাস শিশুর অনেকগুলো টিকা দেওয়া হয়, এই জন্যই যে শিশুর কিন্তু তখন শরীরে প্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্য, যে কোনো রোগ তাকে খুব সহজে আক্রমণ করতে পারে। আর সেটা আমরা কি করে তার থেকে মুক্ত হতে পারি? ছোট ছোট কয়েকটা ইঞ্জেকশন নিলে। তাই টিকা ইঞ্জেকশন আজকাল সরকার থেকে যথেষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে, যেটুকু আমরা পাচ্ছি সেটুকু যেন অবশ্যই নেওয়া হয়, তাতে বাচ্চার সুস্থ ভবিষ্যৎ আমরা পাব।
1: বেশ, এবার একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা ভালো খাবারের কথা শুনলাম, কোন খাবারগুলো খুব উপকারী সেটা জানলাম, কিন্তু খারাপ খাবার,

0: খুব এখন চল হয়েছে চটজলদি খাবার খাবার, সেই খাবারগুলো আমরা কিভাবে এড়িয়ে চলতে পারি বা কোন কোন খাবার আমরা এড়িয়ে চলবো সেটা যদি একটু জানিয়ে দেন।
1: খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাজারের প্যাকেটজাত খাবারে কিন্তু অতিরিক্ত পরিমাণে লবণ, অতিরিক্ত তেল এবং মশলা থাকে, যেগুলো মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে। একইভাবে কিছু পানীয় পাওয়া যায় যেগুলোতে অতিরিক্ত পরিমাণ চিনি থাকে, সেটিও মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে। এবং অনেক কিছু রঙিন খাবার বাচ্চাদের কিন্তু খুব পছন্দ। রঙিন খাবার মানেই ভালো খাবার একদমই নয়, বিভিন্ন ধরনের রং যেগুলো খাবারে ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু শিশুর মস্তিষ্ক এবং শিশুর পেট দুটোর জন্যই যথেষ্ট খারাপ। তাই বাজারের প্যাকেটজাত খাবার যতটা সম্ভব আমরা এড়িয়ে চলতে পারি, বাড়ির খাবার বাচ্চাকে যতটা দিতে পারি তার সুস্থ বিকাশ কিন্তু তাতেই সম্ভব।
0: সময় একেবারেই শেষ হয়ে এসেছে আজকে, আমরা এখানেই আজকে শেষ করব আজকের আলোচনা। আমরা আজ কথা বলছিলাম শিশুর বুদ্ধির বিকাশে খাদ্যের ভূমিকা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলেন আমাদের সঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রোশনি চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার।
0: আর সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজ তাহলে বিদায় নিই, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: কৃষক ও তার পরিবার এখানে শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: একটুপরে বিচিত্র সংবাদ।
1: আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। বিড়ালের চার পায়ে সাধারণত মোট 20টি আঙুল থাকে, কিন্তু আমেরিকার উইসকনসিনের একটি ছোট বিড়ালের ক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই বেশি, 29। বিড়ালটির নাম এরেবাস অ্যানোমালি। জন্ম থেকেই তার শরীরে রয়েছে অতিরিক্ত আঙুল, একটি পায়ে রয়েছে 8টি এবং বাকি 3টি পায়ে 7টি করে, অর্থাৎ মোট 29টি। এই অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণ পলিড্যাকটিলি নামে একটি জিনগত পরিবর্তন। মেইন কুন জাতের বিড়ালের মধ্যে এই বিশেষত্ব দেখা যায়। 29টি আঙুল নিয়ে এরেবাস অ্যানোমালি এখন বিড়ালের শরীরে সবচেয়ে বেশি আঙুল থাকার বিশ্বরেকর্ডের অধিকারী। এবার খেলাধুলার দুনিয়ায় এক অভিনব ঘটনা। কোনো মানুষের 100 মিটার দৌড়ের বিশ্বরেকর্ড 9.58 সেকেন্ড। সেই রেকর্ডের মালিক জামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসেইন বোল্ট। কিন্তু এবার তার রেকর্ডের সামনে হাজির হয়েছে মানুষ নয়, একটি হিউম্যানয়েড রোবট। চীনের পেইজিংয়ে আয়োজিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে তিয়াংগং আল্ট্রা নামের একটি রোবট 100 মিটার দৌড়েছে মাত্র 9.39 সেকেন্ডে, অর্থাৎ উসেইন বোল্টের বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত। আরও একটি রোবট 9.47 সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছে। তবে রোবটদের দৌড়ে একটা মজার দৃশ্যও দেখা যাচ্ছে। দৌড় শেষ করার পর অনেক রোবটই ভারসাম্য হারিয়ে নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা খাচ্ছে, কারো আবার দৌড় শেষ হওয়ার পর মাঠ থেকে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে স্ট্রেচারে চাপিয়ে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের কুৎসিততম কুকুর প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় বিজয়ী দক্ষিণ কোরিয়া থেকে উদ্ধার করা একটি পাগ জিনি লু। 6 বছরের এই কুকুরটির চেহারার কিছু বিশেষত্বই তাকে প্রতিযোগিতায় আলাদা করে তুলেছে। বড় বড় চোখ, ছোট কান আর সবসময় বাইরে বেরিয়ে থাকা জিভ, সব মিলিয়ে কুকুরটির চেহারা বেশ ব্যতিক্রমী। জিনি লু এই প্রতিযোগিতায় $5,000 পুরস্কার পেয়েছে। তবে প্রতিযোগিতাটির উদ্দেশ্য নিছক মজা করা নয়। আয়োজকদের অন্যতম লক্ষ্য হল আশ্রয় কেন্দ্রের কুকুরদের দত্তক নেওয়ার ব্যাপারে মানুষকে উৎসাহিত করা এবং তাদের বোঝানো, চেহারা যেমনই হোক প্রতিটি প্রাণীরই ভালোবাসা পাওয়ার অধিকার আছে। একটি প্রাণী এতটাই

0: ছোট হতে পারে যে আপনার হাতের তালুতেও সহজে জায়গা হয়ে যাবে। হ্যাঁ, থাইল্যান্ড ও মায়ানমারের কিছু অঞ্চলে পাওয়া যায় বাম্বল বি ব্যাট বা কিটিস হগ নোজড ব্যাট। এটি বিশ্বের সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম। এর ওজন কয়েক গ্রামের বেশি নয়। শরীর এতটাই ছোট যে দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো বড় পোকা উড়ে যাচ্ছে, কিন্তু তা আসলে পোকা নয়, সম্পূর্ণ একটি স্তন্যপায়ী প্রাণী। আরও মজার ব্যাপার হলো, এত ছোট শরীর নিয়েও এটি রাতের অন্ধকারে উড়ে বেড়ায় এবং পোকামাকড় শিকার করে। মুম্বাইয়ের গুন্ডাভলি মেট্রো স্টেশনে গেলেই যাত্রীদের সঙ্গে দেখা হবেই তার। হলুদ শরীর নিয়ে শুয়ে রয়েছে সর্বক্ষণ মেট্রো চত্বরেই, কেউ হয়তো পাত্তা দিচ্ছে না, কিন্তু সে নজর রাখছে সবসময়। সে অর্থাৎ একটি বিড়াল। সর্বক্ষণের এই উপস্থিতির জন্য মেট্রো স্টেশনেই চাকরি পেয়েছে বিড়ালটি। মুম্বাই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড তাকে দিয়েছে সম্মানসূচক পদ চিফ ফেলাইন অফিসার। সম্প্রতি এক যাত্রী বিড়ালটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, সর্বক্ষণ পাহারা দেওয়ার জন্য বিড়ালটিকে যেন চাকরি দেওয়া হয়। মজা ছলে দেওয়া তার প্রস্তাবই মেনে নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। লঙ্কা সাধারণত ঝালের জন্য পরিচিত, তবে সুইজারল্যান্ডের শখের বাগানি জুর্গ ভেসলির কাছে লঙ্কা মানেই দৈর্ঘ্যের লড়াই। এবার 52.5 সেন্টিমিটার লঙ্কা ফলিয়ে নিজের করা বিশ্বরেকর্ড নতুন করে ভেঙেছেন জুর্গ। লম্বায় সেটি রান্নাঘরের ব্যালনের চেয়েও বড়, প্রায় শিশুদের টেনিস র্যাকেটের সমান। গত 11 আগস্ট সুইজারল্যান্ডের থুরগাঁওয়ের ডোজভিলে লঙ্কাটির দৈর্ঘ্য আনুষ্ঠানিকভাবে মাপা হয়। এর দৈর্ঘ্য পাওয়া যায় 52.5 সেন্টিমিটার বা 1 ফুট 8.6 ইঞ্চি। বিশ্বরেকর্ডের তথ্য মতে প্রায় 1 দশকে সবচেয়ে লম্বা লঙ্কার বিশ্বরেকর্ড ভেঙেছে মাত্র 3 বার। 3 বারই রেকর্ড করেছেন জুর্গ ভিসলি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: শুনলেন বিচিত্র সংবাদ। একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উজবেকিস্তানের তাশখন্ডে পৌঁছেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এর বেশি। এ পর্যন্ত 88 ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছে নেপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানের 137 পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি খারিজ করে দিয়েছে ইরান। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121 জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান উজবেকিস্তানের রাষ্ট্রপতি শফকত মির্জিওয়েভ। দুদিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ সফরের আগে সমগ্র তাশখন্দ শহর ভারতীয় পতাকা এবং বড় বড় হোর্ডিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতি শতবর্ষ প্রাচীন দুদেশের সম্পর্ক এবং মানুষের যোগাযোগ আরও দৃঢ় করা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুদেশের নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল যোগাযোগ, শক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষে মানুষে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদার ঝাফারোভের আমন্ত্রণে সেদেশে যাবেন। বিশকেকে 26 সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনে যোগ দেবেন তিনি। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এরও বেশি মানুষ। এই প্রাকৃতিক বিপর্যয়ের পর ভারতের সহমর্মিতা এবং সাহায্যের জন্য নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বুধবারের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ভারতীয়দের মৃত্যুতে তিনি সমবেদনা জানিয়েছেন। এদিকে বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য

0: ভারতের প্রশংসা করেছে নেপাল। সেখানে সাম্প্রতিক ভয়াবহ হরপাবানে 600 জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাৎক্ষণিক সাহায্যের সিদ্ধান্তকে নেপাল উদার মানসিকতার পরিচয় বলে বর্ণনা করেছে। নেপালের অর্থমন্ত্রী বলেছেন, এই বন্যার পরই নতুন দিল্লি থেকে বিশেষ সাহায্য নিয়ে ভারতীয় বিমান সেখানে পৌঁছয় এবং বন্যা বিধ্বস্ত এলাকার পুনর্গঠনেও ভারত সাহায্যের আশ্বাস দিয়েছে। বুধবারের পর থেকে ভারত এ পর্যন্ত 57.6 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। কাঠমান্ডু অনুরোধ করায় চিকিৎসক এবং সুরঙ্গে উদ্ধারকারী বিশেষজ্ঞ সহ 11 জনের একটি ভারতীয় দল স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্যের জন্য নেপালে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। লখনৌয়ে আজ সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নেপালকে সব রকম সহায়তা দেওয়ার জন্য ভারত প্রস্তুত।
1: नेपाल में जो क्राइसिस पैदा हुई है उसमें केवल नेपाल ही चिंतित नहीं है, भारत चिंतित है। और हमारे प्रधानमंत्री जी ने बहुत ही स्पष्ट रूप से कहा है कि जितनी भी सहायता की आवश्यकता होगी और जो भी सहायता आवश्यक होगी वह सब भारत उपलब्ध कराने के लिए तैयार है और यहाँ से हम लोग बराबर सहायता भेजना वहाँ प्रारंभ कर रहे हैं।
0: তিব্বত অঞ্চলে শুরু হওয়া এই ভয়ঙ্কর বন্যা প্রথমে নেপালের রাসুয়া অঞ্চলে আঘাত হানে। এর ফলে নেপাল তিব্বত সীমান্তবর্তী ভোতেকোশী নদীতে হরপাবানে কাদামাটি সহ প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যায় বেশ কিছু গ্রামসহ জনপদ। এদিকে গত 26 আগস্টের হরপাবানের পর নেপাল তিব্বত সীমান্তে আটকে পড়া 404 জন মহারাষ্ট্রের বাসিন্দার মধ্যে রাজ্য কর্তৃপক্ষ এ পর্যন্ত 338 জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। তারা সকলেই সুরক্ষিত আছেন বলে সরকারি রিপোর্টে জানানো হয়েছে। এদের মধ্যে 37 জন তিব্বতের সাগা থেকে বেরিয়ে এসেছেন এবং তাদেরকে ভারতে পাঠানো হচ্ছে। নাগপুর থেকে যাওয়া 105 জন ভারতীয়কে ইতোমধ্যেই দেশে ফেরানো হয়েছে। তবে মুম্বাইয়ের রিচা ট্যুরস প্রাইভেট লিমিটেডের সঙ্গে নেপালে বেড়াতে যাওয়া 60 জন পর্যটকের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি। এদিকে বিদেশ মন্ত্রক মহারাষ্ট্রের বিভিন্ন জেলা থেকে নেপালে বেড়াতে যাওয়া 159 জন ভারতীয়র একটি তালিকা দিয়েছে, যারা বর্তমানে চীন অথবা তিব্বত অঞ্চলে সুরক্ষিত রয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে গত বুধবারের হরপাবান বিপর্যয়ের পর এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এখনও 287 জন ভারতীয় নিখোঁজ। এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত অন্য দেশের নাগরিক 128 জনের খোঁজ মিলছে না। রাসুয়ার জলবিদ্যুৎ প্রকল্প থেকে আজ আরও 4 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মোট 120 জন ভারতীয় চীন থেকে নেপালে এসে পৌঁছেছেন। মন্ত্রক আরও জানিয়েছে, মৃতদেহগুলির অবশিষ্টাংশের ডিএনএ পরীক্ষায় সাহায্যের জন্য 6 জন ফরেন্সিক বিশেষজ্ঞের দল আজই কাঠমান্ডু পৌঁছবে। সুরঙ্গ বিপর্যয়ে উদ্ধারকারী একটি বিশেষ প্রযুক্তি বিশেষজ্ঞের দলও গতকালই সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার কাজ শুরু করেছে। তাদের প্রস্তাব অনুযায়ী ভারত থেকে আরও একটি এই কাজে বিশেষজ্ঞ দল যন্ত্রপাতি সহ আজ নেপাল পৌঁছবে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী সোমবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2 থেকে 3 দিন বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আগামীকাল 2 দিনের সফরে কেরালা যাবেন। আলাপ্পুরায় কেরালার অন্যতম প্রধান মালায়ালাম দৈনিক কেরালা কৌমুদীর 115তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর তিনি পাথানামথিট্টায় আরানমুলা জল উৎসবের উদ্বোধন করবেন। এটি কেরালার প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ নৌকা বাইচ প্রতিযোগিতা। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিভিন্ন সময় পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন আজ বলেছেন, আন্তর্জাতিক কোম্পানিগুলি তাদের যোগান শৃঙ্খল এবং মূলধন বরাদ্দের বিষয়টি পুনর্মূল্যায়ন করলে ভারত শুধুমাত্র তার বিশাল বাজারই খুলে দেবে না।

0: এদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কাজ করার সুযোগও দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অগ্রগণ্য বিনিয়োগকারী এবং বাণিজ্য জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। মার্কিন ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরামের সঙ্গে ভারতের কনসুলেট জেনারেল যৌথভাবে শিকাগোয় এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি খারিজ করে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর আগে জানিয়েছিল, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণভাবে মাইন মুক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে IRGC জানিয়েছে, ইরানের সঙ্গে যোগাযোগ না করে ওই পথে কোনো জাহাজ চলাচল করতে পারছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ না পর্যন্ত চুক্তি মানছে ততক্ষণ পর্যন্ত ওই পথ বন্ধই থাকবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের মন্ত্রিসভা জানিয়েছে, এই যুদ্ধ এবং নিষেধাজ্ঞা অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করছে তা নিরসনই ইরানের মূল লক্ষ্য। এছাড়াও মুদ্রাস্ফীতি, বাজার নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থানের দিকেও তারা নজর দিচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর ওই এলাকায় কিছু দূতাবাসে তাদের কর্মী নিয়ন্ত্রণ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলতে শুরু করেছে। ইরানের রাজধানী কিভের কাছে বুচা অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় আঞ্চলিক সামরিক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় কমপক্ষে 50টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মবার্ষিকী আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের ক্রীড়া দিবসের মূল ভাবনা খেলবে ভারত, জিতবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতীয় হকিতে তাঁর অসাধারণ নৈপুণ্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। ক্রীড়া পরিকাঠামোর উন্নতিতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে এক অনুষ্ঠানে বলেন, এখানে বিভিন্ন ধরনের খেলার প্রশিক্ষণ দেওয়া হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দুদেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উজবেকিস্তানের তাশখান্দে পৌঁছেছেন। নেপালে বিধ্বংসী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 669, নিখোঁজ 2000-এর বেশি। এ পর্যন্ত 88 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধে 7:50।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে। এখন জানিয়ে দেব আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি ও সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 8টায় আকাশবাণী কলকাতা শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান অতিথি হিসাবে থাকবেন শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি, সুনীত চক্রবর্তী সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। শুনবেন দ্বিতীয় পর্ব। 9টায় ভজন, শিল্পী মুনমুন রায়। 9:15 রাগ প্রধান গান, শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়। 9:30 কবিতার জন্য অংশগ্রহণে সেলিম মল্লিক, গৌতম মণ্ডল ও তারেক কাজী। 10টায় অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী ডক্টর মণ্ডপ আকাশ সারদা। আকাশবাণী বিশাখাপত্তনম কেন্দ্রের নিবেদন 11টায় নজরুল গীতি, শিল্পী মাধুরী চক্রবর্তী। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। জানিয়ে দেব সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা। 8টায় ছায়াছবির গান, 8:15 কাহাকাশান উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। 10:30 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় দীপা চন্দ। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠানের কথা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ

0: প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: মেরি ব্যাংক হমেশা মেরে সাথ চলতি হ্যায়। সুবহ উঠতি হুঁ তো পেসে জমা করাতি হ্যায়, কাস্টমার জ্যাদা হো জাতে হ্যায় তো পুরা গল্লা সম্ভাল লেতি হ্যায়, আধি রাত কো ভি উঠা কে বাতাতি হ্যায় কি ম্যাডাম লক্ষ্মী ফল ভান্ডার কা পেমেন্ট আ গয়া হ্যায়, জনধন ব্যাংক খাতা ক্যা মিলা, মুঝে তো উঙ্গলিও কে ছোড় পর বীমা পেনশন ডিবিটি সারি ব্যাংকিং সুবিধায় মিল গই হ্যায়।
2: 12 সাল মে 59 করোড় জনধন খাতে খুলে, জিসমে 56% খাতে তো সিফ মহিলাও কে হ্যায়। PM জনধন যোজনা কে 12 সাল, জ্যাদা বচত জ্যাদা কাম।
3: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। খেলাধুলোর উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। তারাপীঠের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামেক স্ট্রিটের অফিস খালি করার জন্য বাড়ির মালিক আইনি নোটিশ পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ 50তম মৃত্যুবার্ষিকীতে এরাজ্যে একাধিক অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে, আগামী 48 ঘণ্টায় সেটি আরও ঘনীভূত হয়ে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা। আসি বিস্তারিত সংবাদে। খেলাধুলোর উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। স্টেডিয়ামগুলি ঋষি অরবিন্দের নামে করা হবে। তিনি জানান, খেলাধুলোর উন্নয়নে চলতি বছরে 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও অটল খেল সম্মানের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের জাতীয় ক্লাবগুলিকে 1 কোটি টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আজ ক্রীড়া দিবস উপলক্ষে নবান্ন আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সমাজ গঠনে খেলাধুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং রাজ্য সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে নানা প্রস্তাব খতিয়ে দেখছে। শ্রী অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ক্রীড়াক্ষেত্র ছিল অবহেলিত। কেন্দ্রীয় সরকার রাজ্যের খেলাধুলোর মানোন্নয়নে সব ধরনের সহায়তায় প্রস্তুত বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে খেলাধুলো নিয়ে বারে বারে কথা বলেছেন।
4: মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক মাসের শেষ রবিবার মন কি বাত করেন, 11টা থেকে 11:30 হিন্দিতে, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজও সেটা পাওয়া যায়। ওনার এই 30 মিনিট বক্তব্যে 5 মিনিট খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া নিয়ে থাকে। আগে পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণকারী বাড়াও এবং অংশগ্রহণ করার জন্য অর্থ দাও, পরিমাণ কম হতে পারে, পুরস্কার পেতে তো 3 বছর লাগবে, কারণ যে অবস্থা যে গাড্ডা তৈরি হয়েছে এই গর্তগুলোকে মেরামত করতে গেলে আগে আমাদেরকে

0: যারা যাবেন, যারা যাওয়ার যোগ্যতা অর্জন করবেন, তাদের সঙ্গে আমরা কাজ করব।
1: এদিন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্যের সফল ক্রীড়াবিদদের হাতে মোট 4,31,50,000 টাকা চেক তুলে দেওয়া হয়। এছাড়াও স্পোর্টস কোটায় চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে 13 জনকে। কালীক্ষেত্র তারাপীঠের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্য জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আজ বীরভূমের রামপুরহাটে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, আসন্ন কৌশিক অমাবস্যার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য রাজ্য সরকার অতিরিক্ত 5 কোটি টাকা দিচ্ছে। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে বলেও জানান তিনি। 10 তারিখের মধ্যেই পুণ্যার্থীদের সুবিধার্থে সব রাস্তা মেরামতেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দেউচা পাচামি সরকারি হাসপাতালের পরিকাঠামো এবং রেলের বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়েছে। আগামী মাসে দেউচা পাচামি নিয়ে রাজ্য সরকার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে বলেও শুভেন্দুবাবু জানান।
2: সেপ্টেম্বরের লাস্ট উইকে আসছি দেউচা পাচামি নিয়ে, আমরা কংক্রিট রোডম্যাপ বানিয়ে আপনাদেরকে জানাবো। বীরভূম জেলায় দেউচা পাচামির আদিবাসীদের জমি বর্ধমানের তৃণমূলের নেতাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, সেগুলো বাতিল হয়েছে। সেই পাট্টা দেখিয়ে চাকরি নিয়ে নেওয়া হয়েছে, চাকরিগুলোও বাতিল করা হয়েছে। দুর্নীতির প্রশ্নে এখানে সব দলের এমপি এমএলএ ছিলেন।
1: এদিন সকালে বীরভূম পৌঁছে মুখ্যমন্ত্রী তারাপীঠ মন্দিরে যান, সেখানে পূজার্চনায় অংশ নেন তিনি। তার সঙ্গে ছিলেন রাজ্যের 2 মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দুধ কুমার মণ্ডল। সদ্যপ্রয়াত রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কামাক স্ট্রিটের অফিস খালি করার জন্য বাড়ির মালিক আইনি নোটিশ পাঠিয়েছেন। আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ি না ছাড়লে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মালিকপক্ষের তরফে আইনজীবী জানান, পর্যাপ্ত আইনি সংস্থান না রেখে তৃণমূল কংগ্রেস ভবনটির 2টি তলা বেআইনিভাবে জোর করে দখল করেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার কারণে মালিকপক্ষ কোনো পদক্ষেপ নিতে পারেননি বলেও জানিয়েছেন তিনি। কলকাতার ক্যাথিড্রাল রোডে মমতাপন্থী তৃণমূল ছাত্র পরিষদের সভায় আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে দলনেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। কলকাতা হাইকোর্ট রাস্তার একদিক খোলা রেখে সভা করার অনুমতি দিলেও গতকাল 2টি লেনই বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। 2002 সালে কলকাতার আমেরিকান সেন্টারে হামলার ঘটনায় মূল অভিযুক্ত আফতাব আনসারির সেল থেকে মোবাইল ফোন সহ বৈদ্যুতিন সামগ্রী উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। 3টি মোবাইল ফোন, 2টি রাউটার, 2টি কার্ড রিডার, পেনড্রাইভ, ইয়ারফোন এবং নগদ 31,000 টাকা উদ্ধার হয়েছে। এর ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। জেলের ভেতর থেকে মোবাইল আপতা বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করছে বলে জানতে পারে গোয়েন্দা পুলিশ। ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা পুরসভা বিশেষ অভিযান শুরু করেছে। পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগ মেট্রো স্টেশনগুলিতে আজ সচেতনতামূলক প্রচার চালায়। ধর্মতলায় গ্রিন লাইন মেট্রো স্টেশন লাগোয়া এলাকায় এই উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
3: আসুন, শহরটা তো শুধু আমার নয়, শহরটা আমাদের সবার, রাজ্যটা আমাদের সবার, দেশটা আমাদের সবার। যে কোনো একজন একটা ডিপার্টমেন্ট বা একটা ইনস্টিটিউশনের পক্ষে আমি পুরো হাঁটিয়ে দিলাম ম্যালেরিয়া ডেঙ্গি, সম্ভব নয়। ইনস্টিটিউশনকে যেরকম এগিয়ে আসতে হবে আমরা সাধারণ মানুষকেও। সরকার একার পক্ষে অ্যাবসলিউটলি কিছু করা সম্ভব নয়।
1: শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 2টি ভাগে। দ্বিতীয় তথা শেষ পর্বের সম্প্রচার শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ 50তম মৃত্যুবার্ষিকীতে রাজ্য জুড়ে একাধিক অনুষ্ঠান।

0: তাকে স্মরণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ নজরুল ইসলাম একাডেমি এবং রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র সদনে কবি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি প্রতিবেদন।
1: রবিবার 29 আগস্ট 1976 ছুটির দিনে মহানগরে নেমে এসেছিল বিষাদের ছায়া। কবির পরিবার ঢাকায় পৌঁছানোর আগেই কবরস্থ করা হয়েছিল তাঁর দেহ। আক্ষেপ করে সে কথা লিখে গেছেন জ্যেষ্ঠ পুত্র কাজী সব্যসাচী। গত 5 দশকে এই উপমহাদেশের বহু রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে তিনি হয়ে উঠেছেন বন্ধনের সেতু। নজরুল শুধু বিদ্রোহী কবি নন, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। তাই কবি অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি নজরুল। মৃত্যুর পরদিন রবীন্দ্র সদনে নজরুল স্মরণ সন্ধ্যায় আঙুরবালা দেবী কবিকে শ্রদ্ধা জানিয়েছিলেন এই গানে।

0: মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের বিশেষজ্ঞ টিম। আজ এক সাংবাদিক বৈঠকে টিমের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানান, এক মাসে 89টি শিশু মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। স্বাস্থ্য দপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 48 ঘণ্টায় সেটি আরও ঘনীভূত হয়ে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন,
1: নিম্নচাপটা তৈরি হলো, এটা এই বছরের 7 নম্বর নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন অর্থাৎ 29 থেকে 31 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা। 30 তারিখে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে, এবং এর পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে যেমন কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
0: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 3-1 গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে। বিরতিতে খেলা 1-1 ছিল। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: অসময়ের বৃষ্টি

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে গরিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাই ত্রিপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে এই আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
3: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বিমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
0: ফসল বিমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এই সব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতা সংবাদের 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত।
6: নমস্কার, আকাশবাণী 100। 1927 সালের 26শে আগস্ট, যেদিন রেডিও সম্প্রচার শুরু হয়েছিল এই কলকাতায়, সেদিন থেকেই নাকি শুরু হয়েছিল আকাশবাণীর সংবাদও। এই সংবাদের বিবর্তন নিয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি শ্রী শঙ্কর দাশগুপ্ত, শ্রী সুনীত চক্রবর্তী এবং শ্রী শান্তনু পালোধি। প্রথম পর্বে আমরা শুনেছিলাম সংবাদের রূপান্তর, সংবাদের পরিবর্তন এবং সংবাদের প্রয়োজনীয়তা কতটা সেটা নিয়ে। আর এই পর্বে আমরা শুনব বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আকাশবাণীর ভূমিকাটা ঠিক কীরকম ছিল এবং আরও কিছু।

0: শঙ্করদা, অনেকের বক্তব্য যে বাংলাদেশ যুদ্ধ নাকি অর্ধেক জিতিয়ে দিয়েছিল আকাশবাণী,
1: ঠিক কথা,
0: এটা সাধারণভাবে প্রচলিত। এবং সেক্ষেত্রে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, প্রণবেশ সেন, এনাদের যে জুটি, সেটা একটা বড় ভূমিকা নিয়েছিল। এবং সেই সময় যারা ছিলেন তাদের মধ্যে আপনি একজন। বাংলাদেশ
1: আমার জীবনের পরম সৌভাগ্য যে বাংলাদেশ যুদ্ধের সময় আমি কাঠবিড়ালির ভূমিকাটুকু পালন করতে পেরেছিলাম। তখন আমি পোস্টেড সিমলায়, সিমলাতে অল ইন্ডিয়া রেডিওরই বিদেশি ভাষায় প্রচারগুলো মনিটর করা হতো। তা বাংলাতেও অনেক স্টেশন থেকে তখন প্রচার করা হতো বলে, পূর্ব পাকিস্তান ছাড়াও। যাই হোক, আমি সেখানে পোস্টেড ছিলাম সিমলায়। 1971-এর 25শে মার্চ, সেই দুঃসহ রাত, সেই 25শে মার্চের দুঃসহ রাত, হঠাৎ যেন মনে হলো আমাদের কানের কাছে কেউ বোমা ফাটালো। খবর গেল আমাদের সিমলা অফিসে যে বাংলাদেশে পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করেছে, নজর রাখো। আর যেহেতু বাংলায় পাকিস্তান থেকে ব্রডকাস্ট হতো অনেকগুলো বুলেটিন, তাই আমার কাজ অনেক বেড়ে গেল। কিন্তু তাতে হলো না, দুদিনের মধ্যেই আমাকে বলা হলো যে তোমাকে কলকাতা যেতে হবে। আমি কলকাতা এলাম 1971-এর 30শে মার্চ। কলকাতায় এসে তৎকালীন নিউজ এডিটর ছিলেন দীপেশ ভৌমিকের কাছে রিপোর্ট করলাম। উনি বললেন, হ্যাঁ, তুমি সিমলায় বসে যা করছিলে এবার এখানে বসে করতে হবে, বাংলাদেশে যুদ্ধ লেগেছে, মুক্তিবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে। আমাকে এই আকাশবাণী ভবনের 5 তলার উপরে একটা একেবারে আইসোলেটেড ঘরে, বিরাট বিরাট দেওয়াল জোড়া রিসিভিং সেট, আমাকে বললেন যে কলকাতায় বসে তোমাকে সারা পৃথিবীর যতগুলো বাংলা ব্রডকাস্ট আছে তোমাকে শুনতে হবে, এবং তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার অগ্রগতির সম্বন্ধে কে কী বলছে সেইটা কেন সবার কাছে তুলে ধরতে পারি আমাদের প্রচার মাধ্যম অর্থাৎ আকাশবাণীর মাধ্যমে।
0: মানে তখন আপনি মনিটরিং?
1: আমি তখন মনিটরিং ছিলাম, বাংলা মনিটর। তা সেই 5 তলার ঘরে দুটো দেওয়াল জোড়া রিসিভিং সেট, আর তখনকার দিনে সেই নিপ্পন বড় বড় টেপ ডেক নিয়ে, গোটা কয়েক ইয়ারফোন নিয়ে, খাতা পেন্সিল নিয়ে বসে সেই যে ঢুকলাম অফিসে, এবং দীপেশবাবু আমাকে বললেন, তোমার এই ঘরে কেউ আসবে না আমরা কজন ছাড়া, আর তুমি যে এখানে বসে কি করছো এটা যেন কেউ জানতে না পারে। তা আমার তো মনিটরিংয়ের অভ্যেস ছিল সিমলাতে, এখানে কাজে লেগে পড়লাম। অচিরেই জানলাম যে আমার পরম সৌভাগ্য যে আকাশবাণী এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ কভারেজের জন্য আকাশবাণী যে টিম তৈরি করেছে দিল্লি, 25-26 জন ছিল, তার মধ্যে আমার নাম আছে, আমার নাম আছে মনিটর হিসাবে। অতএব কাজ শুরু হলো, এবং সেই একটা বছর আকাশবাণী যে কীভাবে মুক্তিযুদ্ধকে একটা দেশের জন্ম হতে পারে একটা বেতার কেন্দ্রের প্রচারের ফলে, এটা না শুনলে বিশ্বাস করা যায় না। বাংলাদেশে আকাশবাণীর ভূমিকা সম্বন্ধে কথা বলতে গেলে একটু আবেগ আপ্লুত হয়ে পড়ি, কারণ এখনও অনেক ঘটনা, প্রচুর ঘটনা মনে আছে যেসবগুলো এই জীবনে ভুলব না। কারণ আকাশবাণীর যে অবদান ছিল, যা অর্ধেক যুদ্ধ লড়েছিল আকাশবাণী, সেটা অর্ধেক কেন আরও বোধ হয় বেশি লড়েছিল আকাশবাণী। কারণ তখন প্রথম দিকে আসতেন না তারা কেউ, পরে আস্তে আস্তে বাংলাদেশ থেকে বুদ্ধিজীবী মহলের কেউ, সাংবাদিক মহলের কেউ, কেউ কেউ আসতে শুরু করলো, এসে আমাদের সঙ্গে যোগাযোগ। তখন প্রণবেশ, উপেন এবং দেবদুলালবাবু, এই তিনজন একেবারে খ্যাতির চূড়ায়। প্রায় উপেনের সংবাদ বিচিত্রা ততদিনে এমনি জনপ্রিয় হয়েছে, কিন্তু ওরা যখন শুরু করলো, প্রণবেশ পরিক্রমা লিখতে শুরু করলো, আর দেবদুলালবাবু পড়তে শুরু করলেন, আর উপেন তরফদারের সংবাদ বিচিত্রা, এই তিনটে মিলিয়ে একটা অদ্ভুত আবহ সৃষ্টি করলো দিল্লি থেকে। তখন অনেকে আমাদের অফিস হেডকোয়ার্টার থেকে আসছেন, যাচ্ছেন, নানা রকম কথাবার্তা হচ্ছে। এর মধ্যে দেখি বাংলাদেশ থেকে লাখে লাখে উদ্বাস্য আসছে। আর একবার আমাকে দীপেশবাবু

0: উইক আমাকে সুযোগ দিয়েছিলেন বনগায় ওই রিফিউজি ক্যাম্পে এবং রিফিউজি হসপিটালগুলো দেখার জন্যে আমাকে এবং শেখর গুপ্তকে আমার সঙ্গে পাঠিয়েছিলেন। দেখে একটা মানবিকতার কি অপমান হতে পারে, পাকিস্তানি আর্মি মানবিকতাকে কীভাবে পদদলিত করেছে সেই হসপিটালগুলো ঘুরে আর উদ্বাস্তু শিবিরগুলো দেখে। এ নয় যে সবাই একটা বিশেষ সম্প্রদায় ছিল, সব সম্প্রদায়ের লোক, তারা কীভাবে যে কি তাদের সমস্ত ঘরবাড়ি ছেড়ে এসে আমাদের এখানে আশ্রয় নিয়েছে, আশ্রয় শিবিরগুলোতে কীভাবে তারা থাকছে একদিন দেখতে গিয়েছিলাম। তারপরে আমার যে কাজ ছিল সেটা হচ্ছে বিদেশের বেতার কেন্দ্রগুলো যেগুলো বাংলায় বলতো, যেমন ভয়েস অফ আমেরিকা,
1: বিবিসি,
0: ভয়েস অফ আমেরিকা, বিবিসি, রেডিও হিলভারসাম, রেডিও ডয়েশে ভেলা, রেডিও হিলভারসাম ম্যানিলা, রেডিও কায়রো, কায়রো থেকে বাংলা ব্রডকাস্ট হতো, রেডিও পাকিস্তান তো বটেই। বিশেষ করে নজর রাখতে বলা হয়েছিল রেডিও পিকিং, পিকিং তখন তখন রেডিও পিকিং, রেডিও পিকিং তখন সারা দিন ধরে বাংলাদেশের সম্বন্ধে কথা বলতো। এ নয় যে মুক্তিযুদ্ধের সম্বন্ধে খবর দিচ্ছে, কিন্তু বাংলাদেশের কথা বলছে, মানে পরোক্ষে বাংলাদেশের ডেভেলপমেন্টের উপরে যে নজর রাখছে এটা বোঝা যাচ্ছিল। তো ওরা বাংলা একটা মাত্র প্রোগ্রাম করতো সন্ধ্যেবেলা, সে এক ঘন্টা আমার একবারে মানে দরজা বন্ধ করে কানে হেডফোন দিয়ে শোনা ছাড়া তার থেকে বের করার চেষ্টা করতাম, কিন্তু ওরা ধরি মাছ নাচুই পানি, ওরা কখনো কারোর পরে বা কারোর বিপক্ষে বলেনি, কিন্তু বাংলাদেশে ডেভেলপমেন্টের উপরে কড়া নজর রাখছে এটা বুঝতে পারতাম। সেই করে করে চলছিল
1: সেই সময় একটা বাংলাদেশ রেডিও বলে একটা শুরু করেছিল এখানে, এবং আমি শুনেছি আকাশবাণী কলকাতার সঙ্গে মিলিতভাবে সেইটা করতো, সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন।
0: বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে এপ্রিলের বোধ হয় 12 তারিখে কুষ্টিয়ার মেহেরপুরে স্বাধীন বাংলা প্রজাতন্ত্রী সরকার ঘোষণা করে, শেখ মুজিব তখন পাকিস্তানের জেলে। সেই দিন সেই অনুষ্ঠান কভার করতে দীপেশ ভৌমিক, প্রণবের সেন আর উপেন তরফদার তিনজনে গিয়েছিল, আমরা জানতাম না ওরা কোথায় গিয়েছে। আগের দিন সন্ধ্যের সময় ওরা এসে সবাই অফিসে থাকলেন, রাত্রিরে থাকলেন, রাত্রিরে থাকা তখন আমাদের একটা গা সওয়া হয়ে গেছিলো, আমরা অনেকেই রাত্রে বাড়ি যেতাম না। ওরা তিনজন ভোরবেলা বেরিয়ে গেল এবং সন্ধ্যের সময় ধুলি ধূসরিত চেহারা নিয়ে ফিরে গেল, এসে বলল প্রথম পদক্ষেপ হলো কিনা বাংলাদেশ স্বাধীন বাংলা চালু হলো, স্বাধীন বাংলা প্রজাতন্ত্রী সরকার কুষ্টিয়ার থেকে। তার দুদিন আগে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলা স্বাধীনতা ঘোষণা করেছেন, এবং যিনি করেছিলেন দুজন নাম শুনেছি, তার মধ্যে একজনের সঙ্গে আমার পরবর্তীকালে ঢাকা খুব আলাপ হয়েছিল, বিলাল মোহাম্মদ। কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাম দিয়ে চালালেও ওরা সেখানে বেশি দিন থাকতে পারেনি, পাকিস্তান বাহিনী হয়তো জেনে গিয়েছিল, তিন চার দিনের বেশি পারেনি। তারপরে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এলো আগরতলা ত্রিপুরাতে, ত্রিপুরাতে অনেক দিন করেছে, কিন্তু সেখান থেকে আবার সরে গেল কলকাতায়, এবং কলকাতায় বিভিন্ন ঠিকানায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চলেছে, যারা আমাদের কাছ থেকে আমার বিশেষ করে আমার মনিটর করা কপি তো একটা করে তারা নিতেনি, প্লাস ওদের নিজেদের লোকের বা নিজেদের সূত্রে পাওয়া খবরগুলো জোগাড় করতেন। কিন্তু বেশি শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছিল একটি প্রোগ্রাম, সেটা হচ্ছে চরমপত্র, সেটা লিখতেন বাংলাদেশের একজন সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক এম আর আখতার মুকুল। তিনি এসেছিলেন আমাদের আকাশবাণী নিউজ রুমে এসেছিলেন, মনে আছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পারমানেন্ট ঠিকানা আমাদের কাউকে জানতে দেওয়া হতো না, আমরা বলতে আমরা যারা অধস্তন তখন, হয়তো বার্তা সম্পাদক তো নিশ্চয়ই জানতেন, প্রণবেশীরা হয়তো জানতো, কিন্তু আমরা জানতাম না, আমরা জানতাম যে এটা করছে, আর আমাকে বলা হতো মাঝে মাঝে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনবে, তাও শুনতাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আর আমাদের সেই রেডিও কার্টুন চালু করলেন দিলীপ সেনগুপ্ত কলকাতার তখন বেতারে।

0: স্টেশন ডাইরেক্টর ছিল,
1: ডাইরেক্টর, সেটাও খুব জনপ্রিয় হলো। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে প্রথম যে বিশেষভাবে উদ্বুদ্ধ করা সেই বিখ্যাত গান শোনো একটি মুজিবরের কণ্ঠে,
0: লক্ষ্য মুজিবরের
1: সেই গানটার উৎপত্তি নিয়ে আমি একটু বলি। একদিন দেখছিলাম প্রণবেশবাবু এবং দেবদুল্লভবাবু ওরা দুজনে আমাদের নিউজ রুমের বারান্দায় দাঁড়িয়ে কিছু আলোচনা করছে। তখনও বুঝিনি কি, কিন্তু পরে শুনলাম যে ওরা একটা গান, গৌরীপ্রসন্নবাবু গানটা লিখেছেন, সেই গানটা সুর দেওয়ার জন্যে ওরা চেষ্টা করছেন। ওরা ভাবছেন যে কাকে দিয়ে সুর করানো যায়। বলতে বলতেই কয়েকদিনের পরে আমি নিউজ রুমে এসেছিলাম, কি কাজে এসে দেখি তখন যথেষ্ট নাম করে গিয়েছেন গায়ক অংশুমান রায়। তো অংশুমান রায়ের সঙ্গে আমারও পরিচয় করিয়ে দিল প্রণবেশ। শুনলাম যে ওই শোনো একটি মুজিবর ওই গানটার সূত্রপাত হয়েছিল কলকাতা নিউজ রুমের ওই ব্যালকনিতে, প্রথম গৌরীপ্রসন্নবাবুর মাথায় এসেছিল ওইটা, এবং সুর দিয়েছিল অংশুমান রায়, এবং তারপরে সেই গিয়েছিল। সেই গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দিনে তিনবার চারবার বাজাত। প্রথম দিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা মাত্র ট্রান্সমিশন ছিল, পরে দুটো হয়েছিল, বিকেল সন্ধ্যের দিকেও একটা হতো, কিন্তু অনবরত বাজাত। এবং ওই একটি গান ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যে কীভাবে অনুপ্রাণিত করেছে, সেই তখন যারা ছিলেন এর মধ্যে তারা বলতে পারবেন। ওই গান শোনার জন্যে মানুষে পাগল হয়ে থাকতেন, যেন নতুন করে বাঁচার চেষ্টায় ওই গানটা কেউ একজন গাইছে। সেই বাংলাদেশ স্বাধীন হলো। আমি ওর মধ্যে,
0: আর সেই সময় তো মানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের পড়ার প্রণবেশনের লেখা, এটা এটা মারাত্মক ব্যাপার।
1: দেবদুলালবাবুর প্রণবেশনের লেখা এবং দেবদুলালবাবুর পড়া একটা ঐশ্বরিক
0: ব্যাপার ছিল,
1: ঐশ্বরিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। মানে রাস্তাঘাটে লোক জমে যেত দেবদুলালবাবুর পরিক্রমা শোনার জন্য। তখন বাংলাদেশ
0: একজন, আমার মনে হয় যে সংবাদ পাঠক হিসেবে পদ্মশ্রী পাওয়া বোধ হয় দেবদুলালবাবুই প্রথম এবং দেবদুলালবাবুই শেষ। আমার আমার জানা নেই, আপনারা বলতে পারবেন যে আর কেউ সংবাদ পাঠক হিসেবে পদ্মশ্রী পেয়েছেন কিনা?
1: না, সংবাদ পাঠক হিসেবে পদ্মশ্রী না আমার জানা কেউ পায়নি, সংবাদ পাঠক হিসেবে পায়নি, কিন্তু রেডিওর মানুষ,
0: রেডিওর মানুষ তো পেয়েছেন, সে পেয়েছেন,
1: সংবাদ পাঠক হিসেবে পাননি।
2: মেলভিল
0: ডি মিলো,
1: একটা লোকের লেখা সেটা প্রচার করা, সেই মানে সেই ঠিক সেই ভাব সেই ভঙ্গি নিয়ে প্রচার করে একটা জাতিকে তুলে ধরা, উদ্বুদ্ধ করা, মরণপণ সংগ্রামে এগিয়ে দেওয়া, এটা বোধহয় আকাশবাণীর ইতিহাসেই সম্ভব।
0: শঙ্করদা, তাহলে আমরা এখানে দেবদুলালবাবুর ঐতিহাসিক পরিক্রমার সামান্য কিছু অংশ একটু শুনে নি।
3: পেছনের দিকে তাকিয়ে সামনে পা রাখি, পথটা এঁকে বেঁকে চলে গেছে এ গা ও গা ডিঙিয়ে, এদেশ ওদেশ পেরিয়ে সেই আশ্চর্য চৈতন্য ভূমিতে, যেখানে মন্ত্রের মতো গভীরতায় পবিত্রতায় নিয়ত উচ্চারিত সেই পরমাশ্বাস বাণী, ভয় নেই ভাই, মানবকে মহান বলে যেন, জয় হোক মানুষের ওই নবজাতকের ওই চিরজীবিতের।
1: পৃথিবীর আর কোনো দেশের বেতার মাধ্যমে এই কৃতিত্ব নিতে পারবে না যে একটা জাতির জন্য যে বেতার প্রচারের মাধ্যমে
0: উপেন তরফদারের যে সংবাদ বিচিত্রা সেটারও একটা বড় ভূমিকা ছিল।
1: সংবাদ
0: আমি শুনেছি উনি টেপ রেকর্ডার নিয়ে চলে যেতেন ফিল্ডে।
1: আমি তিনবার যুদ্ধ চলাকালীন আমি তিনবার গিয়েছিলাম বিএসএফ এর অনুমতি নিয়ে। আমি প্রণবেশ আর উপেন একবার গিয়েছিলাম, তখন কুমিল্লা আমরা যশোরের দিক থেকে ঢুকেছিলাম, এই এই বনগা বনগা দিয়ে ঢুকেছিলাম বন। সেই আমি একবার গিয়েছিলাম, ওরা রেকর্ডিং করছিল, কিন্তু লোকে যেন ইন্ডিয়া থেকে এসেছি যা জানতে গেলে, ততক্ষণে পাকিস্তান বাহিনী আর ওদিকে নেই, তারা সরে এসেছে কুমিল্লা, তারা কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে শুনেই আগে খোঁজ করে দেবদুলাল আইসেন, কিন্তু দেবদুলাল তো আমাদের সঙ্গে নেই, দেবদুলাল আইসেন খুঁজে বেড়ায় তারা।

মধুলালবাবু, সেই জন্য এবার তারপরে উপেনের সংবাদ বিচিত্রা, ও যে কিভাবে উপেন তরফদার যে কিভাবে বাংলাদেশের যুদ্ধের সময়ের সংবাদ বিচিত্রা করত, তৈরি করত, সেটা আমি কিছুটা সাক্ষী দেখেছি। ও কাউকে না বলে কোথায় কোথায় যেত কেউ জানে না। একবার আমরা তিনজনে গিয়েছিলাম, তখন অবশ্যই যুদ্ধ

0: দাঁড়িয়ে আছে মুখ গোমড়া করে, কারণ ধরা পড়ে গেছে, চলে যাচ্ছে বেতাদের পিড়িয়ে। ওদের একজনকে দিয়ে ও সংবাদ ভিসিটা কেমন লাগছে, একটা পরাজিত জাতির সৈনিককে উপেন জিজ্ঞেস করছে কেমন লাগছে। ও আমরা বললাম যে করি, আমি এবং প্রণবীর দুজনে বললাম যাস না যাস না, কি বলতে গিয়ে গালাগাল দেবে, কি দরকার, বলো না, আমি একজন না একজনকে ধরবো। সেটা ট্রাক, একটা ট্রাকে হাত দেখানো, তো ইন্ডিয়ান ট্রাক, ইন্ডিয়ান আর্মির ট্রাক দাঁড়িয়ে গেল। তাকে হিন্দিতে উপেন বললো যে আমার এই আমার আকাশবাণী থেকে আসছি, আমি একটু ওদের সঙ্গে কথা বলবো। সে তো বললো আমার উপর অর্ডার নেই, বললো আমি আপনাকে জিজ্ঞেস করিনি, আমি আপনাকে শুধু জানিয়ে রাখলাম আমি সরাসরি কথা বলবো। একজন পাকিস্তানি সেনা, প্রথমে তো কেউই কথা বলছে না, সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে, এরম এরম করে তাকাচ্ছে। একটা পাকিস্তানি সেনার মনে কি হলো কি জানে, ক্যা চাইয়ে, উপেনকে জিজ্ঞেস করে ক্যা চাইয়ে। উপেন বললো নেই এসা আপকার নাম ক্যা হ্যায়, কি একটা নাম বললো। তো উপেনের তো ইন্টারেস্ট নামে না, ওকে দিয়ে কিছু বলাতে হবে। উপেন বললো আপ কাহা যাতা হ্যায়, উপেনের হিন্দি সেই রকমই ছিল, কাহা যাতা হ্যায়, জাহান্নাম উত্তরটা পেয়েছিল। আমরা কেউ জানি না যে উপেনের টেপ রেকর্ডারটা অন করা ছিল, আপ কাহা যাতা হ্যায় জাহান্নাম এটাও
1: টেপ করেছিল,
0: টেপ করেছিল।
1: আমরা পৌঁছে গেছি শেষের দিকে,
0: আমি শেষ করে নি।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তারপরে
1: আমাদের সময় অনেকটাই এগিয়ে আসছে।
0: 15 ডিসেম্বর আর্মি ক্র্যাকডাউন হলো, এই ওদের সারেন্ডার হলো 15 ডিসেম্বর ঢাকায়। আমি ঢাকায়, আমাদের কেউ যেতে পারেননি, আমাদের আকাশবাণী নিউজ থেকে একমাত্র সুরজিৎ সেন তিনি ছিলেন রমনার মাঠে সারেন্ডারের সময়। তারপরেও আমাকে দুবার পাঠিয়েছেন, তখন স্বাধীন বাংলায় গিয়েছি, একবার যশোরে গিয়েছি, একবার কুমিল্লা গিয়েছি, কভারেজে গিয়েছি। কিন্তু একটা বিশাল একটা বিশাল জন্ম, একটা অপ্রত্যাশিত একটা জাতির জন্মের সাক্ষী থেকে এখন আমার নিজেকে মনে হচ্ছে যে এই আকাশবাণী আমাকে এত দিয়েছে, দুহাত ধরে দিয়েছে আকাশবাণীর বার্তা বিভাগ।
1: মানে শঙ্করদা, যারা আকাশবাণীতে কাজ করেছেন তারা সবাই বোধ হয় নিজেকে ভাগ্যবান বলে মনে করেন, কারণ ওই যে বললাম যে ইতিহাসের সাক্ষী, প্রত্যেকটা ইট কাঠ পাথর এই ইতিহাসের সাক্ষী রয়েছে। শান্তনুদার, আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি, আপনাকে একটা প্রশ্ন, যে দ্রুত সংবাদ প্রচার এবং সঠিক সংবাদ প্রচার, এটা হচ্ছে আকাশবাণীর বৈশিষ্ট্য। সেই জায়গা থেকে সরে এসে এখন আমরা অনেকটাই পৌঁছে গেছি ডিজিটাল যুগে, হাতে লেখা স্ক্রিপ্ট, টেপ, তার থেকে ডিজিটালাইজেশন, এই যে ট্রানজিশন, এটাকে আপনি কিভাবে দেখেন, কারণ আপনি দুটোরই সাক্ষী থেকেছেন।
2: না, দ্বিতীয়টা আমি খুব প্রত্যক্ষভাবে সাক্ষী থেকেছি বলাটা ঠিক হবে না, কিন্তু একটা কথা আমি নিশ্চয়ই মানব যে বিশেষত 2020 কোভিডের যখন লকডাউন এইসব চলছে, তখন এই প্রযুক্তিগত অগ্রগতি যদি আমরা তাকে আয়ত্ত না করতে পারতাম, তাহলে বোধহয় আমাদের খবর পৌঁছানো লোকের বাড়িতে সম্ভব, কারণ এটা তো লোকের বাড়ি বাড়ি যে খবরটা তখনও পৌঁছেছে, এবারে সকাল দুপুর সন্ধ্যে রাত্রি, সেটা সম্ভব হতো না। কারণ শুধু তো লকডাউন তো শুধু একটা গোষ্ঠীগত সংঘর্ষ বা একটা কোথাও প্রাকৃতিক দুর্যোগ হলে ঠিক আছে একটা জায়গা থেকে একটা, কিন্তু তখন ছিল যে একটা মানুষের সঙ্গে একটা মানুষ একসঙ্গে বসে থাকতে পারছে না, কাজ করতে পারছে না, একটা এমন একটা প্যান্ডেমিক অবস্থা তখন। তো সেই সময় আমি দেখেছি যে এই প্রযুক্তি কোথায় আমাদের নিয়ে গেছে, এবং আমি সেটা বলতাম, অরিজিৎ তখন এখানে ছিল, সংযুক্তা ছিল, এরা ছিল, যারা ছিল
1: সংযুক্তাদি, শঙ্কর মুখোপাধ্যায় পরবর্তীকালে, তো এরা না আকাশবাণীর এক একজন স্টলবার্ড বলা যেতে পারে পরবর্তী সময়, মধুশ্রী বন্দ্যোপাধ্যায়, এনারা তো সংবাদপাটটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছিলেন
2: 20 সালে। তো এরা যারা ছিল তাদেরকে আমি মানে আমি তাদের বারবার কুর্নিশ করেছি যে তোমরা প্রযুক্তির হাত ধরে এবং প্রযুক্তির সুবিধা নিয়ে যেভাবে এই সময়, এবং তখন মানুষের খবরের খুব প্রয়োজন, এবং মাঝে মাঝে হতো কি খবরের কাগজ দিত না, প্রথম দিকে তো এমন রটে গেল যে খবরের কাগজের মাধ্যমেই সংক্রমণ হয়ে যাবে, পরে খবরের কাগজ দেওয়া বন্ধ করে দিল। সেই সময় যেভাবে এই সংবাদ মানুষের কাছে বাড়িতে প্রত্যেকবারে রাউন্ড দ্য ক্লক পৌঁছেছে, সেটার জন্য প্রযুক্তিগত অগ্রগতির যেমন একটা অবদান আছে, ঠিক তেমনি অবদান আছে যারা এই প্রযুক্তিগত অগ্রগতিটাকে আয়ত্ত করে আমাদের কল্যাণে আমাদের উপকারে আমাদের সুবিধায় কাজে লাগিয়েছে তাদেরও। সুনীতা বোধহয় এ বিষয়ে কিছু বলবেন।
3: আমি তো ওই

0: সময়টা ছিলাম না, আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই যে ছেলে মেয়েরা এই পরিবর্তনকে যে গ্রহণ করেছে, এটাই এদের কিন্তু সবচেয়ে বড় কাজ। পরিবর্তনকে গ্রহণ করাটা অত সহজ ব্যাপার নয়। তার আগে ধরুন, আমি তো ওই সময় অতটা ছিলাম না, আমি তার আগে রিটায়ার করে গেছি। আমার জীবনে বহু ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা বলা উচিত, সেটা হচ্ছে মাদার টেরিজার নোবেল প্রাপ্তি এবং মাদার টেরিজার মৃত্যু। এই দুটো ঘটনাই এই শহরের দুটো বিরাট ঘটনা, এই দুটোই আমার সময় হয়েছিল। মাদার টেরিজার মৃত্যুর সময় আমি রেডিওতেই ছিলাম, নোবেল প্রাপ্তিটা যখন হয়েছিল তখন আমি টেলিভিশনের নিউজে ছিলাম। তো মাদার টেরিজার মৃত্যুর খবরটা কিভাবে আমার কাছে এসেছিল সেটা আজও আমার কাছে আশ্চর্য লাগে। আমি বাড়িতে বসে আছি, তখন 9:45 এরকম একটা সময়, একজন টেলিফোন করলো যে মাদার টেরিজার মৃত্যু হয়েছে, এই খবরটা আমরা জানি। আমি বললাম, আপনি জানেন? বললো, হ্যাঁ, কিছুক্ষণ আগে শি ব্রিথেড হার লাস্ট। এখন এই খবর কোত্থেকে পাবো? ওরা তো সহজে বলবে না, খ্রিস্টিয়ান অথরিটি, যে মাদার টেরিজা মারা গেছেন। তখন আমি ওই একজন খুব ভালো টেনিস খেলতেন, মাদার টেরিজার অর্গানাইজেশনের সঙ্গে খুব জড়িত ছিল, কি কুমার নাম যেন, তার সঙ্গে একটু পরিচয় ছিল। তিনি তাকে টেলিফোন করলাম, তিনি বললেন, আপনি কি করে জানলেন? আমি বললাম, আমি একটা জায়গা থেকে খবরটা পেয়েছি। বললো, হ্যাঁ, দুঃখের খবরটা 10 মিনিট আগে হয়েছে। নরেশ কুমার, দুঃখের খবরটা 10 মিনিট আগে হয়েছে। আমি সঙ্গে সঙ্গে প্রথমে দিল্লিকে দিলাম। দিল্লি বললো, ঠিক সময় দিয়েছ, একটু আগে বিবিসি খবর দিয়েছে, 5 সেকেন্ড আগে। আমরা তোমাকে টেলিফোন করতাম, 5 সেকেন্ড আগে দিল্লি দিয়েছে, সেই বিবিসি দিয়েছে। তো সেই যে ঘটনাটা আমার কাছে এলো, কিভাবে এলো, এইরকম না, মানে নিউজ কিভাবে আসে, সেইগুলোকে ঠিক মতো নিয়ে, সে একটা অদ্ভুত, রেডিওর সেই সময়টা একটা অদ্ভুত সময় ছিল, এবং প্রত্যেকে সাহায্য করতো, এখানে টেলিফোন করলে তারা ধরতো, সব কিছু নিয়েই একটা তখনকার দিনে
1: যে ব্যাপারটা ছিল, যে এত তো প্রযুক্তিগত উন্নয়ন ঘটেনি, ফলে একমাত্র ছিল ল্যান্ডলাইন,
0: আর ইন্ডিভিজুয়াল রিলেশন,
1: হ্যাঁ, সেটাও তো তৈরি হতো, ফোন করতেন, ল্যান্ডলাইনে খবর আসতো, সেই পরিস্থিতির সঙ্গে এখনকার পরিস্থিতি,
2: একটা সময় ছিল সেই কল বুক করে বসে থাকতো, আমরা কিন্তু তখনও একটু এগিয়েছি, স্টেডি করে সরাসরি ঘুরিয়ে আমরা কিন্তু কথা বলতে পারছি। হ্যাঁ, একটা সময় ছিল ওই টেলেক্সে বসে থাকতো, সন্ধ্যাবেলা সে ইয়ে করে নিয়ে আসতো, আর পরবর্তীকালে আমরা কি করছি, শঙ্করদা মুখার্জিদা, মানে সনত মুখার্জি, তিনি ওনার পূর্বসূরি ছিলেন ঢাকায় আকাশবাণীর বিশেষ সংবাদদাতা হিসেবে, আমরা ফোনে জিজ্ঞেস করতাম, এটা কি হয়েছে, এটা কি হয়েছে। সুতরাং আমরাও যে একবারে খুব দেখিনি, আমরা কিন্তু এখন যেটা হয়েছে একটা খুব বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন আস্তে আস্তে প্রযুক্তি যত এগিয়েছে, আকাশবাণীর খবর পরিবেশন এবং সংগ্রহ করাটা ততটা সহজ হয়েছে,
1: শুনিদা আপনি তো শান্তনুদার সঙ্গে কাজ করেছেন, শঙ্করদা কাজ করেছেন শান্তনুদার সঙ্গে, শান্তনুদার স্মৃতিশক্তির ব্যাপারটা একটু
0: অসাধারণ, শান্তনু যে আমাদের কাছে,
1: শান্তনুদার স্মৃতিশক্তি,
0: বাপরে বাপ, ও এলিফ্যান্টাইন মেমোরি, ও শান্তনু, শান্তনু মতো রিয়েল পাওয়া যায় না,
3: আমাদের একটা বিরাট আশ্রয়স্থল,
0: বাপরে বাপ,
3: শান্তনু মনে আছে কি,
1: মোটামুটি শেষ করে এনেছি। আমি শুধু একটা তথ্য দিয়ে শেষ করতে চাই,
3: আমি তার আগে একটা বলিনি, সেটা হচ্ছে প্রযুক্তির এত উন্নতি হয়েছে, তাতে যেন আমাদের সময় যখন প্রযুক্তি ছিল না, সব কিছু ম্যানুয়ালি হাতে লিখে করতে হতো, তখন আমাদের যে ডিভিয়েশন, যে অ্যাফেকশন, যে লাভ ফর রেডিও ছিল, প্রযুক্তি যেন সেটা নষ্ট না করে,
1: সেটা তো নিশ্চয়ই আপনাদের লিগেসি আমরা বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি,
3: প্রযুক্তি যেন
1: সেই জায়গাটায় আপনারা আকাশবাণীকে নিয়ে গিয়েছিলেন, আকাশবাণী সংবাদ এখনো কিন্তু সেই জায়গাতে, যে আকাশবাণীতে বলেছে, আমি বারবার যে জায়গাটা আসতে চাইছি, যে আকাশবাণী বলেছে, মানে তার চেয়ে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা সেটা কিন্তু এখনো আছে, অন্যান্য চ্যানেল কি বললো না বললো সেটা সেটা থেকেও বড় কথা আকাশবাণী কি বলেছে। আমি একটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করি, সেটা হচ্ছে বর্তমানে যেহেতু আমরা ডিজিটালাইজেশনের যুগে বা ডিজিটাইজেশনের যুগে পৌঁছেছি, আমাদের এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব, এই সব মিলিয়ে প্রায় 3.5 লাখ আমাদের শ্রোতা রেগুলার শুনছে, যা সত্যিকারে আমাদের কাছে একটা বড় পাওনা, যে এই

0: জিনিসটাকে আমরা চাই এবং চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে আরো ব্যাপকভাবে পৌঁছে দেওয়া যায়। কিন্তু কারণ সত্যি কথা বলতে, যে সেন্সিটাইজেশন খবরের সেটা বাকি চ্যানেলগুলো করে, আমরা খবরটা দিই। এইটা হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স, বড় দুটো মানে অর্থাৎ ইলেকট্রনিক চ্যানেল এবং আমাদের মধ্যে পার্থক্য। সেই পার্থক্যটা বজায় থাকুক এবং আকাশবাণীর ইতিহাস আরও সমৃদ্ধ হোক। আপনাদের তিনজনকে, শঙ্করদা, সুনীতদা এবং শান্তনুদা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এসে এতক্ষণ সময় কাটানোর জন্য এবং আকাশবাণীর অজানা বহু তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য।
1: আমরাও ভাগ্যবান মনে করছি যে আকাশবাণীর 100 বছর পূর্তিতে একটা যে অনুষ্ঠান হলো আকাশবাণী কলকাতা থেকে, তাতে আমরা অংশ নিতে পারলাম।
2: 100 বছর তো আমরা পৌঁছেছি, কিন্তু আমরা যেন 100 বছরেই থেমে না থাকি, সেইটাকে আমাদের আগামী দিনে আরও বিশেষ করে সকলের সামনে নিয়ে যেতে হবে। আকাশবাণী যে এখনও এত মানুষ শুনে এবং এত মানুষ আকাশবাণীকে মনে করে যে সত্যিকারের সংবাদ যদি হয় আকাশবাণী দেয়, সুতরাং এই ধারণাটা এবং বিশ্বাসটাকে আগামী দিনে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
3: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে একটা দিকে দৃষ্টি রাখা দরকার আমাদের, যে বিষয়বস্তুর পরিবেশনে প্রযুক্তি সহায়ক হয়ে উঠুক, কিন্তু যেন প্রযুক্তি সর্বস্ব তো আমাদের কখনো গ্রাস না করে। বিষয়বস্তুর প্রতি নিষ্ঠা, বিষয়বস্তু তথ্য ভিত্তিটাকে ঠিক রাখা, এই বিষয়গুলোর প্রতিও যেন সমানভাবে নজর থাকে।
0: আরেকটা কথা আমার মনে হয় বলা উচিত, আমার মনে হয় যে দিল্লি তো আমাদের মেন NSD নিউজ সার্ভিসেস ডিভিশন, সেখান থেকে যে খবর প্রচারিত হয় তারপরে বোধ হয় কলকাতা থেকে সব থেকে বেশি খবর প্রচারিত। আপনারা শুনলে অবাক হবেন, কলকাতা আকাশবাণী থেকে সকাল 6:20 থেকে যে বুলেটিন শুরু হয় এবং রাত 10:00 অবধি চলে FM বুলেটিন নিয়ে, মোট 33টা বুলেটিন আমাদের এই আকাশবাণী থেকে প্রচারিত হয়, এবং 33টা বুলেটিন প্রোডিউস করা খুব একটা মুখের কথা নয়।
1: কলকাতা আর এই নিউ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আর এই নিউ।
0: আমরা চেষ্টা করি মানুষের যে বিশ্বাস তাকে রাখার,
1: যে তোমরা
0: আমরা ধন্যবাদ,
1: যেখানে ছেড়ে এসেছি সেখান থেকে তোমরা এগিয়ে নিয়ে যাবে।
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
4: 100 বছরে আকাশবাণী সংবাদের বিবর্তন কেমন ভাবে ঘটেছে তা নিয়ে মতবিনিময় করলেন অবসরপ্রাপ্ত 3 বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সন্দীপন দাশগুপ্ত, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির আজ শুনলেন শেষ পর্ব।

ভারতের অন্যতম সেরা ক্রীড়াবিদ তথা হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 29শে অগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এই দিনটি জাতীয় জীবনে খেলাধুলোর গুরুত্বকে স্বীকৃতি দেয় এবং শারীরিক সুস্থতা, শৃঙ্খলা, দলগত কাজ এবং ক্রীড়া নৈপুণ্যের ওপর আলোকপাত করে। এবছরও আজ 29শে অগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে। জাতীয় ক্রীড়া দিবস ছাত্রছাত্রী, পরিবার, বিদ্যালয় এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি সক্রিয় জীবনধারাকে উৎসাহিত করার পাশাপাশি ভারতের ক্রীড়া ঐতিহ্য এবং ক্রীড়াবিদ আর প্রশিক্ষকদের অবদানের কথা মানুষকে স্মরণ করিয়ে দেয়। ভারতের জাতীয় ক্রীড়া দিবস সমাজে খেলাধুলা এবং

0: শারীরিক কার্যকলাপের ভূমিকা উদযাপনের জন্য উৎসর্গীকৃত একটি জাতীয় উৎসব। এটি মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবেও কাজ করে, যার নাম ভারতীয় হকি এবং ক্রীড়া নৈপুণ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই উদযাপনটি শিক্ষামূলক, এটি মানুষকে মনে করিয়ে দেয় যে খেলাধুলো কেবল প্রতিযোগিতা বা পদকের বিষয় নয়, বরং এটি স্বাস্থ্য, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং নিয়মের প্রতি শ্রদ্ধা আর অন্যদের সাথে মিলেমিশে কাজ করার শিক্ষাও দেয়। জাতীয় ক্রীড়া দিবসে দেশের তরুণ প্রজন্মকে বার্তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তরুণ প্রজন্মকে আরও বেশি করে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান করেছেন তিনি। প্রধানমন্ত্রীর বার্তা, দেশের তরুণ প্রজন্ম খেলাধুলোর মাধ্যমে এক হয়ে ভারতের উন্নতিতে অংশ নিক, এটাই তার লক্ষ্য।
1: সাথিও, মানে ইস 15 আগস্ট কো লাল কিলে সে ভারত কা স্পোর্টস ভিজন দেশকে সামনে রাখা হয়। জব মে স্পোর্টস কি বাত করতা হুম, तो ये केवल मेडल जीतने तक सीमित नहीं है, ये विकसित भारत के निर्माण में भारत की खेल शक्ति और भारत की युवा शक्ति को एक साथ जोड़ने का अभियान है।
0: খেলো ইন্ডিয়া সংবাদ নামের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেশের তরুণ প্রজন্মের ক্রীড়াবিদদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে ভারতের খেলাধুলোর ভবিষ্যতের কথা বলেন তিনি। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় তার ভাষণের কিছু প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 15ই আগস্ট আমি লালকেল্লায় দাঁড়িয়ে ভারতের খেলাধুলোর ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছিলাম। খেলার অর্থ শুধুই পদক জেতা নয়, এর নেপথ্যে আরও গভীর ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের যুব সম্প্রদায়কে দেশ গড়ার জন্য এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ভারতের তরুণ প্রজন্মের শক্তিকে খেলাধুলোর মাধ্যমে একত্রিত করতে হবে, তারপর তার সাহায্যে ভারতের উন্নতি করতে হবে, এই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
2: স্পোর্টস কিপস আস হেলদি মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি। Let's love sport, play it too, and enjoy it. Happy National Sports Day.
0: হকি বিশ্বকাপে বৃহস্পতিবার জার্মানিকে 3-1 গোলে হারিয়েছে ভারত। র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা জার্মান দলকে হারিয়ে পঞ্চম স্থানে শেষ করেছে ভারতের মেয়েরা। 52 বছর পর হকি বিশ্বকাপে এত ভালো ফল হলো তাদের। জোড়া গোল করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নবনীত কর এবং অপর গোলটি করেছেন ঈশিকা। জার্মানির একমাত্র গোল লিন ক্রিংসের। 1974 সালে অজিন্দর কৌরের নেতৃত্বে প্রথম বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারতীয় দল। তারপর থেকে কখনো এতদূর পৌঁছতে পারেনি তারা। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে খেলতে পারত ভারত। সেই স্বপ্ন অধরা থাকলেও অন্তিম ম্যাচে হতাশ করলেন না সালিমা তেতেরা। এই দলের 11 জনই প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেছিলেন। গোটা প্রতিযোগিতায় মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত, সেটি অলিম্পিক্সের সোনাজয়ী এবং আয়োজক নেদারল্যান্ড ল্যান্ডসের কাছে। এই ফলাফল পরের মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের আগে উদ্বুদ্ধ করবে গোটা দলকে। প্রথম ম্যাচে অলিম্পিক্সের রূপজয়ী চীনের বিরুদ্ধে 2-2 ড্র করেছিল ভারত, পরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল 6-1 গোলে। এরপরে ইংল্যান্ডের সঙ্গে ড্র করে ভারত। জার্মানির বিরুদ্ধে ভারত শেষ 17 মিনিটে 3টি গোল করেছে, পাশাপাশি রক্ষণও ছিল জমাট, যে কারণে জার্মানি 6টি পেনাল্টি কর্নার পেলেও মাত্র একটি ছাড়া বাকি কাজে লাগাতে পারেনি। 43 মিনিটে প্রথম গোল করে ভারত। নেহার থেকে বল নিয়ে ঈশিকা ডি বক্সে ঢুকে পড়ে রিভার্স হিটে গোল করেন। পরের মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত। প্রথম প্রয়াসে গোল না পেলেও দ্বিতীয় প্রয়াসে গোল করেন নবনীত। এরপর গায়ের কাছে একাধিক জার্মান ডিফেন্ডার থাকা সত্ত্বেও তাদের এড়িয়ে আবার গোল করেন নবনীত।

0: শ্রীলঙ্কার লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের জেদের চোটে দ্বিতীয় টেস্টে জয়ের মুখ থেকে ফিরে আসতে হল ভারতকে। গত বৃহস্পতিবার কলম্বোর সিংহলজি স্পোর্টস ক্লাবে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ড্রয়ে শেষ হয়। পঞ্চম দিন শ্রীলঙ্কার হয়ে দুরন্ত প্রতিরোধ গড়ে তোলেন সোনালদিন উষা। তার অপরাজিত 133 রানের ইনিংস ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত 9 উইকেটে 503 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 290 রানে অল আউট হয়ে যায়।
1: अच्छी गेंद, ड्राइव का प्लान, बाहरी किनारा कैच गया के राहुल के हाथ में और 213 रन पीछे है श्रीलंका। 290 पे ऑल आउट हुआ और शुभमन गिल ने फॉलो ऑन दिया है। यहां पे
0: ফলো অন করানো হলে চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার রান ছিল 6 উইকেটে 229। ভারতের থেকে মাত্র 16 রানে এগিয়ে ছিল তারা। ফলে পঞ্চম দিনে দ্রুত বাকি 4 উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতার সম্ভাবনা ছিল ভারতের সামনে, কিন্তু দিনুষা এবং কেশরা নুয়ান্থা সেই পরিকল্পনায় জল ঢেলে দেন। সপ্তম উইকেটে দুজনে মিলে যোগ করেন 112 রান। 174 মিনিট আর 246 বল ধরে চলা সেই জুটি ভারতীয় বোলারদের ধৈর্যের পরীক্ষা নেয় এক প্রকার। নুয়ান্থা 150 বলে 46 রান করে আউট হলেও দিনুষা ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস থামে 9 উইকেটে 429 রানে। দুই দল ম্যাচ ড্র মেনে নেওয়ার সময় দিনুষা অপরাজিত ছিলেন 133 রানে। এই সিরিজে তার এটি টানা চতুর্থ 50-এর বেশি রান ভারতের বিরুদ্ধে তার অসাধারণ ধারাবাহিকতারই প্রমাণ দিল।
2: ডে 5 পার শ্রীলঙ্কা কে লিয়ে সোনাল দিনুষা বনে ওয়াল। 133 নট আউট কি ইনক্রেডিবল ইনিংস কে সাথ উনহোনে সিরিজ কা আপনা থার্ড সেঞ্চুরি কমপ্লিট কিয়া।
0: ভারতীয় বোলাররা পঞ্চম দিনে শর্ট বল ও লেগ সাইডে বল করার কৌশল নিয়েছিলেন, কিন্তু দিনের বেশিরভাগ সময়ই পেসারদের বোলিংয়ে প্রত্যাশিত ধার দেখা যায়নি। স্পিনার মানব সুতার, সারাংস জৈন এবং রবীন্দ্র জাদেজা মাঝে মাঝে টার্ন আর বাউন্স পেলেও উইকেটের দেখা পাননি। লোয়ার অর্ডারের বিরুদ্ধে ভারতের সমস্যাও আবার সামনে এসেছে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসেই শেষ 3 ব্যাটার 45 ওভার ব্যাট করে 117 রান যোগ করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও দিনুষার নেতৃত্বে সেই একই ছবি দেখা যায়। এই ড্রয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত পঞ্চম স্থানেই রয়ে গেল। 11টি টেস্টে ভারতের জয় 5টি এবং ড্র 2টি। জয়ের শতাংশ কমে হয়ে গিয়েছে 51.52। ভারতের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। শ্রীলঙ্কা রয়েছে 6ষ্ঠ স্থানে। তাদের জয়ের শতাংশ 33.33। শ্রীলঙ্কা সিরিজের পর ভারতের বাকি থাকবে আরো 7টি টেস্ট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকতে হলে এই 7টি ম্যাচের অন্তত 5টিতে জয় প্রয়োজন হতে পারে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ফলাফলের দিকেও। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্ব ভারতের জন্য একেবারেই সহজ নয় বলেই মনে করা হচ্ছে।

আসন্ন এশিয়ান গেমসে 492 জন খেলোয়াড়ের দল পাঠাচ্ছে ভারত। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সব খেলার পারফরমেন্স খতিয়ে দেখে এই ছাড়পত্র দিয়েছে। প্রতি বছরই পরের দিকে আরো কিছু নাম যুক্ত হয়। জাতীয় ক্রীড়া সংস্থাগুলির যুক্তি এবং অনুরোধের ভিত্তিতে বাড়তি কয়েকজনকে ছাড়পত্র দেয় সরকার, কিন্তু এবার তেমনটা হওয়ার সম্ভাবনা খুব কম। ভারত সহ সদস্য দেশগুলিকে OCA অনুরোধ করেছে শেষ মুহূর্তে তালিকায় কারোর নাম না ঢোকাতে, কারণ গেমসের আয়োজক জাপান পরিষ্কার জানিয়ে দিয়েছে 15,000-এর বেশি মানুষের ব্যবস্থা তারা করতে পারবে না। এই পরিস্থিতিতে সদস্য দেশগুলিকে OCA অনুরোধ করেছে বাড়তি কাউকে জাপানের না পাঠাতে, অনুমোদিত সংখ্যার চেয়ে বড় দল পাঠানো যাবে না, শেষ মুহূর্তে কারো নাম অন্তর্ভুক্ত করানো যাবে না। প্রতিদিন তারা প্রচুর অনুরোধ পাচ্ছেন, বেশ কিছু অনুরোধ রাখাও হয়েছে, সদস্য দেশগুলিকে আর অনুরোধ না করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত মাসেই

সদস্য দেশগুলিকে জানিয়ে দেওয়া হয়েছিল কারা সব মিলিয়ে কতজন খেলোয়াড়কে গেমসে পাঠাতে পারবে। ইতিমধ্যেই সম্ভাব্য খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে সংখ্যাটা 15,000 ছাড়িয়ে গিয়েছে। জাপান জানিয়ে দিয়েছে তারা শুধু 15,000 মানুষের ব্যবস্থাই করতে পারবে, বেশি খরচ করবে না। এবারের এশিয়ান গেমসে 43টি খেলা থাকছে, ভারত লড়াই করবে 35টি খেলায়। সবচেয়ে বড় 73 জনের দল যাচ্ছে অ্যাথলেটিক্সে। এবার কোনো গেমস ভিলেজ তৈরি করছে না জাপান, কিন্তু ছোট ঘর এবং একটি বড় জাহাজের ব্যবস্থা করা হয়েছে। জাহাজটি লাগোয়া বন্দরে নোঙর করা থাকবে, তাতে 5,000 জন থাকতে পারবেন। ছোট ঘরগুলিতে 2,400 মানুষের থাকার ব্যবস্থা করা হবে। গেমস শেষ হয়ে গেলে এই ঘরগুলিকে প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এবারের এশিয়ান গেমস হবে জাপানের চতুর্থ বৃহত্তর শহর আইচি নাগোয়ায়। 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত চলবে এবারের এশিয়ান গেমস।

এশিয়ান গেমসের সূচি আগেই প্রকাশ্যে এসেছিল। এবার জানা গেল ভারতীয় দল কবে কোথায় খেলতে নামবে। বুধবার এশিয়ান গেমসের তরফে এই সূচি প্রকাশ্যে আনা হয়েছে। এশিয়ান গেমসের ক্রিকেটে পুরুষ এবং মহিলা দু বিভাগেই একবারের বেশি ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এশিয়ান গেমসের সূচি অনুযায়ী মেয়েদের প্রতিযোগিতা আগে হবে, তারপরে শুরু হবে পুরুষদের প্রতিযোগিতা। মেয়েদের ক্রিকেট শুরু 17ই সেপ্টেম্বর, ভারত নামবে পরদিন অর্থাৎ 18ই সেপ্টেম্বর। চতুর্থ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ জাপান। ভারত সেই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল হবে 20শে সেপ্টেম্বর, ফাইনাল 22শে সেপ্টেম্বর। পুরুষ দল প্রথম ম্যাচ খেলবে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে 28শে সেপ্টেম্বর, সেই ম্যাচ জিতলে সেমিফাইনাল খেলবে 1লা অক্টোবর, ফাইনাল 3রা অক্টোবর সকাল 10:30 থেকে। ছেলেদের বিভাগে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ রয়েছে বাছাই দল হিসেবে। তারা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। বাকি 4টি দল ঠিক হবে প্রাথমিক রাউন্ডের যোগ্যতা অর্জন পর্ব থেকে। গ্রুপ এ তে রয়েছে আফগানিস্তান, জাপান এবং নেপাল, আর গ্রুপ বি তে রয়েছে হংকং, চীন, মালয়েশিয়া, ওমান। অর্থাৎ মাত্র একবারই ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে এবারের এশিয়ান গেমসে। ফাইনালে হতে পারে সেই ম্যাচ। মহিলাদের বিভাগেও 8টি দলকেই বাছাই করে নেওয়া হয়েছে। খেলা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হচ্ছে। ভারতের প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে খেলবে বাংলাদেশ চীন ম্যাচের বিজয়ীর সঙ্গে। অপর দুটি কোয়ার্টার ফাইনালে খেলবে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া এবং পাকিস্তান আর থাইল্যান্ড। মেয়েদের বিভাগেও ফাইনালের আগে ভারত পাকিস্তান কোনোভাবেই মুখোমুখি হবে না। আসন্ন এশিয়ান গেমসের ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। জাপানে খেলোয়াড়দের থাকার জন্য যে ধরনের ব্যবস্থা করা হচ্ছে তাতে সেরা ক্রিকেটারদের নাও পাঠাতে পারে ভারতীয় বোর্ড। দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ভাবছেন বিসিসিআই কর্তারা। সেক্ষেত্রে সোনার পদক ধরে রাখা কঠিনও হতে পারে। যে মাঠে ক্রিকেট ম্যাচগুলি হবে সেই মাঠে কোনো সাজঘর নেই। তাঁবু খাটিয়ে অস্থায়ী সাজঘর তৈরি করা হবে। তাঁবুর 500 মিটার দূরে শৌচালয়। ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটারের শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হলে বেশ খানিকটা সময় নষ্ট হবে। এমন ব্যবস্থায় খুশি নন বিসিসিআই কর্তারা। আপত্তি জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারাও। আপত্তির কথা জানানো হয়েছে আয়োজকদেরও। কিন্তু জাপানে আন্তর্জাতিক ক্রিকেটের উপযুক্ত পরিকাঠামো নেই। কয়েকটা ম্যাচের জন্য পরিকাঠামো তৈরি করতেও রাজি নন এশিয়ান গেমসের আয়োজকরা। এই পরিস্থিতিতে এশিয়ান গেমসের সেরা দল নাও পাঠাতে পারে ভারত। গত এশিয়ান গেমসে পুরুষ এবং মহিলা দু বিভাগেই সোনা জিতেছিল ভারত। এবারও সোনা জয়ের লক্ষ্যে সেরা দল পাঠানোর সিদ্ধান্ত নেন বোর্ড কর্তারা। শ্রেয়স আয়ার এবং হরমনপ্রীত কৌরের নেতৃত্বে সেরা দল ঘোষণাও করা হয়। কিন্তু এমন অবস্থার মধ্যে যশপ্রীত বুমরা, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশন, অক্ষর পটেল, তিলক বর্মা, বৈভব সূর্যবংশী, অর্শদীপ সিং, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জেমাইমা রড্রিগেজ এর মতন ক্রিকেটারদের ফেলতে রাজি নন বোর্ড কর্তারা। তাই শেষ পর্যন্ত ভারতের কোন দল জাপানে গিয়ে পৌঁছবে এবং এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে তা কিন্তু এখনো অনিশ্চিত।

অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার বাংলা 8-0 গোলে হারিয়েছে চণ্ডীগড়কে। বাংলার হয়ে জোড়া গোল করেছে আজিজুল মণ্ডল এবং সুরজ গাজী। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ড্র করেছিল বাংলা। আজ গ্রুপ লিগে বাংলার শেষ ম্যাচ কর্ণাটকের বিরুদ্ধে। এদিকে IFA শিল্ড শুরু হতে পারে 20 সেপ্টেম্বর থেকে। সম্ভাব্য 6টি দল হল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, পাঞ্জাব FC, নর্থ ইস্ট ইউনাইটেড এবং ডেকান FC।

টানা দ্বিতীয়বার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গলের মহিলা দল। গত রবিবার তারা প্রাথমিক পর্বে তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সাবা এফসিকে 2-0 গোলে হারিয়ে এই কীর্তি অর্জন করেছে। ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকিয়ে এবং ভারতের সৌমিয়া গুগলথ গোল করেন। এবছরই আনোকিয়াকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। মরশুমের শুরুতেই তার প্রতিভা বোঝা যাচ্ছে। প্রাথমিক পর্বে 4টি গোল করলেন আনোকিয়ে। আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন। প্রাথমিক পর্বের 3টি ম্যাচেই জিতল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে 4-0 হারিয়েছিল বাংলাদেশের রাজশাহী স্টার্সকে। দ্বিতীয় ম্যাচে রোভার্সকে তারা হারায় 12-0 গোলে। এই ম্যাচ জিতলে সাবার যোগ্যতা অর্জনের সম্ভাবনা ছিল। তারা রোভার্সকে 13-0 এবং রাজশাহীকে 2-1 গোলে হারিয়েছিল। কিন্তু সাবাকে হারানোয় ইস্টবেঙ্গলের গ্রুপ পর্বে খেলতে আর কোনো সমস্যা থাকল না। কলকাতা লিগে টানা দ্বিতীয় ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। আগের ম্যাচে কালীঘাটকে হারানোর পর গত বৃহস্পতিবার খিদিরপুর ক্লাবকে হারিয়েছে তারা 2-0 গোলে। 3 দিনের ব্যবধানে কলকাতা লিগে নামতে হয়েছিল ইস্টবেঙ্গলকে, তবে জয়ের ধারার পরিবর্তন কিন্তু হয়নি। জয়ের ফলে গ্রুপ এ তে দ্বিতীয় স্থান মজবুত করেছে ইস্টবেঙ্গল। 8 ম্যাচে 20 পয়েন্ট তাদের। 2টি ম্যাচ বেশি খেলে 24 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভবানীপুর। গত বুধবার বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে 3-0 গোলে হারিয়েছে তারা। অর্থাৎ ইস্টবেঙ্গল পরপর 2টি ম্যাচ জিতলে ভবানীপুরকে টপকে যেতে পারে। এদিকে ইস্টবেঙ্গল মাঠে 2টি গোল হয়েছে 2 অর্ধে। প্রথমার্ধে 27 মিনিটের মাথায় বক্সের ভেতর বল পেয়েছিলেন আকাশ হেমব্রম। জোরালো শটে খিদিরপুরের জালে বল জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে গোল করেন মোহাম্মদ বিলাল। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু রবি দাসের শট আটকে দিয়ে খিদিরপুরকে সে যাত্রায় বাঁচিয়ে দেন গোলকিপার অর্ণেন্দু দত্ত। সম্প্রতি মোহনবাগানকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে ডুরান্ট কাপ জিতেছে ইস্টবেঙ্গল। তার আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের আল আরবিকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার কলকাতা লিগেও সুপার সিক্সের দিকে এগোচ্ছে ইস্টবেঙ্গল।

ফাইনালে ইস্ট বেঙ্গলের কাছে হারের ক্ষত ভুলে জয় ফিরেছে সবুজ মেরুন ব্রিগেড। কলকাতা লিগে হোসে র্যামিরেস ব্যারেটোর জর্জ টেলিগ্রাফকে 6-0 গোলে হারিয়েছে মোহনবাগান। হ্যাট্রিক করে জয়ের নায়ক দলের কাশ্মীরি ফুটবলার সুহেল আহমেদ ভাট। নিজেদের ক্লাবের মাঠে শুরু থেকেই দাপট ছিল মোহনবাগানের। 13 মিনিটে প্রথম গোল করেন সুহেল, কিয়ান নাসিরির সেন্টার থেকে গোল করেন তিনি। 10 মিনিট পরে দলের দ্বিতীয় এবং নিজের মরশুমের প্রথম গোল করেন অ্যালেক্স সাজি। দ্বিতীয়ার্ধে আরও 4টি গোল হয়। শুরুটা করেন সন্দীপ মালিক, 50 মিনিটের মাথায় দলের চতুর্থ গোল করেন অভিষেক সূর্যবংশী। 61 মিনিটের মাথায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের থ্রু বল ধরে নিজের দ্বিতীয় গোল করেন সুহেল। 73 মিনিটে হ্যাট্রিক করেন দলের কাশ্মীরি স্ট্রাইকার। আর কোনো গোল অবশ্য হয়নি। 6-0 গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। এই ম্যাচ জিতে কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে আবার উঠে এসেছে মোহনবাগান। 8টি ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা। গ্রুপ শীর্ষে রয়েছে দুই প্রধানকে রুখে দেওয়া ভবানীপুর ক্লাব। দুটি গ্রুপ থেকে প্রথম 3 দল যাবে সুপার সিক্সে।

কয়েকদিনের ব্যবধানে বিশ্বকাপে খেলা তিনটি দেশের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। ব্রাজিল ম্যাচ যে যুব ভারতীতে হবে তা আগেই নিশ্চিত হয়েছিল। এবার দুবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচও হবে এই শহরে। তবে পানামা ম্যাচ যুব ভারতী পায়নি, সেটি হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে একথা ঘোষণা করা হয়েছে। আগামী 6ই অক্টোবর উরুগুয়ের সঙ্গে যুব ভারতীতে খেলবে ভারত, অর্থাৎ ব্রাজিল দ্বৈরথের 3 দিন পরেই এই ম্যাচ হচ্ছে। তার আগে 26শে সেপ্টেম্বর পানামার সঙ্গে ম্যাচ রয়েছে বেঙ্গালুরুতে। এই মুহূর্তে উরুগুয়ে ফিফা র্যাঙ্কিং এ রয়েছে 20 নম্বরে। তারা এবছর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। বিশ্বকাপের পরেই উরুগুয়ে দলের কোচ হয়েছেন দিয়েগো ফোরলান। তিনি বহু পরিচিত মুখ এবং আইএসএল এ মুম্বাই সিটি এফসির হয়ে খেলে গিয়েছেন। শহরে তার প্রচুর সমর্থকও রয়েছেন। অন্যদিকে বেঙ্গালুরুতে 2023-এর পর আবার খেলতে নামছে ভারত। শেষবার ওই মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারত, ফাইনালে হারিয়েছিল কুয়েতকে। আইএসএল হোক বা ভারতীয় দলের ম্যাচ, বেঙ্গালুরু সবসময়ই জনসমর্থন থাকে, ফলে পানামার বিরুদ্ধে খেলতে সুবিধাই হবে ভারতের। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং এ 44 নম্বরে রয়েছে পানামা। তারা বিশ্বকাপেও খেলেছে, ফলে কঠিন দলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে নামবে ভারত। তবে ধারে ভারে উরুগুয়ে এবং ব্রাজিল আরো অনেক বেশি কঠিন দল। পশ্চিমাঞ্চলের ইনিংস শেষ করতে লাগলো ঠিক 39 বল। তার মধ্যেই কাজ করে শেষ করে দিলেন বাঁহাতি স্পিনার আবিদ মোস্তাক এবং নিশান্ত সিন্ধু। দলীপ ট্রফির সেমিফাইনালে তুললেন উত্তরাঞ্চলকে। সামনে এবার দক্ষিণাঞ্চল। বুধবার ম্যাচের শেষ দিন, আধ ঘন্টাতেই খেলা শেষ। 30শে অগস্ট থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল। শেষ চারের অপর দ্বৈরথে পূর্বাঞ্চলের সামনে মধ্যাঞ্চল। দলীপ ট্রফিতে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে পূর্বাঞ্চল। 3 দিনেই ইনিংস এবং 210 রানের ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেলেন ঈশান কিশানরা। পূর্বাঞ্চলের ইনিংস এবং 210 রানে জয়ের অন্যতম প্রধান কারিগর বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ব্যাট হাতে 167 রান করার পাশাপাশি প্রথম ইনিংসে বল হাতে তিনি নিয়েছিলেন 20 রানে 3 উইকেট। দ্বিতীয় ইনিংসেও 53 রানে 1 উইকেট নিয়েছিলেন। তিনি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আরও এক ভারতীয় কিশোরের কিস্তিমাত। মস্তিষ্কের লড়াইয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দিল 15 বছরের বন্দন অলঙ্কার সাওয়াই। chess.com-এর সাপ্তাহিক ব্লিটস প্রতিযোগিতায় টিল্টেড টিভিস ডেতে নরওয়ের কিংবদন্তিকে হারিয়ে ভারতীয় দাবার তরুণ প্রতিভাদের তালিকায় নতুন সংযোজন দিল্লির এই দাবারু। 50 সালেই কার্লসেনকে হারিয়ে দিয়েছে সে। গ্র্যান্ড দাবা ট্যুর ফাইনালে ফ্যাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে ক্লাসিক্যাল দাবায় হেরে গেলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। প্রথম পর্বেই প্রজ্ঞা 0-6 পিছিয়ে পড়েন। এরপরে র্যাপিড এবং ব্লিটস বিভাগে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে চলতি মরশুমে দুরন্ত ছন্দে থাকা ভারতীয় গ্র্যান্ডমাস্টারের। নিজের যোগ্যতায় ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন বীরেন্দ্র সেহবাগ পুত্র আর্যবীর এবং রাহুল দ্রাবিড়ের পুত্র অন্ময়। ভারতের অনূর্ধ্ব-19 দলে সুযোগ পেয়েছেন এই দুই তারকা পুত্র। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-19 ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। একদিনের সিরিজে 15 জনের দলে রয়েছেন আর্যবীর এবং অন্ময়। আর্যবীর বিশেষজ্ঞ ব্যাটার, অন্ময় উইকেট রক্ষক। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাল্টি ডে সিরিজের দলে জায়গা পাননি তারা। সেহবাগের ছেলে আর্যবীর এখন দিল্লি প্রিমিয়ার লিগে খেলছেন। তার খেলা মুগ্ধ করেছে সকলকে। আর্যবীরের কভার ড্রাইভ, স্কোয়ার ড্রাইভ অবিকল তার বাবার মতো।
ইতিমধ্যেই দুজনের খেলার তুলনা শুরু হয়ে গিয়েছে। বাবার মতোই বড় শট খেলতে ভালোবাসেন আর্যবীর। দিল্লি প্রিমিয়ার লিগে নজর কেড়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় কর্ণাটকের ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই নাম করে ফেলেছেন। স্কুল স্তর থেকেই তিনি চর্চায়। তবে দ্রাবিড় বা সেহবাগ তাদের ছেলেদের খেলায় নাক গলাননি, নিজেদের মতো খেলতে দিয়েছেন, কোনো প্রভাব খাটানোর চেষ্টাও করেননি তারা। নিজেদের যোগ্যতাতেই জায়গা করে নিয়েছেন দুই তারকা পুত্র। ভারতীয় ক্রিকেটে খ্যাতনামি বাবার খ্যাতনামি পুত্রের সংখ্যা খুব একটা বেশি নয়। লালা অমরনাথের ছেলে মহিন্দার অমরনাথ বিশ্বকাপ জিতেছেন, তবে সুনীল গাভাস্কার বা সচিন তেন্ডুলকার পুত্র বাবার ধারের কাছেও পৌঁছতে পারেননি। এবার নতুন আর এক প্রজন্ম উঠে এসেছে, ভারতীয় দলে হাতে খড়ি হতে চলেছে তাদের। দেখা যাক ভবিষ্যতে তারা তারকা হয়ে উঠতে পারেন কিনা। শুনলেন স্পোর্টস এক্সট্রা টাইম, সঙ্গে ছিলাম আমি নবনীতা রাহা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন ভজন শিল্পী মুনমুন রায়।

মুনমুন রায়ের কণ্ঠে এতক্ষণ শুনলেন ভজন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রাগ প্রধান গান, শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়।

স্বাগতা মুখোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনলেন রাগ প্রধান গান। আকাশবাণী কলকাতা।

0: চুরুকচি কবিতার জন্য। আজকে আমাদের সঙ্গে আছেন সেলিম মল্লিক, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলা যেতে পারে, এখন হয়তো অন্য জায়গায় সরে এসেছেন, কিন্তু কাব্যচর্চা শুরু করেছিলেন ওখান থেকেই। সঙ্গে আছেন গৌতম মণ্ডল। গৌতম মণ্ডলকে অনেকেই আদম মণ্ডল বলেন, মানে তার আদম পত্রিকাটা এতখানি জনপ্রিয় এবং এতখানি গুরুত্বপূর্ণ কাজ করেন। গৌতম থাকেন কৃষ্ণনগরে, যদিও মুর্শিদাবাদের মোরগ্রামের কবি বলা উচিত আমাদের। আর আছেন তারেক কাজী। তারেক কাজী এসছেন হুগলির ফুরফুরা শরীফের ওখান থেকে, আরও নাকি অনেক ভেতরে যেতে হয় সেখান থেকে। এ তিন কবিকে নিয়ে আজকের কবিতার জন্য। তারেক, আপনি কবে থেকে কবিতা লেখা শুরু করলেন?
1: 2000 থেকে।
0: হঠাৎ 2000 থেকে কবিতার কি চাপ এলো?
1: না, তার আগে কিছুদিন কবি হাতে আড্ডা মারতাম বন্ধু বান্ধবদের সঙ্গে, পাল্লাই পড়ে কবিতা লেখা শুরু।
0: বন্ধু বান্ধব পাল্লাই কবিতা লেখা শুরু? আমরা তো জানি প্রেমে পড়লে কবিতা লেখে, বীর হয়ে কবিতা লেখে, বর্ষা দেখে কবিতা হয়,
1: বন্ধুদের দেখা দেখি সেক্ষেত্রে শুরু।
0: ভালো ভালো, এটার মজার হলো। আর সেলিম কবে থেকে লিখছেন?
2: আমিও কাছাকাছি 2000 সাল থেকেই কবিতা লিখছি।
0: পরিবারে কোনো সাহিত্য চর্চার ইতিহাস ছিল?
2: আমাদের পরিবারের সাহিত্য চর্চার ইতিহাস তো অনেক দূরের কথা। আমার যে বাবাদের যে পূর্বপুরুষ বা প্রজন্ম, আমার বাবা পর্যন্ত সম্ভবত আমি প্রথম স্বাক্ষর ব্যক্তি।
0: আচ্ছা, তোমাদের বাড়িতে মূল কি কৃষিজীবী?
2: কৃষিজীবী, আমাদের ওখানে পান চাষ আমাদের জীবিকা, মিঠা পানের চাষ
0: মূল জীবিকা আর কি। আর গৌতমের কবিতা লেখা শুরু কিভাবে?
3: আমার কবিতা লেখা শুরু বলতে গেলে একটু পিছিয়ে যেতে হয়, সেটা হচ্ছে যে আমি একটা হোস্টেলে থাকতাম রামকৃষ্ণ মিশনে। আমার ঝোঁক ছিল ডাক্তারের দিকে, এবং ভেবেছিলাম একজন গবেষক খুব বড় মাপের আর কি কাজ করতে পারবো, এইরকম কোন স্ট্রিম বেছে নিতে পারবো। ক্লাস টেনে যখন আমি উঠলাম, তখন সেই সময় হঠাৎ করে আমার কিছুটা ডিপ্রেশনে আমি আক্রান্ত হই, এবং এই ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার পর থেকেই, সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য আমি কোনো চিকিৎসকের কাছে যাইনি, তার পরিবর্তে আমি নিজেই নানান ধরনের আশ্রয় খুঁজতে চাইলাম, যে আশ্রয়ের মধ্যে থেকে আমি ডিপ্রেশন থেকে মুক্তির জায়গা পেয়ে যাব। এই খুঁজতে খুঁজতে খুঁজতেই একসময় আমি ভাবলাম কবিতার দিকে যাওয়া যায় কিনা, এবং কবিতা যখন লিখতে শুরু করলাম তখন কিন্তু সুন্দর একটা মনোরম একটা জায়গা পাচ্ছি, যে জায়গাটা ডিপ্রেশনের মধ্যে আমি পাচ্ছিলাম না। এইভাবে আস্তে আস্তে আস্তে আস্তে আমি পুরো জগৎ থেকে যত বিচ্যুত হতে থাকি, অর্থাৎ এক কথায় বলে বখাটে হয়ে যেতে থাকি, কবিতার দিকে ততটাই সম্পৃক্ত হই। এই সালটা 93-94 সাল নাগাদ হতে পারে,
0: মানে মলয় রয়েছ রায়চৌধুরীর ভাষায় ছোট লোক হতে থাকে। আচ্ছা, আমাদের মধ্যে এখানে বয়সে যে যেমনই থাক না কেন, আমরা আজকে প্রথমে শুনবো তারেক কাজীর কবিতা। তারেক কাজীর কবিতা শুনি আমরা।
1: অনার্কিলি কিছুই ভাবতে না পেরে তখন দ্রুত পায়ে তিন পয়সার ঘাটে ফিরে আসি। মাধব কাকার সঙ্গে দেখা হয়, দুচোখ রক্তাক্ত তার। কয়েক বছর আগে তিনি একমাত্র সন্তানকে হারিয়েছেন। রাজুর গানের গলা ছিল বেশ, একদা অনেক সন্ধ্যা আমাদের একসঙ্গে খেলার মাঠে কেটেছে। হাসিনা প্রেমিক ছিল তার। আকাশে তারা হয়ে যাওয়া রাজুর শোক সামলে সে এখন মাঝিপাড়ায় পেতেছে সংসার। পুলিশের খাতায় রাজুর মৃত্যুর কারণ আজও অজানা। খুব কাছ থেকে কারা ফুঁড়ে দিয়েছিল কপালে বুলেট, সারা রাত পড়েছিল এই ঘাটের ওদিকে। তার হাঁকড়া মুখের ভিতর থেকে মানুষের সাড়া পেয়ে বেরিয়ে এসেছিল গোটাকতক জলজ মাকড়সা। তারপর থেকে মাধব কাকা

0: অন্ধকার থাকতে নদী পেরিয়ে চলে আসেন এখানে। তার যাতায়াতে ভাড়া লাগে না। সারাদিন এইখানে বসে কেবল কঠোর দৃষ্টিতে তাকিয়ে দেখেন ফেরি পাড়া পার করা যাত্রীদের। হয়তো ছেলের খুনিকে চিহ্নিত করতে চান, আর তা না পেরে বিড়বিড় করেন।
1: আরেকটা কবিতা শুনি।
0: অহিংসা। কবিতা পড়ি না আমরা, আর তার কোনো প্রয়োজনও নেই। এমন সনদ পেশ করে হাসতে থাকে বুড়ো, তারপর বলে, আমাদের জীবন যাপনী বাবু তোমাদের এক একটা স্বয়ং সম্পূর্ণ কবিতা। প্রতিটি লাইন যার শুরু হয় সেই ভোরের বেলা, বড়সায় বাঁশের কাঠামো চুয়ানো জলে, ভেজা পাংশুটে লেপ কাঁথা, ভাঙা প্রাচীরের গায়ে প্রথম রোদ্দুরে দিই মেলে। তারপর গোবরে উঠোন লেপে দল বেঁধে বের হয় কাজের সন্ধানে, কিংবা পোষেক জ্যৈষ্ঠির মধ্য দুপুরে যখন হাঁস ফাঁস করে বাবুদের প্রাণ খালি পায়ে, তেতে যাওয়া মাটি মাড়িয়ে তখন কাজ থেকে ফিরি। রাস্তায় সম্মুখে যাদের বাগান দেখি সাবধানে ঢুকে লুকিয়ে চুরিয়ে ভেঙে নিই দু চারটে শুকনো আম কাঁঠালের ডাল, বাড়ি গিয়ে উনুন ধরায়, তারপর স্নানে যাই, খেতে খেতে মাইকে আজান শুনি আসরের। সত্যি বলতে সন্ধ্যায় দু চার গ্লাস পেটে না পড়লে বিশ্বাস করো মরে না গায়ের ব্যথা। আর যেদিন জোটে না কোনো কাজ কাম, ছিপ হাতে বিলে বিলে ঘুরি, যদি কিছু মিলে যায় ভালো, তবে কোনো দিন দোষারোপ করিনি ঈশ্বরকে।
1: আমার এবারে সেলিমের কাছে যাব। সেলিম মল্লিকের কবিতা।
2: মাধবী। মাধবীকে আগে আমি ডাকতাম মাধবী কুঞ্জ বলে, শুধু কুঞ্জ নামেও ডেকেছি। বহুদিন হল তাকে মাধবী মাধবী ডাকি। মাধবী আমার বউ, অন্তরে বা বনান্তরে নয়, এখন সে ঘরে থাকে, রান্নাবান্না করে, সাজগোজ করে, বাপের বাড়িতে যায়, ডাক্তার দেখাতে যায়, প্রয়োজনে ফোঁস করে ওঠে। আমি তাকে দেখেও দেখি না, সেও তাই। সন্তান মানুষ করা নিয়ে কথা বলি, বাজ পড়লে দরজা বন্ধ করি, বৃষ্টির ঝাপট যাতে না আসে জানালা দিয়ে দিই, অকারণে রাত্রে কথা বলি না তেমন, বেশি রাতে ফুলের সুগন্ধ টোকা দেয়, সেসব পারি না বুঝতে। আর ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকি, ঘুম ভাঙলে মাধবীকে এখন মাধবী নামে ডাকি।
1: আরে সুন্দর, আরেকটা কবিতা হয়ে যাক।
2: বিবাহ। বিবাহের অর্থ ভাবি বসে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, যদি পুত্র না হয় তাহলে সব ব্যর্থ। এত যে চাঁদের আলো ভরা জামিনীতে কামিনী ফুটেছে, এত যে গোয়াল ভর্তি গরু সকালে সন্ধ্যায় দুধ দিল, এত যে পুকুর ভর্তি মাছ ঘাই দিল সারাদিন ধরে। বিবাহ আসলে এক সনাতন সুখ, এই কথা বলে পাখি উড়ে চলে গেল। যে কথা বলেছে পাখি তা কি সত্য? তবে কেন শত সোহাগের পর শরীর অবশ হয়ে পড়ে, চোখের মণিতে কেন জলের প্রচ্ছায়া? বিবাহের অর্থ কি হারানো আংটি খুঁজতে গহীন নদীর জলে ঝাঁপ দিয়ে পড়া, বসবাস শুরু করা মাছের পেটের মধ্যে গিয়ে?
1: বাহ, বিবাহ এবং বধূ দুজনকে নিয়ে কবিতা, অন্যরকম একটা অনুষঙ্গ আমাদের অভিজ্ঞতার মধ্যে। এবারে আমরা গৌতম এদের মধ্যে একটু আগে শুরু করেছেন, গৌতমের কবিতা শুনি।
3: যে কবিতাগুলো এখন আমি পড়তে চাইছি সেগুলির কোনো নাম নেই, এমনকি কোনো ক্রমিক নাম্বারও নেই। তো এরকম আমি কবিতাগুলো যেহেতু ছোট তাহলে শুরু করছি। অন্ধ তবু ভিতরের আলো দিয়ে সে খুঁজে চলে বেরোনোর পথ, পথ জুড়ে থাকে যে

0: ভিড় তার কোলাহল শুষে নিয়ে পাথরের বুকে ফোটাই ফুল। নিজেকেও বলি ফুটে ওঠো, নীরবতার ভেতর ডুবে আছে যে শালবন, তার সুরে স্পর্শে ফোটাও তোমার আখিদেশ। পরের কবিতা। দূরে বাঁশি বাজায় কেউ, সুরে ভিজে যাওয়া রাজহাঁস ঘরে ফেরে, ঘরের শূন্যতা বাইরে ছড়ায়, একা হয়ে যাওয়া সন্ধ্যা তারাটির আলো এসে পড়ে পুঁইলতার দেহে, শীর্ণ পুঁইলতা বুকের সবুজ উজাড় করে ডানা মেলে শূন্যে। যে মূর্তি গড়ে উঠছে নৈশব্দের ভিতর তাকে ডানা মেলতে দাও, বাঁশবন পার হয়ে অরহর ক্ষেত পার হয়ে সে উড়ে যাক অনিমেষ সেই আঁখির কাছে, এইখানে একবার সে নিঃস্ব হয়ে কাঁদুক। বহুদিন আগে যখন কোথাও ভেড়ি বাজত আমরা মনে মনে প্রস্তুত হতাম, কোন দিক থেকে কিভাবে আক্রমণ সানাব ভাবতাম, তারপর এক সময় হৈ হৈ করে দল বেঁধে বল্লম হাতে বেরিয়ে পড়তাম। সেই সব স্মৃতি আজ আর কোনো ঢেউ তোলে না মনে, আজ যেদিকেই তাকাই দেখি শুধু জল, জলের স্থির নির্জন ছায়া। তুমি কাছেই আছো, দুচোখ দিয়ে তোমাকে দেখছি, দেখতে দেখতে ভাবছি নিম গাছটার কথা, ডালে যে পাখিটা চুপচাপ বসেছিল তারও কথা, ভাবতে ভাবতেই আধান নেমে এলো, দেখলাম তুমি শুকতারা হয়ে নির্নিমেষ ফুটে আছো নির্জন আকাশে।
1: আচ্ছা, আমি এবারে না তিনজনের কাছে একটা অনুরোধ রাখবো, প্রত্যেকের কবিতা শুনলেন একে অপরের, আমি একটু প্রতিক্রিয়া চাইছি। এই অনুষ্ঠানটার এটাই হচ্ছে বিশেষত্ব, আমরা পরস্পরবিদদের নিজেদের মধ্যে আদান প্রদানের একটা জানলা খুলি, সবাই যে বলতে বাধ্য থাকবেন তার না, এই জন্য কোনো বাধ্যকতা নয়, কিন্তু একটা যদি তিনজন কবির যে কটা কবিতা একে অপরে শুনলেন, তোমাদের নিজেদের কথা বলো। সেলিম প্রথমে বলবে, তারেকের কবিতা কিভাবে তোমার কাছে যাচ্ছে?
2: ব্যক্তিগতভাবে তারেকের খুবই কাছের সম্পর্ক আমাদের, আমরা খুব বন্ধু। তারেকের জীবন তো আমি জানি অনেকটাই, অনেক দূরের একটা গ্রামেও থাকে, রোজ দিন প্রায় কলকাতায় আসে, নানান রকম কাজকর্মের ব্যাপার থাকে, বইপত্রের কাজের সঙ্গেই সেটা মূলত আজকে সংশ্লিষ্ট হয়ে গেছে। তারেকের কবিতার মধ্যে যে জিনিসটা খুব আছে সেটা সাংঘাতিক একটা রিয়ালিটি। আমরা তারেকের মধ্যে যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওর কবিতার মধ্যে বিকশিত হয় সেটা হচ্ছে নিত্য দিনের যে বেঁচে থাকার দুঃখ, যন্ত্রণা, ক্লেদ, হাহাকার, কষ্ট এবং সবচাইতে সাংঘাতিক একটা অনিশ্চয়তা। আমি যে কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারি, সেই নিশ্চিহ্নতার মুহূর্তে আমাদের শ্বাস প্রশ্বাস ক্রমাগত ভারী হয়ে আসে, বলা যেতে পারে দম বন্ধই হয়ে যায় এবং প্রায় যন্ত্রণা, সেই যন্ত্রণা দুঃখ থেকেই তারেকের কবিতা উঠে আসে এবং খুব সহৃদয় খুব আন্তরিক একটা জায়গা থেকে সেসব কবিতা রচিত হয়। এখানে শিল্পের যে সনাতন একটা কথা, যে শিল্প কেবল শিল্পের জন্যে, কবিতা কেবল কবিতারই জন্যে, এ জিনিস তো দীর্ঘকাল ধরে তর্কে বিতর্কে খণ্ডিত হতে হতে আজকে প্রায় মানে এই ধারণাও প্রায় মানে নানান আক্রমণের মুখোমুখি হয়েছে, তবে এখনও এ ধারণা অনেকেই পোষণ করেন। তারেক কিন্তু এই ধারণার বাইরে দাঁড়িয়ে সম্ভবত কবিতা রচনা করে, আজকের কবিতাগুলো তো অন্তত তাই প্রতিফলন হচ্ছে।
1: গৌতম সম্পর্কে একটু বলো।
2: গৌতম মণ্ডলের কবিতা সম্পর্কে বলতে গিয়ে আমার প্রথমেই একটা কথা বলে নেওয়া ভালো, সেটা গৌতম মণ্ডলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাবার্তা হতে গিয়েও সে কথা আমি একাধিকবার বলেছি। আমরা জানি দুরকম অর্থ হয়, একটা হয় বাচ্চার্থ, একটা হয় গোড়ার্থ। ওর আজকের কবিতার ক্ষেত্রে সে জিনিসটা তত স্পষ্ট করে লক্ষ্য করা গেল না, আজকের কবিতা বাচ্চার্থে এবং গোড়ার্থে প্রায় সমানভাবেই আমাদের কাছে হাজির হয়েছে বলে মনে হয়, কিন্তু ওর একটা প্রবণতা

0: আমি অন্তত যেটুকু লক্ষ্য করেছি সেই প্রবণতাটা হচ্ছে কবিতার বাচ্যার্থকে, মানে শব্দের যে বাচ্যার্থ সেই অর্থকে পারতপক্ষে এড়িয়ে গিয়ে, আমি অস্বীকার করে গিয়ে কথাটা বলবো না, কারণ অস্বীকার করার প্রশ্নই ওঠে না, কারণ বাচ্যার্থকে অস্বীকার করলে শব্দটাকেই হয়তো অস্বীকার করা হয়, আমরা তো অর্থগুলোকে সামাজিকভাবেই চিনে এসেছি এতদিন ধরে। তো ওর একটা প্রবণতা লক্ষ্য করি যে শব্দের বাচ্যার্থকে এড়িয়ে অন্য কোনো অর্থ, যে অর্থ অনেক সময় স্বরচিতও মনে হতে পারে, তাকে আমি গূঢ়ার্থ এইটুকু শব্দের মধ্যেই রাখবো না, কারণ গূঢ়ার্থেরও একটা সামাজিকতা আছে। এরকম একটা প্রবণতা ওর লেখায় কাজ করে এবং আজকের লেখাতেও সে জিনিস কাজ করেছে, এবং কবিতার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমও বটে, এই ধরনটি কবিতা লেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রণালী।
1: বাহ, গৌতমের তো এবারে সম্পাদনার জন্যই পুরস্কৃত, গৌতমের দৃষ্টিভঙ্গি একটা সম্পাদকের দৃষ্টিভঙ্গি থেকে বলা, আমি সেটা আজকে আমার আলোচ্য নয়, আমি বলবো কবি হিসেবে আর দুজন পরে শুরু করা এরা, আজকে যে কবিতা শুনছো তাতে তোমার কী প্রতিক্রিয়া?
2: এটা বলতে গেলে আমার মনে হয় একটু পিছিয়ে আসতে হবে, মানে আমরা যে সময় লেখালেখি শুরু করেছি সেটা হচ্ছে মধ্য নব্বই, এই নব্বইয়ের দশকের একটা বড় অংশের যে প্রবণতা ছিল সেটা যদি আমরা লক্ষ্য করি আজকে, তাহলে দেখব যে মোটামুটি এক ধরনের রোমান্টিসিজম এবং কিছু হালকা কিছু শব্দ, তার সঙ্গে প্রযুক্তির কিছু শব্দ ঢুকিয়ে একটা রেডিমেড আনন্দ পাওয়ার যে একটা মানে অবলম্বন থাকে বা পদ্ধতি থাকে, সেই পদ্ধতিকে অবলম্বন করেই আমাদের দশকের অনেক কবি কবিতা রচনা করেছেন, সেই কবিতাগুলো বহু পঠিত হয়েছে এবং তারাই সেই সময়ের খুব প্রধান কবি হিসেবে পরিচিতি হয়েছিল পেয়েছিল। অনেকটা যেটা দেখেছিলাম গ্রাম বাংলার অনুপস্থিতি, অর্থাৎ কবিতায় প্রযুক্তি, কম্পিউটার আসছে, যৌনতা আসছে, এবং সেই যৌনতা খুব যে কাম সেটা নয়, হালকা যৌনতা, কিন্তু পাশাপাশি আমরা যে গ্রামে থাকি আমাদের যে একটা বিরাট ঐতিহ্য রয়েছে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, এই সমস্তগুলো কিন্তু অনুপস্থিত হয়ে আসছিল। এই পরবর্তীকালে আবার শূন্য দশকে এসে সেটা হাজির হলো এবং যাদের কবিতার মধ্যে হাজির হয়েছে আমাদের মানে প্রত্যয় বিশ্বাস, তাদের মধ্যে তো আমার মনে হয় সেলিম এবং তারেক অন্যতম। সেলিমের কবিতায় এই ব্যাপারটা অনেক বেশি দেখা যায় এবং আমার যে কবিতাগুলো আজ শোনার সৌভাগ্য হলো সেখানেও তার নিজস্ব পরিপার্শ্ব, পরিপার্শ্ব মানে এখানে সামাজিকতা তা নয়, তার গ্রাম, তার ঐতিহ্য, তার এইসব মিলিয়ে আর কি যে ব্যাপার, তার সঙ্গে নিজের অবস্থান, সেটা সেলিমের কবিতায় আমরা পেলাম বলে আমার মনে হলো। আর তারেকের কবিতায়ও সেই গ্রাম বাংলা থেকে দূরে সরে যাওয়া লেখা তা নয়, সেখানে তো আছেই, তার সঙ্গে তার নিজের যে অবস্থান, নিজের অবস্থানের যে ওই অনিশ্চয়তা, সংকট, এগুলোও মনে হয় এসেছে। তারেক এবং সেলিম এরা তো শূন্য দশকের কবি হিসেবেই চিহ্নিত এবং এদের কবিতা লেখার বয়স প্রায় কারো দশ বা কারো পনেরো হয়ে গেল, ইতিমধ্যে তার কবিতাতেও মানে আমরা যে একটা বৈশিষ্ট্যের কথা বলতে চাইছি তার বাইরেও আরও কিছু উপাদানে সে হাজির হয়েছে।
1: তারেক আপনি বলবেন কবি ওদের সম্পর্কে, আপনি নিঃসংকোচে বলুন।
3: সেলিম এবং গৌতম দুজনই আমার বন্ধু, কবিতা পড়েছি আমি, আমার ওর কবিতায় অদ্ভুত এক রহস্য মনে হয়, আমার কখনো মনে হয় আমি বুঝতে পারি আবার কখনো আমি ওর কবিতাকে ছুঁতে পারি না। হ্যাঁ, এরকম একটা দোলাচলে থাকি। এই রিসেন্ট ওর যে লেখা আমি পড়ছি সেগুলো আমার ভালো লাগছে, এরকম বেশ কিছু লেখা পড়েছি এবং আমার মনে হয়েছে ওর আগের লেখার থেকে আগে ও যেরকম লিখতো এবং ও নিজেকেও পরিবর্তন করছে আস্তে আস্তে, আরও আরও সুন্দর, আরও একটা দারুণ জায়গায় ও লিখতে চাইছে ও এবং লিখছে, সেটাও পারছে ও। আর সেলিম তো আমি যখন লিখতে আসি সেলিম অলরেডি তখন একটা বই বেরিয়ে গেছে জানি, এবং সেলিমকে আমার খুব রোমান্টিক কবি মনে হয়,
1: অবশ্যই
3: মানে খুবই রোমান্টিক কবি, ওর লেখার মধ্যে গ্রাম বাংলা যেমন থাকে, গ্রাম বাংলাই মূলত থাকে, ও দীর্ঘদিন ও শহরের সঙ্গে একটা যোগাযোগ আছে, অথচ ওর লেখা পড়লে শহরের কোনো কিছু ব্যবহার এই পাওয়া যায় না, এবং ওর সাথে আমার আলাপ হওয়ার আগে আমি ওর কবিতা পড়েছি এবং আমার খুব টেনে ছিল ওর একটা লেখায়, এরকম ছিল যে গরু রোয়া ওটা গরুর আর কি পিঠের একটা বর্ণনা দিয়েছিল, এবং পড়ে ওরই এক বন্ধু দাদা গৌতম আমাদের সঙ্গে লিখতো, সে এখন মেদিনীপুরেই থাকে,

0: তো তার মাধ্যমে তাকেই আমি বলি, সেই ওর সাথে আমার আলাপ করিয়ে দেয়, যেভাবে আমাদের পরস্পর হয়। এবং আমরা এদের দুজনেরই কবিতার আমি এখন পছন্দ করি।
1: খুব ভালো, আমরা এটাই কবিতার জন্য অনুষ্ঠানে বাড়তি পেয়ে থাকি, একে অপরের কবিতা সম্পর্কে প্রতিক্রিয়া বা প্রতিফলন, বা বলা যেতে পারে নিজেদের উপলব্ধি। হয়তো চটজল দিয়ে এরকমভাবে বলাটাও আমার কাছে কখনো কৃত্রিম লেগেছে। কবিতা তো বোধের সময় লাগে, কবিতাটা নিজের ভেতরে জারিত হওয়া, আনন্দ পাওয়া। তবুও এই সুযোগটা এই কবিতার জন্য অনুষ্ঠানে রয়েছে বলেই আমরা চেষ্টা করি শ্রোতার সঙ্গে কবির নিজের চিন্তাধারাকে দেখানোর চেষ্টা করা এক অন্যের চোখ দিয়ে। তো আমরা আবার কবিতায় ফিরব, আমরা আবার ফিরব তারেক কাজীর কাছে।
0: তকদির এভার অসহ্য, বহনে তেমন ক্ষিপ্র নয় বলে অন্য কিছু ভাবি। অন্ধকার বাঁকে যেমন জোনাকি এলোমেলো ওড়ে, তেমনই হাঁটতে থাকি অন্ধকারে। ছড়িয়ে ছিটিয়ে যায় আমারই হাঁটার শব্দ। আর সখী ভুল বোঝো তুমি, ভুল পথে শব্দ ওটে, হাহাকার ওটে, কেঁদে বেড়ায় বাতাস। কুকুরের মতো লোকালয়ে ঘোরাফেরা করে শেয়ালের দল, কখনো তাদের মুখোমুখি হই, থমকে গিয়ে একে অপরকে দেখতে থাকি। আমাদের মধ্যে কোনো বাক্য বিনিময় হতে পারে কি না পরস্পর ভাবি। না, কারোর কোনো অভিযোগ নেই, উচ্ছ্বাসও নেই, মান সম্মান বজায় রেখে যে যার নিজের পথ ধরি। বৈষম্য বিভেদ বিভাজনের মতো উঁচু নিচু ভাঙা পথ আমাকে তাড়িত করে অদৃষ্টের কাছে। সে কোন মহান, কারা বলে ভালো ভালো, ডানা ভাঙা বাদুরের পক্ষে আর কি করা সম্ভব। কতদিন আর কতদিন, কাদের কেশর ফুলে উঠতে চেয়েছিল অজাতা ঘোরের বসে সেই দিন। আমি জানি সব ভার সয়ে নেবে তুমি, আমার ক্ষতের অসহ্য গভীরে কালের নিয়মে মহাকাল একদিন বীর্যের মতো ঢেলে দেবে পলি। তারপর আর কোনো দুঃখ থাকবে না, কান্নাও থাকবে না, আমাকে জড়িয়ে ঘুম দেবে মাটি।
1: বাহ, আগের কবিতাগুলোর তুলনায় এটা একটু অন্যরকম কবিতা মনে হলো আমাদের। আচ্ছা, এবারে আমি সেলিমের কাছে যাব।
2: এই কবিতাটির কোনো নাম এখনো দেওয়া হয়নি। আমার মৃত্যুর জন্যে কে দায়ী? সুগন্ধি কিছু ফুল, যারা শ্বাসপথে ঢুকে বাঁচার ইচ্ছেকে বহুগুণ বাড়িয়ে কাতর রেখেছিল সারা রাত। কালো মৃত্যু, কালো বলে ধবধবে কাপড় দিয়ে ঢেকে এরকম পরিপাটি রাখা। সাদা কাপড়ের মুখ খুলে দিলে সব অন্ধকার, হাহাকার করে বইবে হাওয়া। হাওয়া কি মৃত্যুর জন্যে দায়ী? আলতোভাবে খুলে গেল দরজা, নিঃশব্দ নিঃশ্বাস গেল কোথা, কার বুকে ঘুমোতে গেল সে?
1: বাহ গৌতম,
3: আচ্ছা এই কবিতাটিরও কোনো নাম নেই, শিরোনাম নেই। গাছপালার ছায়া, রৌদ্রের ছায়া, বৃষ্টির ছায়া, এসবের ভিতর দিয়ে কেটে যায় আমার দিন। রাত কাটে গভীর ঘুমে, ঘুমের ভিতর রোজ একটা ডিগায় চড়ে আমি ভাসতে থাকি, ভেসে যাই তেপান্তর পার হয়ে, তেরো নদী পার হয়ে, যেখানে পৌঁছই দেখি কেউ নেই পাশে, মা দাঁড়িয়ে আছে আমার ফেরার অপেক্ষায়।
1: আরেকটা পড়ে দাও।
3: আচ্ছা, এ কবিতাটিও শিরোনামহীন, পড়ছি। যে বিকে লেগেছি শূন্যে, তা যতই কালো হোক যেন তা আমারই আত্মার প্রকাশ। আমিই ছড়িয়ে আছি খালে বিলে ঘাসে পাতায় জঙ্গলে, ওই যে উদ্বিড়াল এইমাত্র মাঝমুখে চলে গেল গলির আধারে, ওরও ভিতর ছড়িয়ে আছে আমার আকাঙ্ক্ষা। আমি আলোর উৎস, আমি অনালক।
1: বাহ, আজকে আমরা কবিতার জন্য অনুষ্ঠানে পেয়েছিলাম পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা মূলত সেলিম মল্লিক। হুগলির ফুরফুরা শরীফ থেকে অনেকটা দূরে থাকেন তারেক কাজী, আর এখন কৃষ্ণনগরে মুর্শিদাবাদের মোরগ্রামের বাসিন্দা এক সময়কার কবি গৌতম মণ্ডল। এখানে আমরা আজকে শেষ করব কবিতার জন্য অনুষ্ঠান। আমি সঙ্গে ছিলাম সিদ্ধার্থ মাইতি।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মাধুরী চক্রবর্তী।

মাধুরী চক্রবর্তীর কণ্ঠে। এতক্ষণ শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রসার তরঙ্গে। একটি ঘোষণা, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 137তম ডাক ও পেনশন আদালত আগামী 22/9/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 বেলা 11টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 31/8/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cprng_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। বিশদে জানার জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নাম্বার 0332212050, 0332220612, 0332220600 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেলে ডাক পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান। প্রথম গানটি শিল্পী লোপামুদ্রা মিত্র।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, এরপরে শুনবেন বাংলা ছায়াছবির গান, আজ শুনুন অন্তহীন ছবির গান। প্রথম গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয়।

শ্রেয়া ঘোষাল প্রণব বিশ্বাসের গাওয়া এই গানটি দিয়ে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রসার তরঙ্গে।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রসার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনুন দিল্লি কেন্দ্রের খবর।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিকাশ মেহরোত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিন কি উজবেকিস্তান কি যাত্রা পর কল রাজধানী তাশকন্ত

গত 24 ঘন্টা তাপমাত্রা সর্বোচ্চ ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 94% এবং সবচেয়ে কম 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 13 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘন্টায় 55 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবী বন্ধুদের আগামী 31 আগস্ট পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন প্যারিচাঁদ মিত্রর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, বোভাইন মাস্টাইটিস বলবেন ডক্টর সমীরণ বন্দ্যোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য অস্ত্রোপচারের সময় বলবেন ডাক্তার রাকেশ খান। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত। 8টায় বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এসরাজ শিল্পী অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা। 11টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ, মন কি বাতের 137তম পর্ব। এরপর শুনবেন মন কি বাতের বাংলা ও সাঁওতালি রূপান্তর। 12:35 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্রগীত অতুল প্রসাদের গান। 2টায় আধুনিক গানের অনুরোধের আসর। 2:30 নাটক পাখির চোখ রচনা মনোজ মিত্র প্রযোজনা জগন্নাথ বসু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনা মিতুল সাহা। 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম উপস্থাপনায় সৃজনী পাল ও অর্পণ চিহ্ন। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 7:30 সমীক্ষা। 8টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত বেতার ভাষণ, মন কি বাতের 137তম পর্বের বাংলা ও সাঁওতালি রূপান্তর। 9টায় শিক্ষাঙ্গন থেকে লক্ষ্যা হাইস্কুল থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন জয়নিকা ধারা। 9:30 রবীন্দ্রসঙ্গীত। 9:45 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 গিটার শিল্পী প্রভা দাস। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, শুনবেন অনুষ্ঠানটির 218তম পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অস্মিতা রায়। 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা অঙ্কিত শর্মা। 9টায় গিটার শিল্পী প্রভা দাস। 9:20 লোকগীতি শিল্পী শুভ্র শঙ্কর দাস। 9:40 রাজধারা উপস্থাপনা অঙ্কিত শর্মা। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। বেলা 11টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137তম পর্ব। এরপরে শুনবেন বাংলায় রূপান্তর। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনা অভিরূপা ভাদুড়ি। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ শিল্পী অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত। 5:20 উর্বশী উপস্থাপনা প্রীতি মুরারকা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা তাপ্তি চট্টোপাধ্যায়। 7:10 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ্র। 7:30 দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত ও থাইল্যান্ডের মধ্যে মহিলা এশিয়া টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর ধারাবিবরণী। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 137তম পর্বের বাংলা রূপান্তর। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপন।

সুষমা তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:15 হয়ে 42 সেকেন্ড। জয় হিন্দ।